বন্ধু এই সময়েরই অপেক্ষায় ছিল। তারা পদ্মকুলির শোবার ঘরে ঢুকলেন আর রাজপুত্র তরোয়ালের এক কোপে পদ্মকুলির গলা ফেটে ফেললেন। গলা কাটতে পদ্মকুলির আসল রূপ বেরিয়ে পড়ল। বিকট একটা রাক্ষসী। তবে গলা কাটা অবস্থায় ছটফট করতে করতে সে বললে, রাজপুত্র খুব বেঁচে গেলে, নইলে মাঝরাতের পর আজ তোমাদের দুজনকেই আমি খেয়ে ফেলতুম। কিন্তু তার আগে আমি শেষ হয়ে গেলুম। পদ্মকুলির রাক্ষস মূর্তি সে কি ভয়ানক! এরপর তো নটি গাছটি মরণ্য সময় আসতেই হবে, কেননা ঘড়িতে 5:30। শ্বেত পাথরের প্রাসাদে একটা ঘর ছিল, মণিমাণিক্যে বোঝাই হবে না, সব রাজারা আসতো আর তাদেরকে ওই ভুলি ভালিয়ে পদ্মকুলি খেয়ে ফেলতো আর তাদের সমস্ত জিনিসপত্র নিয়ে ওই ঘরটায় বোঝাই করে রাখতো। মণিমাণিক্য, চুনি, পান্না ইত্যাদি প্রভৃতি প্রচুর সব দামি দামি জিনিস। সেই ঘর থেকে রাজপুত্র আর তার বন্ধু প্রচুর মণিমাণিক্য নিয়ে নিজেদের রাজ্যের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। তাহলে নটি গাছটি মুড়লো, আপনাদের ইচ্ছে পূরণ হলো তো? রাজা, রাজকন্যা, মানে রাজপুত্র, রাজকন্যা, রাক্ষসী সবাই ছিল আজকের এই রূপকথার গল্পে।

0: বাসায় সাজানো চিরন্তনী। শুনছেন 107 FM রেইনবোতে চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম উৎপলা সেনের কণ্ঠে গানটি, রাজার রাজা ওগো তুমি। যাই হোক, আজকে এই রাজপুত্র, রাজকন্যা, রাক্ষসী ইত্যাদি প্রভৃতির গল্প, রূপকথার গল্প এই পর্যন্তই। আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে জানাবেন আপনার মতামত হোয়াটসঅ্যাপে আর মেসেজে। আপনার এবং আমার নতুন বন্ধুদের অপেক্ষায় রইলাম 9903653992 এই নম্বরে। চলে তো এসেছেন অনেকেই, একবারে প্রথমে বরং মেসেজটা দেখি। হ্যাঁ, সুরের আবেশ দিল আজ স্নিগ্ধতার এই ছোঁয়া, হৃদয়ে আজ রোদ্দুর মাখা চাই উঠল ধোঁয়া। আবির মাখা রোদ্দুর আজ রঙিন ফুলে ফুলে, গানের খেয়া ভিড়ল এসে হৃদয় সাগর কুলে। প্রাণ আজ হারাতে চায় দিগন্তের এই টানে, সুরের নেশা লাগলো আজই অবুঝ এই প্রাণে। হৃদয় পাখি উঠল গে ভোরের গানে গানে। বেশ, হৃদয় পাখি গানে গানে গে উঠল, দারুণ দারুণ। লিখেছেন পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে। একটা কথা খুব মজার লাগলো পায়েল, রোদ্দুর মাখা আজকে 5:39 হয়ে 15 সেকেন্ড, বাইরে রোদ্দুর মাখা বুঝি জানি না, এর মধ্যে চায়ের ধোঁয়া উঠে গেছে তোমার কাছে, বাহ অসাধারণ, থ্যাংক ইউ, গুড মর্নিং লেখার জন্য। আচ্ছা, এবার কে লিখছেন দেখি, হাওড়া থেকে রঞ্জন। গুড মর্নিং দিদিভাই, আপনাকেও গুড মর্নিং। আমি এখন দীঘার সমুদ্রের ধারে বসে দাদা ও বৌদির সঙ্গে চা খাচ্ছি, কিন্তু সঙ্গে রেখেছি চিরন্তনী। বাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি দাদা বৌদি সবাই মিলে চা, দীঘা আর চিরন্তনী, অসাধারণ কম্বিনেশন, থ্যাংক ইউ। এবার কি লিখছেন, গুড মর্নিং ইন্দ্রানিধি, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী বাই ইউর সুইট প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সর্ষনা, থ্যাংক ইউ, গুড মর্নিং। হ্যাঁ, অনেকদিন বাদে রূপকথার গল্প শোনালাম, আমাদের স্টকে থাকলেও সবসময় শোনানো হয় না, নানান রকম বিষয় থাকে। তো আজকে আপনাদেরই মধ্যে এক বন্ধু অনুরোধ করেছিলেন, তাই আজকের এই রূপকথার গল্প। দেখি এরপর কে লিখছেন, গুড মর্নিং ইন্দ্রাণী ম্যাম, শনিবারের ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র। আজ রূপকথার গল্প আর গানের ডালি খুব ভালো লাগলো। আজ স্বামী বিবেকানন্দ তিরোধান দিবস, মন খারাপের দিন, আসুন আমরা সবাই মিলে এই মহান যুগপুরুষকে অন্তরের শ্রদ্ধা আর প্রণাম জানাই। মানব কল্যাণে স্বামীজির দেখানো আদর্শকে পাথেয় করে এগিয়ে চলব আজ পূর্ণ ভোরে এই শপথ। সুপ্রভাত। অ্যাকচুয়ালি জানেন তো, যে মানুষকে আমরা মনে রাখি, যাকে আমরা মনীষী বলি, মহামানব বলি, যার কর্মপ্রবাহ এবং তার চিন্তাধারা আজও প্রবহমান, এই মানুষটি কখনো না তিরোধান হয় না এদের। তাহলে যে আমরা কি করে পথ চলব তা খুঁজে পেতাম না, আমরা দিশেহারা হয়ে পড়তাম। তাই স্বামীজি চিরকাল আমাদের মধ্যে জাগরিত হয়ে থাকবেন, তিনি এভাবেই আমাদের পথ দেখাবেন, এভাবেই বলবেন, জরেইবতী জরেইবতী।

এবারে একটু হোয়াটসঅ্যাপে যাই মেসেজ থেকে, দেখি কে কে লে বাবা অনেক অনেক এসে গিয়েছে। হ্যাঁ, পড়তে শুরু করে দিই। 5:41 প্রায় 42 মিনিট চটপট পড়তে শুরু করি। শ্রবণ সাথী ইন্দ্রাণী সুপ্রভাত, ছুটে চলা এই জীবন রথের সারথি আমার এই মন, সুগম পথের হদিশ পেতে চিরন্তনের গল্প গান করি শ্রবণ। বাহ, ছোট্ট করে সুন্দর করে লিখে

বলছেন সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে। সুপ্রভাত আপনাকেও। এরপর লিখছেন অরিজিৎ দাস অধিকারী, সেঁজুতি বিবেকনগর, তেমাথানী সবং পশ্চিম মেদিনীপুর থেকে। বিশেষ দিনের রূপকথার কথা, শনিবারের ভোরে চিরন্তন ভালোবাসায় চিরন্তনীর দোরে, জাতীয় সমবায় দিবস, স্বামীজিকে হারানো, রূপকথার গল্প দিয়ে মধুর আসন ভরার আসর ভরানো, রাজারানী রাজপুত্র পক্ষীরাজে চড়া, রূপকথার উত্তেজনায় গল্প গাথা ভরা, আমরা ভালোবাসার টানে বেঁধে পেতে থাকি, সব দিন সবসময় বেতারের সাথে থাকি, ভক্তিমূলক গানে সুধায় চিরন্তনী আজ, সুধাকণ্ঠীর বাণী সুধা থাকুক মোদের মাঝ, অস্থিরতায় সঠিক পথ দেখাও তুমি জানি, চিরন্তনী তোমা পরে তাই তো ভীষণ ঋণী, বন্ধু তুমি নতুন নতুন ভাবনার দিয়ে দিশা, ঘোচাও তুমি আমাদের সকল অমানিশা। খুব সুন্দর করে লিখেছেন। আর আপনি এত সুন্দর করে লেখেন আমাদেরও, মানে আপনি শুরুতে শেষে দুভাবেই লেখেন, তো তাই জন্য আমাদের না কেমন আপনার নামটাই হয়ে গেছে টোটালি অরিজিৎ দাস অধিকারী, সেঁজুতি বিবেকনগর, তেমাথানী সবং পশ্চিম মেদিনীপুর, মানে পুরোটাই যেন আপনার নাম। থ্যাংক ইউ, গুড মর্নিং। আচ্ছা এবার কি লিখছেন দেখি, শুক্রবার শনিবার রবিবার ভোরের আলোয় জাগে চিরন্তনী ডাক, মোটিভেশনের গল্পে জেগে ওঠে জীবনের প্রতিটি পথের বাঁক, আশার প্রদীপ জেলে শেখায় হার মানা নয় কখনো শেষ কথা, সংগ্রামের মাঝেই লুকিয়ে থাকে আগামী দিনের সেরা ব্যাখ্যা। আচ্ছা, স্বপ্নকে সাহসের ডানায় ভর করে এগিয়ে চলার আহ্বান, এগিয়ে চলার দেয় আহ্বান, চিরন্তনীর প্রতিটি ভোর যেন জীবনে নতুন দিশার জয়গান। লিখেছেন সৌভিক ঢাকুরিয়া থেকে। থ্যাংক ইউ, একদম। আপনারা তো প্রত্যেক দিন আমাদের সঙ্গে থাকেন, প্রত্যেক শুক্র শনি রবি, এবং আমাদের কাছে অ্যাকচুয়ালি মোটিভেশন আপনারাই। আপনাদের জন্য গল্প শোনানো ভালো লাগে জানান, কি কি শুনতে চান তাও জানান, সেটা আমাদেরকে সত্যিই সমৃদ্ধ করে। এবার কি লিখছেন, শুভ সকাল দিদি ভাই, রাজপুত্র কি রাক্ষসী, রাজপুত্র রাক্ষসী, ও আচ্ছা রাক্ষসীর গল্প ভালো লাগছে। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে, শুভ সকাল। বেশ, এবার কে লিখছেন, নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে, গুড মর্নিং ইন্দ্রাণীদি, আজ শনিবারে চিরন্তনীতে গান ও নতুন গল্প শুনছি, রাজপুত্র রাক্ষসীর গল্প সেই ছোট্টবেলার কথা মনে করিয়ে দেয়, দুপুরবেলা মার কাছে রামায়ণ মহাভারতের গল্প শুনতাম, কোনোদিনই আমি এসব মহাকাব্য পড়িনি, এই অভ্যাস থাকার জন্য বড় হয়ে গল্প উপন্যাস পড়ার আগ্রহ বাড়ে, আজও তাই আপনার গল্প মন দিয়ে শুনছি, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, গুড মর্নিং। এরকম করে গল্প শুনতে সত্যি সত্যি আমাদের সবারই খুব ভালো লাগে। আসলে না, ছোট্টবেলায় এই গল্প শোনাগুলোর অনেক রকমের উপকার, মানে কল্পনা প্রবণতা বাড়ে, নিজের মধ্যে তার একটা আমরা যে এখন বলি ইনোভেটিভ পাওয়ার, সেটা আসে, নতুন নতুন অনেক ভাবনা চিন্তা আসে। এই জন্য সব ছোট্টদের, শিশুদের এই রাজকন্যা রাজপুত্র ইত্যাদি ইত্যাদি গল্পগুলো শোন, মানে যেখান থেকে ঠাকুরমা ঝুলি ঠাকুরদা ঝুলি ইত্যাদি, আমিও সেখান থেকেই শোনাচ্ছিলাম গল্পটা, এগুলো খুব জরুরি, খুব জরুরি। কি আছে কি নেই জানি না, কিন্তু কল্পনায় সবাই আছে, এটা থাকা ভীষণ জরুরি। এবার কি লিখছেন, সুপ্রভা দিদি ভাই, আমাদের ছোটোবেলায় রূপকথার গল্প শুনলে মনের ভিতর একটা ভয় কৌতূহল হতো, রূপকথার গল্পে যত সামনের দিকে এগিয়ে যায় ততই শিহরণ লাগে, দারুণ লাগলো আজকের গল্প। অর্জুন সিং তামিলনাড়ু থেকে লিখেছেন। সুপ্রভাত, সেই আপনি অত দূরে থেকেও একেবারে আমাদের কাছটিতে আছেন, এই কলকাতায় এই আকাশবাণীতেই আছেন, এরকম একটা মনে হয়। খুব ভালো থাকুন, কেমন, আমরা তো গল্প নিয়ে আসি, আগামীকাল আপনাদের কাছে গল্প শোনাতে আসবেন চিরন্তনীতে উজ্জ্বল ভট্টাচার্য। আর এবারে চিরন্তনীকে লিখছেন FM রেনবো ইন্দ্রাণীদি, আপনি আসবেন বলে ভোর ভোর FM রেনবো সেন্টারটি দিলাম আমি খুলে। আচ্ছা, আপনার মধুর কণ্ঠে মন তো মোর কাড়ে, তাই অঞ্জলি লই চিরন্তনীর দ্বারে, বাহ, এলাম আমি সুদূর থেকে, যাহার মধ্যে কে বজবজের মধ্যে আমার বেথুয়া বাটি ধাম, তারই মধ্যে বাস মোর উৎপলাদক নাম, দিদি ভাই সুপ্রভাত। বাহ, দারুণ সুন্দর, ছন্দে ছন্দে খুব সুন্দর লিখেছেন। সুপ্রভাত, সুপ্রভাত, খুব ভালো থাকুন, আমরা এরকম গল্প নিয়ে সকালবেলা আপনাদের মন ভালো করিয়ে দেওয়ার চেষ্টা করি, আপনাদেরও সারাটা দিন খুব সুন্দর করে কাটুক, খুব ভালো থাকুন। এবার কে লিখছেন, সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, শনিবারে চিরন্তনী, আজ রাজপুত্র রাক্ষসের গল্প শুনছি, রূপকথার গল্প কার না ভালো লাগে, তাই তো, সুন্দর সুন্দর গান শুনছি।

আর উপস্থাপনাও অসাধারণ। ভালো থাকবেন, শেষ পর্যন্ত আছি মাধবী শীল রহিমপুর হুগলি থেকে, আমাদের নিয়মিত শ্রোতা। আপনাকেও জানাই সুপ্রভাত। সুপ্রভাত, চিরন্তনীর আসরের রূপকথার গল্প সুকণ্ঠী নানী ম্যাডামের উপস্থাপনায় ভালো লাগলো। সবাই ভালো থাকবেন। বিদ্যুৎ রায়, নিউটাউন পাড়া, জলপাইগুড়ি, আপনিও খুব ভালো থাকবেন। সুপ্রভাত। এই যখন অনেকটা দূরে, মানে এই দেখুন, কলকাতা, আকাশবাণী কলকাতার মধ্যে বসে, একেবারে ইডেন গার্ডেন্সের পাশে বসে যখন গল্প শোনাতে বসি, মনে মনে তো অনেক দূরে চলে যাই গল্পের সঙ্গে সঙ্গে। আর তারপর যখন আপনাদের লেখাগুলো আসে, বিশ্বাস করুন আমি এই মুহূর্তে একদম মনে মনে জলপাইগুড়ি ঘুরে এলাম। খুব ভালো থাকবেন আর প্রত্যেক দিন আমাদের সঙ্গে থাকবেন। গুড মর্নিং ইন্দ্রাণী দিদি, আমি চিরন্তনীর আসরে বসে দারুণ মজার গল্প শুনছি, বেশ ভালো লাগছে। মোহাম্মদ আকবর মোল্লা, ভুসওয়াল, জলগাঁও, মহারাষ্ট্র। থ্যাংক ইউ। আপনি সুদূর মহারাষ্ট্র থেকে আমাদের চিরন্তনীর একেবারে নিত্য সঙ্গী, প্রত্যেকদিন সঙ্গে থাকেন, খুব ভালো লাগে। আচ্ছা, আপনার এই প্রসঙ্গে, মানে সবাইকেই বলছি, আমার সব শ্রোতাদেরই বলছি, আপনাদের যদি এরকম গল্প জানা থাকে, ছোট্ট করে মানে যত ছোট সম্ভব মূল গল্পের কথাটা এরকম বলে কিন্তু পাঠাতেই পারেন। হ্যাঁ, আমরা পড়ার চেষ্টা করব, কারণ বেশ অনেকটা সময় নিয়েই তো আমরা আপনাদের লেখাগুলো পড়ি। আর মাঝে মাঝেই একটু সুরমূর্ছনার সাথে সাথে চলে যেতে হয় এখানে ওখানে, মানে আপনাদের লেখার সঙ্গে সঙ্গে। আজকের রূপকথার গল্প রাজপুত্র কনক কুমার এবং পদ্মকলির গল্প শুনে মন ভরে গেল। এইরকম গল্প মাঝে মাঝে শোনাবে দিদি ভাই, গরমে রোদে কঠিন অবস্থা, বৃষ্টির দেখা নেই। হ্যাঁ, সে কি লিখেছেন দণ্ডবাদ প্রফুল্ল কুমার সিংহ, রাঙাপানি, শিলিগুড়ি, দার্জিলিং। বৃষ্টির দেখা নেই, আমরা তো প্রায় ভেসে যাচ্ছি। নেহাত, আপনারা অনেকটা ওপরে থাকেন, নাহলে ভেসে ভেসে আপনাদের ওখানেই চলে যেতাম। দার্জিলিংয়ে বৃষ্টি নেই, কি কাণ্ড। যাই হোক, মানে লিখেছেন, খুব ভালো লাগলো, আর প্রার্থনা করি আপনাদের ওখানে বৃষ্টিটা একটু যাক আমাদের এখান থেকে মাঝে মাঝে। গরম এখানেও আছে কিন্তু বৃষ্টিও আছে। এবার কি লিখছেন সুপ্রভাত ইন্দ্রাণী দিদি, বেশ ভালো লাগলো দিদি, ধীরেন পাল, মেদিনীপুর শহর থেকে। সুপ্রভাত আপনাকেও, কথা রাখলেন, ধন্যবাদ। পুরুলিয়া থেকে সুশান্ত, কথা রাখার চেষ্টা করি সবসময়ই, অনেকের অনেক কথা তো একটু হয়তো দেরি হয়। খুব ভালো লাগলো, আপনার ইচ্ছে পূরণ হয়েছে জেনে আপনি আবার জানিয়েছেন, তাই জন্য সঙ্গে থাকবেন রোজ, প্রত্যেক শুক্র শনি রবি। সুপ্রভাত মিষ্টি দিদিমণি, খুব খুব ভালো লাগলো গল্পটি। রূপকথার গল্পের মধ্যে হারিয়ে গেলাম কিছুক্ষণ, পৌঁছে গেলাম যেন সেই শ্বেতপাথরের প্রাসাদে। ছলনাময়ী পদ্মকলির উপযুক্ত শাস্তি হয়েছে, রাজপুত্র আর তার বন্ধু প্রাণে বেঁচে গেলেন, মনটা স্বস্তি পেল। আসলে সত্যেরই জয় হয় শিপ্রাসাঁত। সুপ্রভাত, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি জানেন, এই গল্পগুলোর মধ্যে দিয়ে না আমাদের ছোট্টবেলাতেই একটা এথিক্সের, একটা নীতিবোধের শিক্ষা দেওয়া হতো, কি করা উচিত, কি হওয়া উচিত, কি হওয়া উচিত নয়। এই যে ঔচিত্যবোধ, এই ঔচিত্যবোধ শিখতাম আমরা কল্পনা প্রবণতার সঙ্গে সঙ্গে এই রূপকথার গল্পগুলোর মধ্যে দিয়ে। সত্যে জয় হয়, অন্যায় যে করে তার শাস্তি হয়, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, 51 না, এবার কিন্তু কথা কমাতে হবে, শুধু পড়তে হবে। শুভ সকাল ইন্দ্রাণীদি, আজকে এই শুভ সকাল চিরন্তনীতে তোমার রূপকথার গল্প শুনে আমার ঠাকুমার কথা মনে পড়লো। তাই তো হয়, ঠাকুরমার ঝুলি তো তাই জন্যেই। ছোটোবেলায় আমাদের এরকম গল্প বলতেন, আমরা বলতাম, তারপর খুব ভালো লাগলো গল্পটা। ভালো থেকো, সকলের দিনটা সকলের ভালো যাক। পরিতোষ বন্দ্যোপাধ্যায় সাগরদিঘি মুর্শিদাবাদ থেকে লিখেছেন, আপনাকেও শুভ সকাল, সারাদিন আপনার খুব ভালো কাটুক। নমস্কার ইন্দ্রাণী দিদি ভাই, রূপকথার গল্পে ছোট্টবেলা ফিরিয়ে দিলেন, অজস্র ধন্যবাদ। তখন আমরা সন্ধ্যেবেলায় চাদরে মুড়ি বেঁধে গল্পকথা শুনতে শুনতে মুড়ি খেতাম, বাহ অসাধারণ, মানে দারুণ এক নস্টালজিয়া। সকলকে ভালোবাসা জানাই সুধীর কুমার দে, কার্জুরি ডাঙা, কেন্দুয়া দিহি, বাঁকুড়া। অনেক ধন্যবাদ, সুপ্রভাত আপনাকে।
সুপ্রভাত প্রিয় ইন্দ্রাণী দিদি ভাই, তপতিদি হিন্দমোটা থেকে আজ চিরন্তনীতে শুনলাম অপূর্ব সুন্দর একটি রূপকথার গল্প ও গান। আজ আমাদের বীর সেনাপতি স্বামীজির প্রয়াণ দিবস, সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম জানাই স্বামীজির শ্রীচরণে। খুবই ভালো লাগলো দিদিভাই সুন্দরভাবে রূপকথার গল্প পড়ি।

বিবেচনা, সবাই খুব ভালো থাকবেন, আপনাকেও সুপ্রভাত, খুব ভালো থাকবেন। আর লিখছেন, শৈশব নাড়া দিল জলপাতার প্রাতে, সুন্দর ভিতর সুন্দরতার ভিতর অসুন্দর ভীষণ ভয়ঙ্করী, সুন্দর চিরায়ত সুন্দরী থাক তাহলেই বিশ্বাস অটুট থাকে। ডিপি চ্যাটার্জি বাঁকুড়া থেকে লিখেছেন, সুপ্রভাত। রাত্রি শেষে ভোরে শনিবারের চিরন্তনী, শুভ সকাল ঘুম ভাঙানো চিরন্তনী, রাজপুত্রের রূপকথার গল্প ভালো লাগলো। আমি শিবশঙ্কর সাঁত, পুয়া, গড়হরিপুর, আরবিআর ভবন, পশ্চিম মেদিনীপুর। একদম আপনাকেও জানাই সুপ্রভাত, সারাদিন খুব ভালো কাটুক। এরপর লিখছেন কে, সুপ্রভাত রাজকুমার, কনক কুমার ও রাক্ষসী কনকলতার রূপকথার কাহিনী অবলম্বনে। আচ্ছা, আজ বিশ্বকাপের খেলা দেখলাম, বেশ। উচিলদহ কাচারিপাড়া থেকে নিখিল কুমার, নিখিল রাউত, মায়া রাউত, বেশ। আর রাজকুমারীর নাম ছিল পদ্মকলি। তো যাই হোক, এই গল্পটা শোনাচ্ছিলাম, এরকম গল্প মাঝে মাঝে তার মানে আপনাদের শোনাতে হবে, বুঝতে পারছি। সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, ওয়েদারের হাত থেকে গলার কন্ট্রোল মুক্ত পরিষ্কার বোঝা যাচ্ছে। চিরকাল কি আর ওয়েদারের কন্ট্রোলে থাকবে? শিশুদের গল্প পাঠে নিমগ্ন করতে পারলে ফোনের নেশা কমবে, একদম ঠিক বলেছেন এটা আপনি। সাধন ঘোষ, মধ্যমগ্রাম, কলকাতা। হ্যাঁ একদম, কি জানেন আমার না মাঝে মাঝে মনে হয়, দেখুন এই যে ছোট বাচ্চারা যখন খেলাধুলো করে এখন খেলে, অবশ্য ঘরেও অনেকে খেলে, তবুও যেখানে যেখানে আপনার মতো এরকম একটুখানি জায়গায় বাচ্চারা খেলে বাড়ি ফিরছে, তখন যদি তাদের একটা জানিস তো কি হয়েছিল বলে একটা রকম ছোট্ট করে বড়রা রূপকথার গল্প, মানে বড় দাদু দিদা যারা, তারা যদি একটুখানি এরকম গল্প টল্প শুনিয়ে দেন, মনে হয় ওরা ওই আমরা বলি না কথায় কথায় ওরা একটু ডাইভার্ট হয়ে যাচ্ছে, এই ডাইভার্সন থেকে বোধ হয় ওদের আবার ফিরিয়ে আনা যাবে এই গল্প কাহিনীতে, কল্পনা প্রবণতা ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আবার একটুখানি দেখছি মেসেজে অনেকে জানিয়েছেন, চট করে পড়ে নি, আজকের গল্প খুব ভালো লাগলো, মৌলি ঢাকুরিয়া, থ্যাংক ইউ। আন্দুল হাওড়া থেকে প্রদীপ পাল, আমাদের এখানে ঘন মেঘ করে আছে, আজকের গল্প দারুণ লাগলো, থ্যাংক ইউ, গুড মর্নিং। মেঘ তো করেই আছে, তাই তো ভাবছি কোথায় রোজ্জলমল, দেখা যাক। গুড মর্নিং ইন্দ্রাণী দিদি ভাই, ভুলু সাহা, ছোট্টবেলায় ফিরে গেলাম, ভালো লাগলো। তাই তো, রূপকথা মানেই ছোট্টবেলায় ফিরে যাওয়া, এত একটা সুন্দর নস্টালজিয়া রূপকথাকে ঘিরে। আমরা অনেক রকম গল্প শোনাই, দেখি আমি কখনো কখনো চেষ্টা করব একটু দিদি রূপকথার গল্প শোনানো যায়, কেমন? লিখছেন সুপ্রভাত ইন্দ্রাণী দিদি, হোয়াটসঅ্যাপ করেছেন, চিরন্তনীর গল্পগুলোর সাথে দিনে শুরু করলে সারাদিন আনন্দে কাটে। উনি অবশ্য লিখেছেন সানন্দে কাটে, বাহ। চিরন্তনী পরিবারের সকলকে আন্তরিক ধন্যবাদ, আলপনা মণ্ডল, কলংপাড়, আসাম। আহা, এই তো, থ্যাংক ইউ, গুড মর্নিং, আপনার সঙ্গে একটু মনে মনে আসাম ঘুরে এলাম। মানুষ ভ্রমণের মতন অসাধারণ ভ্রমণ বোধ হয় আর কিছু হয়ই না, মুহূর্তের মধ্যে এখান থেকে ওখানে চলে যাওয়া যায়। যাই হোক, আজকে কিন্তু সময় একেবারে শেষ, আমার পরে চলে আসছে এবার সমক ভোরাই নিয়ে, নমস্কার কলকাতা নিয়ে, আর আগামীকাল চিরন্তনীতে আপনারা গল্প শুনবেন উজ্জ্বল ভট্টাচার্যের কাছে। আমি ইন্দ্রাণী আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, কেমন? এখন বন্দে মাতরম শুনে শেষ করি আজকের মতো চিরন্তনী।

ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: 6:04 হয়ে 8 সেকেন্ড, স্টুডিওর ঘড়ি বলছে FM রেইনবো স্টুডিওর ঘড়ি, আর আমি সুমক আছি আজ 4 জুলাই শনিবার ভোরের স্বপ্ন নিয়ে। জুলাই মাস জুড়ে শনিবার আর রবিবারের ভোরায়ের বিষয় আমরা দেখেছি ভোরের স্বপ্ন, যেহেতু প্রচুর প্রচুর বার্তা আসে আমাদের কাছে আর সবসময় সব বার্তা পড়ে মানে পড়া হয় না আমাদের সময়ভাবে, তাই দেরি না করে চলে যাই আজকের প্রথম বার্তায়। খুব যদি ভুল না করি আজকের যে বার্তা দিয়ে শুরু করব শনিবারের ভোরাই, সেই বার্তা প্রথম পাচ্ছি। এর আগে এই বার্তা এই শাকিন থেকে আমি অন্তত পাইনি। পায়েল সিং পাঠিয়েছেন বার্তা দেবীপুর জিয়াগঞ্জ মুর্শিদাবাদ থেকে। জানো ভোরাই, স্বপ্ন দেখতে আমি ভালোবাসি, সেটা ঘুমের মধ্যে হোক কিংবা বাস্তবে, কিন্তু মুশকিল হল বাস্তবে যে স্বপ্নগুলো দেখেছি তার পেছনে ছুটেছিও বেদম। তুমি হয়তো জানতে চাইবে পূর্ণ হয়েছে সেসব, কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ, আবার কিছু কিছু ক্ষেত্রে করুলার মতো তেঁতোর সেসব স্বপ্ন যা মাঝপথেই ছেড়ে দিয়েছি, সে তো বাস্তবের কথা। কিন্তু ভোরবেলায় যখন ঘুমটা খুব তৃপ্তির কোমল পালকের মতো লেগে থাকে চোখের পাতায়, তখন যে স্বপ্ন ভেসে আসে চোখের পাতায়, সেসব স্বপ্নের মাথা মুন্ডু আজ পর্যন্ত বুঝে উঠতে পারিনি। জানো, তুমি ভাবো তুমি হঠাৎ নিজেকে ঘুমের মধ্যে সিংহের পিঠে চড়ে ঘুরতে দেখেছ, তোমার আত্মানাম খাঁচা ছাড়া হবেই কি না, এমন আবার হয় নাকি? আবার আমি শুনেছি সিংহ নাকি সফলতার প্রতীক, দেখা গেল 6 মাস ধরে সফল হব এমন কোনো কাজ করিনি, সকাল সকাল ঘুম ভেঙে উঠে একা একাই সে কি হাসি, কারণ স্বপ্ন দেখতে ভালোবাসি বলে তো আর সত্যি সত্যি বাঘের পিঠে চড়া যায় না। ভাবতে পারছো এমন সর্বনাশা স্বপ্ন সত্যি হলে কি হবে, তার চেয়ে বরং সেসব স্বপ্ন যেন না আসে প্রার্থনা করে ঘুমোতে যাই, যেদিন সেদিন সোজা উপর থেকে মাটিতে আছড়ে পড়ি, অথচ কষ্টগুলো ফ্রিতে আমার। স্বপ্ন পূর্ণ হোক বা না হোক স্বপ্ন দেখার যাতনাও কিন্তু কম নেই ভোরাই, স্বপ্ন সে তো শুধুই স্বপ্ন। পায়েল সিং, দেবীপুর জিয়াগঞ্জ মুর্শিদাবাদ।

এবার দু দুটো বার্তা একসাথে পড়ব। প্রথম বার্তা পাঠিয়েছেন বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড গড়িয়া থেকে। খুব ছোট্ট একটা বার্তা ছন্দে ছন্দে লিখে পাঠিয়েছেন। ভোরের স্বপ্ন সত্যি হয় লোকে তো তাই বলে, আজও পর্যন্ত সুফল পাইনি সেটা বললেই চলে। আসলে সুন্দর সব স্বপ্ন, মন্দ লাগে না দেখতে, বাস্তবতার প্রতিফলকে তাই দেখি না তো মোটে ফুটতে। স্বপ্ন রয়ে যায় স্বপ্নই জীবনের ক্যানভাসে, রাত কিংবা হোক না সে ভোর নিয়তি মুচকি হাসে। সেদিন ভোরে স্বপ্নে দেখি ব্রাজিল হয়েছে চ্যাম্পিয়ন, এই ক্ষেত্রে হবে কি সত্যি, রয়েছি এখন অপেক্ষমান। বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড গড়িয়া থেকে পাঠিয়েছেন এই বার্তা। আমাদের সকলের চোখ আছে বিশ্বকাপের দিকে, তবে পাশাপাশি কান আছে ভোড়ায়ের কাছে। আজ 4th July শনিবার, আর শনিবারের ভোড়াই নিয়ে 7টা পর্যন্ত থাকব আমি FM রেইনবোতে তোমাদের বন্ধু সুমক। আর এই মাস জুড়ে, মানে জুলাই মাস জুড়ে আমরা ভোড়ায়ের বিষয় রেখেছি, শনিবার আর রবিবারের ভোড়ায়ের বিষয় রেখেছি ভোরের স্বপ্ন। আর বিশ্বজিৎ কর যে বার্তা পাঠিয়েছেন সেই বার্তার সাথে সাথে আরও একটি বার্তা পড়ে দিই। পম্পা ঘোষ পাঠিয়েছেন ব্যারাকপুর উত্তর চব্বিশ পরগনা থেকে। আমার সংসারে একটি ছোট্ট কুকুর ছানা আছে, যেন সে শুধু পোষ্য নয় পরিবারেরই একজন। তার ছোট্ট পায়ের শব্দ, আদুরে চোখ আর নিঃস্বার্থ ভালোবাসা আমার প্রতিটি দিনের সঙ্গী। কয়েকদিন আগে ভোরের দিকে একটি স্বপ্ন দেখলাম, ঘরের দরজা খোলা পেয়ে সে বাইরে বেরিয়ে গেছে। আমি ছুটে বেড়াচ্ছি, তাকে কোথাও খুঁজে পাচ্ছি না, ভয়ে বুক কেঁপে উঠছে। স্বামীকে কাঁদতে কাঁদতে বলছি, ওকে এনে দাও, ওকে ছাড়া আমি পারবো না, বাঁচতে পারবো না। সেই অসহায় আরতি যেন বুকের ভেতর জমে পাথর হয়ে যাচ্ছিল। ঠিক তখনই ধরফর করে ঘুম ভেঙে গেল। চোখ খুলেই প্রথমে তাকে খুঁজলাম, দেখি সে নিশ্চিন্তে আমার বিছানার পাশেই গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। তাকে কোলে তুলে বুকে জড়িয়ে ধরতেই বুঝলাম ভোরের স্বপ্ন সত্যি হোক বা না হোক, ভালোবাসা হারানোর ভয়ই সবচেয়ে বড় দুঃস্বপ্ন। সেই ভোর আমাকে আবার মনে করিয়ে দিল যাদের আমরা প্রাণ দিয়ে ভালোবাসি, যাদের আমরা আপন করে ভাবি, তাদের উপস্থিতি আমাদের

দর যায়, রোজ রোজ রাগ করে ছুটে ছুটে যায়, ঠিক ঠিক করে ওঠে চোখ দুটো তার, সকল শোনাই তাকে চাচা বাই বাই। খুশি বল তুমি যে আমার, খুশি বল আমিও তোমার, দুজনেতে খেলা করি দুজনে বেড়ায়, খুশি বল এই শহরে আছি একটাই। পার্কে নিয়ন জলে যে বিকেলে সে আমার সাথে চলে পা ফেলে ফেলে, রাস্তায় ওকে দেখে কেউ যদি ডাকে ঝপাপ খায় না কিছু ফলে না কি যায়।

চাবে নামি কুকুর, বললো বন্ধু শেষ হলি রে কুকুর, বেইমানি মানুষকে দিলে ভালোবাসা, রাখলি না কুকুরের ছাতের বালা। সেই থেকে

ছটা বেজে পনেরো মিনিট হয়ে বিয়াল্লিশ সেকেন্ড এই মুহূর্তে স্টুডিওর ঘুড়ি বলছে আর 107 FM রেইনবোতে ভোরের স্বপ্ন নিয়ে রয়েছি আমি সুমক। খুব সুন্দর একটা বার্তা পাঠিয়েছেন ছন্দে ছন্দে লিখে মিতুল ঘটক শিহার শোল রাজবাড়ি রানীগঞ্জ পশ্চিম বর্ধমান থেকে। বালার্ক ভোরাই, রাত্রি জাগা হাজার তারা, চাঁদখানিও তন্দ্রাহারা, রাত পাহারায় ক্লান্ত ভারী, দিচ্ছে পাড়ি যেথায় বাড়ি, ধীরে ধীরে পূবের কোণে রাঙিয়ে লালি নিজের মনে, ভোরের আকাশ সোনার খনি, হচ্ছে উদয় দিনমণি। হঠাৎ দেখি একটি ঘোড়া, সফেদ সুঠাম ডানা জোড়া, বলছে আমার কাছে এসে, যাবে নাকি মেঘের দেশে? যাওয়ার আগে অচিন দেশে, যেই না মায়ের কোলটি ঘেঁষে পাশ ফিরতে যায়। ওমা, পক্ষীরাজ তো নাই। সেদিন যেন ভোরের রাতে দেখি সবাই খেলায় মাতে, আমি বিনু মিনু বুড়ি চুঁকিত কিত লুকোচুরি, এবারে চোর দিয়েছে বিনু, চল লুকাই আমরা মিনু। যেই না ধাপ্পা দিতে যাই, ও মা কেউ কোথাও নাই। সেদিন কলেজ থেকে ফিরে দুচোখ ঘুমে আসে জোরে, লাটে উঠল সকল কাজ, খাওয়াও নাই বা হলো আজ, কিন্তু এবার কোথায় যাস? মায়ের হাতে দুধের গ্লাস, যেই চুমুক দিতে যাই, ও মা মাঝে কোথাও নাই। আমি গেলাম শ্বশুর বাড়ি, সবাই আপন হলো ভারী, তবু রাত্রে মাথার পাশে শুধুই বাবার খেয়াল আসে। হঠাৎ থামল বাবার গাড়ি, হাতে রসগোল্লার হাঁড়ি, ছুটে জড়িয়ে ধরতে যাই, ও মা বাবা কোথাও নাই। সেদিন রাতে ভীষণ কাশি, বয়স দেখতে দেখতে আসি, বুঝি ঘুমের আশা নাই, ঠাকুরের স্মরণ করি তাই।

ভোরে প্রদীপখানি জেলে, ঠাকুর তুমিই বুঝি এলে। বিউভলে চরণ ছুঁতে যাই, হে প্রভু তোমায় কোথা পাই। স্বপ্ন কল্পনা অনুভূতি, বাস্তবে সত্য পথই গতি। জাগরণে যেমনটি চিন্তন, অচেতনে সেরূপ ভোরের স্বপন। সুখ স্বপনে মিতুল ঘটক, সিহারশোল রাজবাড়ি, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান।

বীরেন্দ্রনাথ সাহু রণবুনিয়া কিশিয়ারি পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছেন বার্তা। অনেকবারই শুনেছি ভোরের স্বপ্ন শুভ হয়, দু একবার রাত জেগে স্কুলের পড়া বারবার অনুশীলন করতে করতে ভোরের স্বপ্নে দেখি মা সরস্বতী দেখা দিয়ে আশ্বাস দিয়ে বলেন পরীক্ষা তোর ভালো হবে। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। অবাক করা ঘটনা থেকেই আমার বিশ্বাস ঘনীভূত হয়, মনের অনাবিল আনন্দে আত্মহারা হয়ে এগিয়ে চলি। অপর একটি ভোরের স্বপ্নে আমার মামা দাদুর ঘটনা মনে পড়ে। বর্তমান প্রয়াত দাদু কালীচরণ সাহুর সাথে ওনার শ্বশুর বাড়ি ওড়িশা ঘেঁষা কুসুমি গ্রামে বিকেলে জামাই ষষ্ঠী উপলক্ষে পৌঁছই। আদর আপ্যায়ন জবরদস্ত, জলযোগ বহুপদী, হাহা দাদৌ হোহ দাদৌ করেও যখন রূপসী শ্যালিকারা কথা কানেই তুলছেন না, প্রণম্য বিদ্যাসাগরের কথা মতো ব্যাঘ্র ঝম্পট দিতেই শ্যালিকাগণ রণে ভঙ্গ ও চম্পট দেন। সন্ধ্যায় চা ও হালকা জল খাবার কষ্টে গিলে খান্ত। এই সময় শ্যালিকারা ষড়যন্ত্র করে মামা দাদুর একপাটি জুতো সরিয়ে ফেলায় দাদু কালীচরণ খালীচরণেই চাপ সংবরণে অপারগ হয়ে বেড়ার ওপর ইয়ে করেন। রাতে বিভিন্ন ব্যঞ্জন সহ ভুড়ি ভোজে উদরে পরিপাকতন্ত্র বিদ্রোহী হওয়ায় বায়ু কুপিত হয়ে ভোরের স্বপ্ন দেখে দাদু গেল গেল রবে পাশে শোয়া আমাকে পদাঘাতে ব্যথিত করলে আমি ভয়ে চেঁচিয়ে উঠতে বাড়ির লোকজন হাসতে থাকেন। লজ্জায় বিরসবদন দাদু দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, বুঝলি ভাই, আর এখানে থাকা যাবে না, তাই মুসাফির মুছড়ে আঁখি জল, ফিরে চল আপনারে নিয়া। বাড়ির উদ্দেশ্যে সকালেই রওনা দিলাম আমরা। বীরেন্দ্রনাথ সাহু, রণবনিয়া, কেশিয়াড়ি, পশ্চিম মেদিনীপুর।

বিজন মজুমদার পাঠিয়েছেন পরের বার্তা, রামনগর ইছাপুর উত্তর চব্বিশ পরগনা থেকে। সেদিন ভোরে স্বপ্নে আমি গিয়েছি কলকাতা, দেখছি আমি ঘুরে ঘুরে এ মাথা ও মাথা। ভিক্টোরিয়া মেমোরিয়াল অবাক আমি দেখে মনের পাতায় তুলে নিলাম স্বপ্ন ছবি এঁকে। চিড়িয়াখানায় ঢুকে দেখি বাঘ সিংহ হাতি জলহস্তি কুমির নিয়ে চলছে মাতামাতি। বিজ্ঞান ও ইতিহাসের হাজার নিদর্শন কলকাতা জাদুঘরে পাই তারই দর্শন। সায়েন্স সিটি থ্রিডি শোয়ে দেখি ডাইনোসর, লেগে গেল মাথায় আমার বড্ড বেশি ঘোর। ইকো পার্কে ঢুকে আমার মন যে হলো পাখি, কত কিছু দেখার আছে রইল পড়ে বাকি। নন্দনেতে গিয়ে দেখি লোকে লোকারণ্য, সংস্কৃতির কর্মকাণ্ড দেখে হলাম ধন্য। মনুমেন্টে উঠতে গিয়ে পা হড়কে পড়ি, স্বপ্ন আমার ভেঙে গেল, ও হরি কি করি। স্বপ্ন সফর সাঙ্গ হলো পাখি ডাকা ভরে, ব্যস্ত ছিলাম খানিক সময় আনন্দময় ঘোরে। অসাধারণ ছন্দে ছন্দে লিখে বার্তা পাঠিয়েছেন বিজন মজুমদার রামনগর ইছাপুর উত্তর চব্বিশ পরগনা থেকে। তবে একটা কথা বলি, যতই মনুমেন্টে উঠতে গিয়ে পা হড়কে স্বপ্ন ভেঙে যাক না কেন, বিনে পয়সায় কলকাতার এতগুলো শো এবং এতগুলো জায়গায় ভিজিট করা, এটা সত্যি বেশ আনন্দের, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মানে বিনে পয়সায় চিড়িয়াখানা, বিনে পয়সায় জাদুঘর, সায়েন্স সিটি ঘোরা, সত্যি এমনটা যদি স্বপ্নেও হয় তাহলেও খুব খারাপ কিছু হয় না। স্টুডিওর ঘড়ি বলছে 6:28। আমি সোমক আছি আজকের জুলাই মাসের প্রথম ভোরাই নিয়ে, ভোরের স্বপ্ন নিয়ে। আজ 4 জুলাই 2026 সাল, আজ শনিবার, 7টা পর্যন্ত আছি আমি তোমাদের সঙ্গী হয়ে, তোমাদের বন্ধু সোমক।

তাহর বড় বাড়ি আর ঘর ঘর তাল চলে হাওয়া গাড়ি আর ঘর ঘর তেরম তালে চলে হাওয়া গাড়ি আর ভেটা ঘেটি আর ভেটা ঘেটি ফেটা ঘেটি রইতে না দি।

நான் வருகிற காத்து கொடி ஒரு

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: কথায় বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, আবার এমন কোনো দেখা দুঃস্বপ্ন যদি সত্যি হয়ে যায় সেই নিয়ে মনে থাকে বেজায় ভয়। ঘুমের মধ্যে ছুটতে ছুটতে পড়ে যাওয়া বা ধরফড়িয়ে ওঠা, হাতের মুঠোয় জল গড়িয়ে যাওয়ার মতো ঘুমের মধ্যে দেখা স্বপ্ন স্মৃতি থেকেও গড়িয়ে যায়। মজার স্বপ্ন আমরা চেষ্টা করি মনে রাখতে, ঘুম আর বাস্তবকে

0: মিলিয়ে দিতে। স্বপ্নে দেখার গল্প নিয়েই জুলাই মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল ভোরের স্বপ্ন। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোড়াই FM রেইনবো, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992। এই নাম্বারে ইমেল করতে পারেন, ইমেল অ্যাড্রেস AIRFM রেইনবো কলকাতা, দ্যাট ইজ AIRFM RAINBOWKOLKATA AIRFM রেইনবো কলকাতা @gmail.com। জুলাই মাসের বিষয় আমরা রাখলাম ভোরের স্বপ্ন। চিঠি পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা কিন্তু বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: সকাল 6টা থেকে শুরু করে এখন 6:35 হয়ে 30 সেকেন্ড, স্টুডিওর ঘড়ি বলছে। আমি সোমক আছি 7টা পর্যন্ত আজকে 4 জুলাই শনিবারের ভোড়াই। আর

হাতে তুলে নিলাম পরের বার্তা, যে বার্তা পাঠিয়েছেন অমিতা ভুমাইতি, হরেন্দ্রনগর ঢোলাহাট দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। বিষয়, ভোরের স্বপ্ন। স্বপ্ন দেখতে কি না ভালোবাসে, তা সে ঘুমের মধ্যে হোক বা দিবা স্বপ্ন। ছোটবেলায় ঘুমের মধ্যে স্বপ্ন বেশি দেখেছি, যার মধ্যে বেশি ছিল ভূতের স্বপ্ন। সারা দিন দাদু ঠাকুমার কাছে ভূতের গল্প শুনে শিহরিত হতাম, আর ঠিক সন্ধ্যা নামলেই ভয় পাওয়ার পালা শুরু হয়ে যেত। বড় হয়ে একটা জিনিস বুঝতে পেরেছি, আমরা যা নিয়ে বেশি ভাবি সেই কথাগুলো ঘুমের মধ্যেও অবচেতন মনে সাড়া দেয়। ছোটবেলায় ভূতের স্বপ্ন দেখে ভয়ে চিৎকার করে উঠতাম, মা তখন বুকে জড়িয়ে ধরে ভয় দূর করত। তবে সকাল হলেই রাতের সেই বিভীষিকা মন থেকে মুছে যেত। সময় পাল্টেছে, এখন শৈশবের স্বপ্নের গল্পগুলো আচ্ছা হয়ে গেছে, শুধু বেঁচে আছে স্মৃতিগুলো। এখন দিবা স্বপ্নে বেশি মগ্ন থাকি, কল্পনায় বিভোর হয়ে যাই, কাছে পাই দূরের সঙ্গীকে। লোকমুখে প্রচলিত আছে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, তাহলে আমার বেলায় সত্যি হলো না কেন? হাজার কাজের মাঝেও যাকে বারে বারে মনে পড়ে, শত ভিড়ের মধ্যেও যাকে বেশি করে খুঁজি, যে হয় আমার অবসরের সঙ্গী, যে থাকে আমার মনের গভীরে, প্রথম বৃষ্টি মনে করায় যার স্মৃতি, তাকে আমি কাছে পেয়েছিলাম কোনো এক সোনালি ভোরে, সেই দিন যেদিন দেখা হয়েছিল সব দূরত্ব দূর হয়েছিল। কিন্তু ভোরের স্বপ্ন ভাঙার সঙ্গে সঙ্গেই বাস্তবে হৃদয়টাও নিঃশব্দে ভেঙে গেছিল। সেই দিনের স্মৃতি আজ আবারও মনে করলাম বন্ধু, শুধুমাত্র তোমার জন্য। ভোরায়ের ডাকে ভোরের স্বপ্নের ঠিকানা আজ অজানা, মনের কল্পনায় দূরে থেকেও সে তুমি অনন্যা। অমিতা ভুমাইতি, হরেন্দ্রনগর ঢোলাহাট দক্ষিণ চব্বিশ পরগনা।

অরূপ সরকার পাঠিয়েছেন বার্তা, আসানসোল পশ্চিম বর্ধমান থেকে। ভোরের স্বপ্ন দেখি প্রায়ই সত্যি, যদি তা হতো হতাম খুবই ভাগ্যবান, ভাবছি আরোই কত। সেদিন দেখি একটি স্বপন, যাচ্ছি ঘোড়ায় চড়ে, টক বগিয়ে ছুটছে ঘোড়া, যাচ্ছে অনেক দূরে, মাঝে মাঝেই উড়ছে ঘোড়া পক্ষীরাজের মতো, গান গাইছি মনের সুখে, পড়ছে মনে যত, সাত সমুদ্র পেরিয়ে গিয়ে পৌঁছেছি এক দেশে, যেথায় আছে অপার শান্তি সবাই থাকে হেসে, নেই সেখানে ধনী দরিদ্র সবাই সমান যেথা, হিংসা বিদেশ নেই ভেদাভেদ, নেই কো মনো ব্যথা, হাসতে থাকি অধীর আনন্দে, চিন্তা গিয়েছি ভুলে, নারী পুরুষ সবাই সমান, মিশছি যে প্রাণ খুলে, যতই হোক ভোরের স্বপ্ন মেলে না কিছুই জানি, আঁকড়ে থাকি বিশ্বাসটাকে এই আশাটুকুখানি। অরূপ সরকার আসানসোল পশ্চিম বর্ধমান থেকে ছন্দে ছন্দে লিখে পাঠিয়েছেন এই বার্তা। আর আজ চৌঠা জুলাই শনিবার, শনিবারের ভোরাইতে আমি সুমক আছি, আর এই ভোরাইতে শনিবার আর রবিবারের ভোরাইতে জুলাই মাস জুড়ে আমরা বিষয় রেখেছি ভোরের স্বপ্ন।

সনদ ঘোষ পাঠিয়েছেন বার্তা। পরের বার্তা খালোর বাগনান হাওড়া থেকে। আসলে স্বপ্ন ঘুমের মাঝে যখনই দেখা হোক, ভোরের স্বপ্নের একটা আলাদা গুরুত্ব আছে। কেউ যখন বলে কাল রাতে একটা স্বপ্ন দেখেছি, তখন বিপরীত মানুষটার প্রশ্ন থাকে, ওটা কি ভোরের? ভোরের স্বপ্নের সঙ্গে একটা সত্যি যোগ রয়েছে। সে সত্যি মিথ্যে যাই হোক, পাশাপাশি থাকে একটা অবাস্তব যোগও, যা বাস্তবে কার্যকারী হওয়া সম্ভব নয়। আবার রাতে স্বপ্ন দেখে সকালে আর মনে থাকে না, বা অল্প কিছু তার খণ্ডচিত্র মনে ভাসে। সেই স্বপ্ন প্রসঙ্গে মনে পড়ে যাচ্ছে আমার এক স্বপ্নের কথা। বিকেলের হালকা আলোয় মেঠো রাস্তা ধরে বাবার সঙ্গে হেঁটে যাচ্ছি, ট্রেন ধরব। পাশাপাশি বসে আছি বাবার সাথে। নির্জন সেই স্টেশন, যেখানে আমরা ছাড়া আর কোনো যাত্রী নেই। দীর্ঘক্ষণ পর বাঁশি বাজিয়ে ট্রেন থামল স্টেশনে। কিন্তু কি আশ্চর্য, ট্রেনে বাবা উঠে পড়েছে, অথচ আমি কিছুতেই উঠতে পারছি না। বাবা দরজার সামনে দাঁড়িয়ে হাতটা বাড়িয়ে রেখেছে, কিছুতেই ধরতে পারছি না সেই হাত। একসময় প্ল্যাটফর্ম ছেড়ে হারিয়ে গেল ট্রেনটা। আমি দাঁড়িয়ে রইলাম সেই স্টেশনে। সেই বাবাকে হারিয়েছি 29 বছর আগে। আজও প্ল্যাটফর্মের সেই ছবিটা মনে করার চেষ্টা করি ওটা কোন স্টেশন ছিল, আর আমাদের গন্তব্যই বা কোথায় ছিল। সনৎ ঘোষ, খালোর, বাগনান, হাওড়া।

তোমাকে সাজে তোমাকে সাজে, জন্মভূমি যেন দেশের তুলনায়। তোমাকে সাজে সেই গ্রামের থেকে যে, ও গ্রামে যাও তবু কোনই ভুল নেই, কোনই ভুল নেই। বাতাস একই বয় একই নীল আকাশ, বাতাস একই বয় একই নীল।

আবার ছন্দে ছন্দে দুর্দান্ত একটা বার্তা পাঠিয়েছেন সৌমিত্র মজুমদার পূর্বাচল পল্লী রহড়া উত্তর চব্বিশ পরগনা থেকে। ছোটবেলায় শুনেছিলাম মা ঠাকুমার কাছে ভোরের স্বপ্ন সত্যি গো হয় এমন নজির আছে। এমনিতে গো স্বপ্ন আমার হয় না তেমন দেখা, এক ঘুমেতেই রাজ্যে কাবার হায় রে ভাগ্য লেখা। হঠাৎ সেদিন ভোরবেলাতে স্বপ্ন গেল এসে, আপন মনেই খিলখিলিয়ে দিব্যি দিলাম হেসে। একটি দুটি তিনটি সে নয়, স্বপ্ন ছিল চারি। এদেশ ছেড়ে চাকরি পেয়ে দিচ্ছি বিদেশ পাড়ি, নোবেল প্রাইজ গেছি পেয়ে কাব্য লিখে আমি, এর চেকো আর কি আছে ভীষণ রকম দামি। তারপরেতে স্বপ্নে দেখি কিনেছি এক গাড়ি, কয়েক কোটি টাকা দিয়ে প্রাসাদোপম বাড়ি। হঠাৎ গেল ঘুমটা ভেঙে বইয়ের গুতোর ঠেলায়, জেগেও তখন ভাবি ওসব কাটল সে ঘোর বেলায়। দুর্দান্ত একটা বার্তা ছন্দে ছন্দে লিখে পাঠিয়েছেন সৌমিত্র মজুমদার পূর্বাচল পল্লী রহড়া উত্তর চব্বিশ পরগনা থেকে। আর স্টুডিওর ঘড়ি বলছে 6:51 হয়ে 18 সেকেন্ড।

6:54 হয়ে 33 সেকেন্ড, শ্যামল হালাদার তাঁর বার্তা দিয়ে শেষ করব আজকের ভোরায়। শ্যামল হালাদার পাঠিয়েছেন বার্তা নিশ্চিন্তপুর রামপুরহাট বীরভূম থেকে। ভোরাই স্বপ্নের কথা শোনাতে বলেছে এবারের জুলাই মাসে। ব্যবসা গরমে যেভাবে ঘুমের ব্যাঘাত ঘটে চলেছে তাতে স্বপ্নও দূরে চলে যাচ্ছে। কোথাও অতিবৃষ্টি, আবার আমাদের অঞ্চলে অনাবৃষ্টি এই বর্ষার মরশুমে। অবশ্য স্বপ্নের গতি তাতে রুদ্ধ হওয়ার কথা নয়। এবার মজা ছেড়ে প্রসঙ্গে আসি। স্বপ্ন তো স্বপ্নই, তাই না? তার আবার সত্যি মিথ্যের কি আছে? তা সে যতই ভোরের স্বপ্ন হোক না কেন, আসলে মনের মধ্যে খেলা করে অবচেতনিক নিজস্ব কিছু ভাবনা বা চাওয়া পাওয়ার অঙ্ক। নানান মতবাদ থাকলেও বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নেই এর সত্যতা সম্পর্কে। লটারির টিকিট কেটে লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন, এমনকি ভোরবেলায় হলেও তো সফল হওয়ার উপায় নেই। একজনের ভাগ্যেই সেটি নির্ধারিত। স্বপ্নে দৌড়ানো যায় না। সাপ জড়িয়ে ধরেছে ভেবে পাশের জনকে আঁকড়ে ধরতে পারে, বা কুল বালিশে

শরণাপন্ন হলেও ঘুম ভেঙে দেখে কোথাও কিচ্ছু নেই। এমনকি তার বাড়িতে নতুন কারুর আসার সম্ভাবনা নেই বললেও অত্যুক্তি হবে না। আসলে অনেক না পাওয়ার যন্ত্রণার সঙ্গে অবাস্তব কিছু কিছু কল্পনাও ঘুমের মধ্যে এসে পড়ে, যাকে স্বপ্ন বা ইলিউশন বলে থাকি আমরা। স্বপ্ন নিয়ে কালাম সাহেবের উক্তি বোধ হয় শ্রেষ্ঠ উক্তি। তিনি বলেছিলেন, স্বপ্ন আসলে সেটাই যা ঘুমোতে দেয় না রাত্রি অথবা ভোরে। এই বার্তা পাঠিয়েছেন শ্যামল হালাদার নিশ্চিন্তপুর রামপুরহাট বীরভূম থেকে। আর এই বার্তা দিয়েই শেষ করব আজকের ভোড়াই। সঙ্গে ছিলাম আমি সুমক। আজ অর্থাৎ 4 জুলাই শনিবার। আগামীকাল আবার রবিবারের ভোড়াই, সঙ্গে আমি সুমক। আজকের মতো বিদায়। ভোড়াই থেকে কিন্তু নমস্কার, কলকাতায় থাকবো 10টা পর্যন্ত। সঙ্গে থেকো।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থান এবং গুজরাট সফর করবেন। রাজস্থানে তিনি যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। যোধপুরে প্রধানমন্ত্রী সংশোধিত উড়ান প্রকল্পের সূচনা করবেন। রাজস্থান সফরকালে তিনি বালোত্রায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী গুজরাটের সানন্দে সিজি সেমি আউটসোর্স সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট ফেসিলিটির সূচনা করবেন। কেন্দ্রীয়

0: পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় উদ্ভূত সংকটজনক পরিস্থিতির পরেও ভারতে কোনো জ্বালানি ঘাটতি হয়নি। সংকটের সময় ভারতীয় গ্রাহকরাই বিশ্বের নিরিখে সবচেয়ে কম মূল্যে জ্বালানি পেয়েছেন। এক ব্লগে নিজের মতামত প্রকাশ করে শ্রী পুরী জানান, জ্বালানি ক্ষেত্রে সক্ষমতা ও স্থিতিশীলতা আরও মজবুত করতে ভারত আরও কিছু পদক্ষেপ গ্রহণ করবে। কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল গতকাল উত্তরপ্রদেশের দাদরিতে বিশ্বখ্যাত শিপিং সংস্থা এপি মোলার মার্স্কের জন্য দেশে নির্মিত প্রথম আমদানি রপ্তানি শিপিং কন্টেনারের উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে এপি মোলার মার্স্ক ভারতের ডিসিএম শ্রীরাম গ্রুপকে আরও 1,000 শিপিং কন্টেনার তৈরির জন্য নতুন করে বরাদ্দ দিয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল জানিয়েছেন, ভারত ওমান সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সিইপি এর আওতায় বারাণসীতে তৈরি 40,000 মেট্রিক টন বিস্কুট ওমানে পাঠানো হয়েছে। চুক্তির আওতায় ওমানের বাজারে এই বিস্কুট নিঃশুল্ক প্রবেশ করতে পারবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং ফরাসি অর্থমন্ত্রী রোলাঁ লিশিয়র গতকাল ফ্রান্সের আঁইয়া প্রভাসে যৌথভাবে ভারত ফ্রান্স ইকোনমিক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ডায়ালগে পৌরোহিত্য করেন। উভয় মন্ত্রী ভারতের অর্থনৈতিক বিকাশে ফরাসি উন্নয়ন সংস্থা এফডি এর কাজের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন। ফিফা ফুটবল বিশ্বকাপে রাউন্ড অফ 32 ম্যাচে আর্জেন্টিনা রুদ্ধশ্বাস ম্যাচে কাবো ভার্দেকে 3-2 গোলে হারিয়ে রাউন্ড অফ 16 এ উঠেছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
3: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
4: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
3: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
4: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
5: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: যদি বলো কে আমি কোথায়, তবে আমি বলি সমক শনিবারের নমস্কার কলকাতায়।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: মোজার্ট, বিটোফেন, বাখ সব শুনবে আজ, যদি থাকো সঙ্গে দশটা পর্যন্ত সুমুখের সাথে। ভালো ভালো কিছু গান রেখেছি তোমাদের জন্য সাজিয়ে, যেমনটা রাখি প্রত্যেকটা দিন। তবে শুরুতেই আজকের ভাবনার সময়। আজকের ভাবনা কে বলেছেন, কখন বলেছেন, কি পরিপ্রেক্ষিতে জানি না, তবে এ কথা কিন্তু আমরা সকলেই জানি যে যার জীবনে সমালোচনা করার বা জীবন বদলে দেওয়ার কেউ থাকে না, তার জীবনে সফলতা আসে না বললেই চলে। এটা তো আমরা জানি যে আওয়ার অ্যান্টাগনিস্ট ইজ আওয়ার হেল্পার। ইংরেজিতে এই কথাটা খুব দুর্দান্ত একটা কথা যে আমাদের যারা সমালোচক আসলে তারা আমাদের বন্ধু। আমরা সবসময় চাই যে আমরা যে কাজগুলো করব সবাই বাহবা দেবে, হাততালি দেবে, ভালো বলবে, কিন্তু এটা ঠিক তার মাঝখানে কিছু মানুষের দরকার যারা আমাদের ভুলগুলোকে সামনে এনে দেবে, ভুলগুলো শুধরে দেবে, বলবে এটা ঠিক হচ্ছে না, এটা এমনটা হওয়া।

উচিত। মুশকিল হচ্ছে আমরা অনেক ক্ষেত্রেই খোলা মনে সেই সমালোচনা নিতে পারি না। যে মানুষগুলো আমাদের ভুল ধরিয়ে দেন তারা কিন্তু আসলে আমাদের সাহায্য করেন, কারণ ভবিষ্যতে সেই ভুলগুলো থেকেই আমরা শিক্ষা নিতে পারি আর সেই ভুলগুলো বদলে ফেলে আমরা ঠিক হতে পারি। ভুলগুলো যতদিন আমাদের সাথে থাকবে ততদিন সেই ভুলগুলো দেখানোর লোক যদি না থাকে জীবন কিন্তু বদলাবে না। আর অনেক ক্ষেত্রেই আমাদের চারিপাশে এমন অনেক মানুষজন থাকেন যারা তথাকথিত কোট আনকোট মো সাহেব, তারা মো সাহেবই করেই যান। কেউ বলে না তোমার কাপড় কোথায় রাজা, যে বলতে পারে যে শিশু বলতে পারে সেই আসলে রাজাকে দেখিয়ে দিতে পারে তার খামতি কোথায়। তাই আমাদের জীবনে সমালোচনার দরকার আছে, তবে একটাই কথা, এই সমালোচনা মানে কিন্তু আঘাত নয়, এই সমালোচনা মানে একটা পজিটিভ মেন্টালিটি যা আমাকে ভালো কাজ করার জন্য অনুপ্রেরণা দেবে, আমার ভুল কোথায় হচ্ছে সেটা দেখিয়ে দেবে। যদি কোনো কিছু ভালো না লাগে খোলা মনে বলবে, বলবে এই জিনিসটা পরিবর্তন করো, দেখবে আরও ভালো হবে। তাই সমালোচনা মানে কিন্তু আঘাত দেওয়া নয়, সমালোচনা মানে আসলে সেই মানুষটিকে তার ভালো কিছু করার জন্য উৎসাহ যোগানো, অনুপ্রেরণা দেওয়া। আমাদের প্রত্যেকের জীবনেই যেন এরকম কিছু মানুষ থাকেন যারা আমাদের ভুলগুলো ধরিয়ে দিতে পারেন, তবে তো আমরা সামনের দিকে এগোব, তবে তো আমরা ভুলগুলোকে সরিয়ে রেখে ঠিক কাজ করব। কি ঠিক না? তাহলে এসো আমরা 10টা পর্যন্ত থাকি আজকে শনিবারের নমস্কার কলকাতায়, সমুকের সাথে থাকব এই সময়টুকু। আর তোমাদের পছন্দের গানের রিকোয়েস্ট আসতে শুরু করে দিয়েছে, বাকিরাও পাঠিয়ে দাও অ্যাজ আর্লি অ্যাজ পসিবল।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: স্টুডির ঘড়িতে এখন 7:16 হয়ে 7 সেকেন্ড। আর তোমাদের গানের রিকোয়েস্ট অলরেডি তোমরা পাঠাতে শুরু করে দিয়েছো, কারণ তোমরা জানো যে গান মিলান্তির গানের রিকোয়েস্ট তোমরা পাঠাও এবং সেই গান বাজাই আমি। এবং শুধু আমি নই, আমরা যারা যারা করি নমস্কার কলকাতা, তারা তোমাদের পছন্দের গান বাজাই গান মিলান্তিতে। 3-3 গান তোমরা পাঠাও, ফার্স্ট আওয়ারে একটা গান, সেকেন্ড আওয়ারে আরেকটা গান, থার্ড আওয়ারে আরেকটা গান, 3 ঘন্টায় 3-3 গান শুধুমাত্র তোমাদের পছন্দের। কি করে পাঠাবে সেটা জানো? যারা জানো তারা পাঠাতে শুরু করে দিয়েছো, যারা জানো না নতুন পাঠাবে বা ভাবছো পাঠাবো আজকে তাদের জন্য জানাই। প্রথমে তোমার হোয়াটসঅ্যাপ মেসেজ অপশানটা খোলো, হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা টেক্সট মেসেজ করতে পারো, হোয়াট এভার। টেক্সট অপশানটা খোলো, সেখানে হ্যাশট্যাগ টাইপ করো, হ্যাশট্যাগ টাইপ করে নিজের নাম লোকেশন তো অবশ্যই পাঠাবে, তার আগে যে গানটা শুনতে চাইছো সেই গানটা ঠিকঠাক করে লিখে পাঠাবে। সেটা বাংলা গান হতে পারে, হতে পারে হিন্দি গান, সেটা হতে পারে আধুনিক গান, হতে পারে ফিল্ম সং, যেটা তোমার পছন্দের সেই গানটা তুমি প্রথমে ঠিকঠাক করে লিখে, লাইনটা ঠিকঠাক করে লিখে তুমি শিল্পীর নাম লিখবে। আর যদি ফিল্ম সং হয় তাহলে ফিল্মের নামটা ঠিকঠাক করে লিখে পাঠিয়ে দেবে 9903653992 এই নাম্বারে। তবে শুরুতে হ্যাশট্যাগ GM লিখতে ভুলো না, হ্যাশট্যাগ GM, দ্যাট ইজ গান মিলান্তি, হ্যাশট্যাগ সাইন দিয়ে তারপরে GM লিখে তারপরে তোমার মেসেজটা টাইপ করো 9903653992 এই নাম্বারে। আর যারা একবার হোয়াটসঅ্যাপ মেসেজ করবে তারা টেক্সট মেসেজ করবে না প্লিজ, আর যারা টেক্সট মেসেজ পাঠাবে তারা প্লিজ হোয়াটসঅ্যাপ মেসেজটা করো না, যে কোনো একটা অপ্ট করো আর পাঠিয়ে দাও 9903653992 এই নাম্বারে। 7:17 হয়ে 50 সেকেন্ড, পেয়ে গেছি প্রথম গানের রিকোয়েস্ট, ফার্স্ট আওয়ারের গানের রিকোয়েস্ট, একটু পুরনো গান, হোয়াট এভার। আগে আমরা একটু 90s গানের দিকে কনসেন্ট্রেট করেছি, তাও তোমাদের রিকোয়েস্ট যখন আসে সেগুলো ঠিক ফেলে দিতে পারি না, ভাবলাম ঠিক আছে পাঠাচ্ছ যখন, যদি খুব অসুবিধা না হয় যদি পেয়ে যাই আমাদের কম্পিউটারে বাজিয়ে দিই। এই মুহূর্তে যে গানের রিকোয়েস্ট প্রথম পাঠিয়েছ, ফার্স্ট আওয়ারে গান মিলান্তির গানের রিকোয়েস্ট, অনেক

0: গিয়ে পাঠিয়েছ, তার মধ্যে থেকে আজকে বাজাবো। ঢাকুরিয়া থেকে মৌলি পাঠিয়েছ, আর তুমি বিশেষ একটি গান শুনতে চেয়েছ রজনী ছবি থেকে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। সেই গানটা রইল শুধুমাত্র তোমার জন্য নয়, আমরা সকলকে নিয়ে চলি, তাই সকলের জন্য যারা শুনছো আজকের শনিবারের নমস্কার কলকাতা উইথ সমক, সকলের জন্য রইল এই গান, গান মিলান্তিতে।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা। বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে। কোন কোন বিখ্যাত মানুষদের আজকের দিনে জন্ম হয়েছিল তার কথা বলবো এবার। প্রখ্যাত অর্থনীতিবিদ ও প্রাক্তন প্রধানমন্ত্রী মাননীয় শ্রী গুলজারিলাল নন্দ, তাঁর জন্ম হয়েছিল আজকের দিনে পাকিস্তানের শিয়ালকোটে 1898 সালের 4ঠা জুলাই। এছাড়া অভিনেত্রী, আমাদের বাংলার অভিনেত্রী রীতা দত্ত চক্রবর্তীর জন্মদিন আজ, 1956 সালের 4ঠা জুলাই জন্ম তাঁর বালুরঘাটে। এছাড়া অ্যাক্ট্রেস অ্যান্ড ডাইরেক্টর নীনা গুপ্তা, তাঁরও জন্ম হয়েছিল আজকের দিনে 1959 সালে 4ঠা জুলাই তারিখে। সিঙ্গার কাম কম্পোজার তোশি সাবরি, তাঁরও জন্ম হয়েছিল পাঞ্জাবে 1984 সালের 4ঠা জুলাই। তাই আজ তিনেকে তিন গানের হ্যাট্রিকে গান শোনাবো। নীনা গুপ্তার অভিনীত ছবির গান আর সিঙ্গার অ্যান্ড কম্পোজার তোশি সাবরির কণ্ঠে এবং তার কম্পোজিশনের গান শোনাবো তিনেকে তিন গানের হ্যাট্রিকে। এছাড়া প্রফেশনাল টেনিস প্লেয়ার ইউকি ভামরি, তাঁরও আজকের দিনেই জন্ম হয়েছিল নিউ দিল্লিতে 1992 সালে 4ঠা জুলাই। আর সবশেষে বলবো ব্যাডমিন্টন প্লেয়ার চিরাগ শেট্টি, আজকের দিনেই জন্ম মুম্বাইয়ের মালাড অঞ্চলে 1997 সালের 4ঠা জুলাই। এরা তো বিখ্যাত মানুষ, এরা স্বনামধন্য, এদের এক ডাকেই সবাই চেনে, তাই এদের কথা তো বলবই। কিন্তু পাশাপাশি যদি তুমি হও, মানে তোমার যদি আজ জন্মদিন হয়, মানে আম আদমির কথা বলছি, আমাদের মতন আম আদমি, তাদের মধ্যে আজ যাদের জন্মদিন তাদের সকলের জন্য কিন্তু আমাদের তরফ থেকে অনেক অনেক গুড উইশেস। খুব ভালো কাটুক আজকের দিনটা, প্রচুর আনন্দ করো, প্রচুর ভালো ভালো খাওয়া দাওয়া করো, আর আজকের দিনটা সকলের সাথে খুব আনন্দে কাটাও যাদের আজ জন্মদিন। আর তাদের জন্য উইশ ইউ আ ভেরি হ্যাপি বার্থডে, খুব ভালো তোমার দিনটা কাটুক। শুধু এই দিনটা নয়, বছরের প্রত্যেকটা দিন খুব আনন্দে আয়েশে এবং সকলের সাথে মিলেমিশে খুব সুন্দর দিন কাটুক এই আশা রাখছি আমি। সমক স্টুডিওর ঘড়ি বলছে 7:24 তোমাদের সঙ্গী আছি, আমি থাকবো 10টা পর্যন্ত আজকের শনিবারের নমস্কার কলকাতাতে। আর আপাতত এই মুহূর্তের ফ্ল্যাশব্যাক সং
1: FM Rainbow Flashback Song.

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: আজকের দিনের ডায়েরি দুবারে বলবো, কারণ অনেক ঘটনা ঘটে গেছে আজকের দিনকে ঘিরে। 4 জুলাই আজ শনিবার, কিন্তু অতীতে বিভিন্ন সময়ে বিভিন্ন বছরে আজকের দিন বিশেষ কারণে লাল দাগ দিয়ে গোল করা আছে ক্যালেন্ডারের পাতায়। 1776 সালের 4 জুলাই এই দিনে যুক্তরাষ্ট্র গ্রেট ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করেছিল। 1802 সালের 4 জুলাই ওয়েস্ট পয়েন্টে দ্য ইউনাইটেড স্টেটস মিলিটারি একাডেমি উন্মুক্ত হয়েছিল। এছাড়া নিউ ইয়র্ক রাজ্যে দাসত্ব প্রথার বিলুপ্তি হয়েছিল

0: 1827 সালের 4ঠা জুলাই লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক বাংলার গভর্নর জেনারেল পদে নিযুক্ত হয়েছিলেন 1828 সালের 4ঠা জুলাই তারিখে। এছাড়া লন্ডন শহরে প্রথম ঘোড়ায় টানা বাস চলাচল শুরু হয়েছিল কিন্তু 1829 সালের আজকের দিনে, মানে 4ঠা জুলাই। এছাড়া ভারতের শিলিগুড়ি ও দার্জিলিংয়ের মধ্যে প্রথম টয় ট্রেন দার্জিলিং হিমালয়ান রেলওয়ে চলাচল শুরু হয়েছিল 1881 সালের 4ঠা জুলাই তারিখে। দিনের ডায়েরির একটা পাতা উল্টালাম, আরও একটা পাতা বাকি আছে। সেই পাতাতে কী কী ঘটনা লুকিয়ে রয়েছে, সেই সব লুকোনো সব ঘটনা খুঁজে খুঁজে বের করব আজ। সঙ্গী, আমি সমক, শনিবারের নমস্কার কলকাতায়। আপাতত নিউ টিউন রইল তোমাদের কানে।
1: এফএম রেনবোতে রেনবো নিউ টিউন।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো। সাত সুরে সারাদিন,
3: সাত সুরে সারাদিন।
4: FM রেইনবোতে

0: FM Rainbow Team. Tine ke tin. Tine ke tin. Ganer hat trick. Ganer hat trick.
1: Gane bajuk moner radio. Shuncho 107 FM Rainbow. Shat shure sharadi. Shat shure sharadi.
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।
4: বলেছিলাম আজকে দিনের ডায়েরি হাফ ডান রয়েছে, আরও একটা পাতা উল্টে ফেলেছি। আর দেখতে পাচ্ছি চৌঠা জুলাই আজ শনিবার, কিন্তু অতীতে বিভিন্ন সময় বিভিন্ন বছরে আজকের দিন কিন্তু বিশেষ বিশেষ কারণে বিখ্যাত হয়ে আছে। 1935 সালের চৌঠা জুলাই লন্ডনের কিংসওয়ে শহরের দক্ষিণে অ্যালডউইচ এবং দি স্ট্র্যান্ড স্ট্রিটের মাঝামাঝি স্থানের ওয়েস্টমিনস্টারে অবস্থিত বিবিসির সদর দফতর বুশ হাউস ভবনটি প্রায় 13 বছরের নির্মাণকাল শেষ হলে লর্ড বেলফোরের নেতৃত্বে উন্মোচন করা হয়েছিল। এছাড়া 1943 সালের চৌঠা জুলাই কুর্কসের যুদ্ধ শুরু হয়েছিল। ট্রিটি অফ ম্যানিলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ফিলিপাইনের স্বাধীনতা ফিরিয়ে দিতে বাধ্য হয়েছিল চৌঠা জুলাই 1946 সালে। এছাড়া ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট খসড়া আকারে ব্রিটিশ হাউস অফ কমন্সে উত্থাপিত হয়েছিল 1947 সালের চৌঠা জুলাই। প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে 300 উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছিলেন কিংবদন্তি অলরাউন্ডার ইমরান খান 1987 সালের চৌঠা জুলাই। এছাড়া অধুনা বাংলাদেশের মাওয়াঘাটের মুন্সীগঞ্জ পয়েন্টে পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল 2001 সালের চৌঠা জুলাই তারিখে। স্টুডিওর ঘড়ি বলছে 7:51 হয়ে 37 সেকেন্ড, এখনও 8:09 বাকি। 8টার পরে আরও 2-2 ঘন্টা তোমাদের গানের রিকোয়েস্ট কিন্তু পেয়ে গেছি, তাই গানের রিকোয়েস্ট পাঠিও না, তোমাদের আজকে টপিক দেব, সেই টপিকে এবার মেসেজ করবে 9903659992 এই নাম্বারে উইদিন মিনিটস আফটার দ্য সং।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: কিন্তু দরকার আছে তোমাদের আজকের যে বিষয়টা নিয়ে তোমরা মেসেজ করবে 9903653992 তে, সেই মেসেজের যে টপিকটা সেটা বলে দিই 9903653992 তে। এবার মেসেজ করো আজকের টপিকে। সারাদিন দেখো কাজের ফাঁকে কখনো কখনো কি মনে হয় যে নিজের জন্য কিছুটা আলাদা সময় সরিয়ে রাখি? শুধুমাত্র নিজের জন্য, যে সময়টা নিজের জন্য বা নিজের প্রয়োজনে স্পেন্ড করব। যদি সেই সময়টা একান্তই তোমার নিজস্ব হয়, তাহলে সেই সময়টা স্পেশাল, সেই সময়টা ঠিক কি করতে তোমার ভালো লাগে জানাও আজ 9903653992 এই নাম্বারে। মিস করে গেছো, আরেকবার বলছি, সারাদিন কাজের ফাঁকে কখনো কি মনে হয় নিজের জন্য কিছুটা আলাদা সময় সরিয়ে রাখি? শুধুমাত্র নিজের জন্য, যে সময়টা নিজের জন্য বা নিজের প্রয়োজনে স্পেন্ড করব। যদি সেই সময়টা একান্তই তোমার নিজস্ব হয়, তাহলে সেই সময়টা ঠিক কি করতে ভালো লাগে তোমার জানাও আজ 9903653992 এই নাম্বারে। 9903659992

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থান ও গুজরাট সফর করবেন। রাজস্থানে তিনি একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী গুজরাটের সানন্দে সিজি সেমি আউটসোর্স সেমি কন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট ফেসিলিটির সূচনা করবেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আজ দুদিনের সফরে মধ্যপ্রদেশে যাবেন। এই পদে দায়িত্বভার গ্রহণের পরেই প্রথম তিনি মধ্যপ্রদেশ যাচ্ছেন। সফরের প্রথম দিনে শ্রী কুমার ইন্দোরে বুথ স্তরের আধিকারিক বিএলওদের এক সম্মেলনে যোগ দেবেন। রাজ্য বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচি আজও চলবে। নিউ টাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত ওই অনুষ্ঠানের গতকাল উদ্বোধন করে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেন, বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। আইআইটি খড়গপুরের 72তম সমাবর্তন অনুষ্ঠানে আজ 3,936 জন পড়ুয়ার হাতে ডিগ্রি প্রদান করা হবে। এর মধ্যে 539 জন পিএইচডি, 31 জন এমএস, 908 জন এমটেক, 163 জন এমবিএ, 801 জন ডুয়েল ডিগ্রি, 628 জন বিটেক অনার্স এবং 40 জন বিআর ডিগ্রি পাবেন। আজ আন্তর্জাতিক সমবায় দিবস, নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি উদযাপিত হচ্ছে। এবারের সমবায় দিবসের মূল প্রতিপাদ্য শান্তিপূর্ণ পৃথিবীর জন্য সমবায়। পেরুর নতুন রাষ্ট্রপতি হচ্ছেন রক্ষণশীল নেত্রী কেইকো ফুজিমোরো। রাষ্ট্রপতি নির্বাচনের গতকাল চূড়ান্ত পর্ব বা রান অফে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। এই নিয়ে চতুর্থবারের মতো রাষ্ট্রপতি পদের জন্য তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। চলতি মাসের শেষের দিকে ফুজিমোরো রাষ্ট্রপতি পদে দায়িত্ব গ্রহণ করবেন। ফিফা ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 32 শেষ ম্যাচে কলম্বিয়া ঘানার মুখোমুখি। প্রথমার্ধের শেষে 14 মিনিটে জন আরিয়াসের দেওয়া গোলে 1-0 এগিয়ে রয়েছে কলম্বিয়া। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM Rainbow তে নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
3: গান মিলান্তি, গান মিলান্তি সেকেন্ড আওয়ারে ঢুকে গেছি উইথ গান মিলান্তি। 8টা বেজে ঠিক 3 মিনিট, আর এই গানের জন্য রিকোয়েস্ট পাঠিয়েছো সৌগত দাস ফ্রম সোনারপুর। রইল তোমার গান সকলের কানে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: সময় গুড মর্নিং, নিজের জন্য সময় পেলে সেই সময় আমি গান শুনতে, লেখালেখি করতে, পড়াশোনা করতে খুব ভালোবাসি। সুভাষ চক্রবর্তী মেসেজ করেছেন, জানিয়েছেন উত্তর বাওয়ালি থেকে। গুড মর্নিং জানিয়েছেন অমিত সামন্ত মহিষাদল পূর্ব মেদিনীপুর থেকে। আমি যে কাজের সঙ্গে যুক্ত, সারাদিনে 12-14 ঘন্টা ডিউটি দিতে হয়। মনে করি ছুটির দিন নিজের মতো করে কাটাবো, কিন্তু তাও হয় না। বাড়িতে অনেক কাজ থাকে, নিজের জন্য একান্ত সময় পাই না। আর যদি কোনো দিন পাওয়া যায়, সেটা আমি ফোনে শুয়ে শুয়ে ভিডিও দেখে দেখে কাটিয়ে দিতে চাই নিজের মতো করে। বিশেষ করে আমার হাসির ভিডিও দেখতে খুব ভালো লাগে। ছোট ছোট ফানি ভিডিওস এত সুন্দর সুন্দর হয়েছে যে দেখে মন ভরে যায়। সৌভিক সরকার কসবা হালদু থেকে মেসেজ করেছে, সত্যি নিজেকে সময় দিতে ইচ্ছে করে। যদি পাই আগে নিজেকে বোঝার চেষ্টা করব, নিজেকে ভালোবাসব, নিজের জন্য রান্না করব, আর শেষে একটা গল্পের বই পড়ব, চলবে সাইডে রেইনবো FM। সৌভিক সরকার ফ্রম কসবা হালতু। আর শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে একটা দুর্দান্ত জিনিস মেসেজ করেছ, দুর্দান্ত জিনিস বলেছ। পুরনো অ্যালবামের ছবিগুলো দেখতে খুব ভালো লাগে, যখন একদম নিজের জন্য একটা স্পেশাল টাইম, একটা কোয়ালিটি টাইম কখনো পাই। এটা সত্যি একটা দুর্দান্ত মন ভালো করার একটা উপায়। আমাদের পুরনো দিনের যে বেড়ানোর যে অ্যালবামগুলো, সেখানে এমন কিছু মানুষ আছেন যারা হয়তো আজকে পৃথিবীতে নেই, কিন্তু আমাদের মনের মধ্যে রয়েছেন। আবার এমন হতে পারে তারা সবাই মিলে একই সাথে আছি, আবার পুরনো দিনের সেই কথাগুলো মনে পড়ে বেশ ভালো লাগে। তাই পুরনো দিনের অ্যালবাম ঘাটতে নিজের পার্সোনাল টাইমে সত্যি অসাধারণ লাগে। তোমাদের জানিয়েছিলাম, তোমরা জানাও 9903653992 তোমাদের একান্ত নিজস্ব সময়, পার্সোনাল টাইম, একদম স্পেশাল টাইম যদি অবসরে পাও, তাহলে সেই সময়টা কি করে কাটাতে চাও। সময় রয়েছে 10টা পর্যন্ত। আজ শনিবার 4 জুলাইয়ের নমস্কার কলকাতায়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: নমস্কার, ট্রাফিক কন্ট্রোল লালবাজার থেকে বলছি। এখনো পর্যন্ত শহর কলকাতার যান চলাচল সর্বোচ্চ স্বাভাবিক আছে, কোথাও কোনো বড়

0: Don't do that. Jam.
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: স্টুডিওর ঘুরি বলছে এখন 8টা বেজে জাস্ট 17 মিনিট, এই 18 হব হব করছে, তাই 18ই বলে দিই। 8টা বেজে 18 মিনিট এই জাস্ট হলো, আর তোমাদের সঙ্গে আছি আজ শনিবারের নমস্কার কলকাতায়। আমি সোমকা, তোমাদের মেসেজ আসছে 9903659992 তে, কয়েকটা মেসেজ পড়ে দিই। যাদবেন্দ্র পান্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে মেসেজ করেছেন। সুপ্রভা জানিয়েছেন, নিজের জন্য বাগানের পরিচর্যা করি, নিজের সময় পেলে বই পড়ি, লেখালেখি করি, কাজের মাঝে রেডিওকে বন্ধু হিসেবে রাখতে আমার দারুণ লাগে। আর আজ ভোরাইতে তোমার সুমিষ্ট গলাতে ভোরের স্বপ্নের অসাধারণ বার্তাগুলোকে একেবারে নাটকীয় ভঙ্গিতে পাঠ আর কথার সঙ্গে মিলিয়ে অসাধারণ গানগুলো শুনলাম, খুব ভালো লাগলো। দুর্দান্ত উপস্থাপনা, খুব ভালো আর সুস্থ, আনন্দে থেকো। যাদবেন্দ্র পান্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর কমপ্লিমেন্ট, অসংখ্য ধন্যবাদ। অর্জুন সিং তামিলনাড়ু থেকে মেসেজ করেছো, গুড মর্নিং জানিয়েছো, গুড মর্নিং আমার তরফ থেকেও এবং FM রেইনবোর পরিবারের সকলের তরফ থেকে। অবশ্যই

আমার নিজের সময় আমি লেখালেখির পাশাপাশি বাংলা ক্যালেন্ডার দেখি, বিশেষ বিশেষ দিনগুলো তার গুরুত্ব সব দেখি। তবে আমার এখন নিজস্ব সময় পাওয়া যাচ্ছে না, জানো তো, সারাদিন পরিশ্রম, সন্ধে দুচোখ ঘুমে ঢুলু ঢুলু, তবুও লিখে চলেছি কিছু লেখা। তবে সেই সব লেখালেখি কোথাও প্রকাশ হয়নি, আমার নোটবুকে জমা থাকে সেসব। অর্জুন সিং ফ্রম তামিলনাড়ু। আর পরের মেসেজ, নিবেদিতা সেন ফ্রম শেরাফুলি, গুড মর্নিং। গুড মর্নিং আমার তরফ থেকেও। আমি নিজের সময় বার করি সব কাজ শেষ করে রাত্রি 10টার পরে, খাওয়ার পর চুপ করে গল্পের বই আর ভালো গান, আর ভালো ভালো গান শুনতে ভালো লাগে, আর গল্পের বই পড়তে ভালো লাগে, তবে বেশি রাত নয়, ওই 11টা পর্যন্ত। আর চিঠির বিষয়বস্তু খুব ভালো লাগলো জানো, গানগুলো মনের মতো। থ্যাংক ইউ সো মাচ। আর আমি যে গানগুলো তোমাদের জন্য বাছাই করে আসি, চুন চুনকে নিয়ে আসি, অনেক পরিশ্রম করে খুঁজে খুঁজে বের করি, সেগুলো যদি তোমাদের সত্যি ভালো লাগে, আমার নিজেরও খুব ভালো লাগে। ভৈরবপুর মহাপ্রভুতলা পূর্ব বর্ধমান থেকে তিলককুমার নন্দীর মেসেজ এসেছে, সুপ্রভাত দাদা, সারাদিনের কাজের ব্যস্ততার মধ্যেও যদি নিজের জন্য একটু সময় বার করি, সেই সময়টা হলো সন্ধ্যের পর, আর নিজের জন্য সেই সময়টা আমি কাজে লাগাই, একান্ত নিজের জন্য একটু যোগ ব্যায়াম আর প্রাণায়াম করি। তিলক কুমার নন্দী, ভৈরবপুর মহাপ্রভুতলা পূর্ব বর্ধমান। আর তোমরা যারা এখনও পর্যন্ত মেসেজ করনি, তারা প্লিজ মেসেজ করো। আরও একবার জানিয়ে দিই, সারাদিন কাজের ফাঁকে কখনো কি মনে হয় নিজের জন্য কিছুটা আলাদা সময় সরিয়ে রাখি, শুধুমাত্র নিজের জন্য, যে সময়টা নিজের জন্য বা নিজের প্রয়োজনে স্পেন্ড করব? যদি সেই সময়টা একান্তই তোমার নিজস্ব হয়, তাহলে সেই সময়টা ঠিক কী করতে ভালো লাগে তোমার জানাও। 9990365999 এই নাম্বারে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: FM Rainbow Flashback Song.

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
2: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
1: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
2: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
4: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
5: FM রেইনবোতে রেইনবো নিউ টিউন, রেইনবো নিউ টিউন।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
0: রেইনবো টাইম চেক,
2: রেইনবো টাইম চেক।
3: জাস্ট 8:35 হয়ে 56 সেকেন্ড, এই জাস্ট 8:36 হলো, আরও 24 মিনিট এখানে, আর ওদিকে 1 ঘন্টা, 1 ঘন্টা 24 মিনিট আছে আমি তোমাদের সঙ্গী হয়ে শনিবারের নমস্কার কলকাতায়, তোমাদের বন্ধু সুমক। আর তোমরা আমাকে বেশ কিছু মেসেজ পাঠিয়েছো, তোমাদের অবসর সময় বা তোমার অবসর সময় ঠিক বলবো না, তোমার একদম পার্সোনাল টাইম, মি টাইম যেটাকে বলে, সেই মি টাইমে তুমি ঠিক কী করতে ভালোবাসবে। লালমোহন মাঝি জালাল শিবুবাজার হাওড়া থেকে মেসেজ করেছেন, আমি রেডিওতে একটু আধটু লেখালেখি করি, নানান অনুষ্ঠানে লিখেছি বহু লেখা, সে লেখা পাঠও হয়েছে রেডিওতে, কাজের চাপে এখন আর তেমন লেখা হচ্ছে না, আমি চাই আমার একটু নিজস্ব সময় থাকুক, যে সময় আমি শুধু লিখতে পারি, লিখতে চাই আমার মনের কথা, আমার ভাবনার কথা, আর মাঝে মাঝে প্রকৃতির সাথে সময় কাটাতে চাই, সবুজ গাছগাছালির মাঝে একটু বসতে চাই, বসতে চাই গাছগাছালিতে ঘেরা কোনো ঝিলের পাড়ে, গাছের ছায়াতলে, প্রকৃতির একেবারে মাঝখানটাতে। আর এখানে একটা জোকা থেকে মেসেজ এসেছে, কিন্তু জোকা বাদামতলা থেকে, ও অমিয় সরকার, আচ্ছা অমিয় সাকার লিখেছেন, বোধ হয় এটা সরকারি হবে, অমিয় সরকার বাদামতলা জোকা থেকে, প্রথমেই তোমাকে জানাই গুড মর্নিং, মর অবধি লিখেছেন। আচ্ছা আপনারা এতটা শর্ট করছেন, এরপরে তো একটা বিন্দু দিয়ে পাঠিয়ে দেবেন, এরকম করবেন না প্লিজ, পুরোটা লিখে পাঠাবেন। আমি যখন একা থাকি তখন আমার মায়ের কথা মনে পড়ে, কারণ আজ মা নেই, তার শাসন ভালোবাসা আজও অনুভব করি। অমিয় সরকার বাদামতলা জোকা। তবে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, আমরা চোখের সামনে যাদের দেখতে পাই না তারা যে নেই তা তো নয়, কারণ আমাদের মনের মধ্যে তো তারা চিরকাল বাস করেন, ফলে তারা নেই এই কথাটা ভাবনা চিন্তার মধ্যেই আনার কোনো প্রয়োজন নেই, বরং মনে রাখতে হবে আমরা সবাই আছি এবং থাকব, অতীতে যেমন ছিলাম সেভাবেই থাকব। আজকে শুরুর গানটা মনে আছে তো, সেই গানের কথা মেনেই বলতে হয় যে আমরা সকলেই অমৃতের পুত্র, অমৃতস্য পুত্রা, অতএব আমাদের কোনো শেষ নেই, আমরা অজেয় অমর আমরা। হোয়াটএভার, শুভ সকাল জানিয়েছ মিতালি সামন্ত হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে, আমি তোমাদের গ্রামের মেয়ে মিতালি, সত্যি কথা বলতে ছেলেরা যদিও কাজ থেকে একটু হলেও ছুটি পায়, নিজের মতো সময় কাটাতে পারে, আমরা মেয়েরা একান্ত নিজের মতো বিশেষ সময় কাটাতে পারি না, কারণ আমাদের অনেক কাজ বাড়িতে, শ্বশুর শাশুড়ি ছেলে এবং বর সবাইকে যত্ন করার পর আমরা মেয়েরা নিজের সেভাবে টাইম, মানে মি টাইম পাই না, আর যদি সেরকম কোনো টাইম পাই নিজেকে একটু সাজানোর চেষ্টা করি, মানে আয়নার সামনে গিয়ে নিজেকে সাজিয়ে দেখব আমি কি আগের মতো আছি না অনেকটা বুড়িয়ে গেছি, আমার খুব শখ সেজে গুজে থাকার, কিন্তু সেই সময়টুকু পাই না। মিতালি সামন্ত হলদিয়া পূর্ব মেদিনীপুর।

পানিহাটি থেকে সৌমেন ব্যানার্জি মেসেজ করেছো, আমি গান শুনি, মোবাইলে সিনেমা দেখি অথবা বন্ধুদের সাথে গিয়ে গঙ্গার ধারে সময় কাটাই। সৌমেন, সত্যি পানিহাটি গঙ্গার ধারে তোমার বাড়ি নিশ্চয়ই, বা পানিহাটি তো গঙ্গা পাশেই, তাই তুমি সেই সময়টা কাটাতে পারো নিজের মতো করে। সত্যি আমরা যারা গঙ্গা থেকে দূরে থাকি, যারা আদি গঙ্গার ধারে থাকি, তারা ভাবি নবগঙ্গার ধারে থাকলে কি ভালোই না হতো, কারণ আদি গঙ্গা আফটার অল এখন খালে পরিণত হয়েছে। দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ ঘোষ, ভেরি নাইস মর্নিং শোমক অ্যান্ড ভেরি নাইস টপিক। আমি একান্ত সময়, নিজের একান্ত সময় পেলে, মি টাইম পেলে চুলে ভালো করে কলপ করি। সোমনাথ ঘোষ ফ্রম দমদম ক্যান্টনমেন্ট। হোয়াট এভার, 8:39 হয়ে 47 সেকেন্ড, আরও 1 ঘন্টা 20 মিনিট আছি আমি তোমাদের সঙ্গী হয়ে। লাস্ট আওয়ারে তোমাদের পছন্দের আরও একটা গান কিন্তু ওয়েট করে আছে গান মিলানতিতে। যারা হ্যাশট্যাগ GM লিখে মেসেজ করেছো তাদের থেকে একটা গান বেছে বাজাবো আমি সোমক। এখনও আছি 1 ঘন্টা 20 মিনিট শনিবারের নমস্কার কলকাতাতে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
0: প্রাইস ট্যাগ মার্কেটে কার দর কত দূর? প্রাইস ট্যাগ, প্রাইস ট্যাগ।
2: সোনা কিন্তু আবার দৌড় শুরু করে দিয়েছে। হলমার্ক সোনার গয়না 22 ক্যারেট 10 গ্রামের 1 গ্রামের দাম 300 টাকা বেড়ে হয়েছে 13,720 টাকা। আবার কিন্তু বেশ ভালো রকমের দৌড় শুরু করে দিয়েছে আমাদের সোনা, আমাদের প্রিয় নয়, আমাদের অপ্রিয় হতে বসেছে সোনা, কারণ দাম দিন দিন বাড়ছে। এবার চলে আসি সোনার 10 গ্রামের দাম বলেছি, 10 গ্রামের মানে হলমার্ক সোনার গয়না 10 গ্রামের 1 গ্রামের দাম বলেছি। এবার বলি 10 গ্রামের দাম হলমার্ক সোনার গয়না 22 ক্যারেট 10 গ্রামের দাম অটোমেটিক্যালি 3,000 টাকা বাড়বে, আর দাম হচ্ছে 1,37,200 টাকা। এবার বলি খুচরো পাকা সোনা 24 ক্যারেট 10 গ্রামের 1 গ্রামের দাম 315 টাকা বেড়ে হয়েছে 14,435 টাকা, আর 10 গ্রামের দাম 3,150 টাকা বেড়ে হয়েছে 1,44,350 টাকা। সামনে যাদের বিয়ের মরশুম বোধ হয়, কারণ কয়েকটা বিয়ের নিমন্ত্রণ পেয়ে গেছি অলরেডি, তাদের জন্য বেশ একটু চাপের ব্যাপার, কারণ সোনা আবার দৌড় শুরু করেছে। পাকা সোনার বার 24 ক্যারেট 10 গ্রামের 1 গ্রামের দাম 315 টাকা বেড়ে হয়েছে 14,365 টাকা, আর 10 গ্রামের দাম 10 গুণ বেড়ে হয়েছে, মানে 315 টাকা ইন্টু 10 করলে 3,150 টাকা বেড়ে হয়েছে 1,43,650 টাকা। মাঝখানে কিন্তু সোনা একটু দামটা কমেছে, এটা কিন্তু আবার দাম বাড়তে শুরু করে দিয়েছে। আর বর্দা যদি দাম বাড়ায় তাহলে মেজদা মানে রূপো কি একটু দাম বাড়াবে? না, জানি না দাম বেড়েছে না কমেছে। হ্যাঁ, বেড়েছে রূপোর দাম। আজ যা রেট দেখতে পাচ্ছি, খুচরো রূপোর 100 গ্রামের দাম 540 টাকা বেড়েছে, হয়েছে 23,615 টাকা, আর 1 কেজির দাম 5,400 টাকা বেড়ে হয়েছে 2,36,150 টাকা। এটা বললাম খুচরো রূপোর দর। এবার রূপোর বাট বেশ ঠাট বাট দেখাচ্ছে। 100 গ্রামের রূপোর বাটের দাম 540 টাকা বেড়ে হয়েছে 23,605 টাকা, আর 1 কেজি রূপোর বাটের দাম 5,400 টাকা বেড়ে হয়েছে 2,36,050 টাকা। জ্বালানির দাম মোটামুটি একই রকম থাকে, এবং যদি এখন হরমুজ প্রণালী অনেকটাই শান্ত হয়েছে এবং যুদ্ধের দামামা অনেকটাই কমেছে বলে মনে হচ্ছে, যুদ্ধ থামবে বলে মনে হচ্ছে বা থেমে গেছে এটাও বলা যায়, সেক্ষেত্রে তেলের দাম হয়তো আগামী কয়েকদিনে কমলেও কমতে পারে, তবে আপাতত এখনও পর্যন্ত অপরিবর্তিত আছে। এটা গতকালের দর বলছি। পেট্রোলের 1 লিটারের দাম গতকাল ছিল 113.51 টাকা, বাড়েনি গত কয়েকদিনের মধ্যে। ডিজেলের দাম 1 লিটারের দাম 99.82 টাকা গত কয়েকদিনে বাড়েনি। রান্নার গ্যাসের 14.2 কেজির দাম, মানে যেগুলো আমরা ডোমেস্টিক পারপাসে ইউজ করি, বাড়িতে ইউজ করি, 968 টাকা, অনেকটাই বেড়েছে। কিন্তু মাঝখানে যে হু করে বাড়ছিল সেই দৌড়টা কিছুটা হলেও কমেছে। আর এই মুহূর্তে স্টুডিওর ঘড়ি বলছে 8:49 ও 2 সেকেন্ড। 9903659992 তে প্রচুর মেসেজ জমে আছে আজ, পড়বো সেসব তবে গানের পর।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: গুড মর্নিং ভাই, গুড মর্নিং ভাই বলে কে বলে জানিয়ে রাখি তাই। মৌসুমী ঘোষ ফ্রম কসবা, থ্যাংক ইউ ফর সাচ ওয়ান্ডারফুল টপিক। ইটস ভেরি টাফ নিজের জন্য একটু সময় বের করা সারাদিনে, টু টাফ, স্টিল আই ট্রাই মাই বেস্ট। মি টাইমটা একটু হলেও যেন এনজয় করি, যাই বলো না কেন। উইন্টারে আমার সাউথের উইন্ডোতে খুব মিষ্টি একটা রোদ্দুর আসে, 3 PM to 4 PM, ওই সময় ওখানে বসে আপন মনে গান শুনি, পাখিদের ডাক শুনি, আকাশটাকে দুচোখ ভরে দেখি। সামারে বাইরের কাজ সেরে 9 PM ব্যালকনিতে বসতে চেষ্টা করি, নিজের মনে ইউনিভার্সের সাথে কত কথা বলি গান শুনতে শুনতে। সামটাইমস গানের লিরিক্সগুলো দেখি, নিজের রেকর্ড করি, অ্যান্ড আই শেয়ার উইথ মাই ডিয়ার ওয়ান্স। স্যাটারডে সানডে এই যে মেসেজ করি তোমার টপিক্সে, এটাও তো মি টাইম, তাই না? এটাও বেশ ভালো লাগে। থ্যাংক ইউ ভাই, ভালো থেকো তুমি। মৌসুমী ঘোষ, কসবা। গুড মর্নিং কালনা, পূর্ব বর্ধমান থেকে কবিতা দেবনাথ। আমার নিজের ভালো লাগে, ভালো লাগার সময়টুকু আমাদের খাই খাই টাইমের সবার সাথে কাটাতে ভালো লাগে। আচ্ছা, খাই খাই টাইমের সবার সাথে কাটাতে ভালো লাগে মানে সেই সময় বোধহয় একটু খাই খাই পেয়ে যায় বা খাই খাই করে কাটাও, বেশ খুব ভালো। সারাদিনের শুদ্ধ অক্সিজেন বলতে ওটাই ভালো লাগে। একটা গান শুনতে চাই, গানের রিকোয়েস্ট পাঠিয়েছো, কিন্তু গানের রিকোয়েস্ট আর নিচ্ছে না, প্রচুর রিকোয়েস্ট পেয়ে গেছি। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘড়িয়া, নিজের জন্য সময় পেলে স্বপ্নে হারাবো আমি, প্রশ্নে প্রশ্রয় দেব নিজের কিছু মিথ্যে পাগলামি, হারিয়ে যাব হৃদয়ের কোনো সাজানো পারিজাতে, নীলে সীমানা ছাড়িয়ে কোনো মায়াবী এক রাতে, রূপকথার কোনো পরিদের দেশে যেথায় রঙিন ফুলের হাসি, নীল সীমানা ছাড়িয়ে দিগন্তে হবে বানভাসি, সময় পেলে কখনো বা সাগরে দেব পারি, নতুন উদ্যম নিয়ে যেন আবার কাজে ফিরতে পারি। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘড়িয়া। তোমরা আরও অনেক মেসেজ পাঠিয়েছ, আর একটা মেসেজ পড়ে দিই কারণ অনেকগুলো মেসেজ জমে আছে। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে মেসেজ করেছো, আমি নিজের সময় পেলে বা মি টাইম পেলে গান শুনতাম, গল্প শুনতাম, রেইনবোতে গল্প স্বল্প আছে আর সাইকেল নিয়ে ঘুরে বেড়াবো। অবশ্যই রবিবার রেইনবোতে গল্প স্বল্প কিন্তু কোথাও একেবারে মিস করো না, যে যেখানেই থাকো, তুমি মিস হও, মিসেস হও, মিস্টার হও, যেই হও না কেন, মিস করো না গল্প স্বল্প রবিবার FM রেইনবোতে। আপাতত স্টুডিওর ঘড়ি যা বলছে 5 মিনিট আছি এই আওয়ারে, তারপর আরও 1 ঘন্টা তোমাদের সঙ্গী হব। আমি সোমক, আর 9903652992 এই নাম্বার খোলা আছে, জানাতে বলেছি FM রেইনবোতে আজকে টপিকে হোয়াটসঅ্যাপ করে অথবা টেক্সট মেসেজ করে তোমার যে মি টাইম, একান্তই নিজের একটা সময় যদি বের করতে পারো কোনোভাবে তোমার ব্যস্ততার মাঝেও, তাহলে ঠিক কোন কাজটা তুমি করতে ভালোবাসবে বা কোন কাজটা তোমার করতে ভালো লাগে সেটাই জানাও 9903652992 এই নাম্বারে। আর প্লিজ গান মিলান্তের গানের রিকোয়েস্ট পাঠিও না, কারণ গানের রিকোয়েস্ট প্রচুর পেয়েছি। এত গানের মধ্যে আমি তো বাজাতে পারবো মাত্র 3-3টে গান, 2টো গান অলরেডি বাজিয়ে দিয়েছি লাস্ট আওয়ার, তাতে আরও একটা তোমাদের পছন্দের গান বাজাবো। কার পছন্দের গান, কি গান, সেটা যখন বাজাবো তখন শুনতে পাবে। আপাতত আজকের এই আওয়ারের লাস্ট সং তোমাদের কানে দিলাম, আমি সোমক,

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। কলকাতায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের ওরিয়েন্টেশন কর্মসূচির সমাপ্তি অধিবেশনে আজ বিধানসভায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। গতকাল নিউ টাউন বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি। শ্রী বিড়লা বলেন, বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। তৃণমূল কংগ্রেস নেতা দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করতে বিধাননগর পুলিশের বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে। এর নেতৃত্ব দেবেন ডিসি পদমর্যাদার এক আধিকারিক। তদন্তকারী দলে রাখা হয়েছে এমন একজনকে যাকে একসময় দেবরাজের কথা না শোনায় ভিজিলেন্সে বদলি করা হয়েছিল। নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন জৈশ ই মোহাম্মদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 8 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গুজরাত পুলিশের সন্ত্রাস দমন শাখা এটিএস। রাজ্যের বনসকান্থা, মেহসানা, নভসারী ও পাটান এবং মধ্যপ্রদেশের দেওয়াস জেলায় যৌথ অভিযান চালিয়ে এই 8 জনকে পুলিশ গ্রেপ্তার করে। ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেয়ির শেষকৃত্য আজ তেহরানে সম্পন্ন হবে। দেশে 6 দিনের রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠানের উপলক্ষে প্রস্তুতি চলছে। লক্ষ লক্ষ শোক সন্তপ্ত মানুষ এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে কর্তৃপক্ষের আশা। এর প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে বড়নগর রোড ও দক্ষিণেশ্বর স্টেশনের মাঝে রেল ওভারব্রিজ গার্ডার উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্রেনের সাহায্যে প্রতিস্থাপন করা হবে। এই কারণে আজ মধ্যরাত 1টা থেকে আগামীকাল সকাল 11টা পর্যন্ত আপ ও ডাউন সিসিআর লাইনে ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এ কারণে আজ ও আগামীকাল বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় সৃষ্ট নিম্নচাপটি ক্রমশ আরও শক্তিশালী হচ্ছে। এর ফলে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা ও আশেপাশের এলাকায় সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 শেষ ম্যাচে আজ কলম্বিয়া ঘানার মুখোমুখি। শেষ পাওয়া খবরে কলম্বিয়া 1 গোলে এগিয়ে আছে। এদিকে রুদ্ধশ্বাস ম্যাচে অতিরিক্ত সময়ের খেলায় আর্জেন্টিনা কাবো ভার্দোকে 3-2 গোলে হারিয়ে রাউন্ড অফ 16 উঠেছে। এই মুহূর্তে হেডলাইন্স, আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
3: আজ শনিবারের নমস্কার কলকাতার ফাইনাল আওয়ারের গান মিলান্তির গানের রিকোয়েস্ট, এই লাস্ট গান, লাস্ট আওয়ারের গানের রিকোয়েস্ট অনেকে পাঠিয়েছেন। আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান শোনার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছিলেন নিহার রঞ্জন পণ্ডিত, সুতপা পণ্ডিত, প্রিয়াঙ্কা পণ্ডিত, সায়ন্তন পণ্ডিত এবং সুরজিৎ শর্মা ফ্রম বেহালা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: যখন মি টাইম নিয়ে মি ভেবেছিলাম, মানে আমি ভেবেছিলাম যে তোমাদের জন্য ডাকবো, তখন একটু আমার মনের মধ্যে, নিজের মনের মধ্যেই সন্দেহ ছিল যে মেসেজ কি খুব বেশি পাবো। কিন্তু তোমরা মেসেজে মেসেজে ভরিয়ে দিয়েছো, জাস্ট অনেকগুলো মেসেজ এসেছে, তাই পড়ি কয়েকটা। ঢাকুরিয়া থেকে মৌলি মেসেজ করেছো, প্রতিদিনই সারাদিনের মধ্যে কিছুটা সময় আমি নিজের জন্য রাখি, সেই সময়টা একান্তই আমার নিজস্ব সময়, আমি ফোনটাও সেই সময়ে ধরি না, ভাবি বসে অতীত বর্তমান আর ভবিষ্যতের কথা। অনেক আপনজন ও ভালোবাসার মানুষ জীবন থেকে হারিয়ে গিয়েছেন, তাঁদের কথাও চিন্তা করি। আকাশবাণীর ভালো কোনো অনুষ্ঠান থাকলেই শুনি, আর অবশ্যই কিছু ভালো গান তো শুনি, আর এটাই তোমাকে জানালাম। আমি মৌলি ফ্রম ঢাকুরিয়া, থ্যাংক ইউ সো মাচ তুমি এই মেসেজটা করার জন্য। কৃষ্ণেন্দু বিশ্বাস পায়রাডাঙ্গা রানাঘাট থেকে মেসেজ করেছেন, অসংখ্য ধন্যবাদ মেসেজ পাঠানোর জন্য সবাইকে, যারা যারা মেসেজ পাঠান নিয়মিত আমাদের। ভোরের স্বপ্নগুলো তোমার কণ্ঠে সত্যি সুন্দর লেগেছে, থ্যাংক ইউ। এবার বিষয়ে বলি, সারাদিনের নানান ব্যস্ততায় নিজের জন্য সময় অবশ্যই রেখেছি আমি, যখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে ঠিক তারপর, আর ওই সময়ে চলে বিভিন্ন লেখালেখি, বই পড়ার কাজ, চিন্তাভাবনা করি সেই সময় কিভাবে অভিনব উপায়ে মানুষের মধ্যে সচেতনতার বার্তা তুলে ধরতে পারব বসুন্ধরাকে চিরসবুজ ও সুস্থ রাখার জন্য। কৃষ্ণেন্দু বিশ্বাস পায়রাডাঙ্গা রানাঘাট। হ্যালো সমক, অ্যান্ডি কলকাতা থেকে মেসেজ করেছো, আমার সংসারের যাবতীয় কাজ করতে হয় তাই সারাদিন কাজের পর সময় পাই বিকেল চারটের সময় হেডফোন কানে লাগিয়ে FM রেইনবো শোনার, আবার রাত নটায় লাঞ্চ বলেছো, হোয়াট এভার ডিনার, পারহ্যাপস ডিনার বানিয়ে ছাদে গিয়ে হট কফি স্ন্যাক্স এইসব জল নিয়ে যাই, হেডফোন দিয়ে FM রেইনবো শুনতে শুনতে, সেই সময় আমি তখন ব্যায়ামও করি, রাত এগারোটায় ব্যায়াম করি, আর ও রাত এগারোটায় নিচে আসি লাঞ্চ করতে, এটাও নিশ্চয়ই ডিনার করতে। অ্যান্ডি ফ্রম কলকাতা, অ্যান্ডি এরপরে মেসেজ করলে প্লিজ একটু টাইপটা ঠিকঠাক করো, না হলে খুব চাপ হয়ে যায়। তাঁতির পোল থেকে বৈশাখী মেসেজ করেছো, শুভ সকাল জানিয়েছো, মি টাইমে আমি বসে ফোন দেখি, এটা অনেকেই করে যার জন্য মি টাইম, পিওর মি টাইম অনেক সময় থাকে না, কারণ মোবাইল দেখলেও বা ফোনে সময় কাটালেও পিওর মি টাইমটা হয় না। ইনফ্যাক্ট মনটাকে পুরোপুরি ফাঁকা করে দেওয়া, জাস্ট ব্ল্যাঙ্ক করে দেওয়া, এটাও ভীষণ রকম দরকার আমাদেরকে রিজুভেনেট করার জন্য। আকরা কৃষ্ণনগর শেখপাড়া মহেশতলা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা 140 থেকে শেখ আজাদুল মেসেজ করেছো, শুভ সকাল জানিয়েছো, তোমার উপস্থাপনা শুনে আমার মন মুগ্ধ হয়ে যাচ্ছে, ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। টপিকে বলি, আমি এখন নিজের জন্য সময় বের করতে পারিনি, যদি কখনো নিজের জন্য সময় বের করতে পারি তাহলে সেটা আমার এত বড় মনের, আমার কাছে একটা বড় মনের ডায়েরি আছে, সেই ছোট্টবেলার স্মৃতি, আমার মা বাবার সাথে কাটানোর সময়, পুরনো স্মৃতিতে ফিরে যাব। হ্যাঁ, এটা ঠিক যে আমার মা বাবা এই পৃথিবীতে নেই। শেখ আজাদুল, আকড়া কৃষ্ণনগর শেখপাড়া মহেশতলা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা 140 থেকে। আর আরেকটা মেসেজ, ছোট্ট মেসেজ পড়ে দিই, চিত্তপ্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে মেসেজ করেছেন, সুপ্রভাত জানিয়েছেন, নিজের জন্য সময় পেলে অবশ্যই শরীরচর্চা করব, এটাই বেঁচে থাকার আসল উপায়, চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া। আপাতত ফ্ল্যাশব্যাক সং
0: FM Rainbow Flashback Song. Rainbow Flashback Song.

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
0: হাওয়া অফিসের হালচাল,
2: হালচাল। হাওয়া অফিসের হালচাল বেশ ভালো, তবে হাওয়ার অবস্থা খুব একটা ভালো নয়, বেচাল। জেনারেলি ক্লাউডি স্কাই, মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। সাধারণভাবে লাইট টু মডারেট রেইন অর থান্ডার শাওয়ার ভেরি লাইকলি টু অকার, হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো অংশে। দিনের সবচেয়ে বেশি তাপমাত্রা আজ থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সবচেয়ে কম 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে 0.6 ডিগ্রি সেলসিয়াস বেশি। আর সবচেয়ে কম তাপমাত্রা গত 24 ঘন্টায় ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবচেয়ে বেশি ছিল 94%, সবচেয়ে কম ছিল 66%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 5.2 মিলিমিটার বৃষ্টি হয়েছে গত 24 ঘন্টায়। আর সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের জন্য ওয়ার্নিং আছে, সেসব কথা জানাবো তবে নিউ টিউনের পর। স্টুডিওর ঘড়ি বলছে 9:16। আমি সোমক আছি, শনিবারের নমস্কার কলকাতায় তোমাদের সঙ্গী হয়ে আপ টু 10।
0: FM রেইনবোতে রেইনবো নিউ টিউন।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: 9:22 হয়ে 5 সেকেন্ড, সময় কমছে, তাই তোমাদের মেসেজও কিন্তু সংখ্যা বাড়ছে, তাই পড়ে দি। অনেকগুলো জমে আছে মেসেজ বক্সে। মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে মেসেজ করেছেন, শুভ সকাল, জানিয়েছেন, উদয়াস্ত কাজ নিয়ে ব্যস্ত থাকি, সারাদিন থাকে না কোনো অবকাশ, তবে কোনোদিন যদি সময় পাই সেই সময়টা একা নিভৃতে কাটাতে বেছে নিই। আমার ব্যক্তিগত ডাক বাক্স, যে বাক্সে জমা আছে শত শত বেতার বন্ধু বান্ধবীদের চিঠি, সেই চিঠিগুলো একটা একটা করে বার করি আর পড়ি, আর হারিয়ে যাই ফেলে আসা দিনগুলিতে। এইভাবে আমি হঠাৎ পাওয়ার সময় কাজে লাগাই। মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে এই মেসেজ পাঠিয়েছেন। আষাঢ়ের মিষ্টি বৃষ্টির শুভেচ্ছা সহ শঙ্কুচন্দ্রদের মেসেজ এসেছে বারাসাত থেকে। সারাদিন দোকানদারির ফাঁকে একটু অবসরে সময় কাটে লেখালেখি, গান শুনে, বই পড়ে, ছাদবাগানের দেখভাল, কাছে দূরে পায়ে চারি, দোকানদারির অবসরে থাকলে আমি বাড়ি, নানান স্মৃতির তোলা ছবি অ্যালবামেতে ভরা, ভ্রমণের ছবিগুলো করি নাড়াচাড়া, লিটল ম্যাগাজিন আর সংবাদপত্রের লেখা অখণ্ড অবসরে তাদের ফিরে দেখা, ছোটবেলা থেকে নানান জিনিসের কাছে জমানোর অভ্যেস আছে, জমানোর অভ্যেস, তাদের গায়ে হাত বুলিয়ে দেখতে লাগে বেশ, আদর মাখা কত স্মৃতি জমানো ওদের, পড়ে ওদের নিয়ে ফিরি অতীতে অখণ্ড অবসরে। শঙ্করচন্দ্র দে ফ্রম বারাসাত, শাওন বারাসাত থেকে মেসেজ করেছ। আষাঢ়ের মিষ্টি বৃষ্টির শুভেচ্ছা বারাসাত থেকে শঙ্করচন্দ্র দে, আর বারাসাত থেকেই শাওনের মেসেজ পরপর। আজকে সকাল থেকে তোমার শো অনেকটা মিস হয়ে গেল, ভোর রাতে ম্যাচ দেখা শুরু করলে যা হয় আর কি। এবার টপিকে আসি, আমার মি টাইম এই উইকেন্ডে ক্যামেরা হাতে এদিকে ওদিকে বেরিয়ে পড়া, এটা আমি জানি, বা একা একা কাছে পিঠে কোথাও ঘুরতে চলে যাওয়া, আর রোববার বিকেলে গল্প শোনা মাস্ট। শাওন ফ্রম বারাসাত, আগামীকাল গল্প স্বল্প শুনতে কিন্তু ভুলো না, প্রত্যেক রবিবার FM রেইনবোতে গল্প স্বল্প বিকেলবেলা, কেউ ভুলো না কিন্তু। সোমনাথ দলুই হুগলি বালিপুর পান্তহুড়ি থেকে, আমার নিজস্ব সময়ে অবশ্যই আমি আমার ছোট্ট কন্যা তার সঙ্গে সময় কাটাতে ভালোবাসি, দৈনন্দিন কাজের চাপে সেভাবে মেয়ের সঙ্গে সময় দিতে বা সময় কাটাতে পারি না। মুন্না সর্দার মুন্সিডাঙ্গা হাওড়া থেকে মেসেজ করেছো, হাই দাদা কেমন আছো? ভালো আছি, তোমাদের সাথে সবার সাথে মিলেমিশে দুর্দান্ত আছি। আমি ফাঁকা সময়

0: বের করে বই পড়ি, সকালে ব্যায়াম করি, একটু একটু বেশি সময় পেলে একা ঘুরতে চলে যাই হাওড়া মুন্সিডাঙ্গা থেকে মুন্না সর্দার। এই রোগটা কিন্তু আমারও আছে। আপাতত তিন তিনটে গান আছে তোমাদের জন্য সাজানো, তিনেকে তিন গানের হ্যাট্রিকে।
1: FM রেনবোতে তিনে।

0: फिल्मों के क्लाइमैक्स में हीरो जीतता है और लड़की ले जाता है, असल जिंदगी में विलेन। ए विलेन।
1: FM रेनबो ते तीन के तीन दानिल हैट्रिक, दानिल हैट्रिक। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবো তে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
3: অনেকগুলো মেসেজ জমে আছে, অনেকগুলো গান শোনার পর সেই মেসেজগুলো একটু পড়ে দিই। দীপক কুমার তুং গ্রাম বেলপুকুর তুংপাড়া শ্যামপুর হাওড়া থেকে মেসেজ করেছেন, গুড মর্নিং জানিয়েছেন। আমি প্রতিদিন সকাল 11:30 থেকে 12:30 এবং সন্ধে 7:30 থেকে

নটা পর্যন্ত আমার জন্য সময়টা রাখি, যেখানে বন্ধুদের সঙ্গে তাস খেলা, এক কাপ করে কফি, এক কাপ করে চা খাওয়া এবং বিকেলে একটু মুড়ি মেখে টিফিন করা, এই জিনিসটা করি। এই সময়টুকু আমি আমার জন্যই রাখি, তবে প্রতিদিন বলছি কিন্তু প্রতিদিন হয় না, সময় সুযোগ বুঝে এটা আমার রুটিন, আমার জন্য নিজের সময়, একদম মি টাইম যাকে বলে। দীপক কুমার তুং, গ্রাম বেলপুকুর, তুংপাড়া, শ্যামপুর, হাওড়া থেকে মেসেজ এসেছে। আর গুড মর্নিং জানিয়েছ, আমি নদিয়া শান্তিপুর থেকে বাবুল বলছি। আমি একজন তাঁত শ্রমিক, বাড়িতেই কাজ করি, তাই সময় ধরে কাজ হয় না। কিছু কিছু সময়, যেমন সামনে পুজো, এখন আমাদের দিনে 12-18 ঘন্টা কাজ করতে হয়, অবসর সময়ে তেমন পাই না, কিন্তু আমার একমাত্র সুখ দুঃখের সঙ্গী রেডিও, তাই নিজেকে একদমই একা মনে হয় না। গান, নাটক, গল্প, খেলা, দেশ বিদেশের খবর সবই পেয়ে যাই, অবসর সময়ের প্রয়োজনই হয় না। শ্যামসুন্দর দাস, নারকেল বাগান, লস্করপুর, গড়িয়া, কলকাতা 153 থেকে মেসেজ করেছেন। সুপ্রভাত জানিয়েছেন, প্রতি মুহূর্তে করি চিন্তা চলমান ব্যস্ত জীবনে, প্রতি রাতে শয়নের আগে জল ছবি আঁকি নিজের মনে, নানা দিক থেকে যাচাই করি নিজেকে, সবই কি ঠিক আছে, যেই কাজ করেছি আজকে, মাঝে মাঝে হৃদয়ের ছোট জানলা দিয়ে এক টুকরো আলো এসে বলে, ভেবে দেখবি ওই কাজটি নিয়ে, শুধরে নিই নিজেকে, নিজে ক্ষমা চেয়ে বলি প্রভুকে ভালোবেসে, ভুলগুলি দূর করে দাঁড়াতে পারি যেন মানুষের পাশে। শ্যামসুন্দর দাস, নারকেল বাগান, লস্করপুর, গড়িয়া, কলকাতা 153 থেকে পাঠিয়েছেন এই মেসেজ। আরও বেশ কিছু মেসেজ এসেছে, আর ওয়েদার সম্পর্কিত একটা জাস্ট আপডেট রয়েছে, জানাবো, সঙ্গে থেকো। আর 20 মিনিট, স্টুডিওর ঘড়ি বলছে 9:41 হয়ে 24 সেকেন্ড, শনিবারের নমস্কার কলকাতায় আছি আমি সোমা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য আবহাওয়ার সতর্কতা রয়েছে আজ 4/7/2026 চৌঠা জুলাই। আজ থেকে পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল বরাবর 35-45 কিলোমিটার বেগে, মাঝে মধ্যে 55 কিলোমিটার বেগে দমকা হাওয়া বা ঝোড়ো হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের আজ থেকে 7 তারিখ পর্যন্ত, মানে 7ই জুলাই পর্যন্ত, মানে 4, 5, 6, 7 অর্থাৎ শনি, রবি, সোম, মঙ্গল, আজ থেকে মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ আর উত্তর ওড়িশা উপকূল বরাবর সমুদ্রে না যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। আরও একবার বলে দিই, পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য আবহাওয়ার সতর্কতা রয়েছে আজ থেকে পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা।

সে উপকূল বরাবর 35 থেকে 45 কিলোমিটার বেগে, মাঝে মধ্যে 55 কিলোমিটার বেগে, প্রতি ঘন্টায় 55 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বা দমকা হাওয়া বইতে পারে। তাই মৎস্যজীবীদের আজ থেকে 7 তারিখ পর্যন্ত বা মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূল বরাবর সমুদ্রে না যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। আর এই মুহূর্তে তোমাদের মেসেজ পড়তে হচ্ছে, কারণ অনেক মেসেজ এখনও রয়েছে না, আর বোধহয় 2টো মেসেজ আছে। সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে মেসেজ করেছেন, সুপ্রভাত ভাই, সময়ের নেই কোনো ভেদ, তার মধ্যে নিজের সময়ে সব কিছু মিলেমিশে যায়, সংসারই মন সংসারে বিলয়ে, কথা বলি সবুজের সাথে, মৌমাছি পাখির গান শুনি, কাজ চলে আপন গতিতে, তবু সদা কাজ যায় গুণী, কখনো যায় চলে বাঁকা কোপাই নদীর কূলে, কাশ বনে বসে আকাশ দেখি, সব কাজ যায় ভুলে। থ্যাংক ইউ সো মাচ ফর ইওর মেসেজ। আরও একটা মেসেজ রয়েছে যেটার জন্য অপেক্ষা করি আমরা সবাই, জানি, মোহনা ব্যানার্জি ফ্রম বেহালা, দুর্দান্ত একটা মেসেজ, যেমনভাবে ছন্দে ছন্দে লিখে পাঠায় ঠিক তাই পাঠিয়েছে। কাজের মাঝে ব্যস্ত ভারী, চাইনি ফিরে তবে, দিনই সারা ভীষণ তাড়া, ইচ্ছের কলরবে, মিছেই তারা বেঁধেছে সুখ মনের কিনারাতে, কেন জানি তাদের জ্বালায় জেগে উঠি মাঝ রাতে, সময় বুঝি ভীষণ বেগে নিমেষে যায় চলি, আমার সবাই নিজের মধ্যে ইচ্ছেকে দি বলি, যখন কিছু কাজের ফাঁকে সময় চুরি করে জমিয়ে রেখেছিলাম আমি ভীষণ যত্ন ভরে, নিজের মতন কাটবে তাহা বিনে কাজের মাঝে, আনন্দেরা উল্লাসে মোর অন্তরেতে সাজে, তারপরে যেই সময় হলো আবেগ নিয়ে মনে, খুশির লহর অশ্রু হয়ে আসলো চোখের কোণে, ভেবেছিলাম অনেক সময় বাঁচিয়েছিলাম যত, খুলি দেখি হারিয়ে গেছে চিরকালের মতো, তখন চাহি বাতায়নে চুপটি করে বসি, অশ্রু ঝরে কপুল পড়ে কে ছিঁড়েল রশি, যাহাকে যে বাঁধতে গিয়ে নিজেরই চারিপাশে, বেঁধেছি সেই রশি ওগো সুখেরই উল্লাসে, চলে গেছে সময় ওগো শত কাজের শেষে, হারিয়ে গেছে সময় যে মোর সময়ের স্রোতে ভেসে, তাই বুঝি আর দিন এখন কাজের মাঝে তারা, ইচ্ছে মনে অন্ধকারে বট্ট দিশে হারা। মোহনা ব্যানার্জি ফ্রম বেহালা।

যাদের ভালো নেই মন, তাদের মন ভালো থাকুক। শরীর যাদের খারাপ, তারা সুস্থ হয়ে উঠুক। যাদের প্রিয়জনেরা বিদেশ বিভুঁয়ে রয়েছে, ভালো থাকুক তারা। রোগশয্যায় থেকে থেকে শীর্ণ যারা, তারা সুস্বাস্থ্যের অধিকারী হয়ে উঠুক। যারা খারাপ আছে, তারা ভালো থাকুক। আর যারা ভালোই আছে আগে থেকে, তারা আরও ভালো থাকুক। আর হ্যাঁ, কালো মনগুলো সাদা হয়ে উঠুক, আর সাদা মনগুলো সদা সাদাই থাকুক। আর সবশেষে বলি, টাটা বাই বাই, ভালো থেকো সবাই। যদি সব ঠিক থাকে, আগামীকাল আরও চার ঘন্টা তোমাদের সঙ্গী হব এই গানের সফরে। ভোরাইতে আর নমস্কার কলকাতাতে।

শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থান এবং গুজরাত সফর করবেন। রাজস্থানে তিনি একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস উদ্বোধন করবেন। সন্ধ্যায় গুজরাটের সানন্দে সিজি সেমি আউটসোর্স সেমি কন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট ফ্যাসিলিটির সূচনা করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আগামী সোমবার ছদিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। আগামী 6 থেকে 8 জুলাই শ্রী মোদী ইন্দোনেশিয়া থাকবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী আগামী 8 থেকে 10 জুলাই অস্ট্রেলিয়ার মেলবোর্নে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে যোগ দেবেন। সফরের শেষ পর্যায়ে চলতি মাসের 10 থেকে 12 তারিখ প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সফর করবেন। সেদেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসনের সঙ্গেও বৈঠক করবেন তিনি। নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন জৈশ ই মোহাম্মদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 8 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গুজরাট পুলিশের এটিএস। রাজ্যের বনসকান্থা, মেহসানা, নভসারি ও পাটান এবং মধ্যপ্রদেশের দেওয়াস জেলায় যৌথ অভিযান চালিয়ে এই 8 জনকে গ্রেপ্তার করা হয়। বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন বিজেপি কর্মী মনু সাউ। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। তদন্তে নেমেছে উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়া থানার পুলিশ। হাওড়া জেলা পরিষদের নতুন বোর্ড গঠিত হয়েছে। গতকাল এক বিশেষ বৈঠকে সর্বসম্মতিক্রমে গোপা ঘোষকে সভাধিপতি এবং তুষার ঘোষকে সহ সভাধিপতি হিসেবে নির্বাচিত করা হয়। স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবস উপলক্ষে দেশবাসী আজ সশ্রদ্ধ চিত্তে তাঁকে স্মরণ করছে। 1902 সালের আজকের দিনেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সমাজ মাধ্যমে স্বামী বিবেকানন্দের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেছেন। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 শেষ ম্যাচে আজ কলম্বিয়া ঘানাকে 1-0 গোলে হারিয়ে রাউন্ড অফ 16 উঠেছে। কলম্বিয়ার হয়ে 14 মিনিটে গোল করেন জন আরিয়াস। এদিকে রুদ্ধশ্বাস ম্যাচে অতিরিক্ত সময়ের খেলায় আর্জেন্টিনা কাবু ভার্দেকে 3-2 গোলে হারিয়ে রাউন্ড অফ 16 পৌঁছেছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় সৃষ্ট নিম্নচাপটি ক্রমশ আরও শক্তিশালী হচ্ছে। এর ফলে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতা ও আশপাশের এলাকায় সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।

0: সফর করছেন। রাজস্থানে তিনি একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী গুজরাটের সানন্দে সিজি সেমি আউটসোর্স সেমি কন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট ফেসিলিটির সূচনা করবেন। প্রধানমন্ত্রী আগামী সোমবার ছদিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর শুরু করবেন। ৬-৮ জুলাই শ্রী মোদী ইন্দোনেশিয়ায় থাকবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী ৮-১০ জুলাই অস্ট্রেলিয়ায় পৌঁছে মেলবোর্নে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে যোগ দেবেন। স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবস উপলক্ষে দেশবাসী আজ সশ্রদ্ধ চিত্তে তাকে স্মরণ করছে। ১৯০২ সালের আজকের দিনেই বিবেকানন্দ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমে স্বামী বিবেকানন্দের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র আজ ২৫০তম স্বাধীনতা দিবস পালন করছে। ১৭৭৬ সালে ৪ জুলাই ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে ১৩টি আমেরিকান কলোনি আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা অর্জন করে, গঠিত হয় নতুন মার্কিন যুক্তরাষ্ট্র। ঐতিহাসিক এই দিনটি উপলক্ষে দেশ জুড়ে কুচকাওয়াজ, সামরিক মহড়া, কনসার্ট, আতশবাজির প্রদর্শনী সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন জৈশ এ মোহাম্মদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করেছে গুজরাট পুলিশের সন্ত্রাস দমন শাখা। গুজরাটের বনসকান্থা, মেহসানা, নভসারি ও পাটান এবং মধ্যপ্রদেশের দেওয়াস জেলায় যৌথ অভিযান চালিয়ে এই ৮ জনকে গ্রেপ্তার করা হয়। আজ আন্তর্জাতিক সমবায় দিবস, নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ সমবায় কর্মী, মহিলা, ক্ষুদ্র উদ্যোক্তা ও কৃষকদের শুভেচ্ছা জানিয়েছেন। উত্তর দিনাজপুরের ইসলামপুরের চম্পাবাগ নিষিদ্ধ পল্লী থেকে ১৭ জন নাবালিকাকে উদ্ধার করে বড়সড় সাফল্য পেয়েছে পুলিশ। মানব পাচার চক্রের বিরুদ্ধে অভিযানে অভিনব কৌশল হিসেবে ড্রোন ব্যবহার করে নজরদারি চালিয়ে ৪ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ ৩২ শেষ ম্যাচে কলম্বিয়া ঘানাকে ১-০ গোলে হারিয়ে শেষ ১৬ পৌঁছেছে। রুদ্ধশ্বাস ম্যাচে অতিরিক্ত সময়ের খেলায় আর্জেন্টিনা কাবো ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে রাউন্ড অফ ১৬ ওঠে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো ১০৭ FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: লিসানা, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
3: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে ২৪ স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
2: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
3: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
4: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
5: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া ১০৭ FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
6: গান্ধরিয়ার আসরে আজ আবার সৌম এবং জয়শ্রী,
7: জয়শ্রী মুখোপাধ্যায়। আর দেখো, আমি সকালে আমরা যখন উঠলাম তখন কিন্তু আকাশ মুখ ভার করেনি, তো আজকে আমরা একটুখানি ভাবনায় ছিলাম, কারণ এই সপ্তাহটা জুড়ে এবং তার আগেও বেশ একটা বরিশন মুখরিত ব্যাপার চলছে। আরেকটা বিষয় হচ্ছে যে সকালবেলা যখন বেরোচ্ছি ঠিক আছে, তারপরে যখন একটু দুপুরবেলা ঝমঝম ঝমঝম করে বৃষ্টি, অনেকে তখন বাড়ি ফিরছে, বাচ্চারা স্কুল থেকে বাড়ি ফিরছে মুখ ভার করে, কিন্তু তার মধ্যেও আমি গুনগুন করে রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে অনেকের মুখে শুনি এবং তারা বেশি একটা নস্টালজিক হয়ে পড়ে।
6: এবং এই এখনকার প্রকৃতির মধ্যে কিছুটা আনপ্রেডিক্টেবল ব্যাপারও রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এই যে ধরো আমি যখন আসছিলাম তখন কিছুটা অন্ধকার, কিছুটা আলো, তার মধ্যে থেকে হঠাৎ করে ঝলমলিয়ে রোদ উঠল, আবার হঠাৎ করে মেঘের মধ্যে সূর্যটা আড়াল হয়ে গেল। এই যে খেলাটা, এটা বড় এনজয়েবল লাগে
7: একদম একদম। আর তখনই আমার মনে হলো আমি আর সৌম্য

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থান ও গুজরাট

0: তখনই এই দুদিন ধরে আর কি ভাবছিলাম যে এই বর্ষণ নিয়ে তো অনেক কথা হয়, কিন্তু দেখো বর্ষণ তো সাহিত্যে তার তো গানে যেমন আছে, তেমনি তিনি কিন্তু লেখার মধ্যে তার যে ছোট গল্প, তার উপন্যাস, তার শিলাইদহ বোট, এর মধ্যে এত সুন্দরভাবে বর্ষণকে তিনি এনেছেন।
1: আসলে বর্ষা তো রবীন্দ্রনাথের প্রিয় ঋতু।
0: হ্যাঁ, অন্য ঋতুও আছে প্রিয়, কিন্তু বর্ষা একটু বোধ হয় প্রেফারেন্স।
1: হ্যাঁ, কারণ বর্ষার গান রবীন্দ্রনাথের সবচেয়ে বেশি।
0: তো আমরা সেই জন্য ভেবেছি বর্ষণের ভাবনায় রবীন্দ্রনাথকে আজকে হাজির করবই। হয়তো আপনি বাইরে চোখ দেখে একটু ভাবছেন ইস, রোদের মধ্যে জয়শ্রী আর সৌম্য কেন বর্ষা, না না বর্ষা তো চলছে, ওই যে বললাম না মেঘের আর টিপটিপ বৃষ্টি, তারপরে একটু গরম, এই সবের খেলার মধ্যেই আমরা গান শুনলে দেখবেন আপনি আরো রোম্যান্টিক হয়ে পড়বেন। শুরু করি তাহলে, শুরুতে আমরা কি গানে যাব আমি তাই ভাবছিলাম, নীল নবঘর আশার গগন আশার, তো ঠিক আছে সেটা দিয়ে শুরু করি।

0: এই গানটা শুনতে শুনতে এই যে কথা আমরা শুরুতেই বলছিলাম যে রবীন্দ্রনাথের প্রিয় ঋতু বর্ষা, এবং এই গানটা এবং অন্যান্য বর্ষার অনেক গানই রবীন্দ্রনাথের মানে একটা ছবি ফুটে ওঠে গানটা শুনতে শুনতে, এবং সেই ছবিগুলোই এবং সেই ছবিগুলোর কারণেই এই গানগুলো এত প্রিয় হয়ে ওঠে আমাদের।
1: একদম,
0: চোখ বন্ধ করলে তো বটেই, চোখ বন্ধ না করলেও সুরে কথায় যে ছবিটা তৈরি হয় মনের মধ্যে সেই ছবি অপূর্ব।
1: এটাই বোধ হয় রবীন্দ্রনাথ ঠাকুরের বৈশিষ্ট্য বলা যায়, তাই না? দেখো, আমরা শহরে বসে আজকে এই যে বর্ষণ মুখরিত দিনগুলো যখন কাটাই, আমাদের চোখের সামনে যখন আমরা গানগুলো শুনি তখন কিন্তু চলে যাই গ্রাম বাংলায়। ধরো এই বর্ষণ যেভাবে, সেই হিসাবে বিশ্বের কবি, নাগরিক কবি রবীন্দ্রনাথ, তিনি তার জমিদারি যখন দেখাশোনা করতেন, সেই শিলাইদহ, ধরো সাজাদপুর, পতিসর, এই সমস্ত এইসব জায়গায় আর কি তিনি যখন যেতেন, সেখানে আসা যাওয়ার কারণেই আর কি, তার ফাঁকে ফাঁকে তিনি নদীমাতৃক সেই বর্ষণ প্রধান গ্রাম বাংলা, তার স্বরূপটাকে তো চিনে নিয়েছিলেন। বলা যায় বাংলার প্রকৃতি তাকে টানত, তার অনুভবের মধ্যে তার ভালোবাসা, চেতনা একেবারে স্থায়ী বাসা করে নিয়েছিল, এবং সেই জন্যই তার গান বেশি বলা যায়। এই তুমি যেটা বলছিলে যে বর্ষা তাকে আরো বেশি করে গ্রাম বাংলার সঙ্গে তাকে সম্পৃক্ত করেছিল, তার লেখায় সেগুলো বারবার ধরা পড়েছে, শুধু গানে নয়, তার সাহিত্যের মানে গদ্যে আর কি, সেখানেও কিন্তু দারুণ সে সমস্ত বর্ণনা।
0: আমরা সেই সব কথায় আসবো আস্তে আস্তে। যেমন ধরো ছোটবেলা থেকেই আমরা জানি রবীন্দ্রনাথের সেই বৃষ্টি পড়ে, টাপুর টুপুর, এই যে এর সঙ্গে রবীন্দ্রনাথের যে আত্মিকতা তৈরি হয়েছিল বৃষ্টির সঙ্গে, বোধহয় সেই ওই ছোট্টবেলাটা থেকেই রবীন্দ্রনাথের একটা সংযোগ তৈরি হয়েছিল বৃষ্টির সঙ্গে, বর্ষার সঙ্গে। এবং ধীরে ধীরে এই যে বর্ষারও যে একটা ট্রানজিশন আছে, একটা ট্রান্সফরমেশন আছে, এক এক সময়ের বর্ষা এক এক রকম, এক এক সময়ের বৃষ্টি এক এক রকম, বর্ষার মধ্যেও এই বৃষ্টির পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রকৃতির রূপ এক এক রকম, সেইগুলো রবীন্দ্রনাথ তার গানে তো বটেই, তার লেখাতেও নানানভাবে ধরেছেন।
1: একদম, আর তুমি যখন বলছো তখন দেখো আমাদের নিশ্চয়ই আকাশে বাইরে মেঘ জমেছে, মেঘের পরে, এবং সেই সঙ্গে একটা গভীর অনুভব। তো আমরা এই দুটো গান একসঙ্গে শুনি, যেখানে কিন্তু আপনি মেঘের দিকে তাকিয়ে আপনার সেই অনুভবকেও মানে সেই অনুভবের মধ্যে নিজেকে ডুবিয়ে দিতে পারবেন। অনেকের আর ছুটি, অনেকে বেরোবার তাগিদ রয়েছে, কিন্তু আমার আর সৌম্য অর্থাৎ জয়শ্রী আর সৌম্যের সাথে বরং সুচিত্রা মিত্র এবং পরে চিন্ময় চক্রবর্তীর কণ্ঠে গানগুলো শুনি।
0: চিন্ময় চট্টোপাধ্যায়,
1: হ্যাঁ।
0: আর আমরা শুরু করেছিলাম যার গান দিয়ে, শিল্পী অর্ঘ্য সেন।

জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

গভীর বাণী সে তো মনে আর মরমের স্পর্শ করবে। আমরা কিন্তু রয়েছি আপনাদের সাথে সেই রকমই ভাবনায় জারিত হয়ে। আসলে সৌম্য, দেখো, গানগুলো শুনতে শুনতে মনে হচ্ছিল এই যে আমরা আষাঢ় দিয়ে শুরু করেছিলাম, তুমি বললে রূপ পরিবর্তন, আষাঢ়েই তো কত রূপ পরিবর্তন হয়, তাই না, মাসটাতে। তারপরে একটা সময় ধরো আমাদের মানে কালবৈশাখী, সেটার জন্য সবাই আমরা অপেক্ষা করি।

0: তখন প্রচণ্ড গরম হয়, কিন্তু যখন আসে তখন আবার ভয় পাই। তো এই যে বাদলা, এই যে কালবৈশাখী, এসব কিছু কিন্তু রবীন্দ্রনাথ তার লেখার মধ্যে বিভিন্নভাবে প্রকাশ করেছেন। এবং আমরা যখন এই মেঘবৃষ্টির সঙ্গে পরিচিত হই তখন কিন্তু মনে হয় যে রবীন্দ্রনাথ তার সেই কুঠি বাড়ি থাকা সত্ত্বেও বোটে চেপে ভেসে বেরিয়েছেন নদী থেকে নদীতে, কখনো বোট বেঁধেছেন এ নদী থেকে আবার আরেক নদীর ঘাটে, হয়তো মনে মনে বলেছেন যে এই ঘাটে বাঁধো মোর তরণী, যেরকম আর কি কবিতার মধ্যে এসেছে। বারবার পদ্মা এসেছে তার প্রিয় সঙ্গিনী হয়ে উঠেছে। হ্যাঁ তাই তো, আমিও কিরকম আবেগ প্রবণ হয়ে উঠছি।
1: এবং শুধু যে প্রবন্ধে নয়, গল্পে নয়, এমনকি ব্যক্তিগত পরিসরে, যেমন ধরো নানান চিঠিপত্রের মধ্যেও, নানান মানুষকে লেখা চিঠিতেও রবীন্দ্রনাথ বারবার বর্ষার উল্লেখ করেছেন। এবং এতটাই তিনি সম্ভবত বর্ষায় আচ্ছন্ন হয়ে থাকতেন বা থাকতে ভালোবাসতেন, বর্ষার অনুপ্রবেশ এতটাই তাঁর মনে ঘটত, তিনি কখনোই সম্ভবত বর্ষা থেকে সেইভাবে বেরোতে চাইতেন না।
0: হ্যাঁ, এটা একটা বড় ব্যাপার। ধরো এই যে আমারও মনে হয় এখন যে গ্রামে গেলে কিন্তু ধরো একটা নদীর ধার, একটা আর বাড়ি মানে কাজ থাকবে না, গিয়ে একদম একটা বাড়ি, চারপাশটা একটা কোথাও নদী আছে, ইশারা আছে, না সামনে থাকলেও চলবে, কিন্তু একটা বাড়ি, সে বাড়ির চারপাশে অনেক গাছ, প্রথমে মেঘ জমলো, তারপর ধীরে ধীরে টিপটিপ বৃষ্টি, তারপরে একটা ঝড়ের মতো একটা প্রবল বৃষ্টি, আর একটা ওই যখন ঝড়ে না তখন প্রথম যে গন্ধটা বেরোয় সোঁদা গন্ধ, এবং তার মধ্যে ফুলগুলো বৃষ্টি স্নাত হয়ে প্রচণ্ড আকর্ষণ করবে, আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবো নদীতে, হয়তো ঢেউয়ের উথাল পাথাল, আকাশ ধোয়া বৃষ্টি, সত্যি মানে এগুলো সবসময় আমরা দেখি, যদি কোনোদিন চলে যাই আর অনুভব করি, যেটা বারবার রবীন্দ্রনাথ অনুভব করেছেন, সামনে দেখেছেন, সব কাজের মধ্যেও প্রকৃতির সঙ্গে মিশে গেছেন।
1: এই যে অনুভবের কথা বললে তুমি, নানান রকম ছবির কথা আমরা বলছিলাম বর্ষায়, তেমনি সেই প্রকৃতির যে রূপ, সেই রূপের ছায়া তো আমাদের মনের মধ্যেও পড়ে কখনো কখনো। রবীন্দ্রনাথের গানে কিন্তু সেই বর্ষার অনুসঙ্গে নানান রকম মেজাজ বা নানান রকম আমেজ, নানান রকম সেই ছবি এসছে, মনের নানান রকম ছবির কথা বলছি, যে মন কখনো বিষাদগ্রস্ত, যে মন কখনো খুব উচ্ছ্বসিত বর্ষাতেই, আবার যে মন কখনো কিছুটা শান্ত, যে মন কখনো কিছুটা প্লাবিত, নানান রকম মেজাজের গান আমরা রবীন্দ্রনাথের থেকে পেয়েছি।
0: আর সত্যি কথা বলতে দেখো, এই যে মেঘের পরে মেঘ জমেছে, হ্যাঁ, এর সঙ্গে কিন্তু জীবনের, তুমি যেটা বলছো, জীবনের অনুভবটাও তো রয়েছে। জীবনের কিন্তু অনেক সময় আমাদের মনের মধ্যে নানান মেঘ জমে, অন্ধকার হয়ে আসে, এবং এক পরতের পর আরেক পরত, হয়তো একটা আমরা একজন একটা কিছুর সঙ্গে লড়াই করছি, করতে করতে আর একটা মেঘ এসে আরও অন্ধকার করে দিল, কিন্তু আমরা সবাই জানি যে এই অন্ধকার একটা সময় যখন শেষ হবে সিলভার লাইনিং আসবে, অর্থাৎ একটা নতুন দিন, ঝলক, সব কিছু পাল্টে যাবে, বৃষ্টি সব কিছু ধুয়ে দেবে, কালবৈশাখী সব কিছু উড়িয়ে দিয়ে যাবে। আর রবীন্দ্রনাথের লেখা পড়লে আমরা যেন এই গানগুলো শুনলে মনে হয় আছে, এর শেষ আছে, অন্ধকারের শেষ আছে, বর্ষা আছে, রোম্যান্টিক জীবন আছে, ভাবনা আছে, সব কিছু আছে, কোনোটা শেষ নয়, বারবার আসে, দুঃখ আর সুখ পাশাপাশি। ঠিক তেমনি একটা ঋতুর পরে একটা ঋতু, যিনি বর্ষা ভালোবাসেন তিনি কিন্তু জল ছপছপে বর্ষাতে রবীন্দ্রনাথকে নিজের প্রাণের প্রিয় করে তোলেন।
1: তোমাকে একটা গান শোনাই, এই যে আমরা যে আমেজটায় ছিলাম, কিছুটা বিষাদগ্রস্ত আমেজ তো বটেই, সেখান থেকে একটু কিছু স্বাদ বদলাই।
0: কোন গানে যাব? হৃদয় নাচবে, তুমি সেই গান শোনাবে, ছোট্ট করে শোনাবে নাকি?
1: একদম।
0: আচ্ছা শুনে নি, তারপরে আবার অন্য গানে যাবো।

চিরজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: কিছুক্ষণের জন্য আমরা পাড়ি দেব খেলার দুনিয়ায়, তারপর আবার ফিরবো রবীন্দ্রনাথের গানে।
2: আমরা জয়শ্রী মুখোপাধ্যায়,
1: আর আমি সৌম্য দে।

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে গানদরিয়া গানদরিয়া ছুঁয়ে যাক মন ছুঁয়ে যাক মন।
2: আমরা আবার ফিরে এলাম আপনাদের সঙ্গে গানদরিয়ায়, আর রয়েছি কারা? জয়শ্রী মুখোপাধ্যায়।
3: আর আমি সৌম্য।
2: আমরা কিন্তু বর্ষণের মধ্যেই আছি, তাই বর্ষণের একটা গান শুনতে শুনতেই রবীন্দ্রনাথের ভাবনায় চলে আসবো আবারও কথায়।

0: কি মনে হচ্ছে না চারপাশে বেশ একটা বৃষ্টি আসবে আসবে করছে?
1: না, শুনে মনে হলো বৃষ্টি নেমেই গেছে।
0: আচ্ছা আচ্ছা, রবীন্দ্রনাথের মতোই আর কি, বৃষ্টির মধ্যে সৌম সবসময় থাকতে ভালোবাসে। আসলে রবীন্দ্রনাথ বর্ষাকে তো হৃদয়ের গভীর থেকে অনুভব করেছেন, আর আমরা অনুভব করছি তাঁর কবিতা তাঁর গান হৃদয়ের গভীর থেকে। সত্যি কথা বলতে কোন গানটা ছেড়ে কোন গানটার কথা বলি, আমরা আসবো আরও অনেক কথায়, কিন্তু কবিগুরু যে অনুভব হৃদয় দিয়ে করেছেন সেখানে মেঘের সঙ্গে তার মিতালি, মন আর মেঘ এক হয়ে গেছে, বর্ষার সেই বিচিত্র রূপ তার লেখায় ফুটে উঠল, তাই না?
1: যেমন ওই আশার প্রবন্ধটা যদি দেখি আমরা, সেখানে রবীন্দ্রনাথ লিখছেন, ঋতুর মধ্যে বর্ষাই কেবল একা একমাত্র, তাহার জুড়ি নাই, তাহার দাক্ষিণ্যের ওপর সমস্ত বছরের ফল ফসল নির্ভর করে, কিন্তু সে ধনী তেমন নয় যে নিজের দানের কথাটা রটনা করিয়া দিবে।
0: ঠিক, আমরা গান শুনতে শুনতে সেই মনোমর মেঘেরও সঙ্গী হয়েই যায়, আমাদের মেঘের সঙ্গী হয়ে চলে যাব, তারপর খবর আর তারপর ফিরে আসবো আবারও আমরা আপনাদের সাথে দুজনে। ততক্ষণ গানটি, ইন্দ্রনীল সেন।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানের যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেছেন। 480 কোটি টাকা নির্মিত এই টার্মিনাল দিয়ে বছরে 20 লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবেন। যোধপুরে প্রধানমন্ত্রী সংশোধিত উড়ান প্রকল্পের সূচনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেরুর রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভের জন্য কেইকো ফুজিমোরিকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ভারত পেরুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। এছাড়া দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করে তুলতে বদ্ধপরিকর। ভেনেজুয়েলার বিদেশমন্ত্রী ইভান গিল সে দেশে ভয়াবহ ভূমিকম্পে ভারতের সহায়তার জন্য

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি আজ অপারেশন আমিস্তাদের অন্তর্গত ভারতীয় সেনাবাহিনীর ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেন। তিনি বলেন, প্রতিদিন এই ফিল্ড হাসপাতালে 400 জনের চিকিৎসা করা হচ্ছে। ভারত ও ইসরায়েলের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি আজ থেকে কার্যকর হয়েছে। 2025 সালের সেপ্টেম্বর মাসে নতুন দিল্লিতে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। অর্থমন্ত্রক জানিয়েছে, দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি নিরাপদ বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে এই চুক্তিটি একটি যুগান্তকারী পদক্ষেপ। মন্ত্রকের পক্ষ থেকে আরও বলা হয়েছে, এই চুক্তিটি বিনিয়োগ এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষিত করবে। অর্থমন্ত্রক আশা প্রকাশ করে বলেছে, এই চুক্তিটি দুই দেশের মধ্যে পারস্পরিক বিনিয়োগ বৃদ্ধি করতে এবং ভারত ও ইসরায়েলের অর্থনৈতিক অংশীদারিত্বকে সুদৃঢ় করবে। উত্তর দিনাজপুরের ইসলামপুরের চম্পাবাগ নিষিদ্ধপল্লী থেকে পুলিশ 17 জন নাবালিকাকে উদ্ধার করেছে। গোপন সূত্রে খবর পেয়ে গতরাতে সেখানে বিশেষ অভিযান চালানো হয়। ড্রোনের মাধ্যমে নজরদারির পর এলাকায় পৌঁছয় পুলিশ। উদ্ধার হওয়া নাবালিকারা সকলেই বিহারের বাসিন্দা। জনগণনার কাজে প্রশিক্ষকদের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বাড়ানোর জন্য কোচবিহার জেলা প্রশাসন এক বিশেষ কর্মসূচি শুরু করেছে। ল্যান্সডাউন হলে আয়োজিত এই কর্মসূচি 8 জুলাই পর্যন্ত চলবে। এই মুহূর্তের খবর শেষ হল।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: লিসা না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
3: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
2: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
3: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
4: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
5: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
6: আমরা কিন্তু ফিরে এসেছি, তাই তো?
7: হ্যাঁ, এবং রবীন্দ্রনাথের গান নিয়ে যেমন
6: বর্ষণমুখর দিন, কিন্তু যাই হোক, আমাদের কিন্তু প্রচন্ড বৃষ্টির আওয়াজ আপনারা পেয়েছেন, গানেও তাই।
7: এবং এই বৃষ্টি নিয়ে আমরা আরও কিছুক্ষণ থাকব, বৃষ্টির গান, বৃষ্টির কথা, বৃষ্টির কবিতা, সঙ্গে জয়শ্রী মুখোপাধ্যায় এবং আমি সৌম্যদে।

0: রবীন্দ্রনাথ। বিশ্বকবি রবীন্দ্রনাথের মতে বর্ষা কিন্তু সংসারী, গৃহী। বর্ষা মনকে এক স্থানে ঘনীভূত করে। বর্ষা আমাদের মনে চারিদিকে বৃষ্টি জলের যবনিকা টেনে দেয়। রবীন্দ্রনাথ বর্ষাকে উপলব্ধি করেছেন হৃদয়ের গভীর থেকে, আর তাই এক একটা রচনা ঘিরে তাঁর যে অভিমান, তাঁর যে প্রেম, বিরহ, রোমাঞ্চ, সেসব বর্ণনা শুনলে সত্যি মনে হয় তিনি যেভাবে তাঁর চোখ প্রতিটি ঋতুকে ধরে, ঠিক তার মধ্যে বর্ষা তাঁকে যেন আলাদা করে আরও অনেক বেশি গভীর করে ভাবাতে শিখিয়েছে, তাই না?
1: তুমি লেখার কথা বলছিলে বলে মনে পড়ল, বর্ষা ও শরৎ প্রবন্ধে একটা জায়গায় আছে রবীন্দ্রনাথ লিখছেন, বর্ষার দিনে বাহিরের প্রকৃতি অত্যন্ত নিবিড় হইয়া আমাকে ঘিরিয়া দাঁড়াইয়াছে, তাহার সমস্ত দলবল সাজসজ্জা এবং বাজনাবাদ্য লইয়া মহা সমারোহে আমাকে সঙ্গদান করিয়াছে। আবার আশার প্রবন্ধে লিখছেন, ঋতুর রাগরাগিনী কেবল বর্ষার আছে আর বসন্তের, সঙ্গীতের পাড়ায় ভোট লইলে বর্ষারই হয় জিত।
0: আবার যদি তুমি এই বসন্ত বর্ষার তুলনাটা করছো না, তিনি এখানে একসঙ্গেই বসন্ত আর বর্ষাকে নিয়ে লিখছেন, বর্ষাকালে আমি আত্মা চাই, বসন্তকালে আমি সুখ চাই, সুতরাং বর্ষাকালের বিরহ গুরুতর। বর্ষাকালের সমস্ত জগতের মধ্যে আমি নিজেকে সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে চাই, কত দূর ভেবেছেন না? মানে এই যে মেঘদূত কবিতা, সেখানেও একরকম বর্ষার ছবি এঁকেছেন। আজি অন্ধকার দিবা বৃষ্টি ঝড় ঝড়, দুরন্ত পবন অতি আক্রমণে তাঁর বিদ্যুৎ দিতেছে উঁকি ছিড়ি মেঘ ভার, খরতর বক্র হাসি শূন্যে বরসিয়া। আমরা পড়তে পড়তে আমি ভাবি যে কোনটা ছেড়ে কোনটা পড়ব, সবকটাই মনে হয় ইন্টারেস্টিং। দেখো এই যে তুলনা, হ্যাঁ, মানে ছজন আছে, তাদের মধ্যেও কম বেশি ভালো লাগা, কোথাও বিরহকেই বেশি পছন্দ, আবার কোথাও সুখকে বেশি পছন্দ, এসব তো রয়েছে। যাই হোক,
1: আমরা অন্য প্রসঙ্গে আসব, কিন্তু এই যে বর্ষায় বিরহের কথাটা এলো,
0: হ্যাঁ,
1: তেমন একটা মেজাজের গান শুনি।
0: নিশ্চয়ই, বিরহ না থাকলে তো প্রেমই থাকবে না, বিশেষ করে বর্ষার দিনে।
1: মনোময় ভট্টাচার্য।

0: সত্যজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
1: এক অদ্ভুত দিন এই দিন, বর্ষণ মুখর দিন, আর তাই কবিগুরু বর্ষার চিঠি পড়তেই হবে।
2: রবীন্দ্রনাথ লিখছেন, ছেলেবেলায় যেমন বর্ষা দেখতাম তেমন ঘনিয়ে বর্ষাও এখন হয় না, বর্ষার তেমন সমারোহ নেই যেন। বর্ষা এখন যেন ইকোনমিতে মন দিয়েছে, নম নম করে জল ছিটিয়ে চলে যায় কেবল, খানিকটা কাদা, খানিকটা ছাঁট, খানিকটা অসুবিধে মাত্র একখানা ছেঁড়া খাত ছাতা ও চীনে বাজারের জুতোয় বর্ষা কাটানো যায়, কিন্তু আগেকার মতো সে বজ্র বিদ্যুৎ বৃষ্টি বাতাসের মাতামাতি দেখিনে। আগেকার বর্ষার একটা নৃত্য গান ছিল, একটা ছন্দ তাল ছিল, এখন যেন প্রকৃতির বর্ষার মধ্যেও বয়স প্রবেশ করেছে, হিসাব কিতাব ভাবনা ঢুকেছে, শ্লেষা শঙ্কা ও সাবধানের প্রাদুর্ভাব হয়েছে। লোকে বলছে সে আমারই বয়সের দোষ।
1: কিন্তু আমাদের বর্ষা ঝমঝম করে প্রচণ্ড আওয়াজ করে আসছে, এবং সেজন্য তিনি কিন্তু কখনো কখনো বর্ষা মঙ্গল কবিতায় বর্ষার রূপে আরও মোহিত এসেছে। বর্ষা ওগো নব অনুরাগিনী, ওগো প্রিয় সুখভাসিনী, কুঞ্জকুটিরে ওই ভাবাকুল লোচনা, ভূর্য পাতায় নবগীত কর রচনা, মেঘমল্লার রাগিনী এসেছে বর্ষা ওগো নব অনুরাগিনী। আহা, আর এই কথাগুলো বলতে বলতে হৃদয় যখন নেচে ওঠে বর্ষার কবিতা শুনি, গান শুনি, তখন আমরা কেউ কেউ খুবই হারিয়ে যাওয়া কোনো মুহূর্ত যে চলে গেছে দূরে, তাকে কিছু বলা যায় যে উপহার দিতে চাই। তিনি তো নিজেও বলেছেন রবীন্দ্রনাথ, তোমায় কিছু দেব বলে চাই যে আমার মন, নাই বা তোমার থাকলো প্রয়োজন। এই বর্ষার দিনে কেউ কেউ তো উপহার দিতে চান মনের কথা, তাই এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন

0: রবীন্দ্রনাথ আর বর্ষার বাংলার রূপ, সৌন্দর্যের সঙ্গে হাত মেলানো সেখানকার জনপদ কবি দেখছেন। এই যে আমরা একটা গান, মানে সৌম তুমি বলছিলে বিরহ এবং কোথাও নিজেকে প্রকাশ করা, এসব তো দেখো মানব জীবনের চর্চা প্রতিদিনের, এগুলো তো থাকবেই। কিন্তু রবীন্দ্রনাথ যখন পদ্মার উপর বোটে বা জলপথে ভাসছেন, তখন এমনও তো হয়েছে, তিনি বলছেন, বাতাস বেগে বইতে লাগলো, পদ্মা নৃত্য করতে লাগলো, একেবারে ফুলে উঠল, দিনের আলো মিলিয়ে এলো, আকাশের ধারের মেঘগুলো ক্রমে আকাশের মাঝখানে ঘন ঘটা করে জমে গেল, চারদিকে পদ্মার উদ্দাম জল করতালি দিচ্ছে, আর আমি যেন প্রকৃতির রাজার মতো বসে আছি। আর এর ফলে দেখা যায় বন্যা, বিপর্যস্ত জীবনযাত্রা, এগুলো কিন্তু তিনি অনেকটাই ফুটিয়ে তুলেছেন, সেই যে ভাবনাগুলো, অর্থাৎ অনেক জনপদ ডুবে যাচ্ছে, চারিদিকে মানুষের হাহাকার, কীভাবে বৃষ্টি জীবনকে ক্ষতিগ্রস্ত করছে, বিপর্যস্ত করছে, সেটাও কিন্তু রবীন্দ্রনাথ তার ছোট গল্পের মধ্যে নানা জায়গায় ফুটিয়ে তুলেছেন।
1: তা তো বটেই। যেমন সোনার তরী প্রসঙ্গে তিনি লিখছেন, ছিলাম তখন পদ্মার বোটে, বর্ষার পরিপূর্ণ পদ্মা খরবেগে বয়ে চলেছে, নদী অকালে কুল ছাপিয়ে চরের ধান দিনে দিনে ডুবিয়ে দিচ্ছে, ভরা পদ্মার উপরকার ওই বাদল দিনের ছবি সোনার তরী কবিতার অন্তরে প্রচ্ছন্ন এবং তার ছন্দে ছন্দে প্রকাশিত।
0: ঠিক আচ্ছা, ধরো ছোট গল্পগুলো যদি একটু দেখি, আমরা গল্পগুচ্ছের
1: খোকাবাবুর প্রত্যাবর্তন, পোস্টমাস্টার, সমাপ্তি, জীবিত মৃত, একরাত্রি, মহামায়া, শাস্তি, মেঘরৌদ্র, মণিহার, নানান রকম গল্প রয়েছে তার।
0: অতিথি, দেখো অতিথি গল্পে কিন্তু সেরকম আছে। এখানে ওই যে খরস্রোত পদ্মা বয়ে চলেছে, শোলধারে বৃষ্টি, ঝড় জল, প্রলয়, এগুলো কিন্তু পারিপার্শ্বিক চিত্র হিসাবে গল্পগুলোকে অনেক বেশি সমৃদ্ধ করেছে, মনে হয়েছে যেন আমারই গল্প, মানে এই যেন হয় গ্রাম বাংলার বুকে।
1: খোকাবাবুর প্রত্যাবর্তন যেমন এই কথাগুলো আমরা পাই, বর্ষাকাল আসিল, ক্ষুধিত পদ্মা উদ্যান গ্রাম শস্যক্ষেত্র এক এক গ্রাসে মুখে পুরিতে লাগিল।
0: আমরা কিন্তু আছি এবং এই কথায়, অর্থাৎ কিভাবে খোকাবাবুর প্রত্যাবর্তনের প্রেক্ষাপট এলো এবং অন্যান্য গল্প, সেটাতে যাব অবশ্যই, কিন্তু তার আগে রয়েছে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি।

0: না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিষয়টি জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
3: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। কালজয়ী বাংলা গানের ধারা।

ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন।

0: এই গানটি শুনতে শুনতে আমরা একটুখানি জেনে নেব আজকে আমরা শুরু থেকে শিল্পীর গানে ছিলাম। আসলে আমরা এত মোহিত, আমরা এতই অনুভবের মধ্যে ঢুকে গেছিলাম যে সবসময় গানের পরেই যে শিল্পীর কথা বলেছি তা নয়, কিন্তু
1: আমরা শুরু করেছিলাম অর্ঘ্য সেনের গান দিয়ে, তারপর সুচিত্রা মিত্র, চিন্ময় চট্টোপাধ্যায়, প্রমিতা মল্লিক, দ্বিজেন মুখোপাধ্যায়, শ্রীকান্ত আচার্য এবং ডক্টর রাজীব চক্রবর্তী, ইন্দ্রনীল সেন, জয়তী চক্রবর্তী, মনোময় ভট্টাচার্য, অদিতি মহসিন এবং সৌনক চট্টোপাধ্যায়ের গান শুনলাম আপাতত।
0: আমাদের খোকাবাবুর প্রত্যাবর্তন গল্পের প্রেক্ষাপটে আমরা ছিলাম, তাই না?
1: হ্যাঁ।
0: এবং সেখানে কি লিখছেন লেখক? তখন তিনি লিখছেন, বর্ষাকাল আসিল, ক্ষুধিত পদ্মা, উদ্যান, গ্রাম, শস্য ক্ষেত্র এক এক গ্রাসে মুখে পুরিতে লাগিল। পাড় ভাঙার অবিশ্রাম ঝুপঝাপ শব্দ এবং জলের গর্জনে দশ দিক মুখরিত হইয়া উঠিল।
1: শাস্তি গল্পটা যদি দেখি আমরা, সেখানেও রবীন্দ্রনাথ লিখছেন, অদূরে পদ্মা ভয়ঙ্কর রূপ ধারণ করিয়া চলিয়াছে, শস্যক্ষেত্রের অধিকাংশই ভাঙিয়া লোকালয়ের কাছাকাছি আসিয়া পড়িয়াছে, ভাঙনের ধারে দুই চারিটি আম কাঁঠালের শিকড় বাহির হইয়া দেখা দিয়াছে, যেন তাহাদের নিরুপায় মুষ্ঠির প্রসারিত অঙ্গুলিগুলি শূন্যে একটা কিছু অন্তিম অবলম্বন আঁকড়াইয়া ধরিবার চেষ্টা করিতেছে।
0: আচ্ছা, এই যে ধরো আমরা, মানে তুমি এটা একরকম বললে শাস্তি, আবার ধরো একই গল্পের মধ্যে দুরকম তো রয়েছে ট্র্যাজেডি যে জায়গাটা, যেমন ধরো এই যে খোকাবাবুর প্রত্যাবর্তনে ছোট শিশু খোকাবাবু প্রবল কৌতূহল নিয়ে যখন পদ্মার ভয়ঙ্কর যে জলস্রোত তার দিকে এগিয়ে যাচ্ছে, যেটা অ্যাকচুয়াল ট্র্যাজেডি, অনিবার্য ট্র্যাজেডি যাকে বলা যায়, তখন শিশুটা দেখলো জল খল খল ছল ছল করিয়া ছুটিয়া চলিয়াছে, যেন দুষ্টামি করিয়া কোনো এক বৃহৎ রাইচরণের হাত এড়াইয়া এক লক্ষ শিশু প্রবাহ সহাস্য কলস্বরে নিষিদ্ধ স্থানাভিমুখে দ্রুতবেগে পলায়ন করিতেছে। মানব শিশুর চিত্ত চঞ্চল হইয়া উঠিল, দুরন্ত জলরাশি অস্ফুট কলভাষায় শিশুকে বারবার আপনাদের খেলাঘরে আহ্বান করিল। শিশু মন গিয়ে আহ্বানে সাড়া না দিয়ে থাকতে পারে, তাই ঝুপ করিয়া একটা শব্দ হইল এবং ট্র্যাজেডি পূর্ণতা পেল। অর্থাৎ এই জলের মধ্যে হারিয়ে যাওয়া সেই ছোট ছেলেটি, এবং এখানে যেন, মানে দেখো, হট করে তো উনি বলতেই পারতেন জলের মধ্যে হারিয়ে গেল, কিন্তু একটু একটু করে কিভাবে সেই ঘটনাটাকে বিল্ড আপ করেছেন, ঘটনাটা তৈরি করেছেন, জলটা আসছে কিভাবে, সে একটা একটা করে এগিয়ে যাচ্ছে। সত্যি এই বৃষ্টি, এই জল, মুখর বাদল, এসবের মধ্যে শুনে নিই আরও একটি গান, যেখানে বাদল মেঘ আর মাদল সেখানে যেন বাজছে, কণিকা বন্দ্যোপাধ্যায়।

আজই বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

আমরা খোকাবাবুর প্রত্যাবর্তনের কথা শুনলাম, তারপর শাস্তি গল্পটির কথাও শুনলাম, এবার আসি অতিথি গল্পটিতে। এই গল্পটার গোটা গল্পটাতেই একটা ভালোবাসার বন্ধন যেমন রয়েছে, তেমনি রয়েছে সেই বন্ধন ছিন্ন হওয়ার গল্প, এবং তার প্রেক্ষাপটে এসছে ঘন কালো মেয়ে।

0: মেঘ, পূবের বাতাস, উদ্দাম নদীর জল তরঙ্গ, আকাশ চেরা বিদ্যুতের চোখ ঝলসানো দীপ্তি আর মুষলধারা বৃষ্টির গন্ধ, এবং সেই সঙ্গে জলস্ফীত নদীতে বড় বড় নৌকার উন্মাদ নৃত্য, এবং তারপর যেমনটা রবীন্দ্রনাথের ছোট গল্পে থাকে, একটা ক্লাইম্যাক্স, একটা ট্র্যাজেডি। এই বর্ষা এবং বর্ষণমুখর প্রকৃতিকে সাক্ষী রেখে সেই ছোট গল্পের প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেই ট্র্যাজেডি সেজে উঠেছে।
1: তাই একদম, ধরো তুমি যে ছোট গল্প টান দিলে আর কি অতিথিতে, তেমনি জীবিত মৃত এই একটা গল্পের একটা চমকপ্রদ পটভূমি আছে। মুষলধারে বৃষ্টি, একদম প্রায় পৃথিবী ভেসে যাচ্ছে বিরামহীন বৃষ্টির ধারা, এটা একটা গল্পের ট্র্যাজিক পটভূমি তৈরি করেছে। এবং সর্বশেষ আর কি, মানে গল্পের যে শেষ দুটো বাক্য, সমস্ত রাত্রি বৃষ্টি পড়িতে লাগিল, পরদিন সকালেও বৃষ্টি পড়িতেছে, মধ্যাহ্নেও বৃষ্টির বিরাম নাই, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই।

0: এই যে রাত্রি, সারা রাত্রি ঝড়ো ঝড়ো, মানে সেই সঘন গহন, এবং সেখানে বৃষ্টি পড়ছে। রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ গল্পগুলোর মধ্যে এক রাত্রি, সেটাও একটি ঠিক এরকমই একটা পরিবেশ, মুষলধারে বৃষ্টি, ঝড়, লেখকের ভাষায় বলা যায় একবারে প্রলয়কাল। এই গল্পের মহামুহূর্ত সেই প্রলয়কালে, আরেকটা ঢেউ এলেই পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত বিচ্ছেদ। এবং তিনি তাই বলেছেন, আরেকটা ঢেউ আসিলেই পৃথিবীর এই প্রান্তটুকু হইতে বিচ্ছেদের এই বৃন্তটুকু হইতে খসিয়া আমরা দুজনে এক হইয়া যাই। কিন্তু শেষ ঢেউ আসেনি, তবু এক রাত্রে মহাপ্রলয়ের তীরে দাঁড়িয়ে নায়ক এক মধুর ট্র্যাজেডিতে সে অনন্ত আনন্দের আস্বাদ পেয়েছে।
1: আরেকটা গল্পের কথা মনে আসছে, পোস্টমাস্টার। সেই গল্পটির পরিণতিও কিন্তু ট্র্যাজেডি, এবং সেই ট্র্যাজেডি সৃষ্টি করছে নদী, ধাবমান জলস্রোত। সেই ট্র্যাজেডিতে একটা বিশেষ ভূমিকা রাখছে জলস্রোতের উদাসীন চলার প্রভাবে। পোস্টমাস্টারের মনে
0: একটা সম্পর্ক যেটা তৈরি হয়েছিল সেটা নিয়ে একটা
1: প্রশ্ন জাগছে, এবং বর্ষা বিস্ফারিত নদী ধরনের উচ্ছলিত অশ্রু রাশির মতো চারিদিকে ছলছল করার পরিপ্রেক্ষিতে
0: হৃদয়ে একটা বেদনা
1: অনুভব করছে
0: একদম। তো এই যে ধরো পোস্টমাস্টার, সমাপ্তি, সেখানে আমরা দেখছি বর্ষার খরস্রোতা, নদী, মুষলধারে বৃষ্টি, এগুলো এক একটা প্রেক্ষাপট তৈরি করেছে। হ্যাঁ, ধরো মহামায়া, মণিহারা, মেঘরৌদ্র, আমরা নামগুলো বলছিলাম, ছুটি গল্পে কিছুটা রয়েছে। তো মহামায়াতে একাধিকবার মুষলধারে বৃষ্টির প্রলয়, ঝড়, লোকালয় হইতে দুইটা মানুষকে ছিন্ন করিয়া প্রলয়ের দিকে উড়াইয়া লইয়া চলিয়াছে মহামায়া, যেখানে সেই গল্প, সেই আগেকার দিনের একটা বিশেষ প্রথা নিয়ে গল্প। পদ্মাপাড়ের যে অধিকাংশ গল্পেই মুষলধারের বৃষ্টির কথা, তুমি যেমন বলছিলে ছিন্ন পত্রে, সেখানে ঝড় বৃষ্টি, সর্বত্রই বর্ষা, একটা বিরাট বর্ষা যেন একটা চরিত্র এখানে, তাই না? সাপোর্ট দিয়েছে ছোট গল্পগুলোকে। এরম বলতে গেলে কিন্তু অনেকগুলো ঘন্টা কেটে যায়, আমাদের সময়ও শেষ, তাই না?
1: কখন যে সময় ফুরিয়ে যায় আমরা নিজেরাও টের পাই না, বুঝতে পারি না।
0: আর সে কারণে আমাদের শেষ এই বর্ষা রাতে মন অভিসারে চলে, সেই রকমই একটা সুরের কথা বলি। এবং তার আগে বলি, শেষ গানটি আপনারা শুনেছেন মোহন সিং এর কণ্ঠে, আর এবারে সাহেব চট্টোপাধ্যায়ের কণ্ঠে। গানটা শুনতে শুনতে আমরা জয়শ্রী মুখোপাধ্যায়
1: আর আমি সৌম্যদে আমরা বিদায় নেব,
0: কিন্তু আমরা ফিরে আসব ঠিক এক ঘন্টা বাদে আপনাদের সঙ্গে নাটক নিয়ে। ততক্ষণ পর্যন্ত শুনতে থাকুন এফএম রেইনবো

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানের যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেছেন। 480 কোটি টাকার নির্মিত এই টার্মিনাল দিয়ে বছরে 20 লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবেন। যোধপুরে প্রধানমন্ত্রী সংশোধিত উড়ান প্রকল্পেরও সূচনা করেন। আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী গুজরাট যাবেন, সেখানে সানন্দে সিজি সেমি আউটসোর্স সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট ফেসিলিটির সূচনা করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের পূর্বাঞ্চলীয় সচিব রুদ্রেন্দ্র ট্যান্ডন জানিয়েছেন, আগামী 6 থেকে 8 জুলাই শ্রী মোদী ইন্দোনেশিয়ায় থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেরুর রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভের জন্য কেইকো ফুজিমোরিকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ভারত পেরুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। এছাড়া দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করে তুলতে তারা বদ্ধপরিকর। ভেনেজুয়েলার বিদেশমন্ত্রী ইভান গিল সে দেশে ভয়াবহ ভূমিকম্পে ভারতের সহায়তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি আজ অপারেশন আমিস্তাদের অন্তর্গত ভারতীয় সেনাবাহিনীর ফিল্ড হাসপাতাল

পরিদর্শন করেন। তিনি বলেন, প্রতিদিন এই ফিল্ড হাসপাতালে 400 জনের চিকিৎসা করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পাকিস্তান ভিত্তিক 23 জন ব্যক্তিকে ভারতীয় আইনে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করেছে। এরা সকলেই নিষিদ্ধ সঙ্গী সংগঠন জৈশ-ই মোহাম্মদ, লস্কর-ই তৈবা সহ বিভিন্ন ভারত বিরোধী সংগঠনের সঙ্গে যুক্ত। এদের বিরুদ্ধে জম্মু কাশ্মীরে অনুপ্রবেশ, বেআইনি অস্ত্র সরবরাহ, আচমকা হামলা চালানো সহ বিভিন্ন ধরনের কাজকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার আজ দুদিনের সফরে মধ্যপ্রদেশ যাবেন। এই পদে দায়িত্বভার গ্রহণের পর এই প্রথম তিনি মধ্যপ্রদেশ যাচ্ছেন। সফরের প্রথম দিনে শ্রী কুমার ইন্দোরে বুথ স্তরের আধিকারিকদের এক সম্মেলনে যোগ দেবেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ দিল্লিতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার অংশ হিসেবে তার ফর্ম জমা দিয়েছেন। তিনি এই খবর জানিয়ে বলেছেন, সমস্ত নাগরিকের সক্রিয়ভাবে এসআইআর প্রক্রিয়ায় অংশগ্রহণ করা উচিত। এই মুহূর্তের খবর শেষ হলো।

0: লিসা না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিষয়ে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভাপতির পদ ছাড়লেন প্রাক্তন মন্ত্রী চন্দ্রমা ভট্টাচার্য। আজ দলীয় নেতৃত্বকে তিনি একথা জানান। দিন কয়েক আগেই তাঁকে রাজ্যসভাপতি করা হয়। গতকাল ঋতপ্রদ বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস নেতারা যখন দলের প্রধান কার্যালয়ে গিয়েছিলেন, সেখানে চন্দ্রমা ভট্টাচার্য উপস্থিত ছিলেন এবং তিনি কার্যালয়টি এই নেতৃত্বের হাতে তুলে দেন বলে অভিযোগ। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আহমেদাবাদ থেকে মুম্বাইয়ের মধ্যে হাইস্পিড রেল করিডোর নির্মাণের জন্য 2029 সালের মধ্যে শেষ হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। আজ আহমেদাবাদে গুজরাটের বিভিন্ন রেল প্রকল্পে অগ্রগতি পর্যালোচনার পর শ্রী বৈষ্ণব সাংবাদিকদের জানান, এই প্রকল্পের কাজ অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে চলেছে। গুজরাটের মধ্যে এই প্রকল্পের 80% কাজ সম্পূর্ণ হয়েছে বলে তিনি জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্থানের বালোত্রায় 1,00,000,000,000 মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করেন। তিনি বালোত্রা শোধনাগারে একটি গাছের চারা রোপণ করেন। পরে তিনি জয়পুর মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়েরও শিলান্যাস করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের পূর্বাঞ্চলীয় সচিব রুদ্রেন্দ্র ট্যান্ডন জানিয়েছেন, আগামী 6 থেকে 8 জুলাই শ্রী মোদী ইন্দোনেশিয়ায় থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেরুর রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভের জন্য কেইকো ফুজিমোরিকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ভারত পেরুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। এছাড়া দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করে তুলতে ভারত বদ্ধপরিকর। ভেনেজুয়েলার বিদেশমন্ত্রী ইভেন গিল সে দেশে ভয়াবহ ভূমিকম্পে ভারতের সহায়তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি আজ অপারেশন আমিস্তাদের অন্তর্গত ভারতীয় সেনাবাহিনীর ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেন। তিনি বলেন, প্রতিদিন এই ফিল্ড হাসপাতালে 400 জনের চিকিৎসা করা হচ্ছে। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ 16 প্রথম খেলায় কানাডা মরক্কোর বিরুদ্ধে খেলবে। হিউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 10:30। অন্য ম্যাচে

0: ইউরোপে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 2:30। এই মুহূর্তের খবর শেষ হল।
1: আনিবাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবো তে। নাটকের দুপুর, নাটকের দুপুর।
2: আজকের নাটক ছিনে জোঁক, কাহিনী আন্তন চেকভ, বেতার নাট্যরূপ মমতা চট্টোপাধ্যায়, প্রযোজনা জগন্নাথ বসু। নাটক ছিনে জোঁক।

0: না মা না, অমন করে নিজেকে দগ্ধে দগ্ধে মেরো না মা, অমন করে সারাটা দিন এই চার দেয়ালের মধ্যে নিজেকে বন্ধ রেখে কষ্ট দিও না মা। দেখো না দেখো কত লোকের কত প্রিয়জনই তো মারা যাচ্ছে মা, তাহলে কি তারা হাসছে না, না আহ্লাদ করছে না? একটা বছর হয়ে গেল তুমি ঘরের চৌকাঠের বাইরে পা দিলে না, এই বয়সে সব দেখলে আমার যে পরাণটা ফেটে যায় মা, তোমার বেশ আমি যা দেখতে পারি না মা।
1: না না এই জীবনে আর না, কেন আর কেন, আমার জীবনের স্বাদ আল্লাহ দেখানি শেষ হয়ে গেছে লুকা, তিনি রয়েছেন ওই বাগানে সমাধিতে শুয়ে, আর এখানে এই চার দেয়ালের মাঝে আমার সমাধি, আমরা দুজনেই মরে গেছি।
0: আবার আবার সেই অলক্ষণে কথা, উপরওয়ালার মর্জি ছিল না বড় বাবুকে তাই তিনি টেনে নিলেন, তুমি কি তার জন্য কম কেঁদেছ মা? পাড়া প্রতিবেশী সবাই বলে স্বামী চলে গেলে বুকে কিসেল বাজে, দেখো গে জমিদার বাড়িতে এত বড় রাজপ্রাসাদ, আহ যেন খা খা করছে, চারদিকে মাকড়সার জাল, চলা ফেরা করতে দিন দুপুরে ভয় হয়, আর কি কোনোদিন বাতি দানে বাতি জ্বলবে, আমার মায়ের হাসি কেউ শুনতে পাবে? মিলিটারি মেজর হয়ে ঘরে ফিরেছে, ওরা ওরা আজ তাই বিরাট সমারোহ করে পার্টি দিচ্ছে, তোমাকে কত করে বলে গেল, চলো না মা চলো না ঘুরে আসবে, ছেলেটা এখনো বিয়ে করেনি, যদি ভগবানের ইচ্ছে হয়।
1: এমন কথা শোনাও পাপ, তুই কি জানিস না নিকোলাই যেদিন গেছে আমার সব শখ আল্লাহ তার সঙ্গে চলে গেছে,
0: জানি মা
1: আমার এই দেহটা শুধু বেঁচে আছে কটা দিনের জন্যে, ওর কবরে মাটি দেবার সময় আমি প্রতীক্ষা করেছিলাম জীবনে আর কোন পুরুষের দিকে তাকাবো না, শুনতে পাচ্ছো? যদি দেখবার চোখ থাকে তবে ওপার থেকে দেখো, যারা একটা বছর কিভাবে কাটালো দেখো দেখে শেখো। তোমার মনে আছে
0: আবার মা
1: টবির পিঠে চড়ে খামার বাড়ি থেকে, বলতো তো খামার বাড়ি আসলে কোত্থেকে কে জানে, ফিরে এসে ঘোড়াটার দুটো পা তুলে দাঁড়াতো, আহা কি দেখতে লাগ।

0: দেবে নিশ্চয়ই দেবে মা, তুমি এত কেন উতলা হচ্ছ বলো তো মা?
1: কে এলো? আমি তো কারুর সঙ্গে দেখা করব না।
0: আবার কে এলো? আমি দেখছি মা, আমি দেখছি।
1: নিকোলাস, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। নিকোলাস, তুমি তো এখন দেয়ালে ছবি হয়ে গেছো, আর তো এখন আমাকে লুকিয়ে লুকিয়ে কোনো বজ্জাতি করতে পারবে না। একটু লজ্জা ঘেন্না ছিল না তোমার, তাই না? এমন সত্যি সত্যিতে তোমার মন ভরেনি, দিনের পর দিন আমাকে ঠকিয়ে ছলে ছুতোয় ঝগড়া বাঁধিয়ে খামার বাড়ি যাচ্ছি এই কথা বলে হপ্তার পর হপ্তা কোথায় যেতে ভাবো আমি জানি না।
0: মা গো, একজন বাবু এসেছেন মা, বলছেন তোমার সঙ্গে দেখা করতে চান।
1: আহ, তুই কি বলিস নীলুকা, আমার স্বামী চলে যাবার পর কোন পুরুষের দিকে আমি তাকাই না পর্যন্ত।
0: বলেছি মা, বলেছি, সব বলেছি,
2: কিন্তু সে তো নাচর বান্দা মা, বলে বলে আমার ভীষণ দরকার, আমায় ফেলে ফেলে দিয়ে ঘরে ঢুকে পড়ে আর কি।
1: আশ্চর্য অভদ্র তো,
2: অভদ্র মা,
1: ফেলে ঢুকে আসছে,
2: ফেলে ঢুকে আসছে,
1: তাই নাকি? বেশ আসুক, আসুক তাহলে।
3: তোমার শুধু বয়সটাই বেড়েছে বুঝলে বুড়ো, মাথায় তোমার গোবর। হ্যাঁ, একজন একজন জমিদার বাবুর সঙ্গে কি করে কথা বলতে হয় তুমি এখনো শেখোনি। এই যে ম্যাডাম, দরজায় কাকে দাঁড় করিয়ে রেখেছেন? হ্যাঁ, বুলডগ নাকি? ও হ্যাঁ, মাননীয়ার কাছে আমার পরিচয়টা জানানো দরকার। অধীন গ্রিগরি স্তেপানোভিচ স্মিরনভ, আমি হচ্ছি অবসরপ্রাপ্ত ইয়ে কি জানো, ও হ্যাঁ, আমি মিলিটারি লেফটেন্যান্ট, হ্যাঁ, অধুনা একজন জমিদার। অত্যন্ত মানে অত্যন্ত জরুরি কারণে অসময়ে বিরক্ত করার জন্য আমি মাফ চাইছি।
1: কারণটা বলুন।
3: কারণ কি জানো? হ্যাঁ, নিকোলাই, নিকোলাই আমার ইয়ে ছিল, কি ছিল, হ্যাঁ, বন্ধু ছিল তো, বন্ধু ছিল, বিশিষ্ট বন্ধু ছিল। মারা যাবার কদিন আগে জানেন সে আমার কাছ থেকে 1200 রুবল ধার হিসেবে নিয়েছিল। অত্যন্ত অত্যন্ত দুর্ভাগ্য যে আমাকে সে টাকাটা এখনই চাইতে হচ্ছে। যদি মাদাম
1: 1200 কিসের জন্য নিয়েছিলেন টাকাটা জানতে পারি কি?
3: বোধহয় ঘোড়ার ওটস কেনার জন্য।
1: লুকা, তবে কে একবার ওটস দেওয়া হয়েছে?
2: আমি আমি দেখছি মাথান, দেখছি।
1: যদি নিকোলাই সিহাইনোভিচ আপনার কাছে টাকা নিয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই সে টাকা আমাকেই দিতে হবে, কেননা আমি তোর সব সব ছিলাম, আছি, থাকবো, কিন্তু এখন তো পয়সা নেই। কাল পরশু আমার ম্যানেজার বাবু শহর থেকে এসে যাবেন, তাকে আমি বলে দেব খাতা দেখে আপনার পাওনা মিটিয়ে দিতে। মাত্র মাত্র 7 মাস আমার স্বামী মারা গেছেন, এখন আমার যা মনের অবস্থা, টাকা পয়সার কথা আমার একদম ভালো লাগছে না, আমাকে মাফ করবেন।
3: আমারও জানেন তো, আমারও যা পকেটের অবস্থা, ওই টাকাটা না পেলে মানে মানে আজকেই না পেলে আমি শেষ হয়ে যাব, কাল আমার জমিদারি নিলামে উঠবে। এই অবস্থায় আমিও যে কিচ্ছু ভাবতে পারছি না, মাফ করবেন।
1: কথা দিচ্ছি পরশুদিন সব টাকা আপনি পেয়ে যাবেন।
3: বিশ্বাস করুন, টাকাটা আমার আজ চাই, পরশু নয়, আজ।
1: বিশ্বাস করুন, আজ নয়, পরশু।
3: পরশু নয়, আজ।
1: আজ টাকা নেই।
3: আজ টাকা চাই, দেবেন না?
1: না।
3: শেষ কথা?
1: শেষ কথা,
3: সত্যি শেষ কথা,
1: সত্যি।
3: অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
4: এরপরেও লোকে বলবে মাথা ঠান্ডা রাখুন বাবু সাহেব, ধার দিয়েছেন বলে তো গলায় গামছা দিতে পারেন না। কাল থেকে প্রত্যেক পেঁদড়ের বাড়ি বাড়ি ঘুরছি।

0: ঘুরছি আর ঘুরছি, সব বেটা ঘোরাচ্ছে কেউ দিচ্ছে না। খ্যাপা কুকুরের মতো ঘুরতে ঘুরতে নিজের বিছনা থেকে 40 মাইল দূরে একটা সরাইখানায় একটা ভদকার ব্যারেলের পাশে মুখ থুবড়ে পড়ে কালকের রাতটা কেটে গেল। তারপরেও মাথা ঠান্ডা রাখুন গ্রিগরি স্তেপানোভিচ।
1: আমার করে বলছেন কেন? আমি তো বলেছি আমার ম্যানেজার শহর থেকে ফিরে এলে টাকা আপনাকে দিয়ে দেব।
0: ম্যানেজার দেখাচ্ছেন কেন? আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি। আপনার পাজি বদমাইশ ম্যানেজারের চাঁদ বদন দেখে আমার কি হবে?
1: মাফ করবেন, এই কি রকম কথাবার্তা আপনার? এই ধরনের কথাবার্তা শুনতে আমি অভ্যস্ত নই, বিশেষত এই সময়ে। লুকা লুকা,
0: এই অবস্থা, এই অবস্থা, 7 মাস ধরে এই অবস্থা আর কাটে না। ওরে আমার কি অবস্থা! কাল সুদ না দিলে জমিদারি নিলাম, স্বামী মৃত, ম্যানেজার শহরে, আমার এই অবস্থা, এসব ভক্তি দিলে আমার চলবে? আমি কি ম্যাজিক কার্পেটে চড়ে পাওনাদারদের হাত এড়িয়ে অদৃশ্য হয়ে যাব, নাকি দেয়ালে মাথা ঠুকে মরব? এরপর এক দরজায় কড়া নাচ্ছি। গুরুদেব, হারাম জাদা নাম্বার 1। হ্যাঁ, বাড়িতে গেলুম, ছোট মেয়েটা তো বলেই ফেললে, বাবা বললে বাবা বাড়িতে নেই, বুঝুন বুঝুন। 2 নম্বর, আমাদের ইয়ারোসেভিচ মশাই পরিষ্কার দেখলুম আমাকে দেখে লুকিয়ে পড়লে। বলুন বলুন, কেউ দেখে লুকিয়ে পড়লে তাকে খুঁজে বার করা যায়? যায়। হ্যাঁ, হোটেল ঘুঘু হচ্ছেন ফুরিদ সিন, আমাদের 3 নম্বর, এইসা ঝগড়া বাঁধালে যে বেটাকে মেরে ফেলেছিল মার্কি, শেষমেশ 2 কুঁতকা দিয়ে চলে এসছে। আর মাজুতা, আমাদের মাজুতা, ও তো আমাকে দেখে ওরে বাবারে ওমারে বলে কাটা পাটার মতো ছটফট ছটফট করতে লাগলো। তোর মেয়েকে বললো, যা ডাক্তার ডেকে আন। এই অবস্থায় টাকা চাওয়া যায় না পাওয়া যায় বলুন তো? শুনুন শুনুন, আর এখানে ইনি শোকাতুরা টবিকে ওটস খাওয়াচ্ছেন, এনার এই অবস্থায় নাকি টাকা দেওয়া যায় না। কিন্তু আমি অমশাই ছিনে জোঁক, উঠব না, সারাদিন উঠব না, কালও উঠব না, পরশুও উঠব না, টাকা না পেলে আমি নড়ব না, এমন হল্লাগুল্লা লাগিয়ে দেব যে এই অবস্থাতেও সুসুর করে টাকা না দিয়ে পথ পাবে না।
2: রাগে আমার সমস্ত শরীর কিন্তু শক্ত হয়ে যাচ্ছে, অবিশ্বাস্য অবিশ্বাস্য, আমি কিন্তু জ্ঞান হয়ে যাচ্ছি। এই এই কে আছিস? কি জানো আমার? লুকা লুকা না কি জানো নাম? এই লুকা, কি হয়েছে? বুড়ো হয়েছ, সব আছে এখনই, একজন ভদ্রলোক এসছেন না বাড়িতে? হ্যাঁ, গলা ভেজাবার জন্য এক্ষুনি যা খুশি নিয়ে এসো, চা কফি ভদকা যা হয় যা যা নিয়ে এসো, যা যা যা যা। মেয়ে মানুষের যুক্তি শুনলে মশাই মৃত আগ্নেয়গিরি জেগে ওঠে। আচ্ছা, একটা লোক টাকার জন্য হন্যে হয়ে পায়ে ধরতে বাকি রাখলো, আর তিনি কি অবস্থা দেখালেন! এই জন্য এইসব ব্যাপারে মেয়েদের সঙ্গে কতই বলতে নেই, এইসব প্যান প্যানে জীবদের দূর থেকে দেখলেও আমার এমন রা হয় না। কে আছিস? গেল তো গেল,
3: পাঠান দেখা করতে পারবেন না, এই নিন আপনার শরবত।
2: দেখা করতে পারবেন না, বেশ বেশ বেশ, দেখা করতে হবে না, পয়সাটা পাঠিয়ে দিন, চলে যাব, না পাঠালে 1 সপ্তাহ বসে থাকবো, নড়বো না, 1 বছর দেখা করবেন না, কই বাদ নেই, আমি 1 বছর বসে থাকবো। উনি ভেবেছেন তাকে, হ্যাঁ, কালো পোশাক পরে গালে টোল ফেলে এই অবস্থা দেখালে আমি গলে জল হয়ে যাব না? স্যামিয়ন, গোড়া লাগাম ঘুরে আমি এখন যাচ্ছি না, আমি এখন কিছুদিন এখানেই থাকবো। ঘোড়াটাকে প্রচুর ওটস খাওয়া তো, প্রচুর ওটস খাওয়া। হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? ওদের আসতে বলে নিয়ে যা, ওদের ওটসই খাওয়াবি, ওগুলো আমার টাকাতে কেনারে বেটা।
0: কাল সারা রাত্রি ঘুম হয়নি।
2: আয় বুড়ো, ভদকালে আও, পুরো এক

0: কিন্তু সবাই তো জানে যারা পাওনাদার আজকাল তাদের এইরকমই তো হালচাল।
1: বলছিলাম স্যার, বড় বেশি চাচামেচি হয়ে যাচ্ছে ঈশ্বরের বাড়িতে।
0: স্যার কিসের বাড়ি? শোকের বাড়ি? সাত মাস ধরে শোক? তোমরা যে শোকের ফেস্টিভ্যাল লাগিয়ে দিয়েছো বাবা।
1: মানে আপনি?
0: কি আমি?
1: না না, কিছু না,
0: কিচ্ছু না। বোতলের মুখ খোলো, নিজের মুখ একদম বন্ধ করে রাখো। ডালো ডালো ভদকা ডালো। রাগে রাগে আমার ব্রহ্মতালু চলে যাচ্ছে। অবিশ্বাস্য, আমি আমি কিন্তু আবার অজ্ঞান হয়ে যাচ্ছি। ও ও, কে আছো? কি হলো?
2: ওকের বাড়িতে এভাবে চেঁচাবেন না, অনুগ্রহ করে। আমার এই অবস্থায় কোন রকম চিৎকার আমি সহ্য করতে পারি না।
0: ও, আমার এই অবস্থা, টাকা পেলে এই অবস্থা ছেড়ে আমি চলে যাই
2: পরশু?
0: না, কাল বাদে পরশু নয়, আজ। আজ টাকা না পেলে গলায় দড়ি দিয়ে আমাকে ঝুলতে হবে।
2: আমি তো আপনাকে বলেছি টাকা নেই।
0: নেই মানে এই অবস্থায় দেবেন না, তাই তো?
2: আমি পাচ্ছি না।
0: বেশ ভালো কথা, আমিও যাচ্ছি না, যাচ্ছি না, পরশু পর্যন্ত আছি এইভাবে এইখানে। আচ্ছা, আপনার কি মনে হয় আমি আপনার সঙ্গে মশকরা করছি?
2: ওভাবে চেঁচাবেন না, এটা আস্তাবল নয়।
0: আমিও ঘোড়া নই, আমিও ঘোড়া নই, কিন্তু কাল থেকে টাকার জন্য ঘোড়ার মতোই দৌড়চ্ছি।
2: তাই তাই একজন মহিলার সঙ্গে কথা বলার সহবত আপনার জানা নেই?
0: সহবত মহিলার সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, জানা আছে। টাকা পেলে সহবত মহব্বত সব জানা আছে আমার।
2: না, আপনার জানা নেই। জানা থাকলে এরকম শরীরের মতো চাচাতেন না।
0: কি শর? শরের মতো চাচাচ্ছি আমি? পাওনা টাকা না পেলে তাহলে কি করব? নত জানু হয়ে বলবো, মহাশয়া থাক থাক, টাকার আমার দরকার নেই, আপনার এই অবস্থায় আপনার কাছে সামান্য টাকার কথা বলেছি বলে আমি দুঃখিত, লজ্জিত, ব্যথিত। এই শোকের পোশাকে আপনি যেন স্বর্গের পরি, আপনার সামনে আমি।
2: অত্যন্ত আকাটের মতো কথাবার্তা হয়ে যাচ্ছে।
0: আকাট আকাট, মুখের আঘাত নেই আমার, এই তো দেখুন দেখুন, টাকার জন্য ফেকলুর মতো ঘুরে ঘুরে আমার এই হাল হয়েছে, এই রকম বলচাল হয়েছে আমার। নইলে নইলে একটা সময় ছিল, হ্যাঁ, যখন আমার মাথা ভর্তি এরকম টাক ছিল না, চুল ছিল, চুল কোঁকড়ানো বাদামি চুল, হ্যাঁ, তাতে টেরি ছিল। আরে মেয়েদের জন্য এক সময় জান লড়িয়ে দিয়েছি রে। কত কবিতা, কত মিষ্টি কাটা, কনকনে হিম ঠান্ডায় চাঁদের দিকে তাকিয়ে, কত দীর্ঘশ্বাস, আকাশ বাতাস উতাল পাতাল করে, কত পদ্য বলেছি, কত পদ্য বলেছি, কত বকম বকম করেছি, গলা ফুলে পায়রার মতো। আমি তিনবার ডুয়েল লড়েছি, দুবার জেলে গেছি। কালো চোখ, লাল ঠোঁট, টোলপাড়া গাল আমার পকেট ফাঁক ফাঁক করে দিয়েছে। আর এখন এখন মেয়েদের জন্য ফুটো পয়সাও গচ্চা দিন ম্যাডাম।
2: এসব কথা আমার সামনে?
0: না না, শুধু আপনাকে বলে নয়, বিশ্বাস করুন, আমাকে ওপর দিকে পা নিচের দিকে মাথা করে ঝুলিয়ে রাখলো, আমি এই কথাই বলবো যে কোলের কুকুরটি ছাড়া মেয়ে মানুষ কাউকে ভালোবাসে না, কাউকে না, কিন্তু ভরমটি ষোলো আনা। পুরুষটা যখন দুটো পয়সার জন্য খাবি খাচ্ছে, মেয়ে মানুষটি তখন সন্ধ্যেবেলা তার সামনে দাঁড়িয়ে বলবে, এই দেখো না, এই সাদা পোশাকটা কি মিষ্টি লাগছে আমাকে, পরীর মতো, এর সঙ্গে একটা ধবধবে মুক্তোর হার না হলে। বুঝুন বুঝুন তাহলে। তার উপরে যদি কেউ সুন্দরী হয়, বিশেষ করে আপনার মতো, সে কখনো, মানে আপনাকে বলছি না, আপনাকে বলছি না, সে কখনো এক কর্তাকে নিয়ে ঘর করবে না, একটু একটু প্রশ্ন শেষে করবে। হ্যাঁ, শুধু শুধু ওই স্বামীর বয়স বাড়লে তখন হাকর্তা জোকর্তা কত কিছু করবে।
2: মাফ করবেন, আপনার কথা শুনে মনে হচ্ছে মেয়েরা ভালোবাসা কাকে বলে জানে না।
0: না,
2: জানে শুধু
0: ছেলেরা।
2: ছেলেরা?
0: হ্যাঁ
2: ছেলেরা, বটে বটে, ছেলেরা শুধু একজনকেই ভালোবাসে, তাই না? তাকে বই আর জানে না। এই যে আপনার বন্ধু নিকোলাই, আমার পতি দেবতা, যাকে আমি আমার সর্বস্ব দিয়েছিলাম, যাকে দেবতার আসনে বসিয়ে পূজো করতাম,

0: যার জন্য আজ পাওনাদার এসে আমার বাড়িতে ঘাঁটি গেড়েছে। তিনি গত হলেন, তার ব্যক্তিগত ড্রয়ার খুলে দেখলাম
1: টাকা টাকা
0: না, চিঠি।
1: আপনাকে লেখা তো
0: না,
1: তো
0: আমার সতীন্দ্রের লেখা। ড্রয়ার উপচে পড়ছে, এসব সোহাগের কথা। তাদের তাকে সাড়া দিতে উনি দিনের পর দিন খামার বাড়িতে যেতেন।
1: মানে মানে
0: মানে মানে তাদের বাড়িতে যেতেন, আমার চোখের সামনে দিয়ে ঘোড়া ছুটিয়ে সব পয়সা এভাবেই উড়িয়ে গেলেন। আর আমার ভালোবাসা নিয়ে আমি বসে রইলাম এই চার দেয়ালের কবরে। আমি তো তাকে ভালোবাসতাম এবং আজও বাসি, যদিও সে এখন ছবি হয়ে গেছে। আমার গা থেকে কালো পোশাক আর বোধহয় জীবনে দরকার হবে না খোলার।
1: বোধহয় এখন এই পোশাকেরই দরকার ছিল, হয়তো এই চার দেয়ালের মধ্যে এই কালো পোশাকে একটা রহস্য, একটা কবিতা ঘুরে বেড়াচ্ছে। হয়তো কোনো মিলিটারি স্কুল থেকে টাটকা বেরোনো একটা গাধা বা কোনো কোচি কবি এখান দিয়ে যেতে যেতে একটু তাকাবে, জানলা দিয়ে দেখতে পাবে একটা ছায়া মূর্তি, তারপর জানতে পারবে এখানে একজন প্রতিপ্রাণা চার দেয়ালের ভেতরে নিজের প্রেম নিয়ে নিজেকে কবর দিয়েছে। তখন বোধহয় কি সব ঘটনা না জানি ঘটে যাবে।
2: এত বড় কথা
1: মাফ করবেন, স্বামীর শোকে তো আপনি বিউ হলা, কিন্তু মুখে পাউডারটি মাখতে তো ভোলেননি দেখছি।
2: বেরিয়ে যাও।
1: আমি আপনার ম্যানেজার নই, পাওনাদার, যা হক কথা তাই বলবো।
2: আমি চেঁচিয়েছি তখন থেকে গাক গাক করে চেঁচাচ্ছেন তো আপনি। দয়া করে ভদ্রলোকের মতো মানে মানে বিদায় হন, আমাকে এই অবস্থায় একটু একা থাকতে দিন।
1: আবার এই অবস্থা, অবিশ্বাস্য অবিশ্বাস্য। আমি থাকতে চাই না ম্যাডাম, টাকা পেলেই এই অবস্থা ছেড়ে আমি চলে যেতে চাই।
0: টাকা আপনি পাচ্ছেন না,
1: টাকা আমাকে পেতেই হবে।
0: একটা কানা কুড়িও পাবেন না, কেটে পড়ুন।
1: আমি আপনার বকলেস বাঁধা কুকুর নই, আর আপনার ওটস খাওয়ার টবিও নই। দয়া করে গলা তুলবেন না, চেঁচালে কিন্তু আমি রেগে যাই। হ্যাঁ, আর রেগে গেলেই আমি কিন্তু দুম করে কি যেন হয়ে যাই, ও হ্যাঁ অজ্ঞান হয়ে যায় কিন্তু।
0: আপনি সেই বসে রইলেন?
1: এই এই এই রইলাম ব্যাস।
0: এই এই শেষবার বলছি, আপনি চলে যান।
1: শেষবার বলছি টাকা দিন, আমি চলে যাব। আমি রেগে যাচ্ছি, আমি কি ভীষণ রেগে যাচ্ছি। ও
0: অসভ্য লোকের সঙ্গে আমার বরদাস্ত হয় না। আপনি যাবেন? ও আপনি যাবেন না? না
1: না
0: না
1: না।
0: বেশ, নৌকা নৌকা নৌকা, লোকটাকে গলা ধাক্কা দিয়ে বার করে দাও।
3: বাবু বাবু বলছি কি, অনেক তো হলো এই অবস্থায়, আপনার তো চলে যাওয়াই ভালো বাবু।
1: চোখ বেড়াবেন লিখ,
3: চুপ চুপ।
1: এই অবস্থা এই অবস্থায় আর এক পা এগোলে তোকে আমি কিমা করে ছাড়বো।
3: আমি হাত পায়ে জোর পাচ্ছি না, জল একটু দাও।
0: পেলো গিয়া, কে আছিস?
3: কেউ নেই, সব বাজারে। জল জল একটু জল বাজারে।
0: প্লিজ প্লিজ আপনি চলে যান বলছি।
1: প্লিজ প্লিজ আপনি একটু ভালোভাবে কথা বলুন বলছি।
0: আপনি আপনি একটা একটা সার্কাসের বদমেজাজি ভাল্লুক, আপনার শিক্ষা হওয়া দরকার।
1: কি কি আমি আমি কি বললাম?
0: বলছি বলছি একটা অভদ্র, একটা একটা অসভ্য ভাল্লুক।
1: জানতে পারি কি আমাকে এভাবে অপমান করার অধিকার আপনাকে কে কে দিল?
0: আপনার ভাল্লুকেপনা কেন কেন আপনাকে কি ভয় করে চলতে হবে নাকি?
1: আপনার বাড়িতে এসেছি বলে কি আমাকে সব সুন্দর সুন্দর কবিতার মতো কথা বানিয়ে বানিয়ে বলতে হবে নাকি? হ্যাঁ, আর তা না হলে আপনি কি ফুলের ঘায়ে মূর্ছা যাবেন নাকি? আর আপনি আপনি যা খুশি মুখে আসবে তাই বলে যাবেন? হ্যাঁ তাই বলে যাবেন। পিস্তল পিস্তল লেয়া পিস্তল।
3: জল জল
1: জল না।

0: ভেবেছ হাতগুলো থাবার মতো আর গলাটা সরের মতো বলে সবাইকে ভয় দেখাবে পেট মোটা ভাল্লুক?
1: পেট মোটা আমি আমি ডুয়েল লড়ব, আমি ডুয়েল লড়ব, এই অপমান আমি সহ্য করব না। সে যেই হোক, তোমার মতো আলপটকা মেয়ে হলেও না না। এরপরেও স্মির্ণব তুমি কোনো উত্তর দেবে না? হ্যাঁ, এগুলো এগুলো কি তোমার অপমান বলে মনে হচ্ছে না? আচ্ছা আচ্ছা, জমিদারির ভাগ যখন সমান সমান মেয়েরা পাবে তখন গুলি বা সমান সমান খাবে না কেন? কেন? ব্যস্ত ব্যস্ত, বুকে না খাও, হাতে পায়, হাত পা ঠুঁটো করে ওটসের বস্তার মতো ফেলে রাখা তো যায়, যায় তো?
0: বটে বটে, গুলি খাওয়া স্বাদ হয়েছে না?
1: এই মুহূর্তে এক্ষুনি
0: এক্ষুনি এক্ষুনি যাব আর আসব, বাড়িতে গোটা কয়েক পিস্তল আছে, আমি নিয়ে
2: আসবো। স্যার স্যার দোহাই স্যার, শিগগির পালান, মা রাগলে চামুন্ডা জল।
0: কতদিন সিনেমায় দেখেছি একটা বুলে,
1: বুড়োটার
2: ওপর দয়া করুন।
1: হ্যাঁ এসো
2: স্যার, পায়ে পড়ছি স্যার, এখনো পালান, একটা কেলেঙ্কারি হয়ে যাবে, মায়ের আমার মাথা গরম হলে পরে কি যে না করতে পারেন। দেখুন স্যার, হাসি হাসি স্যার, আপনাদের ডুয়েল লড়ার আগে আমি যে মরে মাছি হয়ে যাব স্যার, মাছি হয়ে
1: যাব। যা মেয়ে মানুষ, মেয়ে মানুষ মেয়ে মানুষের মতো থাকবে, কি বলতে বলতে গেল শুনতে পেলে না? ভীষণ করে একেবারে মাথাটা নাকি ফট করে ফাটিয়ে দেবে। এ কি মেয়ে রে বাবা, হ্যাঁ এই যে মদ্যর সমান ডুয়েল লড়বেন, তড়বড় করে আবার পিস্তল আনতে চলে গেলে না? আচ্ছা কেউ কেউ কোথাও এমন শুনেছে? কেউ শুনেছে? আমি না হয় রাগের মাথায় বলেছি, অমনি মুখ একেবারে রাগে রাঙা ওল হয়ে উঠল, চোখ দিয়ে যেন আগুন ঠিক হচ্ছে। আয় আয় বাপের জন্য এরকম মেয়ে দেখিনি ভাই।
2: আপনার কি প্রাণের মায়া একেবারে নেই? এখনো সময় আছে স্যার, পালাম।
1: আমার আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে একেই আমি খুঁজছিলাম। হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো আমার রোজ স্বপ্নে দেখা জীবন সঙ্গিনী। তেল তেলে নেল নেলে ভিজে মুড়ি মোটেই নয়, একেবারে খরখরে তাজা তুবড়ি, কাটি ছোঁয়ালেই ভর করে আগুন একেবারে ঠিকরে আসবে।
2: আমি মারা যাচ্ছি,
1: মনে হচ্ছে এতদিনে আমি তাকে পেয়েছি, ওই ওই টোল পড়া গাল, ওই ঝলসে ওঠা চোখ, আর কি হাসি। আমার আমার আমার রাগ কিন্তু উবে যাচ্ছে, আমার রাগ উবে যাচ্ছে। আমি আমি আমি কিন্তু ওর প্রেমে একদম, হ্যাঁ আমি আমি কিন্তু ওকে ভালোবেসে ফেলছি। হ্যাঁ হ্যাঁ, ওকে একমাত্র ওই তো, ওই শুধু পারে, ওই
0: একমাত্র ওই পারে। এই যে সে এসে গেছে পিস্তল নিয়ে,
1: এই তো
0: এই যে এদিকে একটু দেখা হোক, কোনটা পছন্দ? দয়া করে একটু ভদ্রতা করা সম্ভব কি?
1: এই তো এই তো এই তো সে গলায় কি তেজ, কি তেজস্বিনী মূর্তি। প্রেমে প্রেমে যদি পড়তে হয় তো এই
0: না করে যা বলছে শুনতে চেষ্টা করবেন কি?
1: এই এই তো প্রেমে পা, কি কি বলছেন আপনি, কি বলছেন?
0: এই যে এই পিস্তলটা কিভাবে চালাতে হয় দেখিয়ে দেবেন কি? বাড়িতে সব অনেক আছে বটে, তবে চালানোর তো দরকার হয়নি কোনোদিন, উনি দরকার হলে চালাতে।
2: মা মা, কি বলছো মা? হায় হায় হায়, এখন আমি কি করি? ওরা দুটো গেল কোথায়?

0: বাজার থেকে ফেরার নাম নেই। এদিকে যে রক্ত গঙ্গা হয়ে যাবে, থানা পুলিশ বাড়ির মান সম্ভ্রম সব গোল্লায় যাবে। আমি এই বুড়ো বয়সে এখন কার কাছে যাই, কাকে বলি? আচ্ছা আচ্ছা, এই বাবুর একটা সহিস ছিল না, তাকেই গিয়ে ধরি নাকি নাকি পাড়ার লোক ডাকবো? এই ঘরে বসে তো আর খুনো খুনি দেখতে পারবো না।
1: পিস্তল অনেক রকমের হয় জানেন, তবে ডুয়েল লড়বার জন্যে এক রকমের বিশেষ পিস্তল আছে, মর্টিমার। সেগুলো সাধারণত একটা বিশেষ কোম্পানি তৈরি করে, আর এগুলো একটু অন্যরকম। তবে এগুলো খুব সুন্দর, খুব সুন্দর স্মিথ ওয়েসন্ত, ভালো মাল। হ্যাঁ, প্রত্যেকটা দাম তো অন্তত 90 রুবল তো হবেই। মানে আমি বলতে চাইছি যে
2: পিস্তল কত রকম হয় তা নিয়ে ক্লাস করতে আমি তো আপনাকে বলিনি।
1: হ্যাঁ, তা তো বটেই।
2: আর এগুলো বিক্রি করতে হবে, আমাদের অবস্থাও এমন পড়ে যায়নি। তবে হ্যাঁ, যদি এর একটা গুলি আপনার মাথার ভেতর দিয়ে চলে যায় আর খুলিটা যদি ফট করে ফেটে যায়, তাহলে আপনার সমাধিতে এই পিস্তলটা আমি উপহার দেব। এবং সেটা যাতে এক গুলিতেই ঘটে, সেইভাবে আপনি আমাকে পিস্তলটা চালাতে শিখিয়ে দিয়ে বাধিত করুন।
1: আমায় কিভাবে মারবেন সেটা আমি শেখাবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সেক্ষেত্রে প্রথমে পিস্তলটা আপনাকে খুব সুন্দরভাবে ধরতে শিখতে হবে। হ্যাঁ, এর আগে অন্তত 4 ডুয়েল আমি লড়েছি, আর প্রত্যেকবারই দেখা গেছে গুলিটা না, গুলিটা কানের পাশ দিয়ে সাত করে বেরিয়ে গেল, বেরিয়ে গেল।
2: পাশ দিয়ে গেলে তো চলবে না।
1: না, এর জন্য দীর্ঘ সাধনা, অনেকবার ডুয়েল লড়া দরকার। প্রথমবারে হাত লক্ষ্য করে গুলি চালালে পায়ের পাশ দিয়ে বেরিয়ে যাবে। আর প্রতিক্ষেত্রেই সেই জন্য দেখা গেছে যে যারা ডুয়েল লড়ে তাদের আত্মীয় স্বজনরা অল্প বিস্তর আহত হয়। মানে ওই যে পিস্তলটা যেভাবে এখন হাতে ধরা রয়েছে, ওটা কি কোনোদিনও সরল রেখায় আমার দিকে আসবে? হয়তো তার আগে ওটা ওই ওই ওই টবির ওটসের বস্তা ফুটো করে বেরিয়ে যাবে।
2: বেশ তো, দেখিয়ে দিন ঠিক কিভাবে ধরতে হবে।
1: তার আগে একটা প্রশ্ন করতে পারি? আচ্ছা, পৃথিবীর কোনো গল্পে কি দেখা গেছে, কোনো গল্পে যেখানে নায়িকা বলছেন নায়কের কাছে পিস্তল ধরা শিখে তারই মাথাটা প্রথমে ফুটো করবেন? যাকে যাকে, আমার ভয় নেই, আমি তো প্রেম বলে অজেয়।
2: কি কি কি কি বলে অজেয়?
1: একটু হাতটা ধরব।
2: হ্যাঁ, ধরুন না, কি আছে?
1: মানে মানে পিস্তল চালানো শেখাতে গেলে হাতটা কিভাবে রাখতে হয় সেটা যদি আমি একটু প্রথমে দেখিয়ে দিই।
2: হ্যাঁ, ধরুন।
1: এইভাবে হাতটাকে শক্ত করে পিস্তলটা ধরতে হবে। চাপার কলির মতো আঙুল, এ কি অস্ত্র ধরার জন্যে? মাথাটা আস্তে আস্তে পিছিয়ে আনুন, আস্তে আস্তে ঘাটটা একটু শক্ত করুন। ব্যাস, চোখটা শত্রুর দু চোখের মাঝখানে নিবদ্ধ। আস্তে আস্তে দুটো হাত সামনের দিকে সোজা এগিয়ে যাচ্ছে। পিস্তলের কক এইবারে খুলে দেওয়া হলো। এইবারে চোখ মানে তোমার চোখ, মাছি মানে পিস্তলের মাছি, আর মাথা মানে শত্রুর মাথা এক লাইনে এনে আস্তে করে আঙুলটা দিয়ে ট্রিগারটা একটু টেনে দেওয়া। তবে হ্যাঁ, এটা করার আগে সব থেকে দরকারি ব্যাপার হলো একটু উত্তেজিত না হওয়া।
2: উত্তেজিত তো হবই না,
1: একদম না।
2: কিন্তু উত্তেজিত না হলে লোকটাকে মারবো কি করে?
1: হাত এত কাঁপছে কেন?
2: কই কোথায়?
1: এই তো আমার হাতের মধ্যে তোমার হাতটা এখনো কিরকম কাঁপছে।
2: তাহলে একটু জোরে ধরে থাকুন তো, জোরে। যাক, এখন গুলিটা কোথায়? মানে আগে একটা তো টেস্ট করে নেওয়া দরকার।
1: হ্যাঁ, টেস্ট তো করতেই হবে। তা ওই ছবির মাথাটা টার্গেট করে একটা বরং ভীষণ করে।
2: কোন ছবি?
1: ওই নিকোলাইয়ের ছবিটা, নিকোলাইয়ের।
2: মরা লোককে গুলি করে আর কি হবে?
1: তা ঠিক।

0: বেঁচে থাকতে যদি পিস্তল চালানোটা আপনার কাছে শিখে নিতাম, তাহলে তাহলে আর কিছু না হোক ঠ্যাংটা খোড়া করে দিয়ে ঘরে তো বসিয়ে রাখতে পারতাম।
1: তাহলে কি আর আমি তোমাকে পেতাম?
2: তাহলে সেক্ষেত্রে অবশ্য আমাদের ঘরের বাইরে বাগানে যাওয়াই ভালো।
0: সেই ভালো, পড়ে গেলে লাশটা টানতে টানতে আর বাইরে নিয়ে যেতে হবে না। কি মজা, কি মজা!
2: সর্বনাশ, কি খ্যাপা মেয়ে রে! হ্যাঁ, সেটা অবশ্য খুব সুবিধের হবে, খুব সুবিধের হবে। তবে আমি কিন্তু আকাশের দিকে গুলি ছুঁড়ব।
0: বেশ বেশ, আকাশের দিকে?
2: হ্যাঁ, আকাশের দিকে।
0: কেন
2: কেন কি আমার ইচ্ছে করছে তাই? ইচ্ছে
0: ইচ্ছে,
2: হ্যাঁ ইচ্ছে,
0: আমার ইচ্ছে। কিন্তু আমার যে ভীষণ ইচ্ছে,
2: কি
0: এক্ষুনি এই মুহূর্তে গুলি চালিয়ে ওই টিপলি কপালটার মাঝখানে একটা বড় সড় ফুটো করে দি। এই টেকো মাথাটা দেখলেই আমার গদ জ্বলে যাচ্ছে, আমার মশকরা হচ্ছে। গুলি আকাশে চালাব, আমি গুলি ওই কপালে চালাবো, ব্যাস। বাগানে যাওয়া হবে কি?
2: যাবো যাবো, কিন্তু
0: যাবো কিন্তু গুলি করাটি শেখাবো না। মিথ্যুক, ধান্দাবাজ, ফেরেববাজ, বজ্জাত, পাজিকাবা।
2: হ্যাঁ হ্যাঁ, আমি বোধ হয় তাই তাই তো।
0: ডাকা, লড়াই করতে ভয় হচ্ছে, সেটা মুখ ফুটে বললে হয়?
2: পপ পপ, আমি তোমাকে আমি তোমাকে আমি তোমাকে আমি তোমাকে
0: রাগে আমার হাত পা কাঁপছে। এরকম হাত কাঁপলে তো আমি গুলি করতে পারবো না।
2: তা ঠিক,
0: না না, এই রেগে যাওয়াটা আমাকে কমাতে হবে, কোনো উত্তেজনা নয়। হয়তো এটাই ওরা আমাকে হারাবার ফন্দি।
2: না না না না না না, তা না, এই তো আমি আমি তোমার পদপ্রান্তে আমার পিস্তল রেখে দিচ্ছি, কোনো ডুয়েল নয় তো।
0: এই মুহূর্তে চৌকাঠের বাইরে বেরো।
2: যাচ্ছি যাচ্ছি, কিন্তু পপো শোনো, তুমি কি সত্যি আমার উপর রেগে গেছো? আমিও তো এইরকম রেগে যাই, হ্যাঁ ভীষণ ভীষণ রেগে যাই, মনে হয় মনে হয় এক্ষুনি সব ছাড় খাড় করে দিই। কিন্তু কিন্তু তোমাকে দেখার পর থেকে কি যে হলো, আর আমি মেনে নিচ্ছি আমারই দোষ এটা, কিন্তু আমার যে তোমাকে ভাল লেগেছে আমি তার কি করতে পারি? আর কতবার বলবো যে আমি তোমাকে এক কথা আর বলতে পারছি না, এসব ইনিয়ে বিনিয়ে বলা আমার ধাতে শোয় না। পোপো,
0: অনেকক্ষণ আমি বেরিয়ে যেতে বলেছি, তোমাকে আমার ঘেন্না হয়। গলা ফুলো, পেট মোটা, পায়রা কোথাকার, তখন থেকে বকবকম করেই চলেছে। ভালোবাসি ভালোবাসি
2: ভালোবাসি,
0: পয়সা চাইতে এসে নাকামি হচ্ছে না?
2: ওহ, কি বলা, কি চলা, কি তাকানো, প্রত্যেকটা প্রত্যেকটা গালাগাল যেন হু হু ঠান্ডা বাতাসে ঘোড়া ছুটিয়ে এসে আগুনের ধারে বসে হাত সেঁকার মতো আরাম দিচ্ছে। আমার আমার জীবনের এই অর্ধেক রাস্তায় দাঁড়িয়ে আজ আমার মনে হচ্ছে আমি যাকে চাই আমি তাকে পেয়েছি। এই তো সে, আমি যেন আমি জানি ইঁদুর কলে আটকে যাওয়া একটা ইঁদুর, আমায় ছেড়ো না পোপো।
0: দরজার বাইরে?
2: চকচকে চোখের দিকে তাকিয়ে থাকতে থাকতে তোমার ভেলভেটের মতো নরম হাত থেকে বেরিয়ে আসা একটা বুলেট আমাকে এফোড় ওফোড় করে দেবে। আহা, যে কি অসহ্য সুখ, অবিশ্বাস্য অবিশ্বাস্য, আমি আমি পাগল হয়ে যাচ্ছি। তবে তবে তার আগে একবার, মাত্র একবার ভাবো, হয়তো জীবনে এই সুযোগ তোমার আর নাও আসতে পারে। পোপো শোনো শোনো, আমিও একজন জমিদার, হ্যাঁ, বছরে 10,000 রুবল আমার।

0: হ্যাঁ, আমি একটা পয়সাকে হাওয়ায় ছুঁড়ে দিয়ে পেছন দিকে ফিরে গুলি করতে পারি। হ্যাঁ, আমার অনেকগুলো দারুণ ঘোড়া আছে, 3টে গাড়ি, 2টো বাড়ি, 4টে খামার আছে। তুমি আমায় বিয়ে করবে পপো?
1: বুড়ো ভাম, বিয়ে? ডুয়েল? আমি চ্যালেঞ্জ করছি।
0: আমার সব কিছু কিরকম, আমার মাথাটা কিরকম এলোমেলো হয়ে যাচ্ছে। এই কে আছো, একটু জল।
1: হায় এসপার, নয় ওসপার, লড়ে যাও, তারপর শেষ সময় মুখে জল দেব।
0: আমার মাথাটা একদম গেছে, একদম গেছে। আরে 16 বছরের হাঁদার মতো তখন থেকে ভালোবাসি ভালোবাসি বলে চিল্লিয়ে চিল্লিয়ে মুখে ফেনা দিলে ফেলছি। বয়সকালে জানো পোপো, অন্তত 1 ডজন মেয়েকে আমি লেঙ্গি মেরেছি, 9টা মেয়ে আমার বুকে হাত সোল দিয়েছে, কিন্তু এ কি তুরুং ঠোকা মেয়েরে মায়েরি, হাতে ধরছি পায়ে ধরছি তাও সমানে চাট ঝেড়ে যাচ্ছে, আর তাও তাও শালা আমার ভাল লাগছে। আচ্ছা, এটাকে আপনারা এটাকে আপনারা কি বলবেন বলুন তো? এরকম কেউ একটা স্যাঁত স্যাঁতে প্যান প্যানে হয়ে গেছি না আমি? আমি, হ্যাঁ আমি, হাঁটু গেড়ে হাত বাড়িয়ে ভেউ ভেউ করছি। ছি ছি ছি ছি ছি, লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। ছা, গত 5 বছরে জানো পোপো, আমি কোনো মেয়ের প্রেমে পড়িনি, কোনো মেয়ের না। আমি তো শপথ করেছিলাম যে জ্ঞান গম্যি থাকতে আর কখনো কোনো মেয়ের প্রেমে পড়বো না, আর এখন কিনে একেবারে খুঁজি বুঝি বুঝে নিজের মুখে এক ঝাপড় মারবো। কে স্মরণ, এবার জ্ঞান এসেছে না? ঢের হয়েছে, এবার চলো।
1: 1 মিনিট।
0: কেন?
1: না কিছু না, স্বচ্ছন্দে গমন করুন।
0: বাধিত হলাম
1: কি বাত, চলে যেতে বললে আপনি চলে যাচ্ছেন, আর এতক্ষণ হাঁটু গেড়ে কি একটা এই পিস্তলটা ধরে থেকে থেকে হাতে ঝিঝি ধরে গেল।
0: ভয় পেলে সোনা, ভয় পেলে? এই এই পোপো পোপো, ভয় পেলে?
1: আর সুয়াদ দেখাতে হবে না, আমার কে আছে?
0: কেন, আমি আছি, আমি আছি পোপো।
2: ভগবান নিশ্চয়ই একটা কেউ মরেছে, মা মেরি, একই করলে মা, একই করলে মা।
0: পোপো পোপো, আমারই বা কে আছে বলো, কে আছে? কিন্তু আমি বলছি, আমি নিজের ওপরে ভয়ঙ্কর রেগে আছি তো। হ্যাঁ, কাল আমার সম্পত্তি নিলাম হয়ে যাবে তো। হ্যাঁ, তবু দেখো আজকে এখানে আমি একটা চ্যাংড়া ছোঁড়ার মতো কিরম একটুখানি তোমার হাত ধরাধরি করার জন্য কিরম একটুখানি আকুলি বিকুলি করছি, দেখো। হ্যাঁ, ছা ছা ছা ছা,
1: কে আকুলি বিকুলি করতে সেধেছে? ফেলে চলে গেলেই হয় ঢং।
0: যাবো তো, যাবো যাবো, একেবারে একেবারে বেঁধে নিয়ে যাবো। ওরে কে আছিস, আমার ঘোড়াটাকে গাড়িতে লাগাতে বল, গাড়িতে।
3: কি দেখলুম, কি জ্বর মিলেছে গো, কি জ্বর মিলেছে, চোখ একেবারে জুড়িয়ে গেল গো, চোখ একেবারে জুড়িয়ে গেল।
0: আমার প্রাণেশ্বরী, চলো
1: জঙ্গলি ভাল্লুক,
0: আমার ভাল্লুক বলেছে, ভাল্লুক ভাল্লুক।

ছিনে জোঁক নাটকটি এখানেই শেষ হল। কাহিনী আন্তন চেকভ, বেতার নাট্যরূপ মমতা চট্টোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন স্মিরনভ অশোক মুখোপাধ্যায়, লুকা শোভনলাল মুখোপাধ্যায় ও পোপোভা শুক্লা বন্দ্যোপাধ্যায়। সম্পাদনা নারায়ণ পাল। নাটকটি প্রযোজনা করেছেন জগন্নাথ বসু। 107

0: FM Rainbow. Shot Shure Sharani. Shot Shure Sharani.
1: এখন শুনবেন আধুনিক বাংলা গান। প্রথম গানটি শমিক সিনহার কথায় সুরে, শুভঙ্কর ভাস্করের কণ্ঠে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের দৃঢ় সংকল্প ও নিরন্তর প্রচেষ্টার ফলে একবিংশ শতাব্দীর ভারত জ্বালানি সংকট কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। ভারত প্রতিটি স্তরে সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছে, উদ্ভূত সংকটকে সঠিকভাবে মূল্যায়ন করেছে বলেও তিনি জানান। আজ প্রধানমন্ত্রী রাজস্থানের বালতোরায় প্রায় 1,06,00,000 টাকা ব্যয় মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর মধ্যে রয়েছে পেট্রোকেমিক্যাল, নগর পরিবহন, রেল ব্যবস্থা, রাস্তাসহ পুনর্নবীকরণ শক্তি। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আহমেদাবাদ থেকে মুম্বাইয়ের মধ্যে হাইস্পিড রেল করিডর নির্মাণের কাজ 2029 সালের মধ্যে শেষ হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। আজ আহমেদাবাদে গুজরাটের বিভিন্ন রেল প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার পর শ্রী বৈষ্ণব সাংবাদিকদের জানান, এই প্রকল্পের কাজ অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে চলেছে। গুজরাটের মধ্যে এই প্রকল্পের 80% কাজ সম্পূর্ণ হয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর শুরু করবেন। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের পূর্বাঞ্চলীয় সচিব রুদেন্দ্র ট্যান্ডন জানিয়েছেন, আগামী 6 থেকে 8 জুলাই শ্রী মোদী ইন্দোনেশিয়া থাকবেন। ভেনেজুয়েলার বিদেশমন্ত্রী ইভান গিল সেদেশে ভয়াবহ ভূমিকম্পে ভারতের সহায়তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি আজ অপারেশন আমিস্তাদের অন্তর্গত ভারতীয় সেনাবাহিনীর ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেন। তিনি বলেন, প্রতিদিন এই ফিল্ড হাসপাতালে 400 জনের চিকিৎসা করা হচ্ছে। IMD জানিয়েছে, আগামী 4 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গুজরাতের আরও কিছু অংশে, হরিয়ানার বাকি অঞ্চলে, পাঞ্জাব এবং রাজস্থানে প্রবেশ করবে। এদিকে মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় আজ প্রবল বর্ষণে জনজীবন বিপর্যস্ত। মুম্বাই, থানে, পালঘর, রায়গড়, পুনে এবং নাসিকে প্রবল বর্ষণের লাল সতর্কতা জারি করা হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে। আবহাওয়া দপ্তর কোঙ্কণ উপকূল ও মধ্য মহারাষ্ট্রের কিছু অংশে প্রবল বর্ষণের ফলে হড়পাবনের সতর্কতা জারি করেছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা। এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। তৃণমূলের রাজ্য সভাপতির পদ ছাড়লেন প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। দলীয় নেতৃত্বকে আজ তিনি একথা জানিয়ে দিয়েছেন। দিন কয়েক আগেই তাকে রাজ্য সভাপতি করা হয়েছিল। তৃণমূলের দলীয় কার্যালয় ঘিরে গতকাল টানাপোড়েন চলে। দলীয় সূত্রের দাবি, সে সময় চন্দ্রিমা কার্যালয়ে ছিলেন। পরে বিষয়টি নিয়ে তাকে প্রশ্ন করেন দলনেত্রী মমতা ব্যানার্জি। তিনি কার্যালয় বিদ্রোহীদের হাতে তুলে দিয়েছেন বলে অভিযোগ তোলা হয়। এর জেরেই পদ ছাড়লেন বলে মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গ বিধানসভা আগামী 100 দিনের মধ্যেই সম্পূর্ণ কাগজবিহীন বা পেপারলেস হয়ে উঠবে বলে অধ্যক্ষ রথীন্দ্র বসু জানিয়েছেন। নিউটাউনে বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় দিনে তিনি একথা বলেন। তিনি বলেন, কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর উদ্যোগে ইতোমধ্যেই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় অর্থ মঞ্জুর করেছে। হুগলি জেলা জুড়ে অন্নপূর্ণা ভাণ্ডারের উপভোক্তাদের বিক্ষোভ চলছে। আজ আরামবাগ বিডিও অফিসের সামনে অন্নপূর্ণা যোজনার উপভোক্তারা বিক্ষোভ দেখান। তাদের ক্ষোভ কমাতে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী সুমনা সরকার আজ সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, সমস্ত অন্নপূর্ণা ভাণ্ডারের উপভোক্তাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। গতকালই অন্নপূর্ণা যোজনার টাকা না ঢোকায় উত্তরপাড়া পৌরসভায় উপভোক্তারা বিক্ষোভ দেখিয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের অধ্যাবসায় ও নিরন্তর প্রচেষ্টার ফলেই দেশ সাফল্যের সঙ্গে এই শতকে বৃহত্তম শক্তি সংকট কাটিয়ে উঠেছে। আজ রাজস্থানের যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনালের উদ্বোধন করেন তিনি। রাজস্থানের বালুত্রায় পেট্রোকেমিক্যাল, রেল ও সড়কপথ, পুনর্নবীকরণযোগ্য শক্তিসহ 1,00,000 কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করে সেগুলি প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। IMD জানিয়েছে, আগামী 4 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গুজরাতের আরও কিছু অংশে, হরিয়ানার বাকি অঞ্চলে, পাঞ্জাব এবং রাজস্থানে প্রবেশ করবে। এদিকে মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় আজ প্রবল বর্ষণে জনজীবন বিপর্যস্ত। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ 16-এর প্রথম খেলায় কানাডা মরক্কোর বিরুদ্ধে খেলবে। হিউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 10:30। অন্য ম্যাচে প্যারাগুয়ে ফ্রান্সের বিরুদ্ধে নামবে। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে খেলা শুরু রাত 2:30। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি, শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিষয়ে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
4: তুমি শুনছো

0: 107FM Rainbow. Shot Shure Sharadi. Shot Shure Sharadi.
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: আসলে ব্যাপারটা কি হয়েছে, মঙ্গুয়া লাস্ট উইকে আসাম বেড়াতে গিয়েছিল, মানে ও সেই হ্যাংওভার আর কাটিয়ে উঠতে পারেনি, সঙ্গে করে খানিকটা বিহু নিয়ে চলে এসেছে।
3: আর এই যে গানে শেষে বললো না, এই তোর সঙ্গে পালিয়ে যাবারে সঙ্গে কি আর বললো, মানে সঙ্গে পালিয়ে যেতে বলছে। তো মোটামুটি যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা আপাতত তোমাদেরকে এই ঘড়ির কাটা বলছে চারটে সাড়ে সাত, তো সন্ধ্যে সাড়ে ছটা অবধি তোমরা আমাদের সঙ্গে পালিয়ে যেতেই পারো।
2: হ্যাঁ, মানে পালিয়ে যেতে পারো মানে রেডিও সেটের সঙ্গে টিউন ইন করে একেবারে জুড়ে থাকতে পারো, কারণ অরুণিতা আর মহুয়ার রয়েছে উইকেন্ড ক্যাফে নিয়ে তোমাদের সঙ্গে।
3: ইয়েস, কিন্তু পালিয়ে গেলে কি হবে, আমাদের মেঘ বাবাজি এখন একটু কান্নাকাটি করছে, কান্নাকাটিটা নিয়ে অফিসে এসেছি আজকে, বৃষ্টি বাদল
2: একদম। কারণ বিষয়টা হচ্ছে, যেটা বলছে সেটা হচ্ছে এই যে

0: আজকে শনিবার এবং কাল রবিবার প্রচুর পরিমাণে বৃষ্টি বৃষ্টি রয়েছে, অর্থাৎ মানে উইকেন্ডে যদি কোথাও বেরোবার প্ল্যান ট্যান করে থাকো সেগুলো একটু আর কি মেবি পজড হতে পারে, কারণ যদি প্রচুর বৃষ্টি হয় আর যাবে কোথায়। আর তবে তার মধ্যে
1: যদি সবকিছু ছাপিয়ে যদি তুমি অনেক দূরে চলে যাবে বলে চিন্তা করে থাকো সেটা অন্য কথা।
0: সে তো
1: সবরকম মানে কম্বিনেশন আর পারমুটেশনের মধ্যেই রয়েছে।
0: একদম একদম। তবে তার মধ্যেও একটা ব্যাপার রয়েছে, এই যে রবিবারের দুপুরের মেনুটা, রবিবারের দুপুরের মেনুটা কিন্তু কালকে কখন যে ফুট করে খিচুড়ি বেগুন ভাজায় চেঞ্জ হয়ে যাবে বা খিচুড়ি ডিম ভাজায় চেঞ্জ হয়ে যাবে সেটা তুমি কিন্তু ধরতেও পারবে না।
1: ইলিশ মাছ বাজারে উঠেছে?
0: হ্যাঁ, ইলিশ মাছ বাজারে উঠেছে। যদি মোটামুটি প্রচুর বৃষ্টি হয়, যদি সেই বৃষ্টি ঠেলে গিয়ে কিনে আনতে পারো, দ্যাট ইজ অ্যানাদার থিং। নাহলে কিন্তু এই প্রচণ্ড বৃষ্টি, মানে যেরকম আর কি খবরাখবর রয়েছে সেই অনুযায়ী যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু বস একটু গল্প আছে,
1: ভালো মতনই গল্প রয়েছে। যাই হোক, সেটা যেটাই হবে দেখা যাবে। সাবধানে থাকবো, সাবধানের তো কোনো মার নেই, এটা একটা বিখ্যাত কথা। আপাতত আমরা গান শুনবো, গান শুনে তারপরে আমরা চলে আসবো। কোথায় কোথাও যাচ্ছি না,
0: একদম সঙ্গেই রয়েছি, আর গেলে সঙ্গে নিয়েই যাবো।

0: দেখো অরুণিতা, আমাদেরকে মোটামুটি বিকেলবেলা 4:15 বাজে, তখনই রাত আড়াইটায় কি গান গাওয়া উচিত সেটা আমাদের জানিয়ে দিয়েছে।
1: একদম একদম, মানে এই যে উইকেন্ড, উইকেন্ড মানে কেউ রাত জাগে, পরের দিন সকালে অনেকক্ষণ ঘুমাবে বলে, তো এরকম তো আর এমনিও দেখো এই যে সপ্তাহটা চলছে বা এই যে বেশ কিছুদিন চলছে ওয়ার্ল্ড কাপ ফিভার, তো তাতে কিন্তু আমরা সবাই রাত জাগছি,
0: ফিফা ফিভার
1: একদম।
0: কিন্তু যেটাই হোক না কেন, আগে একটু মনে করিয়ে দিই আমাদের বন্ধুদের যারা এক্ষুনি আমাদের টিউন করলে, তোমরা শুনছো,
2: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। Weekend Cafe, Weekend Cafe.
0: Exactly.
1: হ্যাঁ, তো এই যে উইকেন্ড ক্যাফে শুনছো, তো এই উইকেন্ড ক্যাফের মধ্যে কারা রয়েছি, অরুণিতার মহুয়া রয়েছি তোমার সঙ্গে আড্ডা দেওয়ার জন্য। আর যেটা নিয়ে কথা হচ্ছিল, মহুয়া বলছে এই হঠাৎ রাত্রের গান শুনিয়ে দিয়েছে, আসলে এই জবে থেকে ওয়ার্ল্ড কাপ চলছে রাত দিন সমস্ত ব্যাপারটাই এক হয়ে গেছে। মানে আজকে ভোরবেলায় যেমন মানে ভামোস আর্জেন্টিনা আর কি ব্যাপারটা হয়ে গেল।
0: হ্যাঁ, আমাকে হয়তো লোকেরা ভীষণভাবে মানে বিদ্রোহ ঘোষণা করে বলে দিতে পারে, তোমাকে সে তোমার মুখ দেখতে চাই না, তার কারণ হচ্ছে ফুটবলটা আমার ভালো লাগে কিন্তু ফুটবলের জন্য আমি রাত্রি যাব না।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, দ্যাট ইজ অ্যানাদার থিং। আচ্ছা,
0: আমি দেখেছি কিছু কিছু খেলা দেখেছি, মানে আমার বাড়ির লোকজনকে দেখেছি, আমার পারতপক্ষে দেখা হয়ে যায় কারণ বাড়ির লোকজন দেখছি সব ফুটবল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে।
1: বেশ বেশ বেশ, অ্যাকচুয়ালি রাতের গান শোনাবার গল্পটা এটাই। তবে হ্যাঁ, মেন তো গপ্প হচ্ছে উইকেন্ড নিয়ে, কারণ যেহেতু উইকেন্ড আর তুমি কোথায় যাবে, কী করবে, কী খাবে, এভরিথিং সেই নিয়েই আমরা চক আউট করতে করতে সময় কাটিয়ে দিই। অ্যান্ড মহুয়া বলছিল যে এই উইকেন্ডে তুমি যদি বেরোতে পারো, মানে তুমি একটু স্লো স্লো উইকেন্ডে ট্রাভেল করতে পারো, কীরকমভাবে?
0: কীরকমভাবে সেটা হচ্ছে যে আমাদের কলকাতায়, কলকাতার ট্রাম সেটা কিন্তু ফিরে আসছে। কলকাতার ট্রাম ভীষণ ঐতিহ্যবাহী, কলকাতার ট্রামের সঙ্গে প্রচুর নস্টালজিয়া রয়েছে, প্রচুর স্মৃতি রয়েছে, এটা আমরা সবাই জানি, এটা আমরা সবাই বলিও। এখন মানে এই মুহূর্তে যেসব এই জেনারেশনে যেসব বাচ্চা বাচ্চারা রয়েছে তারা হয়তো সেরকমভাবে দেখেনি, কিন্তু আমি ছোটোবেলায় দেখেছি, আই গেস অরুণিতাও সেম এক্সপিরিয়েন্স। ট্রাম ফিরতে চলেছে স্বমহিমায় এবং সেই ট্রাম কিন্তু হয়ে যাবে এসি ট্রাম। হ্যাঁ, এসি ট্রাম হবে, শুধু তাই না, নতুন নতুন রুট আসছে, সমস্ত রুটে এবার থেকে ট্রামটা চলবে একদম বাঁদিক ঘেঁষে। আমরা কি জানতাম, ট্রামের যে ট্র্যাকটা সেটা পাতা থাকতো রাস্তার মাঝখান দিয়ে, রাইট? তো এবার ট্রামগুলো চলবে একদম বাঁদিক ঘেঁষে, নিউ টাউনের দিকে নতুন রুট তৈরি হবে এবং প্রবাবলি দক্ষিণেশ্বর কালীঘাট কেও কিন্তু কভার করবে এই ট্রাম রুট। তো কলকাতার যে ট্রাম ওয়েজ, এটা তো মানে বলছিলাম নস্টালজিয়া রয়েছে, কারণ এটা এস্টাবলিশ হয়েছিল 1873 সালে এবং প্রাথমিকভাবে কিন্তু ঘোড়ায় টানা গাড়ি ছিল। তারপর আস্তে আস্তে যখন আমরা যেরকম চেহারা দেখেছি ট্রামের, সেখান থেকে থেকে সেই ট্রাম চেঞ্জ হতে হতে চলে এসেছে এখন এসি ট্রামের দিকে। তো এখন এই মুহূর্তে বর্তমানে যদিও খুব কম
1: ট্রাম এবং ট্রামে বসে কফির কাপে চুমুক দেওয়া সব রকম ব্যবস্থাই আছে, কিন্তু মানে তার মধ্যেও সেটাকে আরো উন্নত করে গোটা শহর জুড়ে যে মানে একটা ঘোরাবার ব্যাপার, সেটা হচ্ছে এখন নতুন আকর্ষণ, তাই?
0: ইয়েস ইয়েস ইয়েস, অ্যাবসলিউটলি, সেটাই হচ্ছে নতুন আকর্ষণ। তো বাই এনি চান্স যদি বৃষ্টি বাদলকে তুমি একটু পেরিয়ে যেতে পারো, তাহলে কিন্তু তুমি ট্রামের মজাটা পেতে পারো
1: একদম, তুমি শহর জুড়ে একেবারে,
0: মানে যদিও সেটা হচ্ছে এখনো, সেটা সেটা একটা মানে তৈরি হওয়ার জায়গায় রয়েছে, বাট শহর জুড়ে যদি এইরকম একটা,
1: মানে হেঁটে দেখো না বলে চড়ে দেখো কলকাতা বলতে হবে আর কি।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: ইয়েস উইকেন্ড ক্যাফে শুনছো তুমি। আর এই যে উইকেন্ড ক্যাফেতে অরুণিতার মহুয়া তোমার সঙ্গে বকবক করছি, কিন্তু বকবকটা তো শুধু আমরা করলে হবে না, এইবার এইবার তোমাকেও একটু কোমর বেঁধে আর কি আমাদের সঙ্গে গল্প করতে চলে
2: জয়েন করতে হবে।
1: ইয়েস,
2: তো সেইটার জন্য তুমি কি নিয়ে আমাদের সঙ্গে গল্প করতে আসবে সেটা বলে দেবে আমাদের অরুণিতা। অরুণিতা, অরুণিতা বলো।
1: ইয়েস, দেখো আমরা নিজেদের মনকে একেবারে বাচ্চার মতো রাখতে, একেবারে ছোটদের মতো রাখতে কি এমন উইকেন্ডে করব যাতে তোমার বাকি উইকটা, মানে বসের খানিকটা বকাঝকা বা অফিসের প্রেশার বা যে যেখানে কাজ করো সেই সমস্ত প্রেশার সামলেও মনটাকে চনমনে রাখতে পারবে, অর্থাৎ উইকেন্ডে কি এমন করবে যেটা দিয়ে তোমার সারা সপ্তাহ মনটা বেশ চনমনে থাকবে, জানিয়ে ফেলো আমাদেরকে। 9903653992 খোলা রয়েছে তোমাদেরই জন্য। ইভেন বিশ্বাস করো, শুধু এটা মানে তোমাদের থেকে জানতে চাইছি, মানে জানতে চাইছি না, মানে টিপস চাইছি, টিপস একটু বলো
2: নিজের মনটাকে চনমনে করে রাখার। মানে এটা হচ্ছে আমি একদিনে দেবো, মানে একবারই দেবো, সেখান থেকে আমি পুরোটা পাবো, মানে সস্তায় পুষ্টিকর এটা।

0: হচ্ছে মানে বাঙালি স্টাইল আর কি, আমি আজকে করব সেই পুরো জেটটা আমার সারা সপ্তাহ ধরে চলবে, এমন কিছু কাজ যে কাজটা করলে তোমার মনটা একদম চনমনে থাকবে, তোমার মনটা একদম বাচ্চাদের মতন থাকবে, একদম ফুরফুরে সুরসুরে এবং পজিটিভ। এবং আর কি কি আছে বলো উপমা, আর কিছু যোগ করতে চাও তুমি?
1: না না না, আর কিছু যোগ করতে চাই না। এবার সোজা তোমাদের থেকেই জানতে চাই যে তোমরাই জানিয়ে দেবে আমাদেরকে যে মানে
0: তোমার সেই টিপসটা, তোমার সেই অসাধারণ টিপসটা,
1: যে টিপসের
0: মাধ্যমে কিনা তুমি তোমার মনটা একদম চন মনে করে রেখে দেবে সারা সপ্তাহ জুড়ে। কোথায় জানাবে? 9903653992 তে চলে আসবে। তার জন্য তোমায় কি করতে হবে, তোমাকে একটা নর্মাল হোয়াটসঅ্যাপ করতে হবে বা ফোন মেসেজ করতে হবে, সেখানে তুমি তোমার টিপসটা দেবে, সঙ্গে তোমার নাম আর লোকেশনটা কিন্তু লিখে দিতে একদম ভুলবে না।
1: অবশ্যই, কারাই মূল্যবান টিপসগুলো দিচ্ছ সেটাও তো জানাটা জরুরি। ঠিক আছে, ততক্ষণ একটা মন চন মনে করা গান বাই অরিজিৎ সিং আর নিকিতা গান্ধী।

0: হ্যাঁ, উইকেন্ড ক্যাফে তো শুনছো, কিন্তু এই যে পয়লা জুলাই থেকে ভারতীয় রেলের কত রকম নিয়মের নতুনত্ব এসেছে সেগুলো কি তুমি জানো? সেগুলো উইকেন্ড মানেই তো লোকে একটু বেড়াতে যাওয়ার জন্য প্ল্যান করে, অনেক কিছু ভাবনা চিন্তা করে, তো তাদেরকে এগুলো জানিয়ে দেওয়া অরুণিতা আর মহুয়া মনে করে আরে ইয়ে তো আমারা ফর্জ হ্যায়।
1: হ্যাঁ, ফর্জ হ্যায়। এটা যদিও যেটা বলছে মানে যে অর্থে অরুণিতা বলছে যে ঘুরতে যাওয়া, তো এটা খুব দূরপাল্লার ট্রেনের থেকেও লোকাল ট্রেনের ক্ষেত্রে অনেক বেশি প্রযোজ্য। সেটা হচ্ছে জরিমানার কেসটা, জরিমানা এটা আর কি বলবো, বিনা টিকিটে যদি ভ্রমণ হয় তাহলে কিন্তু ভাই জরিমানা আছে, এবং সেই জরিমানার পরিমাণটা কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে। কারণ আগে জরিমানা ছিল 250 টাকা, এখন কিন্তু তার পরিমাণ হয়েছে 500 টাকা। ভ্যালিড টিকিট থাকতে হবে, সেই টিকিটটা তুমি পেপার টিকিটই না নিচ্ছ নাকি তুমি সেটা অনলাইনে সেটা করছো, সেটা যেটাই হোক না কেন ভ্যালিড টিকিট, ভ্যালিড অনলাইন হলে টাইমিংয়েরও ব্যাপার থাকে, তো সেই টিকিটটা তোমার কাছে মাস্ট থাকতে হবে। পুরুষ যাত্রীরা যদি সংরক্ষিত মহিলা কামরায় ওঠে তাহলে কিন্তু তার জন্য বেশ ভালো রকম পরিমাণে ফাইন দিতে হবে, এবং তার পরিমাণ হচ্ছে 2500 টাকা। এটাও মনে রাখার একটা জিনিস। আর শুধু তাই নয়, তুমি যদি IRCTC বা ওয়েবসাইটে, অ্যাপে হোক বা ওয়েবসাইটে হোক, যদি তুমি তৎকাল কোনো টিকিট কাটতে চাও তাহলে কিন্তু তোমাকে আধার নাম্বার দিতে হবে, এবং OTP আসবে তোমার ভ্যালিডেটেড যে মোবাইল নাম্বার রয়েছে সেখানে OTP আসবে, তো সেই OTP তোমাকে ম্যাচ করাতে হবে, তবেই কিন্তু তোমার সেই তৎকাল টিকিটটা কাটা যাবে।
0: এবার মানে লোকাল ট্রেনের ক্ষেত্রে এরকম যেমন ব্যাপার রয়েছে, এই যে ধরো তুমি বেড়াতে যাচ্ছ, বেড়াতে যাওয়ার সময় কত দামি দামি জিনিসপত্র অনেক সময় ক্যারি করো, এবং ধরো তুমি স্টেশনে পৌঁছে গেছো এবং একটা বেশ লং গ্যাপ রয়েছে তোমার,
1: কোনোভাবে ট্রেন ডিলে হয়েছে,
0: তুমি ভাবছো আশেপাশে কিছু আছে ঘুরে আসি, কিছু জায়গা যদি দেখা থাকে ঘুরে আসি, তো সেক্ষেত্রে কি হয় অনেক সময় লাগেজ ক্যারি করতে আমাদের ইচ্ছে করে না। হ্যাঁ, তুমি বলবে কেন, ক্লোক রুম তো রয়েছে আমরা তো জানি। ক্লোক রুম যেরকম রয়েছে সেরকম কিন্তু এবার ভারতীয় রেলওয়েজ চালু করছে স্মার্ট লকার। কিছুদিনের মধ্যেই কিন্তু এই ব্যাপারটা নিয়ে যাত্রীদের উৎসাহ বেশ বাড়ছে, কারণ আধুনিক স্মার্ট লকারে তোমার জিনিসপত্র আরও অনেক বেশি সুরক্ষিত, যেখানে তুমি সেগুলোকে পিন দিয়ে সিকিউর করে তোমার মানে ভ্যালুয়েবল জিনিসপত্র সেখানে রাখতে পারছো, এবং সেখানে তুমি পাসওয়ার্ড ম্যাচ করে আবার জিনিসপত্র বার করতে পারছো।
1: এটা এটা কিন্তু ক্ষেত্রে দেখবে অনেক ক্ষেত্রে হয়, বেশিরভাগ সময় হোটেলে চেক ইন টাইম থাকে 10টা বা 11টা, কখনো কখনো হয়তো বেলা 12টা, কিন্তু তোমার ট্রেন চলে এসেছে তোমাকে নিয়ে সকাল 7টায়।
0: ইয়েস,
1: হ্যাঁ, তো ওই 7টা থেকে সকাল 11টা, হ্যাঁ, তুমি রেস্ট নেবে, ব্রেকফাস্ট করবে, তার সঙ্গে একটু ঘুরেও দেখে আসতে পারো, তখন কিন্তু তোমার জিনিসটা একদম সেফ রইল। অনেকেই এটা করেন যে স্টেশনেই ওয়েট করে গেলেন, 11টার সময় চেক ইন করবেন, তো এইটা কিন্তু বেশ ভালো একটা জিনিস হয়েছে। শুধুমাত্র মনে রাখতে হবে যদি তৎকালে টিকিট কাটতে হয় সেক্ষেত্রে কিন্তু ওই OTP ব্যাপারটা

0: করে গেলেন, 11টার সময় চেক ইন করবেন, তো এইটা কিন্তু বেশ ভালো একটা জিনিস হয়েছে। শুধুমাত্র মনে রাখতে হবে যদি তৎকালে টিকিট কাটতে হয় সেক্ষেত্রে কিন্তু ওই ওটিপির ব্যাপারটা এবং ভ্যালিডেট করার ব্যাপারটা থাকছে, প্লাস লোকাল ট্রেনের ব্যাপারটা। উফ, কত রকমের জিনিসপত্র আমাদের মাথায় রাখতে হচ্ছে।
1: একদম একদম, অনেক কিছু মাথায় রেখে ব্যাপারটা কিন্তু আমাদেরকে এগোতে হবে,
0: রাইট?
1: এনিওয়ে, বেড়াতে গেলে তো অনেক কিছু হিসেব রেখেই বেরোতে হয়, না হলে কি আর শুধু শুধু এমনি এমনি এগিয়ে যাওয়া যায়, তাই না?

0: সব সরল সুন্দর চন মনে হয়ে থাকবে। তো সেই সমস্ত টিপসগুলো নিয়ে আমাদের যারা শ্রোতা বন্ধুরা, যারা আমাদের একদম বেস্ট ফ্রেন্ডস, রেডিওর বেস্ট ফ্রেন্ডস, তারা সবাই চলে এসেছে। সবার প্রথম রোল নাম্বার ওয়ান হয়ে গেছে আজকে সৌভিক দা। সৌভিক ফ্রম ঢাকুরিয়া কি বলছে? বলছে যে আমি কিছু চারা গাছ কিনবো আর ওই গাছগুলো যত্ন করে লালন পালন করবো, যাতে গাছগুলো দেখলেই মন ভালো হয়ে যায় পরবর্তী সময়ে।
1: একদম।
0: আচ্ছা, অরুণিতাও কিন্তু গাছপালা খুব ভালোবাসে, তাই না?
1: একদম, অবশ্যই ভালোবাসি, কারণ গাছপালার পরিচর্যা করবার মধ্যে দিয়ে একেবারেই ভীষণভাবে একটা মেন্টাল ডিটক্স হয় বলাই যায়।
0: রাইট। আচ্ছা, এতো এটা বেশ ভালো একটা টিপস দিয়েছে। এরপরে কে পাঠিয়েছে আরেকটা? এবার একটু মাঝারির মধ্যে বড়। মাঝারির মধ্যে বড়, এটা তুমি কি বুঝবে?
1: আচ্ছা,
0: মাঝে মাঝে আমাদের এত বিরাট বিরাট মেসেজ আসে, তো
1: মাঝারির মধ্যে বড়, তুমি চটপট পড়ে
0: ওটা পড়ে পড়ো। আচ্ছা, গুড ইভিনিং, শুভ বিকাল, জানিয়ে চলে এলাম তোমাদের গ্রামের মেয়ে মিতালি। আর যেহেতু কালকে রবিবার, আমাদের বাড়িতে চিকেন বা মাটন রান্না হবে ভাবছি। এবার একটু বেশি করে বানিয়ে নেব, কারণ ছেলেরা সপ্তাহের মাঝারে আবদার করে, সপ্তাহের মাঝেই আবদার করে মাংস খাওয়ার জন্য। ওরাই বলে, মা রবিবার কেন বেশি করে করো না? তো ভাবছি বেশি করে বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব, যেদিন ছেলে আবদার করবে সেটা বের করে গরম করে দিয়ে দেবো। মন থেকেও আমার মনে হবে যে ছেলেদের তো সপ্তাহের মাঝখানে আমি মাংস খাওয়াতে পেরেছি ওদের পছন্দের মতন, আর আমার নিজের মনটাও ভালো থাকবে। মানে ছেলে ভালো থাকলেই মায়ের মন ভালো। মিতালি সামন্ত হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে বলেছে, কি ভালো আইডিয়া না? রান্না বান্না থেকে ভালো কিছু আর?
1: একদম, ও যেমন একটা ভালো আইডিয়া দিয়েছে, কিন্তু এই সানডে রান্না করে সপ্তাহের মাঝখানে গিয়ে মাংস খাওয়া, সে ইয়াদায়া একটা
0: কালচার, ইয়াদায়া ইয়াদ এসেছে।
1: একদম একদম। মানে ব্যাপারটা হচ্ছে এই যে, ধরো তুমি কোনো খাবার রান্না করে রেখে দিচ্ছ, তুমি ভাবছো যে হ্যাঁ বিষয়টা ঠিকঠাকই রয়েছে, কিন্তু সেটা আদৌ কতটা ঠিকঠাক রয়েছে, তার গুণমান কতটা ঠিকঠাক রয়েছে, এসব কিন্তু এবার বলে দেবে তোমায় কে জানো? তোমার নিজের নাকের উপর তোমার ভরসা না থাকলেও এবার কিন্তু এই সমস্ত কিছু বলে দেবে ডিজিটাল নাক।
0: আর ইশাবাস, একদম নির্ভুলভাবে বলে দেবে নাকি?
1: একদম।
0: মানে তুমি রবিবার রান্না করবে আর ঠিক করবে যে পরের শুক্রবার খাবে, তার মাঝখানে সোম মঙ্গল,
1: মানে সেটার মধ্যে কোনো ব্যাকটেরিয়া সংক্রমণ হয়েছে কিনা বা ছত্রাকের সংক্রমণ হয়েছে কিনা বা সেটা খেলে তোমার পেটের গোলমাল, ডায়রিয়া এই জাতীয় কিছু হবে কি না, সেই সমস্ত কিছু কিন্তু বলে দেবে এই ডিজিটাল নাক। বা এই ডিজিটাল নাক এমন একখানা জিনিস, সে কিন্তু গন্ধ শুকেই তোমার, মানে ও বলে দেবে যে সেই খাবারটা থেকে তোমার কোনো রকম অ্যালার্জি হওয়ারও সম্ভাবনা রয়েছে কি না। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা কিন্তু বানিয়ে ফেলেছে এরকম একখানা ডিজিটাল নাক, যেটা একটা যন্ত্র কিন্তু তাতে অসংখ্য সেন্সর রয়েছে, যেটা বলতে পারে খাবার টাটকা নিরাপদ কিনা, সেটাতে কোনো রাসায়নিক বিক্রিয়া হবে কিনা, বা সেটা থেকে তোমার অ্যালার্জি হবে কিনা, এরকম বহু কিছু। মানে যতই আঁক মারে হোক, কিন্তু এই একটা নাক তোমার কাছে থাকলে যে কত কিছু হতে পারে সেটা তুমি একটু ভাবো। ততক্ষণ তোমাকে একটু ইন্ডি পপ শুনিয়ে ফিরে আসছি আমরা।
2: FM Rainbow-তে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: ইয়েস উইকেন্ড ক্যাফে। আর আমরা জিজ্ঞেস করেছিলাম উইকেন্ড ক্যাফেতে তুমি এমন একটা কোনো প্ল্যান বলো যেটা তুমি উইকেন্ডে করবে এবং সারা সপ্তাহ তোমার মনটা একদম শিশুদের মতন নিষ্পাপ।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: অরুণিতা আর মহুয়া আরও একবার হাজির হয়ে গেছে, মানে ইনফ্যাক্ট আমরা হাজির হয়েই রয়েছি। তো আমাদের আজকে তোমাদের কাছে আড্ডা দেওয়ার যেটা বিষয় ছিল সেটা হচ্ছে যে তোমার মনটাকে একদম চনমনে রাখার জন্য তুমি কি কাজ করবে উইকেন্ডে যে তোমার মনটা সারা সপ্তাহ জুড়ে একদম দুর্দান্ত ভালো থাকবে।
2: একদম সারা সপ্তাহ মন ভালো রাখতে গেলে তুমি কি এমন করবে, মানে ধরো তারপর তো সারা সপ্তাহে বসের সঙ্গে ঝামেলা, বাড়িতে অনেক কিছু, বাজার থেকে কোনো জিনিস ভুলে গেলে আনতে তার প্রতিক্রিয়া, অনেক কিছু আছে। তো সেই সব কাটিয়েও নিজেকে দুর্দান্ত ভালো রাখতে তুমি উইকেন্ডে কি এমন করবে যাতে সারা সপ্তাহ মনটা চনমনে থাকে, জানিয়ে দাও আমাদের 9903653992। আর আর ততক্ষণ অরুণিতা আর মহুয়া তোমাকে একটু ফ্ল্যাশব্যাক শোনাক। তোমরা শুনতে শুনতে তোমরা কিন্তু মেসেজ করতে থাকো, কারণ তুমি তো জানো পরের ঘন্টা মানেই ছড়া কাটিং এর ঘন্টা। তো সেই ছড়া কাটিং এর ঘন্টা আসার আগে এই ঘন্টায় যেটা নিয়ে তোমাদের সঙ্গে গপ্প হচ্ছে, চটপট জানিয়ে ফেলো আমাদের উইকেন্ডে নিজের মনকে ভালো রাখতে কি এমন করো যার এফেক্টে সারা সপ্তাহ একেবারে মনটা চনমনে থাকে।
0: FM Rainbow Flashback Song.

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: ইয়েস ইয়েস, উইকেন্ড ক্যাফে মহু আর অরুণিতা রয়েছে সঙ্গে। আর যেটা প্রশ্ন ছিল সেটার প্রচুর উত্তরও তো আমাদের কাছে চলে এসেছে, কিভাবে থাকবে তুমি চনমনে সারা সপ্তাহ, তাই তুমি উইকেন্ডে কি করবে। শাওন লিখে যে বারাসাত থেকে যে উইকেন্ডে একটা ছোট্ট কাছে পিঠে ট্রিপ, সারা সপ্তাহের জন্য আমি চার্জ, একদম ছোট্ট করে লিখেছে, ছোট্ট ট্রিপের কথা। মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাকরাইল থেকে লিখেছে, শুভ অপরাহ্ন, উইকেন্ডে ওর সাথে, মানে দেখো ইনভার্টেড কমার মধ্যে লিখেছে, ওর সাথে বেশি করে ভালো করে গল্প করে নেব, যাতে বসের সাথে যাই হোক না কেন কোনো প্রবলেম হবে না। মানে ও হচ্ছে মুশকিল আশা,
2: মানে ব্যাপারটা হচ্ছে
1: ও মনের দাওয়াই,
2: ও
1: নিজেকে ভালো রাখতে ঘুমাই দুপুরে আর রাতে, এতেই আমি খুব ভালো থাকি। বৈশাখী তাঁতির পোল থেকে লিখে পাঠিয়েছে।
2: একদম বৈশাখী, তোমার সঙ্গে মানে ভীষণ ভীষণ ভাবে সহমত। জন্য
1: দুঃখ হচ্ছে, মন খারাপ লাগে, ঘুমিয়ে পড়ো, চাপ লাগছে, ঘুমিয়ে পড়ো, মানে ঘুমটা খুব ভালো, যাই হোক,
2: যে খুব সহজে, ভেরি মাচ ম্যান্ডেটরি,
1: ম্যান্ডেটরি, কিন্তু যে খুব সহজেই ঘুমিয়ে পড়তে পারে সে ব্লেসড ভাই। আমি তো সহজে ঘুমিয়ে পড়তে পারি না, এত ওভার থিঙ্কিং করলে আর মানুষের চলবে
2: সেই।
1: যাই হোক, হাই মহুয়া দিদি ভাই, হাই অরুণিতা দিদি ভাই, আমি টিয়া অধিকারী ঘাটাল থেকে। উইকেন্ডে আমি যেটা করি, একটু মি টাইম প্লাস স্কিন কেয়ার, ভালো ঘুম এবং বিশ্রাম, প্রকৃতির সবুজ পরিবেশ বা কোনো পার্কে 30 মিনিট হাঁটাহাঁটি। বাড়ির কাছাকাছি পার্ক আছে তোমার অরুণিতা?
2: রিয়েলি প্ল্যানটা খুব ভালো, কিন্তু ওই আর কি, ওই মি টাইমটা যে কখন বাকি সবার টি টাইম করতে কেটে যায় সেটাই বুঝে উঠতে।

পরের ঘন্টায় যাওয়ার সময় হয়ে আসছে, তাই আপাতত অরিজিৎ সিং আর শালমালি তোমাদের জন্য উইথ ইমোশনাল সৈয়া সন্ধ্যে সন্ধ্যে ফিরে আসছি তোমাদের সঙ্গে পরের ঘন্টায়।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু তারাদোলা দুর্ঘটনায় উদ্ধার অভিযানে অংশ নেওয়া বিভিন্ন বাহিনীর কর্মীদের সম্মান জানিয়েছে রাজ্য সরকার। আলিপুর বডিগার্ড লাইন্সে আজ এক বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উদ্ধারকারী বাহিনীর সদস্যদের সাহস, পেশাদারিত্ব এবং মানবিকতার ভূয়সী প্রশংসা করেছেন। একই সঙ্গে ভবিষ্যতে দুর্যোগ মোকাবিলায় আরও দ্রুত কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে উদ্ধারকারী বাহিনীকে আধুনিক প্রযুক্তি ও সরঞ্জামে সজ্জিত করার জন্য 200 কোটি টাকার বরাদ্দের ঘোষণাও করেন তিনি। তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পাশাপাশি দলের সমস্ত পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি। সম্প্রতি তাকে রাজ্য সভাপতি করা হয়। দলীয় কার্যালয় দখল নিয়ে টানাপোড়েনের জেরেই তাঁর এই পদত্যাগ বলে মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গ বিধানসভা আগামী 100 দিনের মধ্যেই সম্পূর্ণ কাগজবিহীন বা পেপারলেস হয়ে উঠবে বলে অধ্যক্ষ রথীন্দ্র বসু আজ জানিয়েছেন। কলকাতার নিউ টাউনে বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় দিনে তিনি একথা জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের দৃঢ় সংকল্প এবং নিরন্তর প্রচেষ্টার ফলে একবিংশ শতাব্দীর ভারত জ্বালানি সংকট কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। তিনি বলেছেন, ভারত প্রতিটি স্তরে সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছে, উদ্ভূত সংকটকে সঠিকভাবে মূল্যায়নও করা হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আহমেদাবাদ থেকে মুম্বাইয়ের মধ্যে হাইস্পিড রেল করিডোর নির্মাণের কাজ 2029 সালের মধ্যে শেষ হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। আজ আহমেদাবাদে গুজরাটের বিভিন্ন রেল প্রকল্পে অগ্রগতির পর্যালোচনার পর শ্রী বৈষ্ণব সাংবাদিকদের জানান, এই প্রকল্পের কাজ অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ফিফা বিশ্বকাপ ফুটবল আজ রাতে রাউন্ড অফ 16-এর প্রথম খেলায় কানাডা মরক্কোর বিরুদ্ধে খেলবে। হিউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 10:30। অন্য ম্যাচে প্যারাগুয়ে ফ্রান্সের মুখোমুখি হবে। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 2:30। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
3: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: দেখো, উইকেন্ড ক্যাফেতে আমরা কী কী করি? উইকেন্ড ক্যাফেতে আমরা গল্প করি, আমরা আড্ডা দিই, বন্ধুরা মানে আমাদের যারা ওই পারে রয়েছে, যারা আমাদেরকে শোনে এবং আমাদের ভীষণ ভালোবাসে, আমরা ডাকলেই চটচট করে চলে আসে, তো সেই সব বন্ধুদের সঙ্গে আড্ডা মারি, তার সঙ্গে বেশ কিছু ভালো ভালো খবর দিই, আমরা একটু ঘুরতে বেড়াতে যাওয়ার খবর দিই, কলকাতার কী হালচাল সেই সমস্ত খবর দিই, তার সঙ্গে স্বাস্থ্য সচেতনতার খবর দিই। তো স্বাস্থ্য সচেতনা থেকে সে ইয়াদ আয়া,
2: হ্যাঁ,
1: আমাদের বন্ধুরা তো সানডেতে চিকেন মাটন খেতে খুব ভালোবাসে,
2: হ্যাঁ,
1: কিন্তু যদি চিকেন মাটনের সাথে তোমার পাতে একটু ভেজিটেবলসও থাকে তাহলে তো খুব ভালো কথা। তো হ্যাঁ, ভেজিটেবলের কথা শুনে তেড়ে আসার কোনো কারণ নেই, তুমি নিশ্চয়ই ছোট্ট বাচ্চা নও, ছোটো বাচ্চাকে ভেজিটেবল খাওয়াতে অনেক সমস্যা হতে পারে, কিন্তু ভেজিটেবল খাওয়াটা দরকার, বিশেষ করে শাক পাতা কিন্তু বেশ ভালো, মানে গ্রিন লিফি ভেজিটেবল,
2: একদম একদম।
1: তো সেটার জন্য যদি তুমি একটু সামান্য উৎসাহ পাও, যদি তোমার শাক খেতে একদম না ভালো লাগে, কিন্তু যাতে তোমার একটু উৎসাহ তৈরি হয় তার জন্য আমার কাছে একটা লিস্ট রয়েছে। দেখো, সেখানে অনেক রকম শাকের নাম রয়েছে, সেখান থেকে কী কী গুণাবলী সেটা আমি তোমাদের একটু ছোট্ট করে বলতে পারি। যেমন দেখো, পালং শাক বা স্পিনাচ, স্পিনাচ তো ভীষণভাবে মানে শুধু আমাদের দেশীয় রান্নায় নয়, বিদেশি রান্নাতেও
2: ভীষণ প্রচুর
1: স্পিনাচ ইউজ হয়। তো তাতে কী থাকে? তাতে আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন তো প্রচুর থাকে, চোখের জন্য ভীষণ ভালো। লাল শাক, লাল শাক তো আমার ছোটোবেলায় আমি মনে করতাম লাল শাক খেলে বোধহয় রক্ত বাড়ে, যেহেতু লাল রং, তো যা লাল শাক খেলে কিন্তু ইমিউন সিস্টেম খুব ভালো থাকে, খুব প্রচুর আয়রন রয়েছে এতে। পুঁই শাক, পুঁই শাককে আবার আমিষ পদ হিসাবেও গণ্য করা হয়, পুঁই শাক কিন্তু সহজে হজম হয়, যদিও সেটার সঙ্গে পুঁইয়ের সাথে মানে মাছের মাথাটা পড়ে তাহলে সেটা কি হবে আমি জানি না, কিন্তু পুঁই শাকটা ইটসেলফ হজমে সহায়ক। মেথি শাক, সেটাও কিন্তু হজমে সহায়ক, এবং মেথি শাক
2: হার্ট ভীষণ ভালো রাখে,
1: হার্ট ভালো রাখে, গ্লুকোজ লেভেল কন্ট্রোল করে। কলমি শাক, ক্যালোরি কম আছে, ভিটামিন এবং মিনারেলস রয়েছে। সর্ষে শাক হাড়ের জন্য ভালো। কচু শাক, বর্ষা
2: মানে বিষয়টা কি, মানে এই বিভিন্ন রকম শাক পাতার উপকারিতা শোনাবার মানে এটা কি?
1: দেখো, আমার লিস্টে আর কি কি রয়েছে, আমার লিস্টে রয়েছে কচু শাক, কচু শাক মানে ওই কচু, চিংড়ি, ইলিশ ইত্যাদি ইত্যাদি, মনে কচুর লতি, কচুর লতির কি গুণাবলী আমার কাছে নেই যদিও লিস্টে,
2: যাই হোক ধনে পাতা নোটে কি গুণাবলী জানি না, তবে কচুর লতি যখন রান্না করে খাওয়া হয় সেটা অত্যন্ত আর উপাদেয় পদ হয়, এটুকু বলতে পারি। তবে হ্যাঁ, এই শাকের গল্প কি এখানেই থাকবে নাকি?
1: না না, শাক দিয়ে গল্প ঢাকার চেষ্টা আমি আপাতত এখানে ক্ষান্ত দিলাম।
2: হ্যাঁ, মানে শাকের গল্প এখানেই থাক, মানে একখানা গান শুনে ফিরে আসছি, পাপনের গাওয়া বুলেয়া, সেটা ফিরে এসে আমি তোমাকে বেড়াতে যাওয়ার গল্প বলবো, মানে যারা চাইছো, ইয়েস, যারা চাইছো যে একটা ছোটখাটো কোনো উইকেন্ড ট্রিপ করবে তাদের জন্য কিন্তু গল্প। তবে হ্যাঁ,
1: সারা সপ্তাহ শাক খেয়ে খেয়ে পয়সা জমাবে আর তারপরে উইকেন্ডে যাবে,
2: সেটা কিভাবে করবে সেটা সেই জানে। তবে আমি শুধু এটুকু বলতে পারি, আমি তোমাকে 5 মিনিট 57 সেকেন্ডের মাথায় ফিরে এসে একেবারে একখানা বেড়াতে যাওয়ার গল্প বলবো, তবে তার
1: গ্যারেন্টি সহকারে,
2: গ্যারেন্টি সহকারে। তবে তার আগে আরও একবার মনে করিয়ে দিই, আজকের টপিকটা যেটা ছিল সেটা হচ্ছে উইকেন্ডে কি এমন করবে যার ফলে সারা সপ্তাহ মনটা একেবারে চনমনে থাকবে, সে অফিসে গিয়ে বসের ঝাড় খাও বা বাড়িতে গিন্নি মোটামুটি রক্তচক্ষু দেখাক, যাই হোক তুমি কিন্তু একদম থাকবে কুল অ্যান্ড বিন্দাস,
1: কুল অ্যান্ড বিন্দাস। আচ্ছা, আর একটা জিনিসও মনে রাখতে হবে, আজকে কিন্তু আমরা ছড়া কাটিংও নিয়ে আসছি,
2: একদম 5:30টায় ছড়া কাটিং নিয়ে আসবো, তবে তার আগে আপাতত পাপনের গাওয়া বুলেয়া ফর ইউ।

0: আর উইকেন্ড ক্যাফেতে এখন সময় হয়ে গেছে অরুণিতার আমাদের বেড়াতে নিয়ে যাওয়ার।
1: ইয়েস, যেটা বলে গিয়েছিলাম সেটা তো একদম বলতেই হয়। দেখো, আমরা সবাই জানি বাঙালির পায়ের তলায় সর্ষে, তো ঘুরতে আমরা কে না ভালোবাসি। তো সেই রকম যদি একটা জায়গা এই বর্ষাকালে যাওয়া যায়, সেটা হতেই পারে মানে তোমার ভীষণ কাছে বাঁকুড়ার সবুজ দ্বীপ। হ্যাঁ, তুমি হয়তো ভাবে বাঁকুড়ায় কোথায় সবুজ দ্বীপ আছে।
0: বাঁকুড়া বললে দেখো টেরাকোটা মন্দির, তারপর শুশুনিয়া পাহাড়, এসবগুলোর কথা বেশি মনে পড়ে।
1: তবে চিন্তা নেই, মোটামুটি এই জায়গা কিন্তু যেটা রয়েছে সেটা কিন্তু এতটাই অফবিট, যেখানে গেলে কিন্তু তোমার একেবারে চমৎকার লাগবে। জঙ্গলের ভেতর পাহাড়ে ঘেরা একটা জলাধার, একেবারে শহরের কোলাহল থেকে দূরে শান্তি কাটানো, মানে শান্তিতে ছুটি কাটানোর একেবারে সুন্দর জায়গা।
0: বা
1: জায়গাটার নাম হচ্ছে রায়পুর। সেই রায়পুরে অবস্থিত হচ্ছে এই সবুজ দ্বীপ। কংসাবতী নদীর ওপর গড়ে উঠেছে এই প্রাকৃতিক সবুজ দ্বীপ, আর তার রাস্তাটাও কিন্তু ভীষণ সুন্দর। এবার বলি কিভাবে যাবে। রায়পুর থেকে সবুজ দ্বীপের দূরত্ব ধরে নাও মোটামুটি ওই 18 কিলোমিটার।
0: আচ্ছা,
1: ধরো তুমি যদি কলকাতা থেকে যাও, তো সেক্ষেত্রে তোমাকে কলকাতা থেকে বড়দ্বীপ পাহাড় বা সবুজ দ্বীপ আসতে গেলে প্রথমে বাঁকুড়া বা মেদিনীপুর হয়ে, যেটা মেদিনীপুর হয়ে সেখান থেকে তোমাকে আসতে হবে। এইবার এখানেই কিন্তু তুমি কংসাবতী নদীর ওপর বাঁধানো সেতু পাবে, অর্থাৎ রায়পুর সেতু। আর সেই রায়পুর সেতু দিয়ে এসে মোটামুটি রায়পুর বাজারের মধ্যে ঢুকে যেতে হবে, এবং ডান দিকে সোজা

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: উইকেন্ড ক্যাফে। ঘড়ির কাঁটা বলছে 5:24, রয়েছি মহুয়া আর অরিণীতা। আর এবার তোমাদের জানিয়ে দেবো যে তোমরা কি লিখেছো সেইগুলোই আর একটু জানিয়ে দেবো নতুন।
2: মানে মহুয়া এমন করে বললো তোমরা কি লিখেছো, মানে হোয়াট ইজ দিস?
1: না আরে তোমরা কি লিখেছো, কি লিখেছো ভাই, কি দারুণ লিখেছো। যাই হোক, শর্মিষ্ঠা মুখার্জি সাকরাইল থেকে সবার আগে কি লিখেছো দিদি। শুভ বিকাল দিদি ভাই। মন চায় যা চায় মন, কি যা মন চায় খাও,

0: আচ্ছা সরি আমি বলছিলাম, যা মন চায় খাও, আমি তোমায় আজ একটা, আমি তোমার আজ একটা জিলিপি খেয়েছি, সামনে রথ আসছে, তোমার শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া। আচ্ছা বলতে চাই যে যা মনে চায় খাও আর যা মনে হয় তেমন ভাবে লিখে দাও, তারপর তোমরা মানে যারা রয়েছে তারা বসে ঠিকঠাক মানে ব্যাকরণটা ঠিক করে নেবে।
1: হ্যাঁ একদম একদম।
0: যাই হোক, জিলিপি খেয়েছে আমাদের দিদি ভাই আর আমাদের জন্য একটু জিলিপির শুভেচ্ছা পাঠিয়েছে, সেটাই বোঝা গেল।
1: ভরা বিকেলের শুভেচ্ছা।
0: মাধাই দাস বহড় ঘোষপাড়া দক্ষিণ চব্বিশ পরগনা থেকে কি লিখেছে, লিখেছে বৃষ্টি স্নাত বৈকালিক শুভকামনা, উইকেন্ড ক্যাফে শুনছি, খুব ভালো লাগছে, কথায় গানে উইকেন্ড ক্যাফে একবারে জমে উঠেছে, একদম ঠিক, আর জমকালো হয়ে উঠেছে আষাঢ়ে শনিবারের বিকেলের আকাশ,
1: প্রচণ্ড আষাঢ়ে গল্প আমরা না জুড়লেও ওদিকে যে আষাঢ়ে বিকেলে কনসার্ট হচ্ছে বুঝতে পারছি,
0: আষাঢ়ে শনিবার, আষাঢ়ে স্যাটারডে, আচ্ছা খুব জোরদার বৃষ্টি হচ্ছে, মানে বহরু ঘোষপাড়ায় বেশ ভালো বৃষ্টি হচ্ছে সেটা বোঝা গেল। তো সেই দৃশ্য দেখতে দেখতে অনুষ্ঠান শুনছি, আমার জীবনের উইকেন্ড বলে আলাদা করে কিছু নেই, তবে আমি কাজের মধ্যে সারা সপ্তাহে বাচ্চাদের মতন চন্মনে থাকি, কাজই সব, কাজ না থাকলেই বরঞ্চ মনটা বিষণ্ণতায় ভরে যায়, তাই কাজই আমার চন্মনে থাকার জাদু কাঠি। বাহ
1: বুঝলাম।
0: আচ্ছা সনদ ঘোষ খালোর বাগনান হাওড়া থেকে লিখেছে, কত সুন্দর গ্যাপগুলো দিয়েছে দেখো, আমি এই মানে ট্যাপ ট্যাপ কতবার ট্যাপ প্রেস করেছে সেটাই ভাবছি।
1: হ্যাঁ মানে বেশ কি সুন্দর একটা চিঠির আকারে লেখা,
0: চিঠির আকারে
1: ভালো লাগে, এরকম শৈল্পিক ছোঁয়া যখন মেসেজেও পাওয়া যায়।
0: অনুষ্ঠান শুনছি ভালো লাগছে, ছুটির দিনে বাড়িতে থাকলে সঙ্গী রেডিও, পাশাপাশি অবসর সময় লেখালেখি করি, সেটা ছাপাও হয় বিভিন্ন পত্রিকায়, এছাড়া পড়া হয় ভোরাইতে আমার লেখা, কোথাও কখনো অনুগল্প, সব মিলিয়ে নতুন কিছু সৃষ্টির মধ্যেই আমি পাই চন্মনে থাকার রসদ।
1: বাহ ভীষণ ভালো।
0: আচ্ছা এরপর কে লিখেছে, এরপরে লিখেছে ছোট্ট চিঠি লিখেছে শ্যামলেন্দু দত্ত বেহালা থেকে, গুড মর্নিং আর যে ফ্রেন্ডস অরুণিতা মহুয়া, গুড ইভিনিং, আমি উইকেন্ডে মনকে চনমনে রাখতে অফবিট লোকেশনে শর্ট ট্যুরে প্রায়ই যাই। আচ্ছা এবার তাহলে শ্যামলেন্দু দাকে তার থেকে একটু খবর নেওয়া যেতে পারে,
1: যে পরের দিন, যে পরের দিন আমরা কোথায় যাবো একটু বলুন তো।
0: হ্যাঁ আপনিই বলে দিন, আমাদেরকে টিপসটা দিয়ে দিন। আরেকটা মেসেজ পড়ছি দেখো, কত মেসেজ এসেছে,
1: আর আর এই মুহূর্তে
0: আরেকটা পড়েই ফেলি, আর দুঃখ দিচ্ছি না মানুষটাকে, এটা লাস্ট পড়ছি আপাতত। অমিত সামন্ত মহিষাদল দক্ষিণ পূর্ব মেদিনীপুর থেকে লিখেছে, শুভ বিকেল, আমি উইকেন্ডে নয় প্রত্যেক সপ্তাহে নিজে ছুটি পেলে বউকে মানে তোমাদের বৌদিকে রান্নাতে সাহায্য করি, এমনকি আমি নিজেই রান্না করি বলতে গেলে, তোমাদের বৌদি তরকারি কেটে মশলা বানিয়ে এগিয়ে দেয়, আমি খুন্তি হাতে নিয়ে রান্না বান্না করি রবিবার দিন, বিকেল হলে তোমাদের বৌদি আর ছেলেদের নিয়ে একটু ঘুরতে বেরোই, বাইরের দিকে ঘুরে ফিরে রেস্টুরেন্টে খেয়ে রাত্রিবেলা বাড়ি ফিরে আসি, সপ্তাহে একদিন বউ ছেলে মেয়েকে টাইম দিলে সারা সপ্তাহ আনন্দে থাকা যায়, ওরাও খুশি আমিও খুশি, তোমাদের চুপি চুপি একটা কথা বলি, বয়সের বসের সারা সপ্তাহ ধরে যতই কাজকর্ম করি না কেন কিছুতেই খুশি হবে না, সেটা পোষায় না, সেটা বাদ দাও, কিন্তু বউকে খুশি রাখাটা বেশি ইম্পর্টেন্ট। ওহ মানে কাপল গোলস,
1: মানে কাপল গোলস, আর এই যে জয়েন্ট ভেঞ্চারে রান্না এই সমস্ত কিছুর মধ্যে সারা সপ্তাহ কান্নাকাটিকে উনি টাটা বাই বাই করে দেন।
0: হ্যাঁ এটা ভীষণ ভালো জিনিস, বিষয়টা হচ্ছে যে এই
1: মানে আপনি এই যে ভজহরি মান্না হয়ে এই ব্যাপারটা করেন, মানে সারা সপ্তাহ ভজহরি মান্না রান্না করে মানে পুরো একদম মানে ব্যাপারটাকে করে দেন, এটাই বেশ দারুণ ব্যাপার,
0: ম্যাচিং হয়ে গেছে জিনিসটা। ওকে তাহলে আপাতত একটা গান, গানের পর ফিরে আসছি, কোথাও যেও না, শুনছো মহুয়া অরুণিতার সঙ্গে উইকেন্ড ক্যাফে।

0: Yes, হাত বাড়ালেই বন্ধু শুধুমাত্র উইকেন্ড ক্যাফেতে, কোথায়? এখানে।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
0: বন্ধুদের লেখা চিঠি নিয়ে হাজির হয়ে গেছি আমরা আরো একবার।
2: বন্ধুরা মানে আমাদের বন্ধুদের থেকে জানতে চেয়েছিলাম উইকেন্ডে কি এমন করবে যাতে সারা সপ্তাহ মন চনমনে থাকে। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে বলছেন, অরুণিতান মহুয়া গুড ইভিনিং। এই বর্ষায় মিষ্টি সুবাস ছড়াতে উইকেন্ডে আমি ফুল সহ বেলি জুঁই কামিনী গাছ বসাবো, মনটা চনমনে থাকবে।
0: হ্যাঁ, এটা কিন্তু মানে সিরিয়াসলি এটা ভালো আইডিয়া, সিরিয়াসলি ভালো।
2: মানে এই বর্ষার সুন্দর সুন্দর ফুলগুলো বসালে কিন্তু মানে বাড়ির ব্যালকনিতে বা বারান্দায় বা উঠোনে যেখানে হোক এই গাছগুলো বসালে, এই যে বাড়িতে ঢুকলেই একটা সুন্দর মিষ্টি গন্ধ ছাড়বে, অর্ধেক স্ট্রেস যেন অতি
0: একদম চলে যাবে। এটা ভীষণ ভালো একটা আইডিয়া ছিল,
2: একদম একদম। এরপরের মেসেজ উৎপল বেহালা থেকে পাঠাচ্ছে, বলছে
0: এটা মাঝারির মধ্যে বড় না, এটা বড়র মধ্যে,
2: বড়র মধ্যে,
0: বড়র মধ্যে ছোট।
2: অরুণিতাদি মহুয়াদি সারা সপ্তাহ ভালো থাকি, প্রত্যেক সোমবার নিজের হাতে রান্না করে মাকে খাওয়াতে পারলে, সপ্তাহে একদিন মাকে ছুটি দিতে পারলে। বুধবার একটা ইভেন্টের কাজে গিয়েছিলাম কলকাতার এক হোটেলে।
0: আচ্ছা,
2: একরকম ভাত দেখে খেয়ে লোভ লাগলো, কাশ্মীরি গুচ্ছি পোলাও। এটা তৈরি করতে বাসমতি চাল, মাশরুম আর পাঁচ ছ রকম মশলা দিয়ে বানাতে হয়, এর স্বাদ যা ভুলতে পারিনি। এর সাথে মাটন বা চিকেন কষা গরম গরম পরিবেশন করতে হয়। সব মশলা মাশরুম কিনে রেডি করে রেখেছি, সোমবার এটা বানাবো, সোমবারের অপেক্ষায় রয়েছি।
0: বাহ,
2: ওর তো উইকেন্ডটা সোমবারে হয় এবং সেটাকেও একদম সর্টেড করে রেখেছি।
0: উইকডেটা যেমন হবে, মানে ওই খুনি মানডে, ব্লাডি মানডে বলে না, সেটা একদম মানডেটাকে একদম সর্টেড করে রাখা আছে।
2: ওকে, একদম। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে বলছে, গুড ইভিনিং দিদিরা,
0: গুড ইভিনিং।
2: ফাঁকা জায়গায় বসে গল্প শুনি, বাইরে ঘুরে আসি কাছে পিঠে। অ্যাকচুয়ালি সত্যি আমরা যখন বাইরে একটু টুক করে ঘুরে নিতে পারি না, আমাদের মনটা সত্যি ভালো
0: রিচার্জ হয়ে যায়, সত্যি তাই।
2: আচ্ছা,
0: আর কোনো মেসেজ?

0: এরপর কে মেসেজ করেছো? না, মেসেজের নামটা নেই, কিন্তু শুধু এটুকু বলছে যে আমার হলো, তোমরাও খেয়ে রেস্ট নাও। না গো, সন্ধ্যে 6:30 আগে আমাদের রেস্ট নেওয়ার কোনো চান্স নেই।
1: না, 6:30 পরেও, তারপরেও আর কি নানা রকম ব্যাপার স্যাপার থাকে,
0: তারপরেও বাড়ি যাবো, সেসব অনেক কিছু ব্যাপার, সেসব গল্পে আর নাই বা গেলাম।
1: যাই হোক, তোমরা এত সুন্দর সুন্দর চিঠিপত্র লিখে পাঠিয়েছো, মানে তোমরা এত সুন্দর সুন্দর করে আমাদের সব কিছু পাঠিয়েছো, আমাদের বক্তব্যের উত্তর দিয়েছো, তার জন্য তোমাদের এইটুকু তো প্রাপ্য হয়। নিশ্চয়ই ভাবছিল যে হাততালিটা মহুয়া এখনো কেন,
0: হাততালিটা মহুয়া কেন এখনো দিচ্ছে না। সিরিয়াসলি সিরিয়াসলি ব্যাপারটা সেরকমই। তবে একটা ছোট্ট গান, ছোট্ট গানের পরে ফিরে এসে কিন্তু ছড়া কাটিং, একদম একটা ছোট্ট গানের পর ফিরে এসে ছড়া কাটিং দেব, এবং সেই ছড়া কাটিং আমি জানি দ্বিতীয় ঘন্টা ছড়া কাটিং, তুমি যেটার অপেক্ষায় থাকো সেই ছড়া কাটিং নিয়ে কিন্তু এক্ষুনি অরুণিতার মহুয়া ফিরছি।
1: Okay,
0: so stay tuned.

0: ছড়া কাটিং
1: Yes, direct. একদম ছড়া কাটিং নিয়ে হাজির হয়ে গেছি অরুণিতা আর মহুয়া। আর আজকে আমাদের যে ছড়া কাটিংটা সেটাও কিন্তু সেরকমই। আজকে আমাদের ছড়া কাটিং এর প্রথম দুটো লাইন হচ্ছে, গান জুড়েছে রেইনবোতে অরুণিতা আর মহুয়া, গান জুড়েছে রেইনবোতে অরুণিতা আর মহুয়া। পরের দুটো লাইন তোমরা বলে দেবে আমাদের 9903652992, একই জায়গায় চলে আসতে হবে। সঙ্গে তোমার নাম লিখবে, অবশ্যই লোকেশন লিখবে, আর আমরা আপাতত চলে যাবো।
2: যাবো, তবে তার আগে এই ঘন্টায় যে আরো দু একটা মেসেজ রয়েছে আমি চটপট করে পড়ে দিই
1: ফটাফট,
2: না হলে কিন্তু বাকিরা আমার উপর রেগে যাবে।
1: না,
2: শাওন বারাসাত থেকে বলেছে আমি ছোট্ট ট্রিপে যেতে,
1: শাওনের একটা মেসেজটা পড়া হয়ে গিয়েছিল।
2: এরপর অ্যান্ডি লিখছে যে, হাই সুইট মহুয়া অ্যান্ড শেফ অরুণিতা, গুড ইভিনিং। আমি উইকেন্ডে এভরি উইকেন্ডের রকমারি খাবার বানাই, অরুণিতার ফুড ফান্ডার টিপস সাথে মাই ফেভারিট রেইনবো কানে দিয়ে শুনি, দু আর মাঝে মাঝে একেবারে আরামসে শুয়ে থাকি। ওকে, আর স্যাটারডেতে লাভ জাংশন চুপ

0: কথা শুনি, আর এইভাবেই আমার দিন কেটে যায়। আজ যেমন ডিম কষা আর চিকেন বিরিয়ানি বানিয়েছি, আর রবিবারে গল্প স্বল্প শুনি, মানে রেইনবোকে কানে রেখে, রেইনবোকে কানে রেখে ও একদম ওর উইকেন্ডকে সর্টেড করে দেয়।
1: রেইনবোকে কানে রেখে উইকেন্ড সর্টেড করে দেয়। তবে আপাতত কিন্তু আর উইকেন্ড সর্টেডের গল্প নয়, বা তোমার মন চনমনের গল্প তুমি চাইলে লিখে পাঠাতেই পারো। বাট স্টিল প্রশ্ন বা দুটো যেটা লাইন সেটা ছিল হচ্ছে, গান জুড়েছে রেইনবোতে মহুয়া, অরুণিতা আর মহুয়া, পরের দুটো লাইন সেটা তোমাদের কাছে জানতে চেয়েছিলাম।
0: পরের দুটো লাইন জানিয়ে ফেলো। আপাতত কিন্তু মহুয়া যেখানে স্ট্রেট যেতে চাইছিল সেই স্ট্রেট 3-1-3 গানের হ্যাট্রিকে চলে যাব, কারণ এই উইকেন্ডের গানের হ্যাট্রিকে কিন্তু একেবারে একটা বর্ষা স্পেশাল গান দিয়ে শুরু করছি তোমাদের জন্য, শ্রেয়া ঘোষাল আর উদয় মজুমদার ফ্রম দ্য ফিল্ম গুরু।
2: FM Rainbow Team 3-1-3

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: ইয়েস উইকেন্ড ক্যাফে শুনছো তুমি, অরুণিতার মহুয়ার সঙ্গে। এক্ষুনি ফিরছি তিন নম্বর ঘন্টায় তোমাদের সঙ্গে, স্টে টিউনড।
2: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। বিধায়কদের কাজ শুধু আইন প্রণয়ন বা রাজনৈতিক বিতর্কে অংশ নেওয়া নয়, সমাজের প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠাও তাদের অন্যতম প্রধান দায়িত্ব। একই সঙ্গে কোনো বিধায়ক জনস্বার্থে প্রশ্ন তুললে সরকারকে তা ইতিবাচকভাবে গ্রহণ করতে হবে বলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা মনে করেন। পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের ওরিয়েন্টেশন কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, জনগণ বিপুল আস্থা ও বিশ্বাস নিয়ে বিধায়কদের নির্বাচিত করেন, তাই সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করা জনপ্রতিনিধিদের নৈতিক দায়িত্ব। আইআইটি খড়গপুরের 72তম সমাবর্তন অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মোট 3,936 জন পড়ুয়ার হাতে ডিগ্রি তুলে দেওয়া হয়। এদের মধ্যে 539 জন PhD এবং 31 জন MS পেয়েছেন। এই প্রতিষ্ঠানের অধিকর্তা অধ্যাপক সুমন চক্রবর্তী জানিয়েছেন, গত বছরের তুলনায় এবছর 12% অধিক মহিলা পড়ুয়ার হাতে ডিগ্রি দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতির দায়িত্ব সামলাবেন দলনেত্রী মমতা ব্যানার্জি। শনিবার সমাজ মাধ্যমে নিজেই একথা ঘোষণা করেছেন তিনি। প্রসঙ্গত, আজই রাজ্য সভাপতির সহ দলীয় সমস্ত পদ থেকে সরে দাঁড়িয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘির মথুরাপুর 1 নম্বর ব্লকের বলরামপুর এলাকায় কংক্রিটের রাস্তা নির্মাণের নামে দুবার সরকারি টাকা তোলার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। শতাধিক গ্রামবাসী রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, আবাদ ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুপর্ণা মণ্ডল রাস্তার জন্য দুবার টাকা তুললেও কাজ শুরু হয়নি, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন উপপ্রধান। আর সবশেষে ফুটবলের খবর। ফুটবল বিশ্বকাপে আজ রাতে রাউন্ড অফ 16-এর প্রথম খেলায় ক্যানাডা মরক্কোর বিরুদ্ধে খেলবে। হিউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 10:30। অন্য ম্যাচে প্যারাগুয়ে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 2:30। FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
3: গানে বাজুক, মনের রেডিও শুনছো 107 FM রেনবো।
0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: দেখো, গানে গানে বৃষ্টির কথা বলছে, কিন্তু আপাতত আমি বলবো তোমাকে যেটা, সেটা হচ্ছে জ্যাম জান জমায়েত। ইয়েস, ডাইরেক্টলি কথা বলেছিলাম আমরা ট্রাফিক আপডেট নেওয়ার জন্য, কি জানালেন সেটাই এবার জানবো।
1: আমাদের কাছে নেই, তাই আশা রাখছি দিনের বাদ বাকি সময় তো সকল কলকাতার যান চলাচল স্বাভাবিক থাকবে। নমস্কার।
2: লেলা লেলা লেলা লেলা লেলা লে লা জাল তেরা লেলা ফেলা।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: রেইনবোতে অরুণিতা আর মহুয়া, পরের লাইন গুলো বলতে হবে তোমাকে। প্রথম মেসেজ অমিত সামন্ত মহিষাদল পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, গান জুড়েতে রেইনবোতে অরুণিতা আর মহুয়া।
2: রেইনবো
1: রেইনবো
2: রেইনবো
1: এই এই না, আমি বরং লাইনগুলো পড়ি।
2: বলো,
1: গান হবে, নাচ হবে, হবে হইচই, সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু তুমি কই কই?
2: ছন্দ একটু এদিক ওদিক হয়ে গেল না?
1: হ্যাঁ,
2: গান জুড়েছে রেইনবোতে অরুণিতা আর মহুয়া, গান হবে, নাচ হবে, হবে হইচই, মানে নিজের স্টাইলে করে দিয়েছে ভাই। তুমি যা দাও না কেন, আমি সেই গরুর রচনাটাই লিখব।
1: আমি গরুর রচনা বা কুমিরের রচনায় চলে যাব।
2: হ্যাঁ, আমি মানে আমি
1: পৃথিবীকে আমি খালের পাড়ে নিয়ে যাব। নিয়ে গিয়ে মোটামুটি গরু যেই যাবে জল খেতে, অমনি
2: কুমির এসে খপাত করে ধরবে। মানে তুমি যা ইচ্ছা লাইন দাও, আমি আমার স্টাইলেই লিখব। ওকে, চলো নেক্সট। এটা কিন্তু শর্ত ছিল না দাদা, বলেছিলাম যে যে ছন্দ যে লাইনটা দেবো সেইভাবেই দিতে হবে। আমি দিয়েছিলাম মহুয়া, হয়ে গেল হইচই, মা গো মা।
1: গান জুড়েছে রেইনবোতে অরুণিতা আর মহুয়া, গান শুনবো বলে একটাই কথা, অত সহজ নয় শিল্পী হওয়া। উত্তর বাওয়ালি থেকে সুভাষ চক্রবর্তী।
2: অত সহজ নয় শিল্পী হওয়া, মানে আমাদেরকে স্যালুট করলো নাকি আস্তে করে, একটু
1: হালকা করে বুঝলাম না ব্যাপারটা,
2: বোঝা গেল না? ঠিক আছে, এত সহজ নয় এখানে এসে হট সিটে বসা, তার জন্য মাঝে মধ্যে বিজ্ঞপ্তি বেরোয়, সেই বিজ্ঞপ্তিগুলো যদি আপনারা শোনেন, আর তারপর পরীক্ষা হয়, পরীক্ষা যদি পাশ করতে পারেন তাহলে অবশ্যই আপনারা এই হট সিটে বসতে পারবেন। ওকে, চলো নেক্সট।
1: হাওড়ার রীতা কিন্তু মহুয়ার সঙ্গে মালপোয়াকে জুড়ে দিয়েছে।
2: ওহো,
1: কিরকম ভাবে জুড়েছেন
2: বলো?
1: বলছে, গান জুড়েছে রেইনবোতে অরুণিতা আর মহুয়া, শুনতে শুনতে খাচ্ছি এখন গরম গরম মালপোয়া।
2: এটা ভাল লেগেছে আমার, সেই জন্য একটুখানি হাততালি। যা কিছু মিষ্টি, যা কিছু সুন্দর, সেই সমস্ত কিছু আমাদের ভাল লাগে, এটা আপনারা জানবেন। ওকে নেক্সট।
1: নেক্সট পড়বো নাকি? একটা ছোট্ট করে গানে চলে যাবো, গান থেকে ফিরে এসে আবারও না হয় বাকি ছড়া কাটিংটা করব। আমার
2: তাতে কোনো আপত্তি নেই, তাতে কোনো আপত্তি নেই। এবং এই যে এত রকমের শব্দ, এত রকমের শব্দবন্ধ, এত রকমের বাক্য গঠন, সেখান থেকে যাই হোক না কেন, দশ দশটা যদি না বেরিয়ে আসে তাহলে আর কী হলো? মানে আমাদের দিয়ে লাভটা কী হলো, তাই না?
1: সেই

0: ছড়া কাটিং
1: ডিরেক্টলি ছড়া কাটিং এসে ল্যান্ড করে দিয়েছি
2: একদম। ল্যান্ড তো করতেই হবে, কারণ ছড়াও তো মোটামুটি পুরো একদম প্রচুর পরিমাণে আসছে। মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে লিখছেন যে সরাসরি ছড়া কাটিং এ আসি, ঠিক তোমার মতোই। গান জুড়েছে রেইনবোতে অরুণিতা আর মহুয়া, গান শুনে প্রাণ যাচ্ছে ভরে, মনে লেগেছে বসন্তের হাওয়া।
1: আরে বাবা, মানে বর্ষাকালে বসন্ত,
2: বর্ষাতে বসন্ত।
1: ধন্যবাদ দাদা।
2: এরপর নলপুর থেকে অসীম ঘোষ লিখছেন গান জুড়েছে রেইনবোতে অরুণিতা আর মহুয়া, সেই তালেতে নাচছে দেখো আমার কোমল হিয়া।
1: তারই সাবাস, এইটা ভালো ছিল।
2: ও হিয়া হিয়া বাবা,
1: হিয়া হিয়া হিয়া হিয়া হুয়া হিয়া, আর কি কি চাই। ওকে ঠিক আছে, আচ্ছা তোমরা এবার হাতের কমাও, এবার তোমরা মানে অরুণিতা আমাদের ম্যাডাম পড়বেন,
2: আবার পড়াশোনা শুরু করে দিই। প্রশান্ত লিখছে অন এয়ার শুনছি আমি তোমাদের, মাঠে বসে হাওয়া, মাঠে বসে খেতে খেতে ঠান্ডা হাওয়া। ওকে, মানে বাকি লাইনগুলো বলেইনি, গান জুড়েছে রেইনবোতে অরুণিতা আর মহুয়া, অন এয়ার শুনছি আমি তোমাদের, মাঠে বসে খাচ্ছি ঠান্ডা হাওয়া।
1: ঠিক আছে, খুব ভালো, বৃষ্টি শুরু হয়নি তার মানে, এই জন্য মাঠে বসে হাওয়া খেতে খেতে শুনতে
2: পারো। প্রশান্ত জগৎবল্লভপুর থেকে বলছে,
1: হ্যাঁ জগৎবল্লভপুরে
2: প্রচুর মাঠটা আছে,
1: বৃষ্টি হচ্ছে না ওখানে, এটাই বোঝা গেল।
2: সেখানে বৃষ্টি হচ্ছে না, সেই জন্য ও মাঠে বসে হাওয়া খেতে খেতে অরুণিতা আর মহুয়াকে শুনছে।

0: পরপর লাইন দিয়ে আপনারা আসুন, আমি হাততালি বাজাবো আপনাদের জন্য, বলো।
1: মানে ও তো হাততালি বাজিয়েই চলেছে, কিন্তু আমারও ছড়াগুলো একটু পড়ে দিতে হবে, নাহলে সবাই রাগটা করতে পারে আর কি। শুভ অ ও ম গান জুড়েছে রেনবোতে অরুণিতার মহুয়া
0: মোনাইজ কবিতা।
1: হ্যাঁ, মনে বড়ই প্রশ্ন জাগে গো, তোমরা কোন শহরের
0: মাইয়া? আমরা একেবারে কলকাতার।
1: মনিরুদ্দিন লস্কর ফ্রম দক্ষিণ সাকরাইল। মহুয়া যেমন কলকাতার, আমি হাওড়ার। আমাদের জিজ্ঞাসা করলে
0: টুইন সিটিজ,
1: হ্যাঁ টুইন সিটিজ এর টুইন গার্লস এখানে বসে আছে।
0: ওকে
1: ওকে, এরপরে এরপরে কার মেসেজ? এরপরে অ্যান্ডি বলছে গান জুড়েছে এফএম রেনবোতে অরুণিতা মহুয়া, উইকেন্ডেতে নতুন নতুন মিষ্টি মধুর গান জুড়িয়ে নিয়ে মনটাকে ভরিয়ে দিতে। এটা তো ঠিক হলো না,
0: এটা এটা কুমিরের রচনাটা লিখতে গিয়ে কনফিউজড হয়ে গেছে,
1: একটু একটু ঘেঁটে গেল ব্যাপারটা। এরপর ছড়া কাটিং এ বৈশাখী লিখছে যে গান জুড়েছে রেনবোতে অরুণিতা আর মহুমা,
0: মহুমা
1: মহুমা,
0: আচ্ছা,
1: শুনে আমার মন বসেছে, ভুলে গেলাম বাড়ি ফেলার ফেরার রাস্তা।
0: আচ্ছা, মহুমার এমন মহিমা যে মানে রাস্তাটা সত্যি এদিক ওদিক হয়ে গেছে,
1: বাড়ি ফেরার রাস্তাটাও গুলিয়ে গেছে।
0: না দিদি, রাস্তা কিন্তু গুলিয়ে গেলে চলবে না, বাড়িতে ঠিকঠাক পৌঁছে যেতে হবে। বাড়িতে আপনার জন্য আপনার মা অপেক্ষা করছেন, এটা মনে রাখতে হবে।
1: তারপর এখানে মহুমা কিন্তু 6:30 পর বাড়ি চলে যাবে,
0: আমি দুজনে মিলে
1: একদম। এরপর শিলপাড়া থেকে শ্রেয়া লিখছে গান জুড়েছে এফএম রেনবোতে মহুয়া অরুণিতা। আচ্ছা, ও চেঞ্জ করে নিয়েছে, গানগুলো দারুন, কোনো কথা হবে না
0: অরুণিতা, কোনো কথা হবে না।
1: হ্যাঁ
0: আচ্ছা ঠিক আছে, এটা হালকা, এটা একটু হালকা করে হাততালি বাজানো যেতে পারে, এটা হালকা হাততালি,
1: হালকা হাতে হাততালি,
0: হালকা হাতে হাততালি, ঠিক আছে চলো চলো পরেরটা।
1: মানে এখন নাকি জেনজিরা দুটো আঙুলে এইভাবে তালি বাজে, তো ব্যাপারটা সেরকম মহুয়াও করতে চাইছে। ঠিক আছে, আমরা জেনজি নয়,
0: না আমরা মিলেনিয়ালস।
1: দেবদাস মুখার্জি বেহালা থেকে লিখছেন গান জুড়েছে রেনবোতে মহুয়া, শুধু মহুয়াই গান জুড়েছে, ঠিক আছে
0: না রে অরুণিতা আছে রে ভাই,
1: ঠিক আছে মহুয়া অরুণিতা পড়ে দিচ্ছে। তাই তো বলি এই বর্ষার দিনে তোমাদের সাথে নিয়ে খেতে ইচ্ছে গরম গরম লুচি আর হালুয়া, মহুয়ার সঙ্গে হালুয়া। যাক, আজকে বিকালে আমি কোন রেসিপি দিইনি, এটার অপেক্ষাতেই ছিলাম
0: হালুয়া,
1: আজকে এটার অপেক্ষাতেই ছিলাম।
0: একজন বলেছে মাংস ভাত খাবে,
1: হ্যাঁ দিস ইজ হালুয়া ডে।
0: ওকে, আর কিছু আছে আমাদের কাছে?
1: হ্যাঁ,
0: একদম মেসেজ কিন্তু শেষ।
1: পায়েল বেলঘরিয়া থেকে লিখছে গান জুড়েছে রেনবোতে অরুণিতা আর মহুয়া, বৃষ্টি বিকেলে সবার জন্য পাঠালাম নিমকি আর ভুজিয়া।
0: ঠিক আছে, জানতে পেরেছি
1: মোটামুটি। আমি যেটা বুঝলাম, আমি যেটা বুঝলাম, গোটা ব্যাপারটাই কিন্তু মোটামুটি খাদ্যময় হয়ে গেছে। রবিবার সরি শনিবার বিকেল তোমার বাড়িতে কেউ এসেছে, তো তুমি তাকে কি খাওয়াবে? এরকমই তো খাওয়াবে নাকি, মিষ্টি ভুজিয়া স্ন্যাক্স, তারপর না হয় এক কাপ চা নিয়ে আড্ডায় বসবে। তো এই যে তুমি গানটা জুড়লে, প্রথম পর্বটা মানে প্রথম পর্বটা মোটামুটি এই মিষ্টি স্ন্যাক্স এইসব দিয়েই আর কি কাটবে,
0: কাটলো আর কি, সেটা ঠিক, একদম ঠিক। এবং তোমরা এই যে, হ্যাঁ তোমরা এই যে অসাধারণভাবে এই যে এত কিছু লিখে পাঠিয়েছো, তার জন্য তোমাদেরকে একটুখানি হাততালি এখনো বাজাবো না?
1: না, আর একটু
0: মানে একসঙ্গে, মানে
1: একসঙ্গে একসঙ্গে
0: একযোগে, যাতে
1: অনেক বড় বড় করে পাঠাবে। এরপর সৌরভ মেটিয়াবুরুজ থেকে লিখছে গান জুড়েছে রেনবোতে অরুণিতা অ্যান্ড মৌয়া, রেনবোতে ঘুরতে যাবে কোথায় দুই তনুয়া, উইকেন্ডে ঘুরতে যাবে কোথায় দুই তনুয়া।
0: কোথাও যাবো না দাদা, বাড়িতেই থাকতে হবে, কিছু করার নেই। আমরা উইকেন্ড ট্রিপের ইয়েগুলো দিই, মানে টিপসগুলো দিই, আর জুলজুল করে নিজেরা ভাবি যে কবে বেড়াতে যাব।
1: সেই আমরা তো আপনাদের সঙ্গে উইকেন্ডে বকবক করি, ঘুরতে যাব
0: উইকেন্ডে বকবক করি, রাইট। আজকে একটা শনিবার, মানে আজকে একটা দিন অলরেডি কিন্তু গন।
1: হ্যাঁ, তো মোটামুটি কালকে সকালটা কেটে যায় একটু ঘুম থেকে উঠতে উঠতে, তারপর দুপুরের ভাতটা খাওয়ার পর থেকেই যেই টুক করে বিকেল হয়ে যায়, তারপরেই মনে হয় পরশু
0: সোমবার, পরের দিন, হ্যাঁ
1: পরের দিন সোমবার,
2: অফিস যেতে হবে,
0: অনেক কাজ আছে,
2: স্কুল যেতে হবে, অনেক কাজ আছে, তাই সোমবারের অপেক্ষায় আমরা যতটা কাজ রবিবার রাত্রে গুছিয়ে রাখা যায় সেই চেষ্টা করি। মানে টোটাল উইকেন্ডের প্ল্যানটাই পুরো ক্রেজি কিয়ারে।

0: বুঝেছেন তো। এনিওয়ে, যেটুকু টাইম পাই আমরা রসে বসে থাকতে চেষ্টা করি, আপনিও চেষ্টা করুন। আর তাই আপাতত আপনাকেও আমরা বলবো টাটা বাই বাই উইথ সুনিধি চৌহান। হ্যাপি উইকেন্ড,
1: হ্যাপি উইকেন্ড মহু আর অরুণিতার তরফে।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ডিজিটাল সংস্কারের মাধ্যমে দেশের উপভোক্তা বিষয়ক বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেছেন। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর এক নিবন্ধ উদ্ধৃত করে শ্রী মোদী বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনার পর ই জাগৃতি প্ল্যাটফর্মটিকে আরও পরিমার্জিত করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আগামী সোমবার কলকাতায় আসছেন। বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য জানিয়েছেন, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি পালন করা হবে। রাজ্য সভাপতি জানান, এই প্রথম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে বিজেপির সরকার গঠিত হয়েছে, তাই এই জন্মদিন পালন নিঃসন্দেহ ঐতিহাসিক। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্মরণে তাঁর জীবন ও দর্শন নিয়ে পশ্চিম মেদিনীপুরের বেলদা কলেজে গতকাল এক স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চারুচন্দ্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক বিমল শঙ্কর নন্দ। তিনি ভারতকেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির শিক্ষাজীবন, রাজনৈতিক জীবন, জাতীয়তাবাদী চিন্তাধারা এবং দেশের প্রতি তাঁর অবদানের বিভিন্ন দিক বিশদভাবে তুলে ধরেন। পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের জন্য আয়োজিত দুদিনের প্রশিক্ষণ কর্মসূচি আজ শেষ হয়েছে। বিধানসভা এবং পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি প্রাইড আয়োজিত এই কর্মসূচির লক্ষ্য ছিল নতুন বিধায়কদের সংসদীয় কার্যপ্রণালী সহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া। সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেন, শুধুমাত্র আইন প্রণয়ন বা রাজনৈতিক বিতর্ক অংশ নেওয়াই বিধায়কদের কাজ নয়, সমাজের প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে হবে তাদের। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনে আইআইটি আইআইএমগুলিকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন। খবর এখনকার মতো এখানেই শেষ হলো।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে মুহূর্তের খবর পড়ছে সুদীপ বসু। কলকাতার তারাতলায় দুর্ঘটনায় উদ্ধার অভিযানে অংশ নেওয়া বিভিন্ন বাহিনীর কর্মীদের সম্মান জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আলিপুর বডিগার্ড লাইন্সে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উদ্ধারকারী বাহিনীর সদস্যদের সাহস, পেশাদারিত্ব ও মানবিকতার ভূয়সী প্রশংসা করেছেন। দলের নিয়ন্ত্রণ নিয়ে টানাপোড়েনের মধ্যেই তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সহ সব পদ থেকে ইস্তফা দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। পাশাপাশি তৃণমূল কংগ্রেস এবং বিভিন্ন শাখা সংগঠনের বিভিন্ন ব্যাংকে যে অ্যাকাউন্ট রয়েছে তার সিগনেটারির দায়িত্ব থেকেও অব্যাহতি চেয়েছেন তিনি। চন্দ্রিমা ভট্টাচার্য ইস্তফা দেওয়ার পর তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতির দায়িত্ব তিনি নিজেই সামলাবেন বলে মমতা ব্যানার্জি জানিয়েছেন। আজ সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি সাধারণ সম্পাদক হিসেবে মদন মিত্র ও কুণাল ঘোষের নাম ঘোষণা করেছেন। রাজ্যে আপাতত দুর্গাপুজো পর্যন্ত হকার উচ্ছেদ করা হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন বলে হকার সংগঠনগুলির দাবি। হকার জয়েন্ট অ্যাকশন কমিটির রাজ্য সভাপতি অসিত সাহার নেতৃত্বে 3 সদস্যের একটি দল আজ মুখ্যমন্ত্রীর জনতার দরবারে কর্মসূচিতে যান। হকারদের সমস্যাগুলি তারা মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেন। প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস খুনের তদন্তে বিশেষ তদন্তকারী দল এসআইটি গঠন করে ফের তদন্তের আশ্বাস মুখ্যমন্ত্রী দিয়েছেন বলে তার পরিবার দাবি করেছে। বরুণ বিশ্বাসের দাদা আজ জনতার দরবারেতে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনে আইআইটি আইএমগুলিকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন। আজ খড়গপুর আইআইটির 72তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন তিনি। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: লিসা না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি।

0: জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে।
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিষয়ে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।

0: রাতটা একটু বেশি হয়ে গেছে, দেরি হয়ে গেছে বলে ভেবো না যে বাত কিছু কম হবে, তার কারণ শনিবারে আসবেই ফুলমি, জ্বর থাকবে না কিছুই, মন্দা কোজ উইকেন্ড ফুলমি ফিভারে আজ আত্রেয় অ্যান্ড সুনন্দা।
1: বাবা কিয়া বাত, কিয়া বাত গুরুজি। অ্যাকচুয়ালি স্যাটারডে মানেই কিন্তু স্যাটারডে নাইটের একটা দুর্ধর্ষ ফিভার কাজ করে, আর এই স্যাটারডের উইকেন্ড ফিল্মি ফিভারে তোমাকে আরও একবার ওয়েলকাম, বিকজ আজ থাকছে নানা সেগমেন্ট উইথ গসিপস অ্যান্ড রোমাঞ্চকর কিছু গান নিয়ে আমাদের সঙ্গে আড্ডা।
0: এবং যেটা শুরুতেই জানাটা ভীষণ দরকার, এই সপ্তাহ জুড়ে যে সমস্ত সিনেমা চলছে, চলবে বলে বাজারে চলে এসেছে বা জাস্ট রিলিজ করেছে, তারা কি খুব ভালো চলছে নাকি তাদেরও একটু একটু রয়েছে মন্দা? দেখা যাক না টেক্কায় কি হয় আর না হয়। আজকে যে সমস্ত সিনেমা রিলিজ করেছে সেগুলোর কথা তো একটু পরে বলবো, বাট একদম রিসেন্ট যে সিনেমা রিলিজ করেছে তার মধ্যে একটা আলফা, এবং সময় পাল্টাচ্ছে, দিন পাল্টাচ্ছে, সেই জন্য এখন আলফা মানে শুধুমাত্র আলফা মেল নয়, সবাই, সেই জন্যই আলিয়া ভাটকেও আলফাতে পাওয়া যায়। এবং আলফা জাস্ট রিলিজ করেছে একদম নতুন রিলিজ, 150 কোটি টাকার সিনেমা, সেটা আপাতত 21 কোটি মতন রোজগার করে ফেলেছে, উইচ ইজ নট ব্যাড, আ গুড স্টার্ট। এবং তার সঙ্গে রয়েছে বেবি ডু ডাই ডু, 25 কোটি টাকার সিনেমা, আপাতত 4 লাখ টাকা রোজগার করেছে। সুনন্দা এরপর আর কি কি আছে গো?
1: আরে অনেক কিছু আছে, গত সপ্তাহের কথা ভুলে গেলে চলবে? এই যে ম্যা বাপে সাউঙ্গা বলে ইমতিয়াজ আলীর একটি মুভি রিলিজ করেছিল, যেটাও মোটামুটি কিল্লা ফতে করেছিল, আমাদের মতন একটু প্রেম ভালোবাসা রোম্যান্স পছন্দ করার মতন মানুষদের ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে ইমতিয়াজ আলী কিন্তু এবারও একেবারে সিক্সেরটা মেরেই ফেলেছেন। কারণ দীর্ঘ যদি নিয়ে তার এই মুভি, আমরা প্রত্যেকেই জানি নাসির জি, দিলজিৎ দোসাঞ্জ এবং শর্বরীকেও আমরা সেখানে পেয়েছি। আর মোদ্দা কথা বলতে গেলে যেটা হয়, 84.02 crore গ্লোবালি কিন্তু এই ফোর্থ সপ্তাহেও তারা কালেক্ট করতে পেরেছে। আর যদি ভারতবর্ষের কথা বলে তাহলে 53.40 crore, মুখের কথা কিন্তু নয়, সিনেমাটা বেশ দুর্ধর্ষভাবেই কিন্তু তার ওপেনিংটা শুরু করেছিল, যেটা মনে পড়ে যে 12th মুভির কথা, যেখানে শুরুতে মোটামুটি বিক্রান্ত মেসের সেই মুভিটা একটুখানি কিন্তু ঢিলাঢালা পরিস্থিতিতে চলছিল, বাট

0: সবাই দেখার পর মুখে মুখে এতটা কীর্তন গিয়েছিল যে এতটা ভালো হয়েছিল সেই মুভি, পরবর্তী সময়ে সেকেন্ড থার্ড আর ফোর্থ উইকে গিয়ে দুর্ধর্ষ পারফর্ম করেছিল। সেটাই কিন্তু আশা করা হচ্ছে 70 crore তৈরি ম্যা ওয়াপস আউঙ্গা মুভির ক্ষেত্রেও।
1: কিন্তু আসলি বাত আমি বাকি হ্যাঁ, ইয়েস অক্ষয় জি রয়েছেন যখন তখন তো ব্লকবাস্টার হবেই, তাহলে কে বলবে, আমি বলবো না তুমি বলবে? আচ্ছা ঠিক আছে বলে দিই, ব্যাপার হচ্ছে ওয়েলকাম টু দ্য জঙ্গল অক্ষয় কুমারের এখনকার ট্রেন্ডিং সিনেমা, বাজারে হেভি চলছে, 125 crore টাকার সিনেমা 102 crore রোজগার করে ফেলেছে, তার মানে ইটস অলরেডি আ হিট। এবং যেহেতু এত বড় একটা হিট, তাই এটা থেকে একটা নতুন গান কিছুতেই মিস করা যেতে পারে না।
2: FM Rainbow Day, Rainbow New Tune.

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: চিনতে পারছেন এটা কোন শিল্পীর গাওয়া গান?

চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন।

0: is.
1: Bombay Talkies. Bombay Talkies. Hollywood Cine Funda. Hollywood Cine Funda.
2: এই জানো তো সুনন্দা, ওই যে কলকি 2898 এডির সেটে নাকি আলিয়া ভাটকে দেখা গেছে।
3: বলো কি,
2: তার মানে কি দীপিকা পাডুকোনের রোলটা করে ফেললো?
3: দেখো দেখো, একই প্রসঙ্গে তো আমি করতে যাচ্ছিলাম, কিন্তু রসবৎস ব্যাপারটা কিন্তু ওটা নয়। হ্যাঁ জানি দীপিকাকে নিয়ে একটুখানি সমস্যা হয়েছে, কারণ দীপিকা বলেছিল আমি 8 ঘন্টা বেশি কাজ করতে পারবো না ভাই। ওই সেই নিয়ে বিশাল বড় একটা দ্বন্দ্ব হয়েছে বলিউডে, সে আমরা শুনেছি, কিন্তু সেই দ্বন্দ্ব আমরা যাচ্ছি না। তবে ব্যাপারটা কি জানো তো, সেই রোলের জন্য কিন্তু অন্য একজন অভিনেত্রীকে অলরেডি ঠিক করে নেওয়া হয়েছে। তবে আলিয়া কেন রয়েছে সেই সেটে, কি করতে তিনি হায়দ্রাবাদে রয়েছেন, আবার শুটিংও নাকি মোটামুটি 4 দিনে শেষ করে ফেলেছেন, ব্যাপারটা কি বলো দেখি।
2: না ব্যাপারটা এই যে কলকি 2898 এডিতে ঠিক যেমন তুমি সাই পল্লবীকে দেখতে পাবে, অমিতাভ বচ্চনকে দেখতে পাবে, প্রভাসকে দেখতে পাবে, তার সঙ্গে আলিয়া ভাটকেও দেখতে পাবে। মানে ভাবা যাচ্ছে না, আলফা চলছে, ওদিকে আবার উনি লাভ অ্যান্ড ওয়ারের শুটিং করছেন, তার সঙ্গে আবার কলকি 2898 এডি, ভাবা যায় কি ব্যস্ত কি ব্যস্ত।
3: সত্যি সত্যি সে পটাকা গুড়ি।

0: হয়েছেই, সঙ্গে ক্যামিওতে ঋত্বিক রোশন, যাকে ট্রেলারে অলরেডি দেখিয়ে দেওয়া হয়েছে। ঋত্বিক রোশনের চোখ তো আমরা কেউ চিনি না, তাই না? তাই ক্যামিও আর সারপ্রাইজিং থাকেনি। স্পাই ইউনিভার্সের যতগুলো মুভি এখনো রিলিজ করেছে, যেমন টাইগার, টাইগার জিন্দা হে, পাঠান, একতা টাইগার, ওয়ার, ওয়ার টু, সবকটা মুভি অসাধারণ চলেছে। তবে ওয়ার টু নিয়ে একটা মিক্সড রিয়াকশন যদিও রয়েছে, একইভাবে অ্যালফা রিলিজ করার আগেই অডিয়েন্সের মধ্যে একটা মিক্সড রিয়াকশন পাওয়া গেছে। অ্যালফার ফার্স্ট হাফ টান টান উত্তেজনাময়, কখন যে ইন্টারভাল চলে এলো বোঝাই যায়নি। ফার্স্ট হাফে অ্যালফা প্রোগ্রাম কি, আলিয়া আর সার্ভারের মধ্যে কি কানেকশন, অ্যালফা প্রোগ্রাম নিয়ে ববি দেওল ঠিক কি করতে চায়, সঙ্গে অনিল কাপুরের সঙ্গে অ্যালফার কি কানেকশন, সবকিছুই খুব ভালোভাবে সাজানো হয়েছে। আলিয়া আর সার্ভারের অ্যাকশন কেমিস্ট্রি ওয়েল ডিজাইন, অ্যাকশন সিকোয়েন্সে আমি 10/10 দেবো অ্যালফাকে, তবে মার্কস কাটবো প্লটে। স্পাই থ্রিলার প্রেডিক্টেবল হয়ে গেলে তো খুব সমস্যা মশাই, আর এই সমস্যাটাই হয়েছে অ্যালফার সঙ্গে। এতটাই প্রেডিক্টেবল যে সারপ্রাইজ বলে কিছুই থাকেনি। আর ওয়ার টু শেষে ক্রেডিট সিনে অ্যালফার আভাস যেমন আগে থেকে দিয়ে দিয়েছিল, সেরকম কোনো ক্রেডিট সিনের জন্য অপেক্ষা করে হতাশ হও না, কারণ নেই। এবার বলি মিউজিকের কথা। ফিল্মে অ্যাকশন সিকোয়েন্সে বিজিএম বাদ দিয়ে কোনো গানই মনের মণিকোঠায় ধরা পড়েনি। হল থেকে বেরিয়ে গুনগুন করার মতো গুণ একটা গানেও নেই। ফিল্মের অ্যাকশন বাদ দিলে এক্সট্রাঅর্ডিনারি কোনো ওয়াও মোমেন্ট নেই। ওভারঅল শুধু অ্যাকশন দিয়ে তো একটা স্পাই থ্রিলার টিকিয়ে রাখা যায় না, তাই অ্যাকশন বাদ দিয়ে শিবরাভাইলের অ্যালফা এভারেজ মুভি। আর সেই কারণেই আমি আরচি দেবারতী অ্যালফাকে দিলাম 3.5 রেনবো কালার। যেভাবে সরল রেখায় অ্যালফা চলেছে, কার্ডিয়াক মনিটরও লজ্জা পেয়ে যাবে।
1: Rainbow Review Cinema Report Card only on 107 FM Rainbow 107 FM Rainbow Rainbow Review Rainbow Review FM Rainbow te Rainbow New Tune Rainbow New Tune Rainbow

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: চিনতে পারছেন এটা কোন শিল্পীর গাওয়া?

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ। ঝলক দিখলা জা রিলিজের প্রথম খবর। ঝলক দিখলা জা, ঝলক দিখলা জা রিলিজের প্রথম খবর, রিলিজের প্রথম খবর।
1: আসিতেছে আসিতেছে আসিতেছে প্রলয় আসিতেছে, কিন্তু আত্রেয় এবং সুনন্দার পক্ষ থেকে একটি বিধিবদ্ধ সতর্কীকরণ। এই প্রলয়ে রাজ চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায় কাউকে খুঁজতে যাবেন না। তার কারণ, এই প্রলয় রণবীর সিং এর। আসলে ব্যাপার হচ্ছে, একটা জম্বি টাইপের সিনেমা এবারে হবে, এবং সেটাও নাকি আবার অ্যাপোক্যালিপসের ব্যাপার ট্যাপার নিয়ে হবে, থ্রিলারও থাকবে। সেই সিনেমার নাম প্রলয়, যেটার শুটিং রণবীর সিং শুরু করবেন এই সেপ্টেম্বর মাসে। সুনন্দা, শুনেই তো এক্সাইটমেন্ট দুগুণ তিনগুণ হয়ে গেল।
2: একদম একদম, একসঙ্গে যেতে হবে। কিন্তু সিলভার স্ক্রিনে দেখতেই হবে আরও একটি মুভি, যার জন্য অপেক্ষা করেছিলাম মোটামুটি 19 বছর। হ্যাঁ, আমি তো ভীষণভাবে করেছিলাম, কারণ 2007 জুন মাসে প্রথমবার এই মুভিটি দেখেছিলাম, যেখানে শিবম আবারা হয়ে এদিক সেদিক খুঁজেছিল, ঘুরেছিল, জীবনকে বাঁচার জন্য চেষ্টা করেছিল। সেই শিবম কিন্তু আরও একবার 19 বছর পর ফিরতে চলেছে আবারাপন 2 নিয়ে। অ্যাকচুয়ালি অফিসিয়াল টিজার আমাদের কাছে চলে এসেছে আবারাপন 2, যেখানে ইমরান হাশমি, দিশা পাটানি এবং শোভান হাশমিকে আমরা আরও একবার দেখতে পাবো। তবে হ্যাঁ হ্যাঁ, ইমরান হাশমির সেই শিবমের ক্যারেক্টার 19 বছর ধরে লেগেসির মতন কিন্তু তার সঙ্গেই চলছিল। আরও একবার সেটা আমরা দেখতে চলেছি। তবে বা জুন মাসে নয়, অগস্টে, 14th August আসতে চলেছে আবারাপন 2।
1: इस बार ये आवारापन खत्म होगा या मैं, एक कथा इमरान हाशमी हैंडसम हंक अवतारे फिरे बोले दिए, किंतु तार जन्य तो ताके आवार आस्ते हवे। एक टुकानी शुरू शुरू बोली, तो फिर आओ ना।

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। চুপ চুপ কে ফিল্মি ঘসে, ফিল্মি ঘসে, চুপ চুপ কে।
2: না, গসিপ টসিপ করতে তো সবাই ভালোবাসে, আর যদি সেই গসিপটা হয় আমাদের প্রাণ প্রিয় প্রাণ পুরুষ বর্তমান সময়ে সমস্ত জেন্সিদের দিলজিৎ দোসাঞ্জ, আর যদি হয় সেটা নিয়ে দোসাঞ্জের অ্যাকাউন্টে ঠিক কতটা টাকা আছে তাহলে কেমন হয়। মানে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে আত্রিয় যে আত্রিয় তোমার ব্যাংক ব্যালেন্স ঠিক কতটা, প্রথম দেখাতে তুমি চট করে কি বলবে?
3: এই শোনো, রাত করে অপমান করবে না বলে দিলুম, আমার আর ভালো লাগেনি। ব্যাংক ব্যালেন্স আবার কি, আজকে মাসের 4 তারিখ তাতেই ব্যাংক ব্যালেন্স ফাঁকা হয়ে গেছে।
2: কিন্তু এমনও মানুষ পৃথিবীতে এক্সিস্ট করে যাদের ব্যাংকে ঠিক কত টাকা আছে তারা নিজেরাই জানে না, ঠিক যেমন আমাদের দিলজিৎ পাজি। সম্প্রতি একটি ইন্টারভিউ

দিলজিৎ পাজিকে জিজ্ঞেস করা হয়েছে, আচ্ছা আপনি যে এত এত শোজ করছেন, আপনি যে এত এত গ্র্যান্ড শোজ করছেন, সিনেমা করছেন, বলিউড থেকে শুরু করে পাঞ্জাব ইন্ডাস্ট্রি সর্বত্র শুধু দিলজিৎ দিলজিৎ দিলজিৎ দিলজিৎ, এখন তো আবার বিদেশি বিদেশে তো থাকছেন, তো আপনার এত এত সম্পত্তির হিসেবটা ঠিক কী? আমি যদি জিজ্ঞেস করি কতটা রয়েছে, সে বেচারা উঠে বলল, ভাই দেখো কাজ করা আমার দায়িত্ব, আমার অ্যাকাউন্টে কত টাকা রয়েছে আমি জানি না বস, ইভেন আমার

0: হয়, দিলজিৎ দোসাঞ্জের মতন ওরকম একজন সেলিব্রিটি নাকি টাকা চেয়ে তারপর জিনিসটা কিনতে ব্যস্ত হয়ে যান, সে জানে আমরা আমরা কোন আর বাগেটা ছেড়ে দিলাম।
1: ব্যাপারটা হচ্ছে যে এই যে দিলজিৎ দোসাঞ্জের সহকর্মী রাখতে হয়েছে টাকা পয়সার হিসেবের জন্য, এই কাজই যদি আত্রেয়র সহকর্মী হিসেবে কেউ করতো তার কাজটা মনে হয় পৃথিবীর সব থেকে সহজ কাজ হতো। তার কারণ হিসেব রাখারই কোনো দরকার নেই, কোনো টাকা পয়সা নেই, এত টাকা পয়সা আছে বলেই না দিলজিতের শুধুমাত্র একজন কুড়ি নয়, হাজার হাজার কুড়ি কুড়ি কুড়ি কুড়ি কুড়ি কুড়ি লোকজন এখন তার ফ্যান হয়ে গেছে।

Rainbow Review. Rainbow Review. Rainbow Review. Revenge, suspense আর টান টান উত্তেজনার এক নতুন চ্যাপ্টারের নাম আজ থেকে বেবি ডু ডাই ডু। মানে বলছি নচিকেত সামন্তের ডিরেকশনে নতুন ফিল্ম বেবি ডু ডাই ডু এর কথা। আর আমি আর যে সৌমিক নিয়ে চলে এসেছি তার রিভিউ। প্রথমেই যার কথা বলে শুরু করব তার নাম হুমা কুরেশি। উফ, পুরো দু ঘন্টার সিনেমায় একটা ডায়লগ না বলেও যে ক্যারেক্টার সবটা বলে দেয় সেটা হলো বেবি, অর্থাৎ

0: হুমা করেছি। স্টোরি লাইন খানিকটা এরকম যে একজন সাধারণ বাড়ির এক মেয়ের বোনকে খুন করা হয়েছিল, যার রিভেঞ্জ নেওয়ার জন্য তার আর এক বোন কন্ট্রাক্ট কিলার হয়ে ওঠে, যে কথা বলতে পারে না এবং সেই খুনিকে খুঁজে বেড়ায়। তারপর বিভিন্ন রিয়েল এস্টেট মাফিয়াদের সঙ্গে তার কাজ করতে হয় ইত্যাদি, এবং শেষে গিয়ে ক্লাইম্যাক্সে একটা আনএক্সপেক্টেড টুইস্ট আছে যেটা অডিয়েন্সকে অনেক সারপ্রাইজ করে। এরপর বলতে হয় জাফর মানে সিকান্দার খেরের অভিনয়। ভীষণ আন্ডাররেটেড একজন অভিনেতা, কিন্তু এখানে পরিচালক বুঝিয়ে দিয়েছেন কিভাবে অভিনয় বার করতে হয়। আর যার কথা না বললেই নয়, নান আদার দেন চাঙ্কি পাণ্ডে। বলিউড সবসময়ই নতুন নতুন রিসার্চের চেষ্টা করে থাকে, এই সিনেমা তার দারুণ এক্সাম্পল। একটা আইটেম সঙে পারফর্ম করতে দেখা যায় এক আইটেম বয়কে, যেটা বেশ আনইউজুয়াল লেগেছে আমার। ব্যাকগ্রাউন্ড স্কোরও বেশ গ্রিপি, এক কথায় দু ঘন্টা আপনি হুকড হয়েই থাকবেন। সব মিলিয়ে আমার বেশ নতুনত্ব এক্সপেরিমেন্ট লেগেছে, তাই আমি আর যে সৌমিক বেবি ডু ডাই ডুকে দিলাম 7.5 রেনবো কালার্স।
1: রেনবো রিভিউ সিনেমা রিপোর্ট কার্ড ওনলি অন 107 FM রেনবো, 107 FM রেনবো, রেনবো রিভিউ। FM Rainbow Day, Rainbow New Tune, Rainbow New, Rainbow New Tune.
2: कत्ल करती हैं निगाहें कि दिल को खबर ना हो, जख्म देती है ऐसा कि दर्द का असर ना हो। हमने समझा था इश्क मोहब्बत को ही ख्याल दिल, लगता है डर बस इतना वो मेरा हम शक्ल ना हो।

শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেইনবোতে।

0: me fever.
1: Weekend fill me fever.
2: Cine quiz.
3: এই জন্য না জীবনে খুব বেশি ওয়েট করতে নেই, আগের কাজটা আগে করে নিতে হয়। সিনে কুইজ ওয়ান এর আনসারটা আজকে সুনন্দা আত্র একটু তাড়াতাড়ি বলে দেবে, তার কারণ সময় একদম বেশি নেই। আর তুমি যে 9903653992 তে সঠিক উত্তরটা পাঠিয়েছো, কেউ কেউ আবার একটু কনফিউজ হয়ে গিয়ে অন্য ভার্সনগুলোর সঙ্গে গুলিয়ে ফেলেছো, সব মিলিয়ে তোমার নামটা এবার বলে ফেলার পালা। মহিষাদল থেকে মেঘনা মল্লিক, উত্তর বাওয়ালি থেকে সুভাষ চক্রবর্তী, মেটিয়া বুরুজ থেকে সৌরভ, সোমনাথ ঘোষ দমদম, ক্যান্টনমেন্ট থেকে মৌসুমী সরকার মধ্যমগ্রাম থেকে, সোদপুর থেকে অভিজিৎ পাল চৌধুরী, গোপাল সিনহা মধ্যমগ্রাম থেকে এবং রাঁচি থেকে সুশান্ত সেনগুপ্ত।
4: আর সঠিক উত্তরটা কি? সঠিক উত্তর জাভেদ আলী।
3: এর কারণ হচ্ছে আগামীকাল মানে রাত পোহালি আর মোটামুটি দেড় ঘন্টা বাদেই তাকে অফিসিয়ালি বার্থডে উইশটা করেই দেওয়া যায়, 5ই জুলাই জাভেদ আলীর জন্মদিন। সেই জন্য আজকের প্রথম সিনে কুইজে তারই একটি বিখ্যাততম গান ছিল, যে গানটার আরও অনেক ভার্সন আছে, বাট তুমি গোলাওনি, তুমি সঠিক উত্তর দিয়েছো, কারণ তুমি একজন ট্রু জাভেদ আলী ফ্যান, একদিন নয় প্রত্যেক দিন।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: এই গানে আমরা কোন হিরোকে দেখতে পাই?

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: ইয়াদে ফ্ল্যাশব্যাক ফিভার, ইয়াদে ইয়াদে ফ্ল্যাশব্যাক ফিভার, ফ্ল্যাশব্যাক ফিভার।
2: 2013 5th অফ জুলাই যে সিনেমা রিলিজ করেছিল, যে সিনেমা সেই সময় দেখেছিলাম, মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তখনও জানতাম না যে কয়েক বছর বাদে স্কুলে সেই গল্পটা আবার পড়বো, এবং ও হেনরির লেখা একটা বিশ্ববিখ্যাত গল্প দ্য লাস্ট লিফ নিয়ে এই সিনেমা তৈরি হয়েছিল। আত্রেয় আর সুনন্দা তোমাকে লুটেরার কথা বলছে। এবং ট্রুলি স্পিকিং, ওই সিনেমায় আমার রণবীর সিংকে যেমন লেগেছিল, আর কোনো সিনেমায় সেরকম লাগেনি।
3: অ্যাট দ্য সেম টাইম সেই মুভিতে আমি যেন সোনাক্ষীকে একটা অন্য রূপে দেখেছি, যেটা আমার মনে হয় সোনাক্ষীর ফিল্মি ক্যারিয়ারে ওয়ান অফ দ্য মোস্ট পারফরমেন্স এই লুটেরা মুভিতে সোনাক্ষী দিয়েছিল।
2: আমি তো উনি ক্রাশটাশি খেয়েছিলাম,
3: সেটা তো বলা বাহুল্য। তবে হ্যাঁ, এই মুভির কথা আসলে কিন্তু আরও একটি মুভির গানের কথা ভীষণভাবে চড়াও হয়। সেই গানটি আমাদের বঙ্গতনয়ের কণ্ঠের একটি গান, যে গানটি বহু বছর পপুলার লিস্টে কিন্তু জায়গা করে নিয়েছিল। দেখো তো, চিনতে পারো কিনা সেই গান।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: এই গানে আমরা কোন হিরোকে দেখতে পাই?

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: সিনেমা ওয়ালা বাংলার সিনেফান্ডা, বাংলার সিনেফান্ডা, সিনেমা ওয়ালা বাংলার সিনেফান্ডা, বাংলার সিনেফান্ডা।
2: এই রাজি হয়ে গেছে, রাজি হয়ে গেছে, আবার আসছে, আবার আসছে। কে কে কে
3: কে আসছে এত উত্তেজিত?
2: দ্য ম্যান রাহুল বোস আবার বাংলা ছবি করতে চলেছেন। দেখো, অনিরুদ্ধ রায়চৌধুরী, কৌশিক গাঙ্গুলী, সৃজিত মুখার্জি, অপর্ণা সেন, বুদ্ধদেব দাশগুপ্ত, ওরে বাবা কত নাম বলবো, মানে তা বড় বাংলা ডিরেক্টরদের সঙ্গে রাহুল বোস চুটিয়ে কাজ করেছেন। তাকে আমরা দেখেছি, অসাধারণ লেগেছে, বারবার বলেছি স্যার হ্যাটস অফ। এমনকি কয়েকদিন আগে বিনোদিনীতে তাকে দেখে পর্যন্ত লোকজন আবার নতুন করে তার উপরে ক্রাশ খেয়েছে। সেই রাহুল বোস এবার সৌমিক ব্যানার্জির সিনেমায় ডাক কে সাড়া দিয়ে এসেছেন, এবং তার একটা বড় কারণ নাকি অনুপম খের। তার কারণ অনুপম খের এই সিনেমা প্রোডিউস করছেন।
3: একদম ঠিক, মনে পড়ে ঋতুপর্ণদার সেই মুভির কথা, বাড়িওয়ালি, যেখানে অনেক পুরস্কার টুরস্কার পেয়েছিল। সেই বাড়িওয়ালি মুভিটা যখন শুরু হয়েছিল, কথিত আছে সেই সময় নাকি একটুখানি সমস্যা হয়েছিল আর্থিক দিক থেকে। তখন ঋতুদার হাত কিন্তু ধরেছিলেন অনুপম খেরজি, এবং সেই সূত্রে কিন্তু বাংলায় তিনি প্রযোজনার দিকে এগিয়ে গিয়েছিলেন। আফটার দ্যাট এতটা বছর পর আমারও অনুপম খের সেই একই কাজ একইভাবে বাংলা হাতের মানে সঙ্গে হাতে হাত রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, এবং সেইখানেই কিন্তু আমরা রাহুল বাবুকে আরও একবার অভিনয় করতে দেখব। যেটার জন্য আমরা যারা ভীষণভাবে এই ধরনের অভিনয় বা সিনেমা, যে ধরনের সিনেমা আমরা রাহুলকে করতে দেখেছি, সেটা একটা দারুণ গান রেখেছি এই মুহূর্তে, আফটার অল সেই অন্তহীন মুভিটাই হোক কিংবা আবার যেটার কথা বললো বিনোদিনী, সব জায়গাতেই কিন্তু রাহুলকে একটা অন্যভাবে, একটা অন্য ফ্রেমে, অন্য মানে খাঁচ ভাঙা অভিনয়ে বারংবার দেখা গেছে। সেটাই কিন্তু আমাদের সবার প্রিয় রাহুলবাবুর একটা বিশেষত্ব। সেই বিশেষত্ব নিয়ে আবারও শুরুতে ওনার ফেরা।
2: হ্যাঁ, মানে যেহেতু বাংলার সঙ্গে রাহুল বোসের একটা অন্যরকম কানেকশন রয়েছে সেই ছোট্টবেলার থেকে, তাই

এখনো পর্যন্ত একটা অন্তহীন ভালোবাসা তার বাংলার সঙ্গে রয়েছে, আর সেটাই বোধহয় পাখি বারবার করে বলে ওঠে। সেটা 2012 হতে পারে, 2014 হতে পারে, কিংবা 2026ও হতে পারে।

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার, রেনবো রিভিউ, রেনবো রিভিউ, রেনবো রিভিউ।
2: পেড্রো কে প্রীতম কা প্ল্যানিং, প্রীতম কে পেড্রো কা টেকনোলজি। 5 প্রবলেমস ওনলি 1 সলিউশন। হ্যাকিং হ্যায় না বস 3rd জুলাই ওটিটিতে রিলিজ করলো অবিনাশ অরুণের পরিচালনায় 6 এপিসোডের ওয়েব সিরিজ প্রীতম অ্যান্ড পেড্রো।

0: রিটন বাই রাজকুমার হিরানি। প্রীতম একজন ওল্ড স্কুল ক্রাইম কপ, মানে পুলিশ, কিন্তু এক হাতে কিছুতেই বাজে না তালি, তাই প্রযুক্তিকে কাজে লাগাতে হাজির পেড্রো। এই অবিনাশ অরুণ, যিনি কিনা পাতাল লোক পরিচালনা করেছিলেন, তিনি এবার আমাদের নিয়ে গেলেন ড্রামেডি লোকে, ড্রামা প্লাস কমেডি। সিরিয়াস সিরিয়াস কাণ্ড ঘটছে আর প্যারালেলি চলছে সাটল হিউমার। কাঁদতে কাঁদতে হাসুন আর হাসতে হাসতে কাঁদুন, কারণ চিত্রনাট্যের ব্যালেন্স এক পাও ডান দিকে নয়, এক পাও বাম দিকে নয়। প্রত্যেক এপিসোডে সাসপেন্স ধরে রাখার কাজটা ভালোই করা হয়েছে, কিন্তু এতটাও নয় যে তুমি দম আটকে বসে থাকবে। প্রীতম গনজালভেজের চরিত্রে আরশাদ ওয়ারসি দারুণ, পেড্রো পার্কারের ভূমিকায় বীর হিরানিও খুব ভালো, বিক্রান্ত মাসি এখানেও ব্রিলিয়েন্ট। অভিনয়ের দিক থেকে নাম্বার কাটবো না। লুজ পয়েন্ট ইজ দ্য লুজ প্লট পয়েন্টস, যেখানে ক্রাইম আগে থেকেই কিছু কিছু ক্ষেত্রে প্রেডিক্টেবল। টুইস্টগুলো আরে বাহ দারুণ তো বলে চেঁচিয়ে ওঠার মতো নয়। এসবের পরেও দর্শককে এঙ্গেজ করে রাখার ক্ষমতার জন্য আমি সৌমি প্রীতম অ্যান্ড পেড্রোকে দিচ্ছি 7/4 রেইনবো কালার্স, ওনলি অন 107 FM রেইনবো।
1: Rainbow Review Cinema Report Card Only on 107 FM Rainbow 107 FM Rainbow Rainbow Review Rainbow Review FM Rainbow Day Rainbow New Tune Rainbow New Tune

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। তাল সে তাল,
1: তাল সে তাল,
0: গানের গল্প,
1: গানের গল্প।
2: ব্যান্ডেলের ছোট্ট মেয়েটা কিছুতেই ভরতনাট্যম শিখবে না, আলমারির পেছনে গিয়ে লুকিয়ে থাকবে। তার মা খুব ভালো গান গায়, বাবা গিটার বাজায়। এবার তারা ভাবছেন যে মেয়েকে তো নাচ শেখাতে দিলাম, কিন্তু এ মেয়ে তো

0: কিছুতেই নাচ করতে চায় না। তখন সেই ছোট্ট মেয়ে একদিন জিনে কে চার দিন ও গেয়ে ফেললো, এবং তারপরে তার মা রিয়েলাইজ করলো, না আমার ভুল হয়েছে, নাচটা এর জন্য না, এ গানই করবে। আমি কার কথা বলছি সুনন্দা?
1: নীলাঞ্জনা ঘোষ দোস্তিদার, কি কি নামটা শুনে খুব একটা মানে মনে হচ্ছে যেন আমি তো চিনি না। এখন যদি একটা গানের কথা বলি তাহলে বলবে, ও এই ভাইরাল গানের গায়িকা আমাদের বঙ্গতনয়া। আগে হ্যাঁ, আমাদের বঙ্গতনয়া। এবার ব্যাপারটা হচ্ছে, সবাই না সোশ্যাল মিডিয়া নিয়ে বিশাল বড় বড় কথা বলে, তবে এটাও ঠিক জানো, সব কিছুর একটা নেগেটিভ একটা পজিটিভ সাইড রয়েছে। তো এই বঙ্গতনয়া যখন সবে সবে গান শুরু করলেন, মোটামুটিভাবে পড়াশুনোর সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াতে নিজের মতন করে এগিয়ে যাচ্ছেন, এমতো অবস্থায় হঠাৎ করে তাঁর গানই কিন্তু নজরে পড়লো এআর রহমানের গ্রুপে। 2020 সালে হঠাৎ করে তিনি ডাক পেলেন এআর রহমানজির গ্রুপ থেকে। সেখানে কি করতে হবে, সেখানে যে গানের দল রয়েছে সেই গানের দলের সঙ্গে ওনাকে বেস গিটার বাজাতে হবে, বিকজ সে খুব ভালো বেস গিটার বাজাতে পারে। যথারীতি শুরু হলো তার যাত্রা, তবে অতটা সহজ ছিল না, একটুখানি কঠিন ছিল। তারপরেও কয়েক বছর সেখানে বেস গিটার বাজানোর পর হঠাৎ একদিন বিদেশের একটি অনুষ্ঠানে অচানক এআর রহমানজি তাকে ডেকে পাঠালেন। শো শেষ করার পর এআর রহমানজির ঘরে যাওয়ার পর সে দেখতে পেল মোটামুটি একটা সেট আপ রয়েছে, পুরো একটা মানে অডিও রেকর্ড করার যে সেট আপটা থাকে, স্টুডিও সেট আপ তার ঘরের মধ্যে। সঙ্গে রয়েছেন মিউজিশিয়ান। বলছে, স্যার আমাকে ডেকেছেন কোনো গান নতুন তুলতে হবে। বলছে, তোমাকে একটা গান গাইতে হবে। বলছে, স্যার আমি গান গাইব? আমি গিটার বাজাই, গান গাইব? বলছে, হ্যাঁ তুমি গান গাইবে। এবার সে ভেবেছিল হয়তো কোনো একটা গানের স্ক্র্যাচ তৈরি করার জন্য এআর রহমানজি তাকে অ্যাপ্রোচ করেছে। বাট পরবর্তী সময়ে সে যখন আবারও গানটি দ্বিতীয়বার গাইতে গেল, তখন আমাদের নীলাঞ্জনা দেবী জানতে পারলেন, আমি তো ইমতিয়াজ আলীর মুভি ম্যা বাপেস আউঙ্গার জন্য গান গাইছি। ভাবা যায়, হয়তো তোমার যদি অধ্যাবসায় থাকে তাহলে একদিন এইভাবেই ভাগ্য ঘুরতে পারে, সেটার কিন্তু দুর্ধর্ষ নিদর্শন আমাদের এই বঙ্গতনয়া নীলাঞ্জনা দিয়েছে।
0: ওই যে একদিন ছাইয়া ছাইয়াটা গাইয়ে দিয়েছিলেন এআর রহমান তাকে দিয়ে, সেই থেকেই বুঝেছিলেন কেমন গান মানায়, সেই জন্য হোটেল রুমেই রেকর্ড হয়ে গিয়েছিল এই গানটা, যে গানটা এখন রীতিমতো ভাইরাল।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: এই গানে আমরা কোন হিরোকে দেখতে পাই?

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: সব চরিত্র কাল্পনিক, সব চরিত্র কাল্পনিক। বিহাইন্ড দ্য সিনস, বিহাইন্ড দ্য সিনস, বিহাইন্ড দ্য সিনস।
2: না, আর খুব একটা কল্পনায় থাকার জায়গা নেই, তার কারণ একেবারে ঘোর বাস্তব। এস এস রাজামৌলি স্বয়ং বলে দিয়েছেন যে মহেশ বাবুকে নিয়ে তিনি যে সিনেমার কাজ এখন করছেন, শুটিং এখন করছেন, তার আর মাত্র 80 দিন বাকি। এবং সেই সিনেমার নাম যে বারাণসী, সেটা তো আমরা সবাই জানি, তার কারণ এস এস রাজামৌলি এখন এমন একটা লেভেলে চলে গেছেন না যে আত্রেয় হোক, সুনন্দা হোক, কিংবা তুমি হও, সিনেমা তৈরি হওয়ার আগে থেকে, মানে যখন সিনেমার নামটা পর্যন্ত ঠিক হয় না, যখন একটা কোড নেম দিয়ে ব্যাপার চলে, তখন থেকে উইকেন্ড ফিল্মি ফিভারে আমরা সেই সিনেমা নিয়ে নাচানাচি করি। এবং জুলাই 7 তারিখ থেকে হায়দ্রাবাদে নাকি এই সিনেমার ওই যে লাস্ট 80 দিনের শুটিং, সেটা মোটামুটি শুরু হয়ে যাচ্ছে।
3: সো প্রিয়াঙ্কা চোপড়া, মহেশ বাবু আর পৃথ্বীরাজ সুকুমারনকে আরো একবার দেখব বারাণসীতে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেইনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: সেকেন্ড সিনে কুইজের সঠিক উত্তরটা তো তুমি দিয়েছো, তাই তোমার নামটা আত্রিয় সুনন্দা চট করে বলে ফেলবে। গোপাল সিনহা মধ্যমগ্রাম থেকে, মহেশতলা থেকে আনোয়ার মোল্লা, দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ ঘোষ, মধ্যমগ্রাম থেকে মৌসুমী সরকার, উত্তর বাওয়ালি থেকে সুভাষ চক্রবর্তী, সুশান্ত সেনগুপ্ত রাঁচি থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, শুদ্ধজিৎ গোন কসবা থেকে, ভবানীপুর থেকে তন্ময়, দেবস্মিতা বেহালা থেকে, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকড়াইল থেকে, হাওড়া থেকে আভা এবং মেটিয়া বুরুজ থেকে সৌরভ। Is the shorty guttor?
2: And the shorty guttor is Zaid Khan.
1: কিন্তু কেন, সেটা কি একটা ছোট ব্রেকের পর তোমাকে বলবো?
3: লিসেন না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
4: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
3: তাই নাকি, মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
4: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
5: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
1: ওই যে আর মাত্র এক ঘন্টাও নয় 50 মিনিট, তারপরে আবার সেই জায়েদ খানকে, মানে কম সিনেমা করেছেন ঠিকই কিন্তু একটা সময় বহু লোকের ক্রাশ ছিলেন, তাকে আমরা অফিসিয়ালি বার্থডে উইশ করতে পারি, মানে 5ই জুলাই জায়েদ খানের জন্মদিন। তাই আত্রেয় সুনন্দা আজকে আর অন্য কিছু ভাবতেই পারেনি, ও লড়কা নেই হ্যাঁ, ও ইশক হ্যায় হামারে আজ ভি।
0: ইয়াদে ফ্ল্যাশব্যাক ফিভার, ইয়াদে ইয়াদে ফ্ল্যাশব্যাক ফিভার, ফ্ল্যাশব্যাক ফিভার।
2: Yes, of course, yes. কারণ কিছু কিছু গান না একটুখানি ফ্ল্যাশব্যাকেও যদি থাকে, তারপরেও মনে হয় সে গানগুলো আজও নতুন। জাহিদ খানও ঠিক সেই রকমভাবে পুরনো কখনো হননি, তবে হ্যাঁ কিছু কিছু গান একটু পুরনো হলেও সে আজও যেন সতেজ। তাই এই মুহূর্তে এই গানটি পুরনো নয়, নতুনভাবে তোমার কাছে রইল।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: এই গানে আমরা কোন হিরোইনকে দেখতে পাই?

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: সিরিজ ফ্যাক্টরি, রাতভর বিঞ্জ ওয়াচ। সিরিজ ফ্যাক্টরি, সিরিজ ফ্যাক্টরি।
2: হ্যাঁ দেখো, রাতভর বিঞ্জওয়াজ না করে আর উপায় নেই, কারণ এককালে তুমি যাদেরকে সন্ধেবেলায় টিভি খুললে দেখতে পেতে, তারা এখন যদি এই লেভেলে সিরিজ করতেই থাকেন করতেই থাকেন করতেই থাকেন, তাহলে তো বিঞ্জওয়াজ করতেই হবে সুনন্দা।
3: অ্যাবসলিউটলি কারেক্ট। আর সেই বিঞ্জওয়াজের একটা ডালি নিয়ে কিন্তু আমরা এসেছি মোটামুটি দুটো, হ্যাঁ দুটো তথ্য তোমাকে দেব যেটা তুমি রাতভর জেগে দেখতেই পারো।
2: যেমন রাহুল দেব বোস এবং উষশী রায়, এই দুজনকে আমরা ভীষণভাবে টেলিভিশনে দেখে দেখে অভ্যস্ত, তারা এবার একসঙ্গে জুটি বাঁধছেন কোথায় না সেটাও আবার সিরিজে। সঙ্গে থাকছেন সৌম্য মুখার্জি, যাকে এখন ফুলপিসি ও এডওয়ার্ডে তুমি তো ভীষণ বেশি করে দেখছো। তা এই তিনজন মিলে এবার একটা থ্রিলারে এসছেন, আর সিরিজ আর থ্রিলার এই দুটো এখন তো রসগোল্লা আর তার মধ্যে মিষ্টির মতন হয়ে গেছে আর কি, দুটো একটা ছাড়া আরেকটা হয় না। তো সেই সিরিজের নাম হ্যালো স্ট্রেঞ্জার, আর কয়েকদিনের মধ্যে সেটা রিলিজ করবে। বাট আমরা একটু অ্যাডভান্সেই তোমাকে সেটা তোমার বিঞ্জ ওয়াচের লিস্টে রাখতে বলছি, তার কারণ এবারে প্রথম রাহুল দেব বোস আর উষশী রায় একসঙ্গে সিরিজে জুটি বাঁধছেন।
3: অ্যাবসলিউটলি কারেক্ট। আর সেই জায়গাতে বিক্রম চ্যাটার্জিকে আমরা কোনোভাবেই বাদ দিতে পারি না, কারণ মোটামুটিভাবে আমি যখন থেকে পাড়িয়া দেখেছি বিক্রমের, তারপর থেকে একটুখানি ফ্যান তো আমিও হয়েছি বিক্রমের অভিনয়ের। পরপর দুর্ধর্ষ কিছু মুভিজ, ছোট ছোট মুভিজ বলা যেতে পারে, আর হ্যাঁ অফকোর্স ইয়েস টেলিভিশনে পর সে দুর্ধর্ষ কিছু ওয়েব সিরিজ কিন্তু আমাদের উপহার দিয়েছে। তার মধ্যে বিক্রম, কোরক সামন্ত আর প্রিয়াঙ্কা সরকারের তার কাটার কথা ভুলো না, কিন্তু এই তার কাটাটাকে রাতভর জেগে আমরা দেখতেই পারি, অ্যাবসলিউটলি দেখা দরকার। মোটামুটি যারা একটু তার কাটা মানুষ রয়েছে তাদের জন্য এটা আমি বলতে পারি একটা গুড অ্যান্ড সেফ অপশন।
2: আবার সেই সিরিয়াল থেকে সিনেমা, বিক্রমের সঙ্গেও আমাদের পরিচয় হয়েছিল সেই সিরিয়াল থেকেই, বাট এখন রাস বলো, তার কাটা বলো, পাড়িয়া বলো, নতুন নতুন অবতারে তিনি ধরা দিচ্ছেন।

0: লিসানা, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
3: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার
4: সিনে কুইজ।
5: এই গানে আমরা কোন হিরোইনকে দেখতে পাই?

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: হিরো নাম্বার 1 স্পটলাইটে কে, স্পটলাইটে কে, স্পটলাইটে কে?
2: তিনি জবে থেকে এসছেন তবে থেকেই স্পটলাইটে, কারণ তিনি জানেন কি করে স্পটলাইটটা নিতে হয়, আলাদা করে তার সেটা নেওয়ার দরকার পড়ে না। তিনি এলে তার নাম, তার প্রেজেন্স, তিনি যদি কিচ্ছু না বলেন শুধু তাকিয়ে চলে যান, তাতেও তিনি একদম শাহেনশাহ হয়ে যেতে পারেন, কি বলো সুনন্দা?
3: অ্যাবসলিউটলি, কথাই আছে পুরনো চাল না সবসময় ভাতে বাড়ে, ঠিক তেমনি পুরনো দিনের যারা অভিনেতা, স্পেশালি আমি বলবো থিয়েটার আর্টিস্টরা, দে আর ফ্যাবুলাস, কোথাও গিয়ে যেন তাদের শিক্ষাটা অন্যরকমভাবে হয় বলে আজও বয়সটা নয় নয় করে 70 এর ঘরে, কিন্তু তারপরেও ওনার স্ক্রিন প্রেজেন্স দেখে মুগ্ধ হতে

হয়, কার কথা বলছি? ঈশ্বর সিংহের কথা। বুঝতে পারলে না তো? এবার যদি বলি কিনু, তাও বুঝতে পারলে না, তাহলে বলি নাসিরুদ্দিন শাহ। ম্যা ওয়াপিস আউঙ্গা মুভির একেবারে শেষ মুহূর্তের কয়েকটা মিনিট, সত্যি বলছি, যারা মুভিটি তোমরা দেখেছো আমার সঙ্গে একমত হবে, এই কয়েকটা মিনিট কিন্তু স্ক্রিন থেকে চোখটা আমরা কেউ ফেরাতে পারিনি, যখন হাতে চিঠিটা নিয়ে নাসিরজি তার সেই পূর্ব প্রেমিকাকে দেখা

0: চাল রাই সেটা খুব ভালো করে জানে না, সিটি কিন্তু তার মধ্যে একজন।
1: মানে দেখো, 70-এর কোঠায় তার বয়স চলে গেছে ঠিকই, কিন্তু কিন্তু কিন্তু ব্যাপার হচ্ছে যে ওই 95 বছরের কিনুর অভিনয় যখন তিনি করছেন, সেখানে ডিমেনশিয়ার একটা অংশ রয়েছে, সব কিছু রয়েছে, তখন না তাকে দেখে সত্যি সেই সময়টা, সেই পার্টিশনের সময়টা আমরা যেন টাইম ট্রাভেল করে যাচ্ছি। তাই পুরনোরা বারবার মনে হয় এইভাবেই নতুন করে ধরা দেন, নামটা যদি হয় নাসিরুদ্দিন শাহ।
2: FM Rainbow তে Rainbow New Tune।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: এই গানে আমরা কোন হিরোইনকে দেখতে পাই?

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: এমন একটা সাবজেক্ট নিয়ে সিনেমা হওয়া দরকার যেটা দর্শককে ভাবাবে আর দর্শক সেই গল্পের সঙ্গে নিজেকে রিলেট করতে পারবে। হ্যাঁ, হতে পারে সেই ছবির মধ্যে কিছু লুপহোলস থাকতে পারে, কিন্তু দর্শকের কাছে সেটা নেভার মাইন্ড ফ্যাক্টর হয়ে কাজ করবে। আর ঠিক সেরকমই চৈতী ঘোষালের ডেবিউ পরিচালনা নেভার মাইন্ড সেরকমই একটা সিনেমা। সিনেমার টাইটেল ইংরেজিতে বলে একটা শ্রেণীর দর্শক হয়তো এই সিনেমা নিয়ে তেমন একটা আগ্রহ প্রকাশ নাও করতে পারেন। তারা ভাবতে পারেন যে এটা ভীষণভাবে শহুরে এবং নিশ দর্শকদের জন্য। তবে এই সিনেমার কন্টেন্টে যে ফ্রেশনেস আছে সেটা অনেকদিন পর আরও একবার আমরা বাংলা সিনেমাতে দেখতে পেলাম। নেভার মাইন্ড নিয়ে কথা বলতে গেলে প্রথমেই চারজনের কথা বলতে হয়। এক ঋতুপর্ণা সেনগুপ্ত, দুই রূপম ইসলাম, তিন অমর্ত্য রায় এবং চার অবভিয়াসলি

0: চৈতি ঘোষাল, যাদের মিলিত এফোর্টে এই সিনেমার যে টুকটাক লুফোলসগুলো আছে সেগুলো কিছুটা কভার হয়ে যায়। সিনেমার গল্পে তৃণালাহিনী মানে ঋতুপর্ণা সেনগুপ্ত তার অতীতের একটা গোপন বিষয় খুঁড়ে বার করার জন্য বিদেশ থেকে কলকাতায় আসে। পার্ক স্ট্রিটের নেভারমাইন্ড নামের একটা লাউঞ্জে পৌঁছয়ে সেই অতীতকে খুঁজে পেতে, আর সেখানেই তার সঙ্গে পরিচয় হয় লাউঞ্জের জনপ্রিয় গায়ক জুড সেবাস্টিয়ান মানে অমর্ত্যর সঙ্গে। এই গল্পে আরও কিছু ক্যারেক্টার রয়েছে যারা হয়তো সরাসরি তৃণার সঙ্গে জড়িত নয়, কিন্তু তাদের গল্প পার্ক স্ট্রিটের পটভূমি ঘিরেই রয়েছে। এখানে সকলের গল্পকে একটা সূত্রে বাঁধে, সেটা হলো রূপম ইসলামের মিউজিক। এটা যেহেতু একটু রহস্যময় মনস্তাত্ত্বিক একটা থ্রিলার, তাই এর চেয়ে বেশি গল্প বলে দেওয়া ঠিক হবে না। তবে হ্যাঁ, ছবিটির যে দৈর্ঘ্য সেটা অনায়াসে মিনিট 20 কমানো যেতে পারত বলেই আমার মনে হয়। তাতে হয়তো থ্রিলারের যে এলিমেন্ট সেটা আরও বেশি করে আমরা উপভোগ করতে পারতাম। ক্লাইম্যাক্স সেটা অত্যন্ত দীর্ঘ মনে হয়েছে, এডিটিংয়ে বেশ কিছু লুপহোলস রয়েছে, আর প্রথম যে হাফ সেই হাফে সিনেমার গল্প সেটা খোলস ছাড়তে অনেক বেশি সময় নিয়েছে বলেই মনে হলো। তবে আবারও বললাম যে এই সিনেমার সম্পদ সেটা হলো ঋতুপর্ণা সেনগুপ্ত এবং অমর্ত্যর অভিনয় আর তার সঙ্গে রূপম ইসলামের মিউজিক। অনেকে এটাও বলছেন যে এই সিনেমার মেন নায়ক সবচেয়ে বড় নায়ক নাকি রূপম ইসলাম। সিরিয়াসলি, তার এই সুর এবং গায়কই এই সিনেমাকে একটা অন্য মাত্রা দেয়। ভালো মিউজিক যে সিনেমার মানকে কতটা বাড়ি দিতে পারে সেটা নেভারমাইন্ড দেখলেই বোঝা যায়। আমি আরজে অরিজিৎ নেভারমাইন্ডকে 7টা রেইনবো কালারের মধ্যে দিলাম, 4টে রেইনবো কালার।
1: Rainbow Review Cinema Report Card Only on 107 FM Rainbow 107 FM Rainbow Rainbow Review Rainbow Review FM Rainbow Te Rainbow New Tune Rainbow New Tune
2: অন্ধকারে ঠিক দেখতে পাইনি
3: তোমার চোখ দুটো ভারী সুন্দর আর অন্ধকারেও স্পষ্ট দেখা যায়।

0: দিক লাজা রিলিজের প্রথম খবর ছলক দিক লাজা ছলক দিক লাজা রিলিজের প্রথম খবর রিলিজের প্রথম খবর
1: ট্রেলার এসেছে ফর ছদ্মবেশী, কিন্তু তুমি ভুলেও খুঁজতে যেও না উত্তম কুমারের সেই হাসি, কারণ তুমি এখানে ছদ্মবেশীতে উত্তম কুমারকে পাবে না। এই ছদ্মবেশী নতুন ছদ্মবেশী, ব্যাপার হচ্ছে এবারে গোয়েন্দা। আর ছদ্মবেশটা প্রেমের জন্য শুধুমাত্র নয়, বরং টাকা পয়সা খুনটুন অনেক রকম ব্যাপার থাকবে, কিন্তু খুন হয়নি, খুন হব হব করছে। এরকম অবস্থায় পরমব্রত মানে আমাদের গোয়েন্দা আদিত্য মজুমদারের কাছে আসা হয়েছে, বাট তিনি তার অফিসের ভাড়াটুকু দিতে পাচ্ছেন না, তিনি এমনই এক গোয়েন্দা। তা তিনি কি এই গোলেমেলে কেসের মধ্যে ঢুকে নিজেই একটা গোলেমালে পীড়িতের মধ্যে চলে যাবেন? ট্রেলার দেখে তো তাই মনে হচ্ছে, তবে আমার কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে। প্রথম দিকে ট্রেলারটা যতটা সাজেস্টিভ লাগছিল, পরের দিকে গিয়ে বেশ ঘেটে ঘ করে দিল।
2: তবে যদি প্রেম পীড়িতের কথা বলি, অক্ষয় খান্না ইতিমধ্যে কিন্তু মুভিজ নিয়ে বেশ প্রেমেই মজেছেন। হ্যাঁ, মজার কথা তো বটেই, কারণ ধুরন্ধরের পর যে পরিমাণে তার গ্রাফ ওপরে উঠছে, হঠাৎ করে যখন ইক্কা নামক একটি মুভির ট্রেলার আমাদের চোখের সামনে এলো, তখন যেন মনে হলো আহা, অক্ষয় খান্না, সানি দেওল, তিলোত্তমা সোম, দিয়া মির্জা সবাই নাকি এক জায়গায় একত্রিত হয়েছে একটি নতুন মুভির জন্য। আগে হ্যাঁ ইক্কা, আর বলা বাহুল্য সানি দেওল আর অক্ষয় খান্না কিন্তু আফটার বর্ডার, আমি যদি খুব ভুল না হই, প্রায় 29 ইয়ার্স লেটার তারা একসঙ্গে কাজ করছে। ভাবা যায়, লেজেন্ডারি দুজন অ্যাক্টরকে আমরা একই সঙ্গে একই স্ক্রিনে দেখব। তবে পক্ষে বিপক্ষের একটা ব্যাপার তো রয়েই গেছে, কারণ এটা কোর্টরুম ড্রামা আমরা প্রত্যেকেই জানি। আর ইতিমধ্যে যখন 29 জুনই মোটামুটি এটা রিলিজ করেছিল প্রথমবারের মতন ট্রেলারটি, তখনই প্রায় 2,73,96,632 জনের ভিউস কিন্তু একটা কথাই বলছে যে উই আর ওয়েটিং ফর ইক্কা, কারণ 10 জুলাই যেন আর দিনটা আসতেই চাইছে না। তবে না, এটা কোনো সিলভার স্ক্রিনে আমরা দেখতে পাবো না, কারণ এই মুভি আমরা একটি ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পাবো, তো ততদিন ওটিটি প্ল্যাটফর্মের দিকে কিন্তু হাঁ করে তাকিয়ে থাকতেই হবে।
1: এই ট্রেলারে না একটা অসাধারণ কথা বলেছে, বড়া কেস হ্যায় স্যার, 2.5 কিলো কা হাত তো জরুরি হ্যায়, একটু পরিবর্তন করে দি, অক্ষয় খান্না এবং সানি দেওল জরুরি হ্যায়।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। বম্বে টকিজ, বম্বে টকিজ, হলিউডের সিনে ফান্ডা, হলিউডের সিনে ফান্ডা।
1: ব্যাপার হচ্ছে যে এবার আরেকটা ধামাল হতে চলেছে 4 নম্বর বারের জন্য, তার কারণ ধামাল 4 রিলিজ করতে চলেছে আর সেখানে অভিনয় করেছেন রবি কিষাণ। মানে এখন কিন্তু রবি কিষাণের ক্রেজ আলাদা আফটার লাপাতা লেডিস, এবং সেখানে রবি কিষাণ ভীষণ ভীষণ ভীষণ আত্মবিশ্বাসী যে ধামাল 4 আবার ক্লিক করবে, বিগ হিট হবে, কারণ যতই ধুরন্ধরের মতন অ্যাকশন ফিল্ম একেবারে শোর মাচাক না কেন, ধামাল 4 এর মতন কমেডিও কিন্তু ভীষণভাবেই বাজারে চলবে। তার কারণ এখন অক্ষয় কুমারের ওয়েলকাম টু দ্য জঙ্গল চলছে, ভূত বাংলা তার আগে চলেছে, তো তিনি ভাবছেন যে প্রত্যেক 6 মাসে তো টেস্টটা বদলাতে বদলাতে যায়, সেই জন্য এখন এই কমেডি ব্যাপারটা খুব সহজেই ক্লিক করে যাবে।
2: ইয়ে কমেডি দর হ্যায় অর ইসমে ধামাল বহুত চঙ্গা সি, এমনটাই কিন্তু মন্তব্য করছেন যারা ধামালের কাস্ট এন্ড ক্রু রয়েছেন তারা। অফকোর্স ইয়েস, স্বাভাবিক, আমি নিজেও না একটু বোর হয়ে গিয়েছিলাম, মাঝখানে শুধু মারামারি কাটাকাটি, এই বাইক করে যাচ্ছে, গাড়ি পড়ে যাচ্ছে, মানে ঠিক আছে অ্যাকশন মুভি আমরা ভালোবাসি কিন্তু কোনোটাই না অতিরঞ্জিত কিছুই ভালো নয়, তাই সফটনেসের সঙ্গে সঙ্গে যদি একটু অ্যাকশন থাকে, আবার একটু কমেডি থাকে, একটু হরর থাকে, একটু হিউমার থাকে, তবেই তো ভালো লাগবে। সত্যি তো তাই, এবার একটু টেস্টটা চেঞ্জ হতেই হবে, অনেক দেখলাম অ্যাকশন ফিল্ম, এবার না হয় একটুখানি হাসার পালা। অফকোর্স ইয়েস, অক্ষয় কুমারের সুপার ডুপার হিট মুভি ওয়েলকাম টু দ্য জঙ্গলের পর এবার আমরাও কিন্তু দারুণভাবে অপেক্ষা করছি ধামাল 4 এর জন্য। লেটস সি ধামাল সিলভার স্ক্রিনে আদৌ কি ধামাল দেখাতে পারে।
0: FM রেনবোতে রেনবো নিউ টিউন।

0: Rainbow Review. Rainbow Review. Rainbow Review.
1: তোমার বাড়িতে ওয়াইফাই এর পাসওয়ার্ড বাড়ির প্রত্যেকটা সদস্য জানে, কিন্তু একে অপরের মনের পাসওয়ার্ড জানে কি? পরিচালক সমর্পণ সেনগুপ্তের প্রত্যাবর্তন ছবিতে ঠিক এই প্রশ্নটাই তুলে ধরেছেন তিনি। গল্পটা নতুন কিছু নয়, ব্যস্ত মা বাবা, একাকী কিশোরী, সোশ্যাল মিডিয়ায় ভ্যালিডেশনের খোঁজ আর তারপরেই বিপদ। কিন্তু বিষয়টা আজকের সময়ের জন্য যথেষ্ট প্রাসঙ্গিক। অভিনেতারা একেবারেই চেনামুখ হওয়ায় দর্শকদের খুব একটা এফর্ট দিতে হয় না। অঞ্জন দত্ত যথারীতি বিশ্বাসযোগ্য মনে হলেও বাকিদের অভিনয় তেমন ভাবে দাগ কাটে না। আর একটা কথা না বললেই নয়, আজকাল কাস্টিং এর ক্ষেত্রেও সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার আর ভাইরাল হওয়াটা যেন অনেক সময় অভিনয়ের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই ছবিতেও বিশেষ করে নন অ্যাক্টর কাস্টিং এর ক্ষেত্রে সেই ট্রেন্ডের ছাপ চোখে পড়ে। তবে গান আর সিনেমাটোগ্রাফি মনে রাখার মতো। একজন কিশোরীর ভুল সিদ্ধান্ত গোটা পরিবারকে আত্মসমীক্ষা করতে বাধ্য করে গ্রামে ফিরে গিয়ে। কিন্তু সমাধানটা কি সত্যি শহর ছেড়ে গ্রামে ফিরে যাওয়ায়, নাকি সম্পর্কের কাছে ফিরে যাওয়ায়, কি মনে হয়? তবে আমার আসল আপত্তি অন্য একটা জায়গায়। বাংলা সিনেমা যেন বারবার একই সমীকরণে সফল হতে চায়। ওয়ার্কিং প্যারেন্ট মানেই যেন সন্তান ইমোশনালি নেগলেক্ট হচ্ছে, যেন মা বাবাদের নিজেদের গ্রো করার অধিকারই নেই। বাস্তবটা কিন্তু এতটা একরৈখিক নয়। সমস্যাটা ওয়ার্কিং প্যারেন্ট হওয়া নয়, সমস্যাটা ইমোশনালি আনঅ্যাভেলেবল প্যারেন্ট হওয়া। কারণ শেষ পর্যন্ত একটা কনভারসেশন অনেক সময় একটা ফোনের নোটিফিকেশনের থেকেও বেশি জরুরি। আমি আর জে শ্রেয়া সাতটা রেনবো কালার্সের মধ্যে থেকে প্রত্যাবর্তনকে দিলাম 4.5টে রেনবো কালার্স। শুনতে থাকো উইকেন্ড ফিল্মি ফিভার।
0: Rainbow Review Cinema Report Card only on 107 FM Rainbow. 107 FM Rainbow. Rainbow Review.

তেরা ছাড়া পথ নেই, ফিরতেই হবে, ফেরা ছাড়া পথ।

0: হবে, ফেরা ছাড়া পথ নেই।
1: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
2: এই গানে আমরা কোন হিরোইনকে দেখতে পাই?

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: তুমি আসবে বলে নেক্সট উইকের ওয়াচ লিস্ট। তুমি আসবে বলে, তুমি আসবে বলে নেক্সট উইকের ওয়াচ লিস্ট।
2: হ্যাঁ, নেক্সট উইকের ওয়াচ লিস্ট যদি এখনো না বলি, স্টুডিও ক্লকে 11:56 হয়ে গেছে, তাহলে তো আত্মীয় সুনন্দার উপর তুমি রাগ করবেই। কিন্তু না, রাগটা পুষে রেখে লাভ নেই বাবা। তার কারণ নেক্সট উইক 10ই জুলাই ধামাল হতে চলেছে, ধামাল 4 রিলিজ করবে, আর তার সঙ্গে আবার সেই কোর্ট রুম ড্রামা ইক্কা, যার কথা একটু আগেই তোমাকে আমরা বলছিলাম, সেটাও রিলিজ করতে চলেছে।
3: তারই সঙ্গে রিলিজ করতে চলেছে পিঞ্জর, যেটা আমরা ববি দেওলের মুভি দেখতে চলেছি 10th জুলাই। 10th জুলাই ছদ্মবেশীয় কিন্তু ওয়েব সিরিজ রিলিজ হতে চলেছে, আর তার সঙ্গে 10th জুলাই বাংলার অডিয়েন্সের জন্য বড় সড় একটা রিলিজ আজও অর্ধাঙ্গিনী।
2: আসলে কিছু কিছু সিনেমা এমন হয় যেগুলোকে হাটকে সিনেমা বলা যায়, যেগুলো অন্য জনের সিনেমা, কিন্তু সেই সিনেমার জনপ্রিয়তা এমন লেভেলে যায় যে তার সিকুয়েল করতে পরিচালক বাধ্য হন। অর্ধাঙ্গিনী বেরিয়েছিল, অর্ধাঙ্গিনী লোকে একদম ভরপুর দেখেছিল, সেই কারণে অর্ধাঙ্গিনী 2ও আসছে, মোটেই দূরে নয়, ডেটটা কিন্তু কাছে এসে গেছে, 10ই জুলাই মার্কেট।
1: FM Rainbow Day, Rainbow New Tune, Rainbow New Tune.

0: স্টুডিও ক্লকে 11:55 আত্রেয় আর সুনন্দার সঙ্গে তুমি শুনছো,
1: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
0: আত্রীয় সুনন্দার, আপাতত আজকে বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু আজকে যে একটা স্পেশাল ডে এবং সেই জন্য একটা স্পেশাল সিনে কুইজ তোমার জন্য ছিল আজকে লাস্ট সিনে কুইজটা, বাট আমাদের খুব মন খারাপ হয়েছে, তার কারণ এটা কি এতই কঠিন প্রশ্ন হয়ে গেছে? আসলে ব্যাপারটা হচ্ছে তুমি একটু কনফিউজ হয়ে গেছো যে মূল অভিনেত্রীকে কেন্দ্র করে এই গানটার ভিজুয়ালাইজেশন, সেটাতে মাত্র একজন সঠিক উত্তরটা ধরতে পেরেছে, বারাসাত থেকে শঙ্করচন্দ্র দে। আর দুজন রয়েছে যারা সঠিক উত্তরই দিয়েছে, কারণ তারা রশ্মিকা মান্ডানার কথা বলেছে, তাকেও এখানে মাঝে মাঝে দেখা যায় এই গান, কিন্তু পুরোপুরি নয়। তারা দুজন হচ্ছেন হাওড়া থেকে আভা লস্কর এবং দক্ষিণ সাঁকরাইল থেকে মনিরুদ্দিন লস্কর। তো ব্যাপারটা হচ্ছে যে আজকে কেন হঠাৎ করে এই গুড বাই সিনেমার গুড বাই মুহূর্তে এই গানটা আমাদের মনে পড়লো, সেটা একটু রেনবোওয়ালা স্টাইলে বলে ফেলি।
2: কারণ আজকে তো বার্থডে একজন স্পেশাল মানুষের, যিনি বহু বছর ধরে সিলভার স্ক্রিনে আমাদের মন জয় করেছেন, টিভি সিরিয়ালসগুলোতে পর্যন্ত কাজ করেছেন যখন আমরা ছোট্ট ছিলাম, নীনা গুপ্তা। আজকে কিন্তু 4th July, দ্যাট মিন্স নীনা গুপ্তাজির জন্মদিন, আর দ্যাটস ওয়াই তাকে জানাই হ্যাপি হ্যাপি হ্যাপিয়েস্ট বার্থডে।
0: মানে এই পঞ্চায়েত আসার পরে নীনা গুপ্তার যে লেভেলের একটা কামব্যাক হয়েছে, তারপরে তার বার্থডে সেলিব্রেট না করে উইকেন্ড ফিল্মি ফিভার কী করে সেলিব্রেট করি বলো 4th July? কিন্তু সেলিব্রেশন করতে করতে চুপ কথার সময় হয়ে গেছে। তুমি শুনতে থাকো 107 FM রেনবো, আজকের মতন উইকেন্ড ফিল্মি ফিভার থেকে টাটা বাই বাই বলবে আত্রেয় সুনন্দা, স্টে টিউনড।

না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

একটা বীজ বপন করার পর তার থেকে চারাগাছ জন্মাতে যে সময়টা লাগে সেই সময়টা পরখ করে দেখেছো কখনো? জীবনের ওই শুরু থেকে জীবনে চলার যে পথটা, জানি আমরা একটা দিন সবাইকেই চলে যেতে হবে, কিন্তু ওই জার্নিটা, ওই চলার পথটা, আর ওই চলার পথের সব নুড়ি পাথরগুলো আমরা হয়তো আমাদের এক জীবনের একটা ছোট্ট ঝুলিতে কুড়িয়ে নিতে পারি না, কিন্তু চেষ্টা করি। আর সেই ছড়িয়ে ছিটিয়ে থাকা নুড়ি পাথরগুলোর মধ্যে কি জানি কোনোটা হয়তো কোহিনুর, খুঁজতে হবে, না হলে জানবো কি করে? এমনটাও তো হতে পারে তুমি হয়তো ভুল করে সেই কোহিনুরটাই পাথরের টুকরো ভেবে এড়িয়ে গিয়েছ। চিন্তা নেই, হাঁটতে থাকো, আবারও কখনো না কখনো ওই পথে চলতে চলতে আবার সেই কোহিনুর হয়তো তুমি ফিরে পাবে।

0: জীবনটা হয়তো একরকমভাবে লেখা থাকে, জানি না ভাগ্যে তোমরা বিশ্বাস করো কিনা, কিন্তু আমার মনে হয় আমাদের ভাগ্য বোধহয় আমরা নিজেরাই তৈরি করতে পারি। বলে না একটা কথা, হয়তো যেটা লেখা আছে সেটাই হবে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় তোমার জীবনের রাইটার তো তুমি নিজে। কে বলতে পারে তোমার এন্ডিং তুমি চেঞ্জ করে নেবে, কিসের অপেক্ষা সৌমিক?
1: সত্যি তাই, অপেক্ষা কিসের যদিও বললাম আমরা, তবু এটুকু বলতেই পারি, সেটা হচ্ছে যে অপেক্ষার ফল সবসময় তো একটুখানি ভালোই হয়, আমরা এরকম বলতেই পারি, অপেক্ষা করতেই পারি, কিন্তু যেটা হয় আর কি, অপেক্ষা বা ধৈর্য সব কিছুর জন্যই তো একটা পর্যাপ্ত সময় প্রত্যেকের দিতে হয়, সেই সময়টা আমরা অনেকেই দিতে পারি না, বা সেই সময়টা দিতে গিয়ে আমাদের অনেক কিছু ফেস করতে হয়, আমাদের অনেক কিছুর সম্মুখীন হতে হয়, এবং সেই চলার পথে অনেকগুলো যেটাকে বলে অনেকটা ওই হার্ডেলস আর কি পার করতে হয়, সেই হার্ডেলস পার করতে করতে কেউ কেউ আমরা একটু অধৈর্য হয়ে পড়ি, কেউ কেউ একটু মনে হয় যেন এক্ষুনি কেন হচ্ছে না, আজকেই কেন হচ্ছে না, মানে রেজাল্টের জন্য আমরা পর্যাপ্ত সময় দিতে নারাজ। তো সেই যারা নারাজ তাদের জন্য আজকের এই দপ্তর, মানে চুপ কথা। আজকের চুপ কথায় সৌমিক এবং শ্রেয়া তোমার সঙ্গে রাত 3টে পর্যন্ত একসঙ্গে থাকবো, আমরা একসঙ্গে গল্প করব। তোমার গল্পগুলো আমাদেরকে যেমন লিখে পাঠাও সেরকমই লিখে পাঠাবে 9903659992 এই নাম্বারে। এখানে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো, এখানে তুমি টেক্সট মেসেজ করতে পারো, আমরা সবটাই পড়ব, তবে এক এক করে। প্রথমে আমরা একটু হোয়াটসঅ্যাপ কমপ্লিট করে নেব, তারপর আমরা একটু আবার টেক্সটে যাব, আবার হোয়াটসঅ্যাপ করব, এইভাবে। তো প্রথমেই আরও একটা কথা বলে দেওয়ার দরকার, সেটা হচ্ছে যারা হোয়াটসঅ্যাপ করবে তাদেরকে টেক্সট মেসেজ করার দরকার নেই, বা যারা টেক্সট মেসেজ করবে তাদেরকে হোয়াটসঅ্যাপ করার দরকার নেই, যে কোনো একটা জায়গায় করো, নাহলে আমাদের অসুবিধা হয়, কারণ আমরা চাই ম্যাক্সিমাম নাম্বার অফ মেসেজেস আমরা কভার করতে, সেটা আমরা সব সময়তেই আমাদের সেই প্রচেষ্টা থাকে, আজকেও সেই প্রচেষ্টা থাকবে, কতটা করতে পারবো জানি না। আজকে তোমার গল্পগুলো আমরা নতুন করে আরেকবার শুনতে চাই, এটুকুই।
0: শুনতে থাকো আর আমাদের সঙ্গে থাকো। ঘড়ির কাঁটায় এখন 12টা বেজে গিয়েছে, প্রায় 12 মিনিট হতে চললো। আচ্ছা, আমি ওদের একটু এগিয়ে গিয়েছি, আসলে ঘড়ির কাঁটা তো থামে না, কিন্তু আমরা আমাদের সেই মেমোরিগুলোকে সঙ্গে নিয়ে তোমাদের সঙ্গে

0: সবকিছু আমরা মনের মধ্যে রেখে দেব এরকম তো কোনো কথা নেই। যখন চুপ কথা বলে একটা প্ল্যাটফর্ম তোমার সামনে রয়েছে, তোমার কানে রয়েছে, সেরকম অনেকেই আজকে মনে রাখেনি। আজকে প্রথম মেসেজ, আচ্ছা প্রথম মেসেজ করেছে বর্ষা, লিখছে, হাই চুপ কথা, আমি বর্ষা বারাসাত থেকে বলছি। অনেক সময় নিজের ইচ্ছে মতো স্কুল ছুটি দিল, কিন্তু যেদিন আমাদের সত্যি চিরতরের মতো স্কুল ছুটি দিল সেদিন মনটা ভারাক্রান্ত হয়ে গিয়েছিল। শত শত স্মৃতি মনে পড়েছে, দুদিন বাদে কলেজ যাব, ভয় লাগছে, এত আনন্দ হচ্ছে, মানুষের উপর জোর খাটাতে নেই। একসময় ভাবলাম সবাই একসময় পাশে থাকবে, কিন্তু সময় আমাকে শিখিয়েছে মানুষের কথা আর মানুষের কাজ এক নয়। যারা একদিন খুব আপন ছিল আজ তারা অনেক দূরে। কোনো অভিযোগ নেই, কোনো আফসোস নেই, সবাইকে নিজের মতো ভেবেছিলাম, সেটাই হয়তো সবচেয়ে বড় ভুল ছিল। প্লিজ মেসেজটা পড়ো। পড়লাম
1: বর্ষা। বর্ষা আমাদের রেগুলার লিসনার, থ্যাংক ইউ বর্ষা। আর তোমার এই যে শুরুটা, নতুন শুরু, কলেজ লাইফ, এই লাইফটা আমরাও কাটিয়ে এসেছি, এবং এটা জীবনের এমন একটা সময়, যেমন স্কুল জীবনটাও ফিরে আসে না, ঠিক তেমনই কলেজ জীবনটাও। স্কুলে আমরা একটা শৃঙ্খলার মধ্যে থেকে, বলতে পারি শৃঙ্খলার ভেতরে থেকেও আমরা অনেক একটু শৃঙ্খলহীন হতাম, কিন্তু হ্যাঁ সেখানেও একটা গণ্ডি থাকতো বটে। তবে কলেজে গিয়ে কিন্তু নিজের গণ্ডি বা নিজের বাউন্ডারিটা তোমাকে নিজেকেই সেট করতে হবে। না আমি এখনই কিছু ভয় টয় বাইয়ে দিচ্ছি না, কিন্তু বাউন্ডারিটা তোমার রাখতেই হবে তোমাকে। আর এই প্রথমবার একটা একদম অন্য রকমের একটা জীবন, যেখানে তোমায় কেউ বাধ্য করবে না ক্লাস করতে, কেউ বাধ্য করবে না একটা নির্দিষ্ট সময়েতে নির্দিষ্ট কাজ করতে, তাই জন্যে অ্যালার্মটা তোমার নিজেই নিজেকে দিতে হবে। আর অনেক অনেক নতুন বন্ধু, নতুন অনেক কিছু, ইনফ্যাক্ট শ্রমিক যারা গার্লস স্কুলে পড়েছে বা বয়েজ স্কুলে পড়েছে, তারা এই প্রথমবার কো এডুকেশনে যাবে। সুতরাং একটা ওই কৈশোরকালের একদম নতুন একটা পদক্ষেপ জীবনে তখন, তাই না?
0: ঠিক তাই। তবে আমি একটা অন্য কথা বলতে চাই এখানে, সেটা হচ্ছে বর্ষা, এটা শুধুমাত্র তোমাকে বলছি এরকমটা নয়, যে যে যেখান থেকে আমাদেরকে এই মুহূর্তে শুনছো তাদের সবাইকেই একই কথা বলছি। সেটা হচ্ছে শ্রেয়া, অনেক সময় আমরা না নিজেদেরকে খুব এক্সক্লুসিভ ভাবতে ভালোবাসি, যে আমি বোধহয় একটু অন্যরকম ভাবছি, আমি বোধহয় একটু আলাদা আর পাঁচটা মানুষের থেকে ভাবছি, এরকম এটা আমাদের মনে হয়। কেন কথাটা বলছি, যে এই কথাটা বললে হয়তো বর্ষার ভয় বলো বা একটু চিন্তা হচ্ছে যে কি হবে না হবে এই ব্যাপারটা বলো একটু কেটে যেতে পারে। সেটা হচ্ছে এই রকম না, মানে ধরো যারা আজকে ক্লাস টুয়েলভ পাশ করেছে এবং যাদের কাছে মোটামুটি 3 মাস সময় আছে, যারা কলেজে যাবে, কলেজে ভর্তি হবে এবং কলেজে ক্লাস শুরু করবে, সেই রকম যারা রয়েছে তাদের কথা বলছি, সবার না একই জিনিস মনে হয়। আজকে বর্ষা যে কথাগুলো লিখেছে, বর্ষা যখন দুদিন পর যখন কলেজে যাবে, তার যখন নতুন ব্যাচমেট হবে, নতুন ক্লাসমেট হবে, তাদের সঙ্গে যদি গল্প করে, আচ্ছা বলতো যে তোর ঠিক 3 মাস আগে স্কুল থেকে বেরোনোর পর ঠিক কী ফিলিংস হয়েছিল, দেখবে প্রত্যেকে একই কথা বলছে, প্রত্যেকের একই ফিলিংস হয়েছিল। সুতরাং প্রত্যেকের যখন একই ফিলিংস হয়, তাহলে মোটামুটি এটা একটা ধারণা করা যেতে পারে যে ফিলিংসটা ভুল নয় বা ফিলিংসটা খুব আনকোড়া কোনো ফিলিংস এরকমটাও নয় যে শুধুমাত্র তোমার সঙ্গেই এরকমটা হচ্ছে বা তোমার তুমি একাই এরকমটা ভাবছ বা তোমার জীবনের সঙ্গেই যত কিছু যাই বলো না কেন সবটাই তোমার জীবনের সঙ্গে হচ্ছে, এরকমটা কিন্তু নয়। এটা একটা খুব কমন একটা ব্যাপার। প্রথমত তোমাকে জানাই, সেটা হচ্ছে যে তোমার নতুন জীবন, কলেজ জীবন শুরু করতে চলেছ, তার জন্য অনেক অনেক অনেক শুভেচ্ছা, অগ্রিম শুভেচ্ছা। এবং এটুকুই তোমাকে বলবো যে প্রথম থেকেই, যখনই আমরা জানি না যে তুমি কোন কলেজে বা কি স্ট্রিমে কোন কোথায় ভর্তি হতে যাচ্ছ, সেটা তোমার রেসিডেন্সিয়াল কলেজ কিনা বা তুমি রোজ বাড়িতে ফিরে আসবে কিনা কলেজের পর, সেরকম কলেজ কিনা আমরা জানি না, স্টিল যেটুকু সময় নতুন বন্ধুদের সঙ্গে কাটাবে, বন্ধুত্ব হবে, অনেক বন্ধু হবে, অনেক মানুষকে আরও কাছ থেকে চিনবে, কিছু কিছু সময় এরকম স্কুল লাইফকে মিস করবে। আর যদি তোমার কলেজ জীবনটা, যেখানে তুমি ভর্তি হতে গেছো, সেই কলেজ জীবনটা যদি অনেক এক্সক্লুসিভ কিছু হয়, অনেক নতুনত্ব কিছুতে ভরা থাকে, তাহলে দেখবে যে তুমি তাদেরকে নিয়েই মেতে আছো। তখন আজকে তুমি যে অভিযোগটা করছো, সেরকম যেন আবার তোমার কোনো বন্ধু এরকম যেন অভিযোগ না করে যে দেখো কলেজে গিয়ে আমাদেরকে ভুলে গেছে, এরকমটা নয়। এরকম ভাবার কোনো দরকার নেই, নতুন একটা জীবন শুরু করতে চলেছ, একটা পজিটিভ এনার্জি, একটা পজিটিভ চিন্তাভাবনা নিয়ে শুরু করাই ভালো, তাতে আখেরে ভালোই হয়।
1: একদম ঠিক। আসলে জীবনে যা কিছু নতুন, আমরা তো সেটার জন্য কখনোই প্রস্তুত থাকি না। আমরা যা কিছু ফেস করি সবটাই নতুন। যেমন ধরো ওই 5 থেকে 6 যখন উঠছি, 6টা নতুন, তারপরে 7 গিয়ে 6 পুরনো হয়ে যাচ্ছে, ঠিক সেই রকমই। ওই খুব একটা প্রস্তুতির ব্যাপার নেই, তুমি যাও গিয়ে দেখো কি হয় না হয়। আর যেমন সৌমিক বলল, ঠিক তেমনই, অল দ্য বেস্ট।
0: এর পরের মেসেজ পাঠিয়েছে সৌর্য। সৌর্য আমাদের রেগুলার লিসেনার, লিখছে, হাই প্রিয় চুপ কথা, আমি সৌর্য গড়িয়া থেকে, আমি ক্লাস 8 পড়ি। জানো তো আজ আমার শরীরটা খুব খারাপ, কাল থেকে খুব জ্বর, মনটা খুব খারাপ আমার। 3টে পরীক্ষাই দিতে পারিনি, আচ্ছা 3টে পরীক্ষাও দিতে পারিনি। তোমাদের আজ 3টে পর্যন্ত শুনতে পারবো না, কাল গিটার রিহার্সাল আছে, জানি না যেতে পারবো কিনা। যাই হোক তোমরা ভালো থেকো আর আমাদেরও ভালো রেখো।
1: সূর্য তুমি একটু শরীরের দিকে নজর দাও, কারণ এই সময়টাতে সবারই শরীর খারাপ হচ্ছে, একটা ভাইরাল ফিভারের সম্ভাবনা রয়েছে। তাই বাকি সকলকেই বলছি, আমাদের সকল লিসনারদেরকে বলছি, একটু সাবধানে থাকো। ওয়েদারের তো কোনো ঠিক নেই, এই বৃষ্টি এই রোদ, যাদের যে জিনিসটা স্যুট করছে না তারা একটু প্রোটেকশন নাও, ছাতাটা সঙ্গে রাখো, অথবা প্রচণ্ড রোদ যখন হচ্ছে ব্যাগে একটু গ্লুকোজ জাতীয় কিছু সঙ্গে রাখো। নিজেকে সুস্থ রাখাটা খুব ইম্পর্ট্যান্ট।
0: সত্যি তাই, তার কারণ হচ্ছে এখন সিজন চেঞ্জ হচ্ছে, এখন দেখবে প্রত্যেক বাড়িতেই কিছু না কিছু জ্বর সর্দি কাশি এসব লেগেই আছে। মানে একটা ফ্যামিলিতে যদি 4 মেম্বার থাকে, দেখবে 4 মধ্যে একজনের কিছু না কিছু হচ্ছেই প্রায় সব বাড়িতে। তো এই সময় তোমাকে বলবো, তুমি তো অনেকটা ছোট, তাই একটু মানে বাবা মার কথা শোনো একটুখানি আর কি। তারা যখন তোমার স্কুলে যাওয়ার সময় একটু ছাতাটা যদি ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেয়, সেটা জোর করে আর বার করে দেওয়ার দরকার নেই, সেটা একটু সঙ্গে রেখো। যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে একটু ছাতাটা ব্যবহার করো। বাকি তুমি তো অনেকটা ম্যাচিওর, আমাদের এর আগেও অনেক ভালো ভালো মেসেজ আমাদের করেছো। তো সব কিছু মিলিয়েই তোমাকে বলছি যে একটু নিজের, যেরকম শ্রেয়াও বললো, যেরকম নিজের একটু যত্ন নাও। নিজের যত্ন নিলে এই যে তুমি আজকে আমাদের 3টে পর্যন্ত শুনবে না বললে, সেটা শুনে আমাদের একটু মনটা অল্প অল্প একটু খারাপ লাগছে। স্টিল তবুও মানে তোমার শরীর সবার আগে, সেই কথা ভেবেই তোমাকে বলবো যে হ্যাঁ আজকে শুনতে হবে না, আজকে তুমি একটু তাড়াতাড়ি শুয়ে পড়ো, একটু তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করো, আর যাতে পরের দিনের চুপ কথা তুমি আমাদের একদম 12টা থেকে 3টে

0: যখন খুলে যাবে দরজার এপারে তোমার জন্য যারা অপেক্ষা করছে, শ্রেয়া এবং সৌমিক, আমরা থাকবো রাত 3টে পর্যন্ত তোমার মেসেজের অপেক্ষায়।
1: এরপরের মেসেজ পাঠিয়েছে অন্য দেশ থেকে। আচ্ছা, প্রিয় চুপ কথা শুনছি বাংলাদেশের কুষ্টিয়া থেকে। আগামীকাল আমার শিক্ষা জীবনের শেষ ভাইবা, আজকে প্রস্তুতি নিচ্ছি। আমার জন্য আশীর্বাদ বা দোয়া করো যাতে আগামীকালটা সুন্দরভাবে কাটে। ছোটবেলায় ছিলাম বড় হব কবে, আর এখন বড় হয়ে ভাবছি ছোটবেলায় ভালো ছিল। তাই এখন যারা শিক্ষা জীবনে আছো তাদের সবাইকে বলবো এই জীবনটাকে উপভোগ করার জন্য, তা না হলে কর্মক্ষেত্রে বন্দী হয়ে গেলে অর্থ এবং এনার্জি থাকবে কিন্তু সময় থাকবে না। যাই হোক, সম্ভব হলে দ্রুত SMS পড়ো, তোমাদের SMS পড়া হলে আমি ঘুমিয়ে পড়ব।
0: আমাদের পড়া হয়ে গিয়েছে, কিন্তু তুমি আরেকটু থেকে যাও আমাদের সঙ্গে। আর ওর বোধহয় পরীক্ষা বললো না,
1: ভাইবা আছে, ওড়াল আছে।
0: ওকে, ভাইবা এটা তোমার জীবনের লাস্ট হবে না, এটা বলে দিলাম, কারণ তুমি যখন পরে ইন্টারভিউ দিতে যাবে তখন এইগুলো চলতেই থাকবে মোটামুটি। আর তোমায় জানাই অল দ্য বেস্ট, খুব ভালো করে মন দিয়ে করো তোমার কাজ, এবং তুমি যতটা এফোর্ট দিয়েছো সেই এফোর্ট অনুযায়ী যেন তোমার রেজাল্ট হয়, এটাই আমরা চাইবো।
1: একদম, তোমাকে অনেক অনেক অনেক শুভকামনা, এটুকুই তোমায় বলবো, আর খুব বেশি কিছু বলবো না। আর তুমি যখন বলেইছো যে তোমার এক্সাম কি সোমবার, মানে জাস্ট পরেই, পরের দিনই, যদি সেরকম হয়ে থাকে তাহলে তুমি যদি সেই জন্য আজকে আমাদেরকে একটু রিলিজ করতে চাইছো কান থেকে, তাহলে ঠিক আছে। আদারওয়াইজ যদি পরের সপ্তাহ থাকে বা তারপরের সপ্তাহ থাকে, তাহলে বলবো যে একটু শুনেই যাও কি আছে চুপ কথায়, কারণ আমরাও চাই যে সবাই আমাদের সঙ্গে থাকুক, সবাই আমাদের একসঙ্গে আমরা গল্প করি, সেটাই আমরা সবাই চাই আর কি। স্টিল তবু তোমায় বলবো যে অল দ্য বেস্ট তোমার ভাইভার জন্য, নিশ্চয়ই তুমি খুব ভালোভাবেই প্রস্তুতি নিয়েছো। তবে তুমি যেটুকু বলছো যে তোমার যে রিয়েলাইজেশনটা হয়েছে সেটা ঠিক, একদম আমি তোমার সঙ্গে সহমত। পরে অবশ্যই কর্মজীবনে প্রবেশ করে গেলে হয়তো অর্থ থাকে, এনার্জি থাকে, কিন্তু সময় থাকে না। তবু যদি একটু টাইম ম্যানেজমেন্ট করা যায়, যদি একটুখানি সব কিছু গুছিয়ে নেওয়া যায়, তাহলে যদি মাঝে মাঝে একটু সময় বার করা যায় তাহলে ভালোই লাগে আর কি। তো সেই সময়টা আমরা চেষ্টা করব যাতে সবাই সেই সময়টা বার করতে মানে পারি আর কি। তার কারণ হচ্ছে কর্মজীবনে সবটাই তো একটা প্রফেশনাল ব্যাপার, এবার সেখানেও তোমাকে সময় দিতে হবে, এবং সেই প্রফেশনাল তুমি মানে তোমার প্রফেশনাল সত্তাটা দেখালেই সেখান থেকে, তবেই তুমি সেখান থেকে কিছু পয়সা উপার্জন করতে পারবে, কিছু টাকা উপার্জন করতে পারবে ইত্যাদি। কিন্তু যদিও নিজের জন্য যদি একটু সময় বার করা যায়, নিজের একটু ভালো লাগাগুলোকে চেরিশ করার জন্য, নিজের পার্সোনাল লাইফের আমরা যে যে শখগুলো আমরা রাখি সেই শখগুলোকে যদি একটু একটু ছোট ছোট করে পূর্ণ করা যায়, তাহলে আমার মনে হয় যে কর্মজীবনটাও খুব বেশি কি বলবো ওটাকে বোরিং লাগে না। সবসময় এটাও মনে হয় না যে আমি স্কুল লাইফে ফিরতে চাই বা আমি কলেজ লাইফে ফিরতে চাই। কর্মজীবনটাকে একটু যদি রঙিন বানাও আমার মনে হয় সেক্ষেত্রে সবটাই খুব ব্যালেন্সড ওয়েতে ভালোই থাকে আর কি। মানে তোমার পার্সোনাল লাইফটাও ব্যালেন্স থাকে, তোমার প্রফেশনাল লাইফটাও ব্যালেন্স থাকে, সব মিলিয়ে আর কি ভালোই থাকে। আর পরীক্ষার কথা তুমি যেটা বলছো সেটা হচ্ছে তোমার, হ্যাঁ আজ থেকে দুদিন পর হয়তো তোমার এই ভাইভা এক্সাম থাকবে না বা তোমার হয়তো কোনো রিটেন এক্সাম থাকবে না, কিন্তু জীবনে আমাদের কিন্তু প্রত্যেককেই প্রচুর পরীক্ষা দিতে হয় প্রত্যেক মুহূর্তে, সেটা বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে। সেটা আমরা যত বড় হই, যত ম্যাচিওর হই, তত আমরা আস্তে আস্তে বুঝতে পারি আর কি। তো সেই পরীক্ষাগুলো তো আমাদের দিতেই হয়, পরীক্ষাগুলোতে শুধু মানে পার্টিসিপেটই করলে হয় না, পরীক্ষাগুলোতে পাসও করতে হয় আর কি। তো সেই সফলভাবে আমরা প্রত্যেকে উত্তীর্ণ হব, আর সেই রকম মানে জীবনের সেই পরীক্ষাগুলোয় পাশ করার টিপস তোমার সঙ্গে সৌমিক আর শ্রেয়া ঠিক রাত 3টে পর্যন্ত কিন্তু দিতে থাকবে চুপ কথায়। 9903659992 ইজ দ্য হোয়াটসঅ্যাপ নাম্বার, টেক্সট আর হোয়াটসঅ্যাপ চটপট করো।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: আমরা বলছি বটে যে অনেক না বলা কথা, কিন্তু এরকম অনেক সময় আমাদের হয়ে থাকে, সেটা হচ্ছে হয়তো সেই কথা আমরা আমার খুব ক্লোজ কারোর সঙ্গে শেয়ার করেছি, আমার খুব কাছের মানুষের সঙ্গে বলেছি, কিন্তু বলেও সে যে আমাদের রিপ্লাইটা দিয়েছে বা সে আমাদের যে সাজেশনটা দিয়েছে সেটা না মানে আমার ঠিক হজম হয়নি, বা সেই রিপ্লাইটা আমার ঠিক মন মানতে পারেনি। যদি সেরকম কোনো কথা থেকে থাকে সেটাও কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ বা SMS করে জানাতে পারো 9903659992 তে। এখন শ্রেয়ার কাছে পরের মেসেজ।
2: আমাদের রেগুলার লিসনার সৌভিক, সৌভিক বলছে, ভালো থাকা কোনো বিলাসিতা নয়, এটি নিজের প্রতি সবচেয়ে বড় দায়িত্ব। জীবনের প্রতিটি ঝড় একদিন থেমে যায়। যদি এগিয়ে চলার সাহস থাকে অন্যের স্বীকৃতির অপেক্ষায় নয়, নিজের আত্মবিশ্বাসেই পথ তৈরি করুন। ছোট ছোট আনন্দকে আঁকড়ে ধরুন, সেখানেই লুকিয়ে থাকে বড় সুখের ঠিকানা। মনে রাখবেন, নিজের হাসিটাই আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী প্রেরণা। সৌভিক, একদম সৌভিকের কথায় আমরা একমত অবশ্যই। তবে আজকে শুরুতে সৌমিক একটা কথা বলছিল যে আমরা জীবনের অনেক রকম পরিস্থিতির মধ্যে যখন পড়ে যাই তখন হয়তো খেয়েই হারিয়ে ফেলি, মানে সেই এমন একটা বড় ঢেউ আসছে মনে হচ্ছে যেন ডুবে যাব, কিন্তু সাঁতারটা শিখে নিলে বা সাঁতরে পার হওয়ার চেষ্টা করলে হয়তো এই যাত্রায় বেঁচে যাব। সেই চেষ্টাটা খুব ইম্পর্ট্যান্ট, আমার তো তাই মনে হয়। কারণ সব চেষ্টার ফলাফল যে পজিটিভ হবেই তার কোনো মানে নেই, কিন্তু কি হয়, এইবারের একটা ভুলের পর ধরো তুমি চেষ্টা করেছ, চেষ্টা করার পরেও তুমি পারলে না, তুমি হেরে গিয়েছ, কিন্তু সেই এফর্টটা তোমাকে কোথাও ভেতরে ভেতরে একটা এনার্জি কিন্তু সেভ করালো, এবং নেক্সট টাইম যখন তুমি আবার আরও একটা কাজ করতে যাচ্ছ সেম এফর্টটা তো তুমি দেবেই, উল্টে সেখানে আরও হয়তো একটু বেশি এফর্ট দেবে। আর তখন কে বলতে পারে, হয়তো তুমি যা চাইছিলে সেটা তখন তোমার কাছে ধরা দিল। তুমি আমাদের যদি টিম ইন্ডিয়াকেই দেখো, ক্রিকেট টিম ইন্ডিয়া, আলাদা করে মেন উইমেন বলার কথা মানে হয় না, তবুও বলি আমাদের যে উইমেন্স ক্রিকেট টিম, আমরা খুব ভালো করে জানি তারা যে ম্যাজিকটা ক্রিয়েট করেছেন, আমার কাছে তো ভীষণ, আমার কেন মানে আমাদের গোটা ভারতবাসীর কাছেই বোধ হয় এটা একটা বিরাট বড় ইন্সপিরেশন। ইনফ্যাক্ট ওয়ার্ল্ড কাপ যে চলছিল সেদিন ব্রাজিলের যে জিতে যাওয়াটা সেটাও বেশ অদ্ভুতভাবেই হয়েছে। এরকম চলতেই থাকবে, এরকম যত তুমি, ইনফ্যাক্ট এই শুধু স্পোর্টস নয়, যে কোনো বিষয়তে তুমি একটু খেয়াল করে দেখবে তোমার জীবনে তুমি যে পদক্ষেপগুলো নিচ্ছ, কখনো কখনো এমন কিছু পদক্ষেপ, ওই একটা কিছু হয় না যে একটা জিনিস হয় না যেটাকে আমরা ইনসাইড বলি, আমাদের ভেতরে, মানে যেটাকে আমরা একদম পরিষ্কার বাংলায় বলতে গেলে অন্তর্দৃষ্টি, কখন যে হট করে তোমার ভেতরে একটা বাল্ব জ্বলে উঠছে তুমিও জানো না, তোমার হাতেই একটা ম্যাজিক হয়ে যেতে পারে। সম্ভাবনাটাকে আটকিও না, সেই সম্ভাবনাটা আছে, চেষ্টা করতে হবে। আর এই চেষ্টাগুলো না, আমরা তো ভীষণ এন্টারটেনমেন্ট পছন্দ করি, তাই সেটা দিয়ে যদি এক্সাম্পল দিতে হয়, এই চেষ্টার সবচেয়ে বড় উদাহরণ সিনেমা দেখো, সেই সিনেমার নাম হলো তামাশা, আমার ভীষণ ভীষণ প্রিয়। সেখানে একটা মানুষ কিভাবে কোথা থেকে কোথায় পৌঁছতে পারে, তার ভেতরের যে সত্তাটা, যে সত্তাটাকে সে হয়তো চাপা দিয়ে একটা রোল প্লে করছিল। আমরা প্রায় প্রত্যেকেই তামাশা দেখেছি, তুমিও হয়তো দেখেছ, সেখানে আমরা দেখতে পাই বেদ যে ক্যারেক্টারটা, যেটা রণবীর কাপুর প্লে করেছিলেন, সে একটা দৈনন্দিন জীবনে সে একটা বেশ ভালো একটা জব করছে, সে একটা ভালো পজিশনে আছে, কিন্তু তার ভিতরের পারফর্মিং আর্টিস্ট সেটা ঘুমিয়েছিল। যখন তারার সঙ্গে তার দেখা হয়, সেই দেখা হওয়ার পর তারা কোনো একটাভাবে আইডেন্টিফাই করতে পারে, আমি সেই অতটা ডিটেলে যাচ্ছি না, কিন্তু সেই আইডেন্টিফাই করার পর যখন সেও নিজের ভেতরে খোঁজটা শুরু করে, বেদ নিজের ভেতরে সেই খোঁজ শুরু করে, তখন সমাজের তৈরি করা বা সমাজের চোখে আইডিয়াল যে বেদ ছিল, সেই বেদকে সে একটু সাইডে সরিয়ে রাখে, কারণ সেই বেদ তো অলরেডি নিজের জায়গায় প্রতিষ্ঠিত। সরিয়ে রেখে তার যে ঘুমন্ত সত্তাটা ছিল পারফর্মিং আর্টিস্ট, সেই পারফর্মিং আর্টিস্ট যে বেদ ছিল তাকে কিন্তু সে ঘুম থেকে তোলে এবং তাকে জাগিয়ে তোলে, এবং শেষ পর্যন্ত সে নিজেকে সেই জায়গাটায় নিয়ে যায়, তার যে পোটেনশিয়াল তার মধ্যে ছিল সেই জায়গাটাতে আবার সে নিজেকে প্রতিষ্ঠা করে। হ্যাঁ, অনেক সময় জীবনে কিছু মানুষের জন্য হয়তো আমরা করতে পারি, কিন্তু বিশ্বাস করো সেই মানুষটা তুমি নিজেই আসলে। কিছু মানুষ আমাদের জীবনে থাকে যারা হয়তো উদ্দীপক হিসাবে কাজ করে, কিন্তু আলটিমেটলি তুমি নিজেই সেই মানুষটা, তুমিই পারো। একটু আগে সৌমিক একটা খুব ইম্পর্ট্যান্ট কথা বলছিল যে আমাদের জীবনে না অনেক কিছুর মধ্যে দিয়ে, প্রফেশনাল কাজের মধ্যে দিয়েও আমাদের ভালো থাকাটা খুঁজে নিতে হবে। তাই সেই সূত্র ধরে বলি, আমরা না প্রত্যেকে ছোটোবেলার থেকে কিছু না কিছু তো কেউ করেই থাকি। কেউ গল্প বই পড়তে ভালোবাসি, কেউ নাচ করতে, কেউ আঁকতে, কেউ অ্যাক্টিং, ড্রয়িং, অনেক কিছু। সকলের তো আর প্যাশনটা প্রফেশন হয়ে ওঠে না। এই ভালো লাগাগুলোকে না ঘুম পাড়িয়ে দিও না, বাঁচিয়ে রেখো, কারণ একটা সময় পর এটাই তোমায় বাঁচাবে। দেখে নিও তোমার ভেতরে থেকে যাওয়া সেই ঘুমন্ত সত্তাকে, ঘুম পাড়িয়ে রেখো না, জাগিও মাঝে মাঝে।
1: শ্রেয়া মানে অসাধারণ কিছু কথা বললো, এবং সেই কথার পরে সত্যি আর কিছু বলার নেই। আমি শুধু একটা খুব ফেমাস একজন ভদ্রলোকের একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে টমাস আলফা এডিসন, অর্থাৎ বাল্ব যিনি আবিষ্কার করেছিলেন। এরকম কথা একটা তো প্রচলিত আছেই যে মানে সেটার সত্যতা আমি যাচাই করিনি, সবাই যেখানে শুনেছে আমিও সেভাবেই শুনেছি, যে তিনি প্রথমত এটা জানতেন না যে বাল্ব কিভাবে জ্বলবে, কিন্তু তিনি অন্তত 10,000টা পথ জানতেন যেভাবে বাল্ব জ্বলবে না। সুতরাং সেই কথা যদি আমরা আমাদের জীবনের সঙ্গে মেলাই, তাহলে সত্যি মানে আমরা তো অনেকেই চেষ্টা করি, যেরকম শ্রেয়া এই উত্তর দিতে গিয়ে একদম প্রথম দিকে বলছিল যে ঢেউ আসছে বা কোনো একটা বড় জলোচ্ছ্বাস আসছে সেটা দেখেই আমরা ভয় পেয়ে যাই, কিন্তু যদি আমরা সাঁতারটা শিখে যাই বা যদি আমরা এটুকু শিখতে পারি যে কীভাবে সার্ভাইভ করতে হবে, তাহলে হয়তো সেই ঢেউটার উপরে হয়তো আরও অনেক কিছু অপেক্ষা করছে যেটা হয়তো আমি ভাবতেও পারছি না আজকে ঢেউয়ের এপারে থেকে। সুতরাং আমরা প্রত্যেকেই মানে ভালো থাকবো তো ঠিক আছে, ভালো থাকার তো একটা আর্ট, সেটাকে তো রপ্ত করতেই হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু চেষ্টাটা করে যেতে হবে, এবং সেই চেষ্টার করতে করতে আমরা অনেক সময় হেরে যাব, আমরা অনেক সময় আমাদের হবে মানে ভাল লাগবে না, আমাদের অধৈর্য লাগবে, আমাদের বিরক্ত লাগবে নিজের প্রতি, এবং যে কাজটা আমাদের আলটিমেটলি গোল সেই কাজটার প্রতিও বিরক্ত লাগবে যে ধুর আমার এটা চাই না আর, এই কাজের জন্য যদি এত ঝামেলা হয় আমার দরকারই নেই। কিন্তু সেই ঝামেলাগুলো ফেস করতে করতে করতে করতে একটা সময় এরকম সময় আসতে পারে অবশ্যই, যে এমন কিছু রেজাল্ট তোমার সামনে এলো বা এমন কিছুর তুমি সাক্ষী হলে যে তোমার গোল সেটা তো ছিলই না, তার থেকে অনেক একটা নিচু বা একটা কম কিছু একটা তোমার গোল ছিল, কিন্তু আলটিমেট যখন অ্যাচিভমেন্টটা হলো তার থেকে অনেক বেশি কিছু অ্যাচিভমেন্ট হয়ে গেল। সেই সব কিছুর জন্য কিন্তু চেষ্টাটা থাকাটা খুব দরকার।
2: আমাদের কাছে এই মুহূর্তে তোমাদের প্রচুর প্রচুর মেসেজ রয়েছে, তোমাদেরকে একবার মনে করিয়ে দিই, 9903653992 এটা আমাদের ম্যাজিক্যাল নাম্বার, এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা তুমি আমাদেরকে নর্মাল মেসেজও করতে পারো, আমরা আছি তোমার মেসেজের অপেক্ষায়। প্রিয় চুপ কথা, কেমন আছো তোমরা? জানো তো, সেই স্কুলবেলা থেকে বন্ধুদের কাছে শুনে আসছি তাদের দাদু দিদা ঠাকুমার সঙ্গে কাটানো সুন্দর অভিজ্ঞতার গল্প, কিন্তু আমার সেরকম কোনো অভিজ্ঞতা নেই। সেই মিষ্টি সম্পর্ক কেমন হয় আমার ঠিক জানা নেই। আমার ঠিক মতো জ্ঞান হওয়ার আগেই দিদা মারা গিয়েছেন। মায়ের থেকে শুনেছি খুব ভালোবাসতেন আমায়, কিন্তু তার কথা ঠিক মনে পড়ে না আমার। আর আমার দাদু ঠাকুমা অন্য নাতি নাতনিদের মতো কেন জানি না আমায় ঠিক পছন্দ করতেন না, তাই আমি সর্বদা তাদের থেকে দূরে দূরে থেকেছি। রাস্তাঘাটে যখন এমন দাদু ঠাকুমার সঙ্গে নাতি নাতনিদের মিষ্টি সম্পর্ক দেখি, আমার খালি মনে হয় এমন সুন্দর শৈশব যদি আমার কাটত মনটা খারাপ হয়ে যায়। তোমরা ভালো থেকো। সঞ্চারী আলিপুর থেকে। সঞ্চারী, বুঝতে পারছি, আমরা একদম খুব ভেতর থেকে ফিল করছি তোমার এই খারাপ লাগাটা। এটা হ্যাঁ, একটু কষ্ট তো তোমার হচ্ছে, বুঝতে পারছি, কিন্তু কি জানো তো, কত মানুষের জীবনে কতগুলো সম্পর্কের এক্সিস্টেন্স থাকে না। যেমন অনেকের, যেমন আমি ধরো সিঙ্গেল চাইল্ড, আমার নিজের কোনো ভাই বোন নেই, কিন্তু তা সত্ত্বেও আমার যে কাজিন আছে, প্রচুর কাজিনরা রয়েছে। হ্যাঁ, আমি বলছি না যে সকলের কাজিনরাই যে ভীষণ বেশ ফ্রেন্ডলি হবে, সেই একটা সম্পর্ক তৈরি হবে সিবলিংদের মধ্যে, যেমন হয় নাই হতে পারে, কিন্তু কি জানো তো সঞ্চারী, তোমার মন খারাপ যেহেতু হয় তাই তোমায় বলি, আশেপাশে না এমন প্রচুর মানুষ পাবে যারাও তাদের নাতি নাতনিদের কাছে পায় না, তারাও নাই দাদু দিদা ডাকটা শুনতে খুব ভালোবাসে। একটু তাকিয়ে দেখো তুমি আশেপাশে, কেউ না কেউ কখনো না কখনো তোমার সাথে দেখা হবে যে তোমার মুখ থেকে এই মিষ্টি ডাকটা শুনতে ভালোবাসবে। তুমি তোমার দিদাকে দেখো নি, তিনি খুব ভালোবাসতেন যখন, কোথাও না কোথাও কোনো এক দিদা তো তুমি পাবে, এটা আমার বিশ্বাস। আমার মনে হয় যখন তুমি এত মন থেকে চাও। আর একটা কথা যেটা তুমি বললে, তোমার দাদু ঠাম্মার কাছে হয়তো তুমি সেই তুমি যেমন যেমনভাবে ভাবছো যে প্রিয় নাতি নাতনি হিসেবে তারা বাকিদের যেমন জায়গা দিয়েছেন, হয়তো তুমি সেই জায়গাটা পাওনি, কিন্তু বিশ্বাস করো, আবারও বলছি একটা কথা, অনেক কিছু মানুষ নিজের মানুষদের কাছ থেকে পায় না, কিন্তু দেখো তার বাইরেও একটা জগৎ আছে। আমার বিশ্বাস তুমি না পাবে কোনো একদিন। আমি জানি না যে আমি এটা খুব ফিল করতে পারছি, যেহেতু আমি চারজনকেই খুব ছোট থেকে পেয়েছি, আমার দাদু দিদা এবং ঠাম্মা দাদু ভাই, আমি খুব রিলেট করতে পারছি এই জায়গাটা কেমন হয়। শ্রমিক, তুমি কি বলবে?
1: হ্যাঁ, মানে আমি এই বিষয়ে, মানে আমিও তোমার মতোই আর কি, মানে আমিও তো সবটা পেয়েছি। এবার এই জায়গা থেকে দাঁড়িয়ে যে না পাওয়ার যন্ত্রণাটা যে ঠিক কীরকম, বা ঠিক ওই পেয়েও যেন পেলাম না সেটা ফিল করতে পুরোপুরি যে পারছি এরকমটা নয়, কিন্তু তোমার কষ্টটা তো বুঝতেই পারছি। সেটা কেন আমরা জানি না, মানে কোনো নাতি বা নাতনি তার দাদু ঠাকুমা বা ঠাকুরদা ঠাকুরমার কাছে যে প্রিয় হতে পারে না, এটা হয়তো আমিও জীবনে প্রথমবার মানে এরকম একটা ঘটনা শুনলাম আর কি, যে প্রিয় নয় এরকম একটা কিছু। কারণ সবসময়তেই মানে আমিও যা দেখেছি আর কি, যে দাদু ঠাকুমা বা নাতি নাতনির এত মিষ্টি একটা সম্পর্ক থাকে, এত মধুর একটা সম্পর্ক থাকে, তো সেই সম্পর্ককে অস্বীকার করে কেন একজন দাদু বা দিদা সেই নাতি বা নাতনিকে পছন্দ করবে না, এর তো কোনো উত্তর জানা নেই। তবে হ্যাঁ, শ্রেয়া যেমন বলল, আমিও সেরকম আশাবাদী তো হতেই পারি যে তুমি দেখো মানে পুরো জীবনটাতে, এখন আমরা জানি না এক্স্যাক্ট তোমার কত বয়স, পুরো জীবনটাতে তুমি দেখবে কোথাও না কোথাও কিছু না কিছু একটা কোনো না কোনো একটা দাদু ঠাকুমা থাকবে যার সঙ্গে বা যাদের সঙ্গে তুমি হয়তো সেই ফিলিংসটা হয়তো শেয়ার করতে পারবে, এবং তোমার সঙ্গে হয়তো সেরকম একটা সম্পর্ক হয়ে যেতে পারে। উদাহরণস্বরূপ এরকম বলা যায়, আমরা জানি না যে তোমার বয়স কত, এরকম তো হতেও পারে শ্রেয়া, যে ধরো ওর সঙ্গে
2: সঞ্চারী এখন নার্সিং পড়ছে,
1: আচ্ছা মানে কলেজে পড়ে আর কি, আচ্ছা এরকম তো হতেও পারে যে ধরো ওর যে হাজবেন্ড হলো তারও কোনো দাদু ঠাকুমা রয়েছে বা তার কোনো ঠাকুরদা ঠাকুমা রয়েছে, তাদের হয়তো চোখের মণি হয়ে গেল সঞ্চারী, এরকম তো হতেও পারে, আমি জানি না, আমি
2: জাস্ট সেটা হতেই পারে বা ধরো সেটাও হয়তো একটু দূরের কথা, কিন্তু আশেপাশে এমন অনেক মানুষ হতেই পারে, যেমন শ্রমিক বলছে তুমি কে বলতে পারে তুমি যে দোকান থেকে সব কেনো, বা তুমি একটুখানি মার্কেটে যেও গিয়ে দেখবে যারা বিক্রি করতে বসেন তাদের অনেকের সঙ্গে না এমন একটা সুন্দর সম্পর্ক হয়ে যায়, এবং তুমি যদি তাদেরকে ওই ডাকটায় যখন ডাকবে তারা খুব খুশি হয়, একটা একটা সরল হাসি তাদের মুখে দেখা যায়। কি জানো তো সঞ্চারী, আমাদের সৌমিক একটা কথা বলছিল, বিভিন্ন মানুষের তো বিভিন্ন অভিজ্ঞতা, সত্যি সত্যি হয়তো সৌমিকও এমন দেখেনি যে কোনো দাদু ঠাম্মা বা দাদু দিদা নাতি নাতনিকে ভালোবাসে না, কিন্তু এটা হতে পারে, অনেক মানুষেরই না লিমিটেশন থাকে, মানে ধরো মা বাবাও হতে পারে, এমন অনেক মা বাবাও আছেন যারা সন্তানকে সেই ভালোবাসা দিয়ে উঠতে পারেননি, শুধু নিজেদের পজিশন হোল্ড করার জন্য মা বাবা হতে চেয়েছিলেন, হয়েছেন, কিন্তু প্রকৃত অর্থে মা বাবা হয়ে উঠতে পারেননি। এটাও ঠিক তেমন, মানুষের লিমিটেশন থাকবে, তার জন্য তুমি মনকে ছোট করো না, মন খারাপ করো না। আমরা অপেক্ষায় রইলাম সঞ্চারী, কোনো একটা দিন কোনো একটা চোখ কথায় তুমি মেসেজ করে আমাদের বলবে যে তুমি এমন কোনো একটা মানুষের সঙ্গে বা এমন কোনো একটা মানুষের দেখা পেয়েছ যাকে তুমি খুব আনন্দ সহকারে দিদা দাদু বা ঠাম্মা এই সম্বোধন করে ডাকতে পারছ, এবং তার সাথে তোমার একটা সুন্দর সখ্যতা গড়ে উঠেছে। আমরা চাই তোমার সাথে এমনটা ঘটুক। হ্যালো চুপ কথা, তোমরা দুইজনে আমার আশীর্বাদ নিয়েও নিলাম, আমি রোজ দিন শনিবার এবং রবিবার শুনি। আগামীকাল আমার নাতি চেন্নাই যাচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়তে, আশীর্বাদ করবে বেহালা চৌরাস্তা থেকে জবা। তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে, আমার বয়স 75। সৌমিক কি কোইন্সিডেন্সটা একবার ভাবতে পারছো, মানে একজন দিদা মেসেজ করেছে এবং সে বলছে যে আমার নাতি ইঞ্জিনিয়ারিং পড়তে যাচ্ছে, তোমরা আশীর্বাদ করো। আচ্ছা এই যে তুমি আমাদের মেসেজ করলে, আশা করছি তুমি আমাদেরও দিদা বা দাদু যাই হও না কেন, তুমি একটু সঞ্চারীর জন্য একটা মেসেজ করবে প্লিজ, আমরা এইভাবে কানেক্ট করতে চাই। সঞ্চারী খুব দুঃখ পাচ্ছিল ওর এরকম দাদু বা দিদা বা এরকম ঠাম্মা বা দাদু নেই, প্লিজ তুমি একটু প্লিজ সঞ্চারীর জন্য একটা মেসেজ করো। তোমার নাম জবা, তোমার নামও বলে দিলাম, আমরা অপেক্ষায় রইলাম, সঞ্চারী আজকে অনেক কিছু হতে পারে।
1: হ্যাঁ অপেক্ষায় রইলাম যে প্লিজ একটা মেসেজ আপনি করে দিন, তাহলে হয়তো সঞ্চারীর একটু ভালো লাগবে, কারণ ও একটু মন খারাপ করছে, বুঝতে পারছিলাম আর কি ওর মেসেজটা পড়ে আর কি। আর হ্যাঁ আমাদের আশীর্বাদ করার কতটা কি ক্ষমতা আছে আমরা জানি না, তবে হ্যাঁ আমরা অবশ্যই বেস্ট উইশেস অবশ্যই থাকবে, যেন আপনার যে নাতি রয়েছে সে চেন্নাইতে ইঞ্জিনিয়ারিং পড়তে যাচ্ছে, খুব ভালো করে তার পড়াশোনা হোক, খুব ভালোভাবে সে জীবনে এস্টাবলিশ হোক, খুব ভালো কাটুক তার কলেজ জীবন। প্রথম প্রথম একটু খাওয়ার অসুবিধা হবে, কিন্তু আস্তে আস্তে সে মানিয়ে নেবে, সবটাই মানিয়ে নিতে হয় আমাদের, তো সব কিছু মিলিয়ে আমরা একসঙ্গে ভালো থাকবো আর কি। এবং কয়েক দিন পর কয়েক মাস পর এরকম আমরা এক্সপেকটেশন রাখছি যে কোনো এক চুপ কথায় আপনি আবার আমাদেরকে জানাবেন যে এখন আপনার নাতি ঠিক কেমন আছে বা তার কোর্স কেমন চলছে বা তার কি জীবনের কি আপডেট ইত্যাদি ইত্যাদি, অপেক্ষায় থাকবো।
2: হ্যাঁ অপেক্ষায় তো থাকবোই আমরা, এবং তোমাদের মেসেজের অপেক্ষাও করবো। 9903652992 এই নম্বরে সৌমিক আশ্রিয়া তোমার অপেক্ষায় থাকবে একদম রাত 3টে পর্যন্ত। আর তোমাদের জন্য ভীষণ ভীষণ সুন্দর একটা গান শুনতে থাকো আর আমাদের সঙ্গে থাকো।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা 107 FM রেইনবোতে চুপ কথা
1: 107 FM রেইনবোতে চুপ কথায়। আজকে সৌমিক এবং শ্রেয়া তোমার সঙ্গে রয়েছি বলতে বলতে কিন্তু এক ঘন্টা থেকে গেলাম, আরও দু ঘন্টা আমরা একসঙ্গে থাকবো, একসঙ্গে আমরা গল্প করব, একসঙ্গে আমরা তোমার মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব। তুমি যা আমাদের শেয়ার করবে সেগুলো সবার সঙ্গে ভাগ করার চেষ্টা করব, সব কিছুই করব। তার জন্য তোমার যেটা করতে হবে, যে তুমি যদি চাও যে তোমার কথাটা এখনও আমাদের বলা হয়নি, এখনও আমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাহলে প্লিজ সেই আমাদের ম্যাজিক্যাল নাম্বার যেটা তোমার কাছে সেভ করা রয়েছে 9903652992, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা SMS করে তোমার কথা কিন্তু আমাদেরকে জানাতে পারো। আর আজকে আরেকটা বিশেষ সারপ্রাইজ রয়েছে, সেটা একটু বলে দিই, সেটা হচ্ছে
2: বলে দেবে, আচ্ছা বলে দাও,
1: হ্যাঁ এখন বলে দিচ্ছি কিন্তু এক্ষুনি আমরা নিচ্ছি না। সেটা হচ্ছে যে আমি আর শ্রেয়া আজকে চিন্তাভাবনা করলাম, যেটা সেটা হচ্ছে যে অনেকদিন তোমাদের সঙ্গে বা তোমার সঙ্গে ডিরেক্ট একসঙ্গে কানে কানে কথা হয়নি, তো আজকে আমরা ফোন নেব, তো সেই ফোন নাম্বারটা আমরা ডিরেক্ট সরাসরি আমরা অন এয়ারে নেব, এবং সেই ফোন নাম্বারটা হচ্ছে 2213-1341। নাম্বারটা আরেকবার বলছি, 2213-1341। নাম্বারটা সেভ করে নাও, একটু পরে, এক্ষুনি কল করার দরকার নেই, আমরা কয়েকটা
2: অন্তত আরও আধ ঘন্টা পরে, হ্যাঁ
1: আরও আধ ঘন্টা পর থেকে মোটামুটি 1:30 থেকে তোমরা কল করতে পারো, আমরা কিন্তু ফোন নেব। এটুকুই সারপ্রাইজ ছিল আজকে, বলে দিলাম, প্রিপেয়ার থাকো।
2: আর এখন তোমার মেসেজ। ডিয়ার শ্রেয়া অ্যান্ড সৌমিক, আশা করি ভালো আছো। রিঙ্কু খান, হাওড়া আন্দুল কোটির বাজার থেকে।
1: হ্যাঁ রিঙ্কু, খুব ভালো আছি, তুমি কেমন আছো?
2: ও ভীষণ ভালো আছে, শোনো কি করছে লিখেছে। আজ আমি ভীষণ হ্যাপি, কারণ গতকাল আমি, ফ্রেন্ডস শাকিল খান ও রাজা শেখ দীঘা ঘুরতে এসেছি। সকাল থেকে ভীষণ এনজয় করছি, সি বিচে স্নান করলাম, হোটেলের সুইমিং পুলে সুইমিং করলাম, জাস্ট জমিয়ে মজা করছি। আর এখন তোমাদের শুনছি নিউজ অন ইয়ার অ্যাপে। তোমরা ভালো থেকো, সারা রাত আছি, কাল মনে হয় উদয়পুরে যাব, বুঝতে পারছো? দারুণ মজা করছে,
1: দারুণ দারুণ দারুণ মজা করছে, এবং এটা আমাদের একটা বিরাট বড় প্রাপ্তি। সেটা হচ্ছে যে এই মজা আমাদের সঙ্গে একে ভাগ করে নিচ্ছে, এবং এই মজার মধ্যে বন্ধুদের সঙ্গে ঘুরতে গেছে, সেখান থেকেও সময় বার করে চুপ কথাকে যে কানে রেখেছে, এটা আমাদের একটা বিরাট বড় প্রাপ্তি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ রিঙ্কু, এইভাবেই আমাদের পাশে থাকো, এইভাবেই আমাদের সঙ্গে থাকো, আর এই রকমভাবেই আমাদের প্রচুর ভালোবাসো, থ্যাংক ইউ সো মাচ।
2: হাই চুপ কথা প্রিয় দাদা ও দিদি, তোমরা ভালো আছো? ভালো আছি,
1: ভালো আছি।
2: বর্ষার আকাশ কেমন লাগছে? আমি কিছু একটা করতে চাইছি জীবনে, কিন্তু কোনো একটা পথ ঠিক করতে পারছি না, ঠিক কোন দিকে গেলে ঠিক হবে, কোন দিকটা বেছে নেব। কলেজে ভর্তি হয়েছি সবে, বারুইপুর থেকে বাপি জিজ্ঞাসা করছে।
1: আচ্ছা, বারুইপুর থেকে বাপি, বাপি তোমাকে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে, হ্যাঁ কালকে বিকেল থেকে, কালকে বিকেল থেকে আমার আকাশটা বেশ ভালো লাগছে, আজকেও সকাল থেকে আকাশটা ভীষণ সুন্দর লাগছে, অনেকটা আমার, যদিও এখনও অনেকটাই দেরি, কিন্তু আমি একটু শরতের আকাশের সঙ্গে যেন মিল পাচ্ছি আর কি, অনেকটার মানে রোদ ঝকঝকগুলো আর কি, মানে খানিকটা সেরকম লাগছে আর কি। কালকে বিকেল থেকেও খুব সুন্দর আকাশটা ছিল, তো বর্ষার আকাশ আপাতত আমার ভালোই লাগছে। আর এরপর তোমার যেটা বলে সেটা হচ্ছে, ও কি ক্যারিয়ারের কথা জানতে চেয়েছে? যে
2: ও কলেজ অ্যাডমিশন নিয়েছে, কিন্তু ও বলছে ঠিক বুঝতে পারছে না কি করবে,
1: কি বিষয় লিখে মানে অ্যাডমিশন নিয়েছে সেটা তো লেখেনি। আচ্ছা, সুতরাং এটুকু বোঝাই যাচ্ছে যে ও যে বিষয়ে অ্যাডমিশন নিয়েছে সেটা ওর পছন্দের বিষয় নয়, ওর মেসেজ দেখে যা বোঝা যাচ্ছে
2: মনে হচ্ছে সেটাই।
1: হ্যাঁ, তার কারণ হচ্ছে যদি সেটা হতো সেক্ষেত্রে সে কখনোই এরকম কোনো কনফিউশনে থাকতো না। তবু তোমার যেটা বলবো সেটা হচ্ছে, অ্যাকচুয়ালি এটা না, তোমার নিজেকে একটু প্রশ্ন করতে হবে যে এক্স্যাক্টলি তুমি জীবনে ঠিক কী চাও, কারণ তোমার চাওয়ার উপরই সবটা ডিপেন্ড করছে। আমরা অনেকেই অনেক কিছু চাই, সব সময় যে সেই চাওয়াগুলো আমাদের পূরণ হয় এরকমটা নয়, সব সময় যে সেই আমাদের চাওয়া অনুযায়ী আমাদের জীবন একই পথে চলে এরকমটাও নয়। কিন্তু হ্যাঁ, সেই চাওয়াগুলোর নিয়ে একটু ঝাড়াই বাছাই করতে হবে, একটু প্র্যাকটিক্যাল হতে হবে যে আমি এক্স্যাক্টলি জীবনে ঠিক কী কী করতে চাই, এই এই কাজগুলো করার জন্য আমার কী কী প্রয়োজন, এবং যে যে জিনিসগুলো আমার প্রয়োজন সেই সেই জিনিসগুলোকে অ্যাচিভ করার মতো অবস্থায় এই মুহূর্তে আমি রয়েছি কি না, এই সব কিছু বিচার করে কিন্তু তোমাকে একটা ডিসিশনে আসতে হবে। এবার তুমি মানে সবে কলেজে ভর্তি হয়েছো, পুরো জীবন তোমার পড়ে রয়েছে, একদমই এরকম ভাবার কোনো ব্যাপার নয় যে তোমার খুব দেরি হয়ে গেছে, এরকমটা নয়, এরকম নয় তো ব্যাপারটা যে তুমি যে কলেজে যে সাবজেক্ট নিয়ে পড়ছো বা যে স্ট্রিম নিয়ে ভর্তি হয়েছো সেটা তুমি একইভাবে বজায় রাখতে চাও, এবং তার পাশাপাশি অন্যান্য তোমার একটা কোনো পছন্দের কাজ যেটা তুমি করতে ভালোবাসো সেরকম করতে চাও। যদি সেটা হয়ে থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই, তুমি কলেজ থেকে একটু সময় বার করে, মানে কলেজের পর যদি সেটা পসিবল হয় সন্ধ্যের দিকে, সেই সব সময় তুমি তোমার সেই পছন্দের কাজটা করতে পারো, বা সেই তোমার পছন্দের কাজ করার জন্য যে প্রিপারেশনটা তোমার নিতে হবে সেটা সেই সময়তে তুমি করতে পারো, কলেজ থেকে ফিরে সন্ধ্যেবেলার দিকে সেই কাজটা রাখতে পারো, বা খুব সকালে ঘুম থেকে উঠেও তুমি সেই প্রিপারেশনের কাজটা করতে পারো। সেক্ষেত্রে আমার মনে হয় যে তুমি যে জিনিসটা জীবনে করতে চাইছো সেটা যদি অ্যাচিভ করতে পারো তাহলে হয়তো তোমার এই কনফিউশনটা আর থাকবে না, কারণ যখনই আমরা আমাদের একটা কোনো অপছন্দের বিষয় নিয়ে ভর্তি হই বা এমন একটা বিষয় নিয়ে ভর্তি হয়েছি যে বিষয়ে আলটিমেটলি আমি জীবনে কি করব একটু অনিশ্চয়তা আছে, সেই রকম যদি কোনো বিষয় থেকে থাকে তাহলে তো তোমাকে একটু চিন্তাভাবনা করতে হবে। তবে হ্যাঁ, তোমাকে যেটা বলার সেটা হচ্ছে যে এক্ষুনি তুমি কোনো হার্ড ডিসিশান নিতে যেও না যে আমি কলেজ ছেড়ে দেবো, আমি কলেজ ছেড়ে দিয়ে একদম নতুন করে কিছু শুরু করব, এরকম ডিসিশান এক্ষুনি নেওয়ার দরকার নেই। তুমি একটু চিন্তাভাবনা করো, একটু তোমার যদি কোনো বাড়ির বড় কেউ থাকে তার সঙ্গে বলো, তার সঙ্গে একটু কথা বলো, একটু আলোচনা করো যে তুমি ঠিক জীবনে ঠিক এক্স্যাক্টলি কী করতে চাও, এবং সেই করতে চাওয়ার সঙ্গে বাস্তবের কতটা মিল আছে, সেই করতে চাওয়াটা কত বাস্তবিক হবে সেটা একটু আলোচনা করে নাও। আমার মনে হয় সেক্ষেত্রে তোমার ডিসিশান নিতে সুবিধা হবে। তার কারণ হচ্ছে তুমি খোলসা করে তো খুব একটা কিছু বললে না যে তুমি ঠিক, মানে তুমি যদি এটা বলতে যে আমি এই করতে চেয়েছিলাম আর আমি কলেজে এই নিয়ে ভর্তি হয়েছি, বা আমি কলেজে ঠিক জিনিস নিয়েই ভর্তি হয়েছি কিন্তু ভর্তি হওয়ার পর মনে হচ্ছে জিনিসটার প্রতি আমার খুব একটা ইন্টারেস্ট নেই, তো মানে এরকম এক্সাম্পল হিসেবে আমার কিছু বন্ধুকে আমি দেখেছি আর কি, যেন জাস্ট এক্সাম্পল হিসেবেই ধরবে, অন্য কোনোভাবে কেউ ধরবে না। সেটা হচ্ছে যে আমরা ধরো ক্লাস 11-12 যখন ম্যাথস করতাম আমাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগতো, খুব ইন্টারেস্টিং লাগতো, তো কেউ কেউ তার মধ্যে কলেজে যখন ভর্তি হলো ম্যাথস অনার্স নিয়ে ভর্তি হলো, এবার ভর্তি হওয়ার পর কলেজটা যখন মানে ম্যাথসটা যখন অনার্সে পড়ছে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে, তখন যেন মানে ম্যাথসের থেকে খারাপ কোনো সাবজেক্ট আর তারা চোখে দেখেনি এরকম একটা কিন্তু সিচুয়েশান তাদেরকে আমি দেখেছিলাম। আমি জানি না, মানে আমি যাদেরকে দেখেছিলাম আমি তাদের কথাই বলছি, আমি জানি না তার সিলেবাস কী বা সেখানে কোনো খারাপ লাগার মতো ব্যাপার আছে কি না বা কোনো ভালো লাগার মতো ব্যাপার ছিল কি না, কোনোটাই আমি জানি না, আমি তাদের এক্সপিরিয়েন্সটা জাস্ট শেয়ার করছি, তো সেরকম দেখেছিলাম আর কি। তো সেটাই বলার আর কি, যে এরকম প্রাইমারিলি আমাদের অনেকের অনেক কিছুই ভালো লাগে কিন্তু আলটিমেটলি সেটা যখন আমরা প্র্যাকটিক্যালি জীবনে অ্যাপ্লাই করতে চাই তখন আর আমাদের ভালো লাগে না। তো আমার মনে হয় তুমি এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তাভাবনা করো, একটু বাড়ির বড়দের সঙ্গে একটু আলোচনা করো, বা তোমার যদি কোনো ক্লোজ স্যার থেকে থাকে সেটা প্রাইভেট টিউশনে হোক বা সেটা তোমার স্কুলের টিউশন হোক যেখানেই হোক না কেন, সেরকম যে একটু ভালো সাজেস্ট করতে পারে, ভালো ডিসিশান দিতে পারে সেরকম কারোর সঙ্গে একটু আলোচনা করো, আমার মনে হয় সেক্ষেত্রে ভালোই হবে।
2: চুপ কথা, আমি পূজা, একটা দিন আমি যে বন্ধুদের জন্য সবসময় আচ্ছা হয়তো এই বন্ধুদের জন্য অনেক কিছু করেছিল, তারা আজ কেউ ওর পাশে নেই, তাই ওর বক্তব্য যে আমি ভুল ছিলাম, আমার সব থেকে প্রিয় মানুষকে ছেড়েছিলাম, আমি আর পারছিলাম না। হ্যাঁ, আমি একজনকে

0: একদিকে বেঁচে গিয়েছিলাম, সে ভালো রাখতো আমাকে কিন্তু সে থাকতে পারেনি, কেউই তা বুঝলো না, সবাই চলে গেল। আজ আমি ছ মাস পর ফিরে এসে তার সাথেই বিয়ে করতে চলেছি, এখন আর বন্ধুত্বের দরকার পড়ে না। এরকম হ্যাপি এন্ডিং সকলের হয় না। তো পূজা, খুব ভালো লাগলো তোমার কথা শুনে, এরকম যদি আরও সকলের হয় ভালো হয়, কিন্তু হ্যাঁ এমন যদি নাও হয় তবুও ওই যে একটা কথা বললাম না, তোমার গল্পের লেখক তুমি নিজে, এন্ডিং পাল্টে নেবে, চেঞ্জ করে নেবে, নিজে লিখে নেবে আর সেটাই ফলো করবে। হাই চুকথা, আমি নন্দিনী। আমি মাধ্যমিকের পর যেই স্কুলে আগে পড়তাম সেই স্কুল ছেড়ে অন্য স্কুলে এসেছি। আমার আগের স্কুলের বন্ধুরা আর আমাকে কল বা মেসেজ করে না, ওরা কি আমাকে ভুলে গেল? আমার না খুব কষ্ট হয় জানো তো। আচ্ছা, এই জন্য নন্দিনীর খুব কষ্ট হয়, এটা নিয়ে অলরেডি আমরা বোধহয় একবার কথা বলেছি সৌমিক, তাই না?
1: হ্যাঁ, সেটা স্কুল থেকে মানে কলেজের ব্যাপার ছিল, কিন্তু ওই আর কি মোরাল অফ দ্য স্টোরি একই ছিল আর কি, স্কুল ছেড়ে অন্য স্কুলে বা স্কুল ছেড়ে কলেজ, ব্যাপারটা একই ছিল। তো দেখো, এটা তো কিছু করার নেই, তুমি নির্দিষ্ট হয়তো কোনো কারণ, সেখানে তুমি হয়তো তোমার যে স্কুলে আগে পড়তে সেখানে হয়তো তুমি তোমার পছন্দের সাবজেক্ট পাওনি, সেখানে হয়তো সেই পার্টিকুলার স্কুলে হয়তো সেই পার্টিকুলার সাবজেক্টটা হয়তো পড়ানো হয় না, তুমি হয়তো একটা অন্য কিছু নিয়ে পড়তে চেয়েছিলে। তো কিছু কিছু বৃহত্তর স্বার্থের জন্য আমাদের হয়তো কিছু ছোট ছোট স্যাক্রিফাইস করতে হয়, কিন্তু তার সঙ্গে বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে বা বন্ধুরা যোগাযোগ করবে না, এর কোনো সম্পর্ক নেই। আমার মনে হয় যে তুমি নিজে একবার যোগাযোগ করে দেখো তাদের সঙ্গে, কোনো একটা উইকেন্ডে তুমি তাদের বাড়ি যাও। স্কুলের বন্ধু যখন, তাহলে নিশ্চয়ই সবাই খুব বেশি দূরে, মানে প্রচুর তোমাকে দূরে যেতে হবে এরকমটাও নয়, সবাই হয়তো খুব অ্যাক্সেসেবল দূরত্বের মধ্যেই থাকবে। তো আমার মনে হয় সেক্ষেত্রে তুমি একটা কোনো একটা রোববার সকালে, কালকে সকালেই হতে পারে, রবিবার সকালবেলা একদিন চলে যাও তাদের কারোর একটা বাড়িতে, যে কী ব্যাপার, তোরা আমার সঙ্গে কথা বলছিস না, কী হয়েছে, তোরা কি আমার সঙ্গে যোগাযোগ রাখতে চাইছিস না। হতে পারে যে তারাও হয়তো যখন ক্লাস টেনের পর ইলেভেনে নতুন সিলেবাসে শুরু করেছে, দেখেছে একটা বিশাল কিছু সিলেবাস, তাদেরও হয়তো সময় সুযোগ করা হয়ে ওঠেনি, বা হয়তো এরকমও হতে পারে যে তারাও হয়তো একই ভাবছে যে ও আমাদের ছেড়ে অন্য স্কুলে চলে গেল, দেখো তারপরে ভুলে গেছে, আমাদের সঙ্গে আর যোগাযোগ রাখে না। তো আমার মনে হয় সেক্ষেত্রে তুমি নিজে একবার ইনিশিয়েটিভটা নাও, সেক্ষেত্রে দেখো কি আপডেট হয়, কি রেজাল্ট হয়। এরকম তো হতেও পারে যে তারাও হয়তো ওয়েট করছে, তারাও হয়তো একই জিনিস ভাবছে যে সে হয়তো আমাদেরকে ভুলে গেছে, তাই মানে তোমার কথা ভাবছে আর কি। তো আমার মনে হয় যে তুমি একবার নিজে থেকে যোগাযোগ করো, যদি যোগাযোগ করে কোনো ফ্রুটফুল রেজাল্ট হয় তাহলে সেটাও আমাদেরকে জানিয়ে চুপ কথায় 9903653992 তে।
0: হাই চুপ কথা, আমি শান্তনু। অনেক কিছুর অবসান হয়েছে আমার জীবনে, ফিরে পেয়েছি আমার স্বপ্নগুলো। জাস্ট একটা স্বপ্নের দৌড়ে আমি একজন সেভিং ভলেন্টিয়ার এক্সামের জন্য, আমি একজন যোগ্য ক্যান্ডিডেট, আমি 42 কিলোমিটার ম্যারাথন রানার আর রাত 3টে পর্যন্ত আছি। থ্যাংক ইউ শান্তনু লিখেছে।
1: থ্যাংক ইউ শান্তনু,
0: ভালো লাগলো যে তুমি তোমার জীবনের এই সুন্দর জিনিসগুলো আমাদের সঙ্গে শেয়ার করলে। তবে তোমায় বলি না, সবসময় যে তোমার সাকসেস বা হ্যাপিনেসটাই শেয়ার করতে হবে তার কোনো মানে নেই, জানি তো তোমার মনে অনেক কিছু জমে আছে, আর সেই জমে থাকা নুড়ি পাথরগুলো নিশ্চিন্তে তুমি এই চুপ কথার ঝুলিতে ঢেলে দিতেই পারো, সৌমিক আর শ্রেয়া তোমার জন্যে আছে। আচ্ছা, আমাদের অ্যান্ডি, আমাদের রেগুলার লিসনার অ্যান্ডি, অ্যান্ডি সৌমিককে হানি বয় বলে। আচ্ছা, আর আমার তো একটাই নাম আছে, শান্ত স্নিগ্ধ সুইট গার্ল শ্রেয়া, এটাই নাম দিয়েছে। তোমরা কেমন আছো? অনেকদিন পর সৌমিককে চুপ কথা শুনতে পাচ্ছি। আচ্ছা, দুজনকেই, আচ্ছা ওকে, মানে ওর ভালো লাগছে আমাদের পারফরমেন্স, দুজনের পারফরমেন্স ওর পছন্দ, আর সলিউশনগুলো খুব ভালো লাগছে, আর আমাদেরকে বলেছে বয় অ্যান্ড গার্ল, তারপরে লাস্টে লিখেছে অ্যান্ডি।
1: ভালো করে দেখো আর কানে আমাদেরকে রাখো, মিউট করে দেখো আর আমাদেরকে কানে রাখো, তাহলে সুবিধা হবে। আর হ্যাঁ, তুমি আমাদের প্রত্যেক মানে প্রোগ্রামে, প্রত্যেক শোতে আমাদের মেসেজ করো, তো থ্যাংক ইউ সো মাচ, এভাবেই আমাদের পাশে থাকো, সঙ্গে থাকো আর কি। তবে হ্যাঁ, অনেক দিন আগে যে কথা ছিলাম এরকমটা নয়, জাস্ট গত সপ্তাহে, হ্যাঁ গত সপ্তাহেই তো চুপ কথায় ছিলাম বোধ হয়।
0: ব্যাপারটা কি হয় জানো তো সৌমিক, ওই একটা সপ্তাহ যখন মাঝে হয়ে যায় তারপরে আমরা আসি, তখন আমাদেরও তাই মনে হয়, আমাদের লিসনারদেরও তাই মনে হয়, কত দিন দেখা হয়নি। প্রিয় সখী শ্রেয়া, আমি জানি সখী বলে আমায় একজনই ডাকে, কে বলো তো?
1: কে?
0: ডোরা।
1: ও,
0: আর প্রিয় বন্ধু সৌ, তোমারও নাম দিয়েছে।
1: থ্যাংক ইউ সো মাচ।
0: তোমাদের শুনতে খুব ভালো লাগছে, খুব সুন্দর গানও শোনাচ্ছ, তোমাদের ভালোবাসায় তোমাদের ডোরা ভালো আছে। জীবনে খুব বড় পরিবর্তন আসছে, ভালো কি মন্দ জানি না, তবে এটাও একটা লড়াই, তাই পিছিয়ে না গিয়ে লড়তে তো হবেই। তবু আনন্দ করে আছি, বহু বছরের স্মৃতি জড়ানো আমার ঘর ছেড়ে যেতে হচ্ছে, যেতে বাধ্য হচ্ছি। জানি না এই প্রিয় ঘরে বসে আর কতদিন তোমাদের শুনতে পারবো, তবু তোমাদের শুনতে পারাটাই সব থেকে আনন্দের কথা। কোথায় বসে শুনছি সেটা বড় কথা নয়। তোমরা খুব ভালো থেকো, নিজেদের প্রতি যত্ন নিও, ভালোবাসায় থেকো তোমাদের ডোরা। এই যে একটা কি সাংঘাতিক জিনিস ডোরা তুমি বললে, ওই নিজের চেনা ঘর, নিজের চেনা জানলা দিয়ে দেখা আকাশ, সেটা ছেড়ে যেতে মানে মন নয়, পা, শুধু পা নয়, পায়ের প্রতিটা আঙুল ভারী হয়ে যায়। জানি কি হয় এতে, বেশ কষ্ট হয়, হয়তো আমার এরকম এক্সপিরিয়েন্স হয়নি, কিন্তু প্রচুর মানুষের হয়। ছোটবেলার থেকে একটা বাড়িতে বড় হয়েছে, এবং হয়তো যে কোনো কারণে, কাজের কারণে হোক, যে কোনো কারণে হোক, নতুন বাড়ি কিনছে সেই কারণে হোক, হয়তো নতুন একটা বাড়িতে শিফট করতে হচ্ছে, কিন্তু পুরনো বাড়ির স্মৃতি আর সেই পুরনো ঘরে আটকে থাকা কত কিছু, জানি ছেড়ে যেতে কষ্ট হয়। তবু ওই যে তুমি বললে, সঙ্গে তো চুপ কথা আছে, এমন অনেক কিছু স্মৃতি তোমার মনে তো বেঁচে থাকবে, তাই না ডোরা? হায় চুপ কথা, আজ অনেকদিন পর তোমাদের শুনছি। স্মার্টফোন কেনার পর তোমাদের থেকে একটু দূরে চলে গেছিলাম, মানে অনলাইন অ্যাপগুলোতে একটু বিজি হয়ে গিয়েছিলাম, কিন্তু আজ হঠাৎ এক বন্ধু আমার থেকে স্মার্টফোন থেকে FM কীভাবে শোনা যাবে সেটা জানতে চাইল। আমি তাকে শেখালাম, আর চুপ কথা শোটার কথাও জানালাম, আর এখন আমি তোমাদের শুনতে শুরু করলাম। এবার থেকে প্রতি সপ্তাহে তোমাদের শুনব। শ্যামপুর হাওড়া থেকে লিখছে শ্রীকৃষ্ণ সেনাপতি। এই যে তুমি কাজটা করেছিলে, ঠিক করনি, কি বলছিলে সৌমিক বলো?
1: না আমি কিছু বলছিলাম না, আমি একদম, হ্যাঁ তুমি স্মার্টফোন কিনেছো বলে চুপ কথাকে দূরে সরিয়ে দেবে এরকম তো কথা ছিল না, এরকম কথা তো তুমি আমাদের দাওনি, এর জন্য খুবই অভিমান হলো। যাই হোক, তুমি আজকে আবার যে কোনো কারণেই হোক না কেন, চুপ কথা এমন একটা শো বা এমন একটা প্রোগ্রাম, সে সব সময়তেই নতুন কিছু সংযোজন করে, নতুন মানুষকে সংযোজন করে। এই যে তুমি গেছিলে, মানে মাইনাস হয়েছিল, কিন্তু যখন ফিরে এলে আবার, তখন কিন্তু আবার এক্সট্রা একটা প্লাস আছে, তো এর জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। এটাই চুপ কথার ম্যাজিক, চুপ কথা যখন কোনো মানুষের জীবনে আবার ফিরে আসে, তখন সে একটা অন্য একটা মানুষকে সঙ্গে নিয়েই ফিরে আসে। এর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এইভাবেই আমাদের পাশে থেকো। তবে হ্যাঁ, স্মার্টফোন কেনো, আর যতই তোমার ফোন আরও বেশি স্মার্ট হয়ে যাক না কেন, চুপ কথাকে কখনোই কান থেকে সরিও না, তার কারণ চুপ কথা তো সব জায়গা থেকেই, সমস্ত প্ল্যাটফর্ম থেকেই শোনা যায়। সেটা তুমি রেডিওতেও শুনতে পারো, তুমি অনলাইন অ্যাপেও শুনতে পারো, বা তোমার যদি কোনো অ্যাপও না থাকে, রেডিও না থাকে, সেক্ষেত্রে তুমি একদম জাস্ট গুগলে 107 FM রেনবো কলকাতা এরকম বলে সার্চ করলে প্রথম যে লিঙ্ক আসবে, সেই লিঙ্কে ক্লিক করে দেখবে একটা প্লে বাটন আছে, সেটা ক্লিক করলেই তুমি আমাদের শুনতে পাবে পৃথিবীর যে কোনো জায়গা থেকে, যে কোনো সময়। তাই একদম এইরকম ছেড়ে যাওয়ার কথা কিন্তু একদম ভাববে না।
0: প্রিয় চুপ কথা, কেমন আছো আমার প্রিয় দাদা এবং দিদিরা, বলো কেমন আছো?
1: দারুণ দারুণ।
0: কিছুদিন ধরে চুপ কথা শুনতে পারছিলাম না, গত সপ্তাহে আমার শরীরটা খুব খারাপ ছিল, আর গতকালও শুনতে পারিনি, কারণ আজ একটা ইন্টারভিউ ছিল, তাই প্রস্তুতি নিয়ে ব্যস্ত ছিলাম। আজ আমার সবচেয়ে প্রিয় দিদি শ্রেয়া দিদি ভাই, মন থেকে খুব চাইছিলাম তুমি যেন চুপ কথায় থাকো। আজ সকাল থেকেই মনটা ভালো নেই, কেন জানি না খুব অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। অনেক সময় কারোর জন্য মন থেকে অনেক কিছু করার পরেও শেষে শুনতে হয় আমি তার জন্য কিছু করিনি, আমার জন্য তার অনেক প্রিয় বন্ধু হারিয়ে গেছে, তার কোনো বন্ধু নেই, তার কেউ নেই।

সে একা হয়ে গেছে আমার জন্য, এই কথাটা আমার সবচেয়ে কাছের মানুষ বলেছে। কথাটা সত্যিই খুব কষ্ট দিয়েছে, তাই মনটা আজও ভারী হয়ে আছে। সব কিছু মিলিয়ে চাকরিটাও এখনও সেভাবে পাচ্ছি না। আর আমার সাথে আগে কি হয়েছিল চাকরি নিয়ে সেটা তো তুমি জানো দিদি। আজ একটা ইন্টারভিউ দিয়েছি, জানি না কী হবে, খুব চিন্তা হচ্ছে, মাথার মধ্যে অনেক কিছু ঘুরছে, তবুও আশা করছি

0: থ্যাংক ইউ স্পন্দন আমাদের সঙ্গে তোমার এই আজকের এই ফিলিংসটা শেয়ার করার জন্য। তবে হ্যাঁ, চিন্তা করার কোনো দরকার নেই। তবে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে দুটো জিনিস আমাদের জীবনে প্রত্যেককে করতে হয়, সেটা হচ্ছে সঠিক সময়ের অপেক্ষা এবং সেই অপেক্ষার মধ্যে সেই অপেক্ষার আমরা যে মানে যে সময়টা আমরা অপেক্ষাকে দেব সেই সময়টাতে নিজেদেরকে প্রিপেয়ার করে যাওয়া। নিজের সেটা বিভিন্নভাবে প্রিপারেশন হতে পারে, সেটা তোমার নিজের স্কিল ডেভেলপমেন্ট হতে পারে, নিজের পার্সোনাল গ্রুমিং ডেভেলপমেন্ট হতে পারে, যে কোনো কিছু হতে পারে। কিন্তু হ্যাঁ, সঠিক সময়ের জন্য ওয়েট করাটা কিন্তু খুব দরকার, কারণ দেখবে আমরা কেউই সময়ের থেকে বড় কেউ নই। আমরা জীবনে সমস্ত কিছুই করতে পারি, কিন্তু আমাদের একটা নির্দিষ্ট সময় আমাদের বাধা থাকে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই আমাদের সমস্ত কিছু করতে হয়। একটু আগে আমি টমাস আলফা এডিসনের কথা বললাম, তার কাছেও যেমন 24 ঘন্টা সময় ছিল, তোমার কাছেও 24 ঘন্টা। এবার সেই 24 ঘন্টাকে তুমি কীভাবে ইউটিলাইজ করবে সেটা তো সম্পূর্ণ তোমার ব্যাপার, সম্পূর্ণ তোমার স্বাধীনতা, সম্পূর্ণ তোমার অধিকার। তো সেই সমস্ত সময়কে সঠিকভাবে ইউটিলাইজ করা, এইটা জানাটা কিন্তু ভীষণ দরকার। এর মানে এই নয় যে সবসময় খুব জীবনকে খুব একটা মানে কি বলবো, একটা খুব হার্শ একটা রুটিনের মধ্যে বেঁধে ফেলা, যেখানে কোনো ভালো লাগা নেই, যেখানে কোনো মানে ছুটে যাওয়া নেই, যেখানে কোনো সিনেমা দেখা নেই, যেখানে কোনো গান শোনা নেই, শুধু সবসময় কেরিয়ার কেরিয়ার কেরিয়ার, সবসময় একটা মনের মধ্যে আমি কীভাবে জীবনে এস্টাবলিশ হব, জীবনে কীভাবে আমি এই কিনবো সেই কিনবো, এই এই মনের মধ্যে যদি সবসময় এই দ্বন্দ্ব চলে না, তাহলে জীবনে কোনো দিন হ্যাপি হওয়া যায় না। যদি একটু ব্যালেন্সড ওয়েতে চিন্তাভাবনা করা যায়, একটু যদি একটা চার্ট যদি কেউ বানায় যে আমার কী কী জীবনে গোল আছে, কী কী জীবনের কিছু হয়তো শর্ট টার্ম গোল হতে পারে, কিছু লং টার্ম গোল হতে পারে, সেগুলোকে যদি একটুখানি শর্ট আউট করে নেওয়া যায় এবং সেই অনুযায়ী যদি জীবনকে চলা যায়, তাহলে আমার মনে হয় যে জীবনটা অনেক বেশি সুন্দর হতে পারে, অনেক বেশি চিন্তামুক্ত জীবন হতে পারে, যেটা আমাদের খুব দরকার। সেটা হলে আমার মনে হয় তখন দেখবে চুপ কথায় খুব ভালো ভালো মেসেজ আসছে, মানে একটু সাকসেসের গল্প বেশি আসছে, অ্যাচিভমেন্টের গল্প বেশি আসছে। আমি আজকে ঠিক কীভাবে আমার জীবনটা মানে আজকের দিনটা আমি কী সুন্দরভাবে কাটিয়েছি, দেখবে সেই সব মেসেজগুলো আমাদের কাছে বেশি বেশি আসছে। আমরা এক্সপেক্ট করব যেন সেগুলো আমাদের কাছে সব সময়তেই আসে। কিন্তু হ্যাঁ, তা বলে কি মন খারাপ হলে তুমি আমাদের সঙ্গে শেয়ার করবে না? অবশ্যই করবে, আমাদের সঙ্গে শেয়ার না করলে আর কার সঙ্গে করবে? যাই হোক, 9903652992 ইজ দ্য নাম্বার, সেই নাম্বারে আমাদেরকে মেসেজ করো, হোয়াটসঅ্যাপ করো। আমরা আছি, এখনও 1.5 ঘন্টা আছি তোমার সঙ্গে, তোমার মনের গল্পগুলো শোনার জন্য।
1: নমস্কার দাদা ও দিদি, অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, অনেকদিন পর প্রোগ্রাম শুনছি, আজ রাত 3টে পর্যন্ত আছি তোমাদের সাথে। একটা খুশির খবর আছে, আগে থাকতাম বাড়িতে অনেকটা দূরে, সেখান থেকেই তোমাদের প্রোগ্রাম শুনতাম, তবে এখন কিছুটা বাড়ির কাছাকাছি এসেছি, এখান থেকে তোমাদের প্রোগ্রাম শুনছি। আগে পুনে মহারাষ্ট্রে থাকতাম, এখন সিকিমে আছি, তাও মোটামুটি বাড়ির কাছাকাছি, এই সব মিলিয়ে চলছে আর কি। সব মিলে প্রোগ্রাম ভালোই চলছে, অনেকদিন পর শুনছি। বাইরে বৃষ্টি পড়ছে, পাহাড়ের গায়ে মেঘ কুয়াশার মতো ঢেকে গেছে, এক আলাদা অনুভূতি। তোমরা খুব ভালো থেকো, ঠিক মতো বাড়ি পৌঁছে যেও, মাঝে কিছু খেয়ে নিও। বুড়াথাং এ সিকিম থেকে শ্যামাপ্রসাদ পাল ও ভোলানাথ ঘোষ। দারুণ একটা অনুভূতি,
0: আমার আমার চোখের সামনে জাস্ট একটা মানে ছবি ভেসে উঠলো যে এক্স্যাক্টলি মানে যদি ওই হয় না মানে আমরা একটু যদি জুম করি তো জুম করতে করতে দেখব যে কোনো একটা পাহাড়ের খাঁজে কোনো একটা শহর, সেই শহরের কোনো একটা ঘরের কোনো একটা জানলায় একটা আলো জ্বলছে, এবং সেটা লাইট নয়, সেটা একটা ফোনের আলো, এবং সেই ফোনের আলোতে কানে হেডফোনে 107 FM রেনবো কলকাতা চলছে, এবং সেখান থেকে আমাদের কেউ চুপ কথা শুনছে। এবং এই যে আমি যে জুমটা করছিলাম, আমার লেন্সেও কিছুটা বৃষ্টির ফোঁটা লেগে গেছে, এবং সেই বৃষ্টিটা মানে সিকিমের কোনো একটা পাহাড়ের কোনো একটা মেঘের থেকে সৃষ্টি হওয়া বৃষ্টি, উফ, অসাধারণ অসাধারণ। এইরকম যদিও বললো যে বাড়ির অনেকটা কাছে চলে এসেছে, এইরকম জায়গায় যদি যাদের হয় মানে

0: তাদের কাজের সূত্রে এইরকম একটা জায়গায় থাকা যায়, সেক্ষেত্রে আমি জানি না তার কেমন অনুভূতি হয়, ভালোই লাগে। মানে দুটো জায়গা এর আগে পুনেতে ছিল, মুম্বাইতে ছিল, সেখানেও মুম্বাইতে ওই যে কি বলে ওটাকে, ওই মেরিন ড্রাইভ,
1: আচ্ছা,
0: সেই মেরিন ড্রাইভের রাত্রিবেলা মেরিন ড্রাইভটা যেরকম দেখতে লাগে, আবার সিকিমে মানে খুব লাকি একজন পার্সন এটুকু আমি বলতে পারি আর কি, খুব সুন্দর সুন্দর জায়গায় নিজের কর্মজীবন শেয়ার করছে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। পরের মেসেজ।
1: প্রিয় চুপ কথা, খুব অদ্ভুত একটা সিচুয়েশন থেকে মেসেজ করছি। অমরনাথ যাত্রার থার্ড ডেতে যাত্রা স্টার্ট করতে চলেছি, মানে আজকে অমরনাথ যাত্রা তিন নম্বর দিন ওনার। আর্মি ক্যাম্প থেকে গাড়ি করে সবাইকে স্টার্টিং পয়েন্টে নিয়ে এসে বসিয়ে রেখেছে। রাত তিনটে যাত্রা স্টার্ট হবে, মানে চুপ কথা শেষ হবে আর তোমাদের যাত্রা শুরু হবে। চারিদিকে পাহাড়, ঠান্ডা হাওয়া, খোলা আকাশের নিচে কালো পাহাড়ের সিলিউট, চাঁদের লুকোচুরি, কেউ বসে আছে, কেউ শুয়ে আছে, মোটা জ্যাকেট টুপি জড়িয়ে সবাই রেডি। ভেতরে ভেতরে একটা এক্সাইটমেন্ট, কেউ ফার্স্ট টাইম দর্শন করবে, কেউ আগেও এসেছে, সব মিলিয়ে একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স যেটা হয়তো লাইফে একবারই আসে। বাট এর মধ্যে তোমাদেরকেও কানে রেখেছি। অরণ্য সোনমার্গ থেকে লিখছে।
0: ওরে বাপ রে বাপ, ভীষণ ভীষণ ডেডিকেটেড লিসেনার। সত্যি কথা বলছি, আমি যদি ঘুরতে যাই না, আমার না ডেট বা কোন দিন আজকে কিচ্ছু মনে থাকে না, ঠিক আছে, আবার যখন বাড়ি ফিরে আসি তখন বুঝতে পারি ও আজকে তো এইবার। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই সময়তে তুমি আমাদেরকে মেসেজ করেছো এবং চুপ কথাকে মনে রেখেছো যে আজকে শনিবার রাত, আজকে এই সময় তো চুপ কথা হচ্ছে, এবং এত একটা এইরকম একটা পরিস্থিতির মধ্যে যে তুমি চুপ কথাকে কানে রেখেছো, এর জন্য তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। এইভাবেই আমাদের ভালোবাসো, এইভাবেই আমাদের সঙ্গে থাকো, আর কী বা বলতে পারি। অল দ্য বেস্ট, খুব ভালোভাবে ঘুরে এসো এবং ঘুরে এসে জানিও কেমন ঘুরলে।
1: দেখো এত ঘুরতে যাওয়ার কথা হচ্ছে, আমরা একটু ভার্চুয়ালি ঘুরে আসি।
0: একদম,
1: চলো,
0: খুব প্রিয় একটা গান।

বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: ঘড়ির কাঁটা বলছে এখন 1:40 হয়ে গিয়েছে। তোমার সঙ্গে রয়েছে আমি আরজে শ্রেয়া এবং আরজে সৌমিক, আর আমরা দুজন এখন কি করতে চলেছি?
1: আমরা দুজন আজকে যেটা করতে চলেছি এখন, সেটা যে সারপ্রাইজটা আজকে দিয়েছিলাম আর কি, যে ফোন নেব আজকে আমরা 2213-1341 এই নাম্বারে। তো সেই নাম্বারে অলরেডি একজনকে আমরা পেয়েছি, তাকে আমরা সরাসরি সঙ্গে নেব।
0: হ্যালো হ্যালো হ্যালো হ্যাঁ, কে রয়েছেন আমাদের সঙ্গে?
2: আমি শুভজিৎ বলছি, বেলঘরিয়া থেকে।
1: আচ্ছা শুভজিৎ,
2: কল করার। হ্যাঁ শুভজিৎ, আর অ্যাকচুয়ালি আমি শুক্র শনিবারটা চেষ্টা করি চুপ কথা শোনার, মেসেজও করি, সবাইকে মোটামুটি চিনে গেছি অল্প অল্প করে, বেশি দিন হয়নি, মানে 2-3 মাস হয়তো হয়েছে, কিন্তু প্রত্যেক দিন। আজকে কল করার কারণটাই হচ্ছে চুপ কথাকে ধন্যবাদ দেবো, কালকে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে। রাত্রির 1:20 নাগাদ তখন দীপদার, বোধ হয় তখন দীপদা ছিলেন, তখন এবার প্রোগ্রাম আমি শুনি, মানে সোমবার থেকে বৃহস্পতিবার আমার টানা কাজ থাকে বলে আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, 11:30-12টার মধ্যে ঘুমিয়ে পড়ি, কিন্তু শুক্র বা শনিবারটা করি। কালকে রাত্রির 1:20 নাগাদ আমার, যখন আমি চুপ কথা শুনছিলাম, তখন আমার মোবাইলে গুগল প্রম্পট একটা আসে এবং একটা ওটিপি আসে। সেই ওটিপিটা আমার মায়ের ব্যাংক অ্যাকাউন্টের ওটিপি, এবং গুগলের যে জিমেল অ্যাকাউন্টের লিঙ্ক আছে আমার মার ব্যাংকের সাথে, সেটারও প্রম্পট আসে। কেউ ওয়েস্ট আফ্রিকার দেখাচ্ছিল, ঘানা যে দেশটা আছে, কিন্তু আমি জানি এটা ইন্ডিয়া থেকে বা কলকাতা থেকে কেউ VPN ইউজ করে, কারণ এখন তো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক দিয়ে করা যায়। সেই জন্য সঙ্গে সঙ্গে মেসেজটা আসে, আমি জেগে ছিলাম বলে আমি সেই সময় ইমিডিয়েটলি ব্যাংকে ফোন করি, লক করাই ইন্টারনেট ব্যাংকিং, প্লাস জিমেল অ্যাকাউন্ট যেটা অলরেডি ওরা হ্যাক করতে গেছিল কিন্তু করতে পারিনি, কারণ ফর্মটা আমার কাছে এসেছিল, গিয়ে আমি সমস্ত আমার অ্যাকাউন্ট খুলে দেখি যে ওখানে একটা অপশন থাকে জিমেল, আমি সবাইকে এটা সচেতন করার জন্য বলে দিচ্ছি, গুগলে যখন আপনি জিমেলে যাবেন ওখানে সেটিংসে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, সেখানে একটা অপশন থাকে স্কিপ পাসওয়ার্ড ওয়্যারএভার পসিবল, ওই অপশনটাকে সবসময় বন্ধ রাখবেন, চেষ্টা করবেন, কারণ ওটা কখনো কখনো যারা হ্যাক করতে যায় তারা কখনো কখনো উইদাউট পাসওয়ার্ডেও লগ ইন করতে পারে। এখন বিভিন্ন ভাবে তো হ্যাক হচ্ছে, তো আমি দেখলাম সেটা, কিন্তু আমি নিজের থেকে অন করিনি, ওটা বাই ডিফল্ট অন থাকে, আর ভেতরে আরো অনেক কিছু সেটিং থাকে যেটা আমরা অনেকে জানি না, মানে আমরা যারা ধরুন মোটামুটি কথিত লিটারেট, কম্পিউটার লিটারেট বা ইন্টারনেট লিটারেট, তারাও কিন্তু অনেক কিছু জানি না। এবং আমি সেটা ফিল করলাম, যেহেতু আমার মা সিনিয়র সিটিজেন, যারা হ্যাক করছে তারা কিন্তু স্পেশালি টার্গেট করে সিনিয়র সিটিজেন, এবং স্পেশালি রাত্রিবেলা এরা এই ঘটনাগুলো ঘটায়। তো আমি ওই জন্য ডিপলি গ্রেটফুল যে আমি কালকে জেগেছিলাম বলে, এটা আমি সঙ্গে সঙ্গে, নাহলে সকালবেলা জানি না কি হয়ে যেত।
0: মানে চুপ কথার জন্য এইরকম একটা বিষয়,
2: মারাত্মক একটা অভিজ্ঞতা, মারাত্মক, মানে আমি কোনোদিন এরকম এক্সপিরিয়েন্স করিনি টিভিতে বা রেডিওতে, যে কোনো জায়গায় আমি শুনেছি, আপনাদের তো সাইবার এক্সপার্টরাও আসেন, অনেক সময় শুনি, শুনে সচেতন হওয়ার চেষ্টা করি, তবুও তো হচ্ছে, সেজন্য চুপ কথাকে অনেক থ্যাঙ্কস, মানে কালকেই হয়েছে ঘটনাটা।
0: অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, ভীষণ ভালো লাগলো। আর এই যে এই এত এত সচেতনতার কথা আমরা শুনতে পেলাম, একদম, তোমরাও এই ব্যাপারটা সাবধান থেকো, তোমরাও এটা খেয়াল রেখো, আর চুপ কথা এইভাবে কারো লাইফ সেভার হতে পারে, এটা সত্যি আমাদের কাছেও একটা প্রাপ্তি।
1: সত্যি তাই, তার কারণ হচ্ছে যেরকমটা শুভজিৎ বললেন আর কি, যে আমরা তো এরকম সোশ্যাল নেটওয়ার্ক এরকম দেখে থাকি বা বিভিন্ন জায়গায় এরকম বিভিন্ন পডকাস্ট দেখে থাকি, যেখানে বিভিন্নভাবে আমাদের সাইবার এক্সপার্ট যারা রয়েছেন তারা আমাদেরকে সচেতন করার চেষ্টা করেন, কিন্তু সেটা যে কখন আমার ঘরে ঢুকে যাবে বা আমার মোবাইলে ঢুকে যাবে সেটার জন্য আমরা কেউই হয়তো সবসময় প্রিপেয়ার থাকি না। তো চেষ্টা করবো আমরা সবসময় একটু সচেতন থাকার, তার কারণ হচ্ছে এই জিনিসগুলো এখন তো ভীষণভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে আর কি। আমাদের অবশ্যই, আমাদের দেশের ভালো ভালো সাইবার এক্সপার্ট যারা রয়েছেন তারা সবসময়তে চেষ্টা করছেন এই ব্যাপারগুলোকে কন্ট্রোল করার, কিন্তু তবুও কোথাও না কোথাও, কোথাও না কোথাও কিছু না কিছু খারাপ মানুষ সবসময়তেই মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করে। তো সেই সময় এই ব্যাপারগুলো নিয়ে আমরা একটু যদি সচেতন থাকি, আমার মনে হয় সেক্ষেত্রে জীবনটা একটু ঠিকঠাকভাবে আর কি, সহজভাবে আর কি আমরা কাটাতে পারি। এরপরে মেসেজ কে করেছে, সৌম্য চৌধুরী, 5th July আমার বেস্ট ফ্রেন্ড, আজ বার্থডে, তাই আমার বন্ধুকে শুভেচ্ছা জানিও। আচ্ছা, ওকে ওকে, হ্যাপি বার্থডে।
0: হ্যাপি বার্থডে,
1: খুব ভালো থাকুক তোমার বন্ধু। তোমার বেস্ট ফ্রেন্ডের নামটা তো লেখনি, তো সৌম্য, তোমার বন্ধুকে জানাই অনেক অনেক শুভেচ্ছা চুপ কথার পুরো পরিবারের তরফ থেকে। এরপরে মেসেজ পাঠিয়েছে, আচ্ছা প্রথমে তো নাম লেখেনি, শেষে দেখি লিখেছে কিনা। প্রিয় চুপ কথা, অনেকদিন পর আবার চুপ কথা শুনছি। সেই লাস্ট ক্লাস টেনের বোর্ডসের আগে শুনেছিলাম, এখন ইলেভেনে পড়ি। আর জানো তো আমি 92% পেয়েছি টেন্থের বোর্ডসে। সেটি খুবই আনন্দের সাথে নিজের এক কাছের বন্ধুকে জানাই, কিন্তু এক্সপেক্টেড রেসপন্সটা না আমি তার থেকে পাই না। সে আমার মতো নাম্বার না পাওয়ায় ভীষণ কষ্ট পায়, কিন্তু আমি এত ভালো নাম্বার পাওয়ায় ও আমাকে অভিনন্দন দেয় না। কিন্তু এইদিকে ও কিছু ভালো করলে খুব আনন্দের সঙ্গে আমি কথাগুলো শুনি এবং কনগ্রাচুলেট করি, কিন্তু আমার মনে হয় সে কোনোদিনই আমার আনন্দে আনন্দিত হয় না, ভীষণ কষ্ট লাগে। তোমাদের সাথে শেয়ার করলাম, খুব ভালো থেকো তোমরা, চুপ কথাকে বড্ড ভালোবাসি, ইতি তোমাদের ওয়েল উইশার। আচ্ছা, নামটা লেখেনি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো তোমায় যেটা বলার ওয়েল উইশার, সেটা হচ্ছে যে থ্রি ইডিয়টসের সেই বিখ্যাত ডায়লগ, দোস্ত জব ফেল হতা হ্যায় তব দুঃখ হতা হ্যায় লেকিন দোস্ত জব ফার্স্ট হতা হ্যায় তো দুঃখ জাদা হতা হ্যায়। তো সেই কথাটাই আমার মনে পড়লো তোমার মেসেজটা পেয়ে। জোকস অ্যাপার্ট, স্টিল দেখো, তুমি এখন ক্লাস ইলেভেনে পড়ো, তবে এই সময়তে এর পরে তুমি কলেজে যাবে, তখন আরও কিছু নতুন বন্ধু পাবে, এবং বন্ধু নির্বাচন করাটা কিন্তু একটা বিশাল বিশাল বড় একটা ফ্যাক্টর। এই বন্ধু নির্বাচনের জন্য কিন্তু কোনো কমিশন নেই, এই বন্ধু নির্বাচন কিন্তু তোমাকে নিজেকে করতে হবে। এটা তুমি শিখে যাবে, আস্তে আস্তে বুঝে যাবে যে কারা তোমার অ্যাকচুয়াল বন্ধু এবং কারা তোমার ওই আর কি সহপাঠী অবধি সীমাবদ্ধ। তো এইটা তুমি আস্তে আস্তে যখন বুঝে যাবে, তখন দেখবে তোমার একটু একটু করে কষ্টগুলো কমতে থাকে। কারণ এটাও আমাদের যেরকম একদম প্রোগ্রামের শুরুর দিকে বলছিলাম যে এক্সক্লুসিভ কিছুই নয়, এটাও আমাদের প্রত্যেকেরই প্রায় হয়। কোনো একটা কাছের বন্ধুকেও হয়তো আমরা যখন আমাদের কোনো একটা অ্যাচিভমেন্ট শেয়ার করি, সে হয়তো মুখে হয়তো কনগ্রেচুলেট করলো, কিন্তু আমরা যতটা এক্সপেক্টেড, মানে আমার মন যতটা

0: এক্সপেকটেশন রেখেছিল সেই এক্সপেকটেশনটা ফুলফিল করতে পারলো না, এটা একটা দিক। আরও একটা দিক হতে পারে, সেটা হচ্ছে যে দেখো সবার এক্সপ্রেশন তো সমান নয়। কেউ হয়তো তুমি একটা কাউকে যখন বন্ধুকে শেয়ার করছো, কেউ হয়তো প্রচণ্ড উচ্ছ্বসিত হলো, তোমার মনের যে এক্সপেকটেশন সেটা ফুলফিল করে দিল, কিন্তু আদতে সে কিন্তু মোটেও খুশি হয়নি। সে দেখা যাবে যে হয়তো অনেক বড় অভিনেতা, কিন্তু দেখা যায় এরকমও হতে পারে যে কেউ হয়তো তোমার মনের যে এক্সপেকটেশন ছিল সেই রকম হয়তো তার রিয়াকশন দিতে পারলো না, কিন্তু সে আদতে তোমার ভালোই চায়, বা তার মানে তার কি বলবো ওটাকে প্রকাশটা হয়তো অতটাও নয় আর কি, মানে সে কিছুটা হয়তো ইন্ট্রোভার্ট টাইপেরই, তার প্রকাশটা হয়তো খানিকটা এইরকমই। তো সেক্ষেত্রে কিন্তু তুমি একটু ভালোভাবে বুঝে শুনে আর কি নিজের মনকে বুঝিও, তার কারণ অনেক সময় এরকম হয়, আমরা সবাই তো, তুমি সবে ক্লাস ইলেভেনে পড়ো, তাহলে অনেকটাই ছোট এখনো, তো সেই তোমার ম্যাচুরিটি অনুযায়ী তুমি আমাদের যেটুকু যা লিখেছো ঠিকই আছে, অসুবিধা কিছু নেই এতে, কিন্তু স্টিল একটু চিন্তাভাবনা করো, কারণ দুটো দিকই হয়। একটা হচ্ছে কেউ হয়তো মুখে প্রচণ্ড খুশি হলো, ভিতরে ভিতরে হয়তো ভাবলো যে বাবা এত কিছু করছে লাইফে, আবার এরকমও হতে পারে যে কেউ কেউ মুখে হয়তো অতটাও বলতে পারলো না, কিন্তু আলোতে হয়তো খুশি হয়েছিল। পরের মেসেজ যাই, পরের মেসেজ পাঠিয়েছে আমাদের মানে কি বলবো প্রবাসের বন্ধু আর কি, বিশ্বনাথ কুণ্ডু, সিলিকন ভ্যালি, ক্যালিফোর্নিয়া, ইউএসএ থেকে। হ্যালো সৌমিক অ্যান্ড শ্রেয়া, তোমরা ওয়ার্ল্ড কাপ দেখছো না, কাকে সাপোর্ট করছো জানো? এবার ওয়ার্ল্ড কাপে অনেকগুলো গেম আমাদের পাড়া অর্থাৎ সিলিকন ভ্যালির লেভিস স্টেডিয়ামে পড়েছে। ইউএস এর বসনিয়া লাস্ট গেমটাতে স্টেডিয়ামে, আচ্ছা লাস্ট গেমটা এই স্টেডিয়ামে হয়েছে, আচ্ছা সরি, ইউএসএ ভার্সেস বসনিয়া লাস্ট গেমটা এই স্টেডিয়ামে হয়েছে। আমার স্টেডিয়ামের ভিতরে গেম দেখার থেকে মাঠের বাইরে সাপোর্টারদের উন্মাদনা দেখতে খুব ভালো লাগে। গেমের শেষে সাপোর্টাররা ছেলে মেয়ে বড় বড় গ্রুপ করে গাড়ির উপরে টেম্পোরারি স্টেজ বানিয়ে লাউড স্পিকারে মিউজিক চালিয়ে আচ্ছা প্রচণ্ড নাচানাচি করে, আমার খুব ভালো লাগে এটা দেখতে। স্টেডিয়ামের বাইরের একটা ছবি পাঠালাম, হ্যাঁ উনি আমাদের একটা ছবি শেয়ার করেছেন, সেখানে আমরা স্টেডিয়ামের বাইরে দেখতে পাচ্ছি, একটা সেলফি শেয়ার করেছেন, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এই সুন্দর ছবিটা শেয়ার করার জন্য। তো এটা তো একটা সত্যি অন্যরকম এক্সপিরিয়েন্স, হ্যাঁ আমরা প্রত্যেকেই মানে সৌমিক শ্রেয়া দুজনেই দেখছি আর কি ওয়ার্ল্ড কাপ দেখছি, কিন্তু হ্যাঁ কিন্তু আমরা বলছি না কোন টিম সাপোর্ট করছি, কারণ বাই চান্স যদি সেই টিম হেরে যায় তখন আবার যদি আমরা দল পাল্টে ফেলি,
1: কিন্তু কিন্তু আমি কিন্তু যেই টিমের, হ্যাঁ সেই টিম জিতলেও আমি সেই টিমে থাকবো, হারলেও ওই টিমেই থাকবো,
0: আমি এমনি মজা করে বললাম আর কি।
1: না না আছে এরকম অনেক মানুষজন আছে,
0: না না আমরা নির্দিষ্ট দলেরই সাপোর্টার, কিন্তু হ্যাঁ সেটা আমরা অন এয়ার বলছি না,
1: সত্যি সত্যি থাকে,
0: হ্যাঁ সেটাও থাকে, সেটা যে কোনো মানে যে কোনো খেলার ক্ষেত্রেই হয় আর কি।
1: আগে বলছে না লাস্টে যখন ওয়ার্ল্ড কাপটা পেয়ে যাবে তখন বললাম আমি তো এই টিমেই ছিলাম।
0: এরপর মেসেজ পাঠিয়েছে, আচ্ছা নাম প্রথমে লিখে নিই, হাই চুপ কথা, আমার দাদার 17 বছর বয়স ও মায়ের সঙ্গে অনেক ওয়ার্কআউট করে, কি দাদার 17 বছর বয়স ও মায়ের সঙ্গে অনেক ওয়ার্কআউট করে আর বাজে বাজে কথা বলে, এইটা কিভাবে বন্ধ করব? আমার নাম নীলাভ্র, নিউ টাউন থেকে।
1: নীলাভ্র 17 বছর মানে নীলাভ্র আরো ছোট,
0: হ্যাঁ
1: বোধহয় এটাই মায়ের সঙ্গে সে খারাপ ব্যবহার করে, সেটা ওর খারাপ লাগে। আমার মনে হয় কি এটা না, এই ঠিক এই রকম আরেকটা মেসেজ একজন পাঠিয়েছে, আচ্ছা আমার 17 বছর বয়স, এই বয়সে মা বাবা বাড়ির কেউ কিছু বললে তাদের সঙ্গে আমার ঝামেলা লেগে যাচ্ছে, আমি জানি না যে সেম বাড়ির লোকজন কিনা তারা, কিন্তু এই বিষয়টা যেটা লিখে পাঠিয়েছে একই, তুমি যে মেসেজটা পেলে সেই একই মেসেজ আরও একটা পেয়েছি আমরা। এক্ষেত্রে আমার মনে হয় এই বয়সটা মানে এটা তো একটা কৈশোর কাল, অ্যাডোলেসেন্স পিরিয়ড, তো এই সময়টাতে না যে কোনো মানুষ ছেলেমেয়েদের নিজেকে হ্যান্ডেল করাটা ভীষণ সেন্সিটিভ হয়েতে করতে হয়, কারণ এই সময়তে তারা ভীষণ স্পর্শকাতর হয়ে থাকে তো, এবং তাদের শারীরিক মানসিক সব দিক থেকে একটা ঝড় চলে তাদের ওপর, কারণ ভীষণ চেঞ্জেস হয় শারীরিক মানসিক দুটো দিক থেকে, আর এটার জন্য ওরা প্রস্তুত থাকে না, প্রথম এক্সপিরিয়েন্স করছে। যেমন আজকে আমরা ইন্ডিয়াতে থাকি, আমরা হঠাৎ করে এমন একটা দেশে যদি থাকতে হয় আমাদের অনেকটা সময়ের জন্য যেখানে সূর্য দেখা যাচ্ছে না, আমাদের সত্যি সত্যি সেটা অ্যাকসেপ্ট করতে কষ্ট হবে, অনেক সময় লাগবে কোপ করতে। ওই পরিবর্তনটা যদি আমরা না নিতে পারি, তাহলে আমাদের শারীরিক আর মানসিক যে হঠাৎ চেঞ্জ, এই যে পিউবার্টি, ওই সময়টা, এই যে চেঞ্জেসটা, এটা নেওয়াটা খুব সহজ হয় না সকলের পক্ষে, কারণ সকলের গ্রোথ সেম হয় না তো, এক একজনের মনে এক এক রকম প্রশ্ন থাকে, মানসিকভাবে অনেক আপস অ্যান্ড ডাউনস চলে এই সময়, হরমোনাল ফাংশনসগুলো চেঞ্জ হতে থাকে, এবং সেই ফাংশন অনুযায়ী যেটা হয় একটা মানুষের ক্ষেত্রে, ওই হরমোনাল ফাংশনের ফলে আমাদের অ্যাক্টিভিটিগুলো ভীষণভাবে সেক্ষেত্রে কন্ট্রোল হয় সেই জায়গায়। কাজেই বুঝতেই পারছো, আমরা যারা এই সময়টা পেরিয়ে এসেছি তারা তো বুঝতেই পারছি, আর যারা এর মধ্যে দিয়ে যাচ্ছ বা যাবে তাদেরকেও বলি, আর এই কিশোর কিশোরীদের আশেপাশে যারা রয়েছে তাদেরকেও বলি, খুব খুব সেন্সিটিভ এই সময়টা, ভীষণ সেন্সিটিভ হয়ে তা হ্যান্ডেল করতে হবে তাদেরকে, তাদের এই ওঠানামার সঙ্গে তারা পরিচিত নয়, তাই তারা রেগে গেলে না এই সময়টাতে একটু কাছের মানুষদের না একটু শারীরিক ছোঁয়া, মানে নিজের মানুষ, ধরো মা বাবা ভাই বোন, একটু কাছে টেনে নিয়ে মাথায় হাত দিয়ে, হাতে হাত রেখে বা কাঁধে মাথাটা রেখে একটু যদি বোঝানো যায়, তাহলে না তারা যে ওয়ার্মটা পায় সেটা ওদেরকে অনেক হেল্প করে, কারণ তারা তো মেন্টালি অনেক সময় খুব ভালনারেবল হয়ে থাকে, অনেক সময় অসহায় হয়ে থাকে, তাই সেই জায়গাটা না খুব প্রয়োজন। তাই তুমি যে লিখছ তোমার দাদা 17 বছর বয়স, তুমিও এই বয়সটায় যাবে, কিন্তু তুমি যখন এই সময় থেকে এতটা সচেতন, তাই তোমায় বলবো মায়ের সাথে কথা বলো, বলো যে তুমি চেষ্টা করেছিলে এই ব্যাপারটা নিয়ে একটুখানি ঘেঁটে দেখতে কি করা যায়, বা তুমি আমাদের সঙ্গে কথা বলেছ, তাই তুমি মাকে বলো যে এই সময়টাতে যেহেতু এই আপস অ্যান্ড ডাউনসগুলো হয়, মা আরও আরও বেটার জানবেন অবশ্যই এই যে বিষয়টা, তাই একটু ধৈর্য ধরে একটু শান্তভাবে যদি একটু স্পর্শকাতর হয়ে হ্যান্ডেল করা যায়।
0: সত্যি তাই, কারণ এ বিষয়ে আর বিশেষ কিছু বলছি না, তার কারণ হচ্ছে শ্রেয়া সবটাই খুব গুছিয়ে সুন্দর করে বুঝিয়ে বলে দিয়েছে। এখন আমরা যেটা করব, এখন আমরা একটা খুব সুন্দর, আমার খুব পছন্দের একটা গানের ব্রেকে যাব, এবং গানের ব্রেক থেকে ফিরে আসার পরে আবারও আমরা চেষ্টা করব যে সেই সময় যদি আমাদের কোনো কলার থাকে 2213-1341 নম্বরে, তাহলে আবার আমরা তাকে নেব এবং তার গল্প শুনব। এবং চুপ কথায় তোমরা মেসেজ করতে থাকো 9903653992।
1: বাই দ্য ওয়ে অঙ্কিত, তোমার বাড়িতে এই যে বাৎসরিক কালী পুজো হচ্ছে, তা আমরা কি ফোনের মধ্যে দিয়ে প্রসাদ পাবো? অপেক্ষায় রইলাম তোমার ফোনের। আর হ্যাঁ, তোমরা তোমরা তোমরা সকলেই ফোনে ট্রাই করতে পারো, নাম্বারটা অলরেডি সৌমিক বলেছে, আরেকবার একটু রিপিট করে দাও,
0: 9903653992, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ আর এসএমএস এর নাম্বার, আর 2213-1341 এটা হচ্ছে আমাদের ফোনের নাম্বার, যেটাতে তুমি সরাসরি আমাদের সঙ্গে কথা বলতে পারো। তবে হ্যাঁ, এটা সবাই জানো, তবু একবার বলি, যেহেতু এটা ল্যান্ডলাইন নাম্বার, মোবাইল থেকে যখন কল করবে একটা 033 লাগিয়ে নেবে, তো 033-2213-1341 এটা হচ্ছে আমাদের কলিং নাম্বার, কল করো।
2: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা 107 FM রেইনবোতে, চুপ কথা, চুপ কথা 107 FM রেইনবোতে, চুপ কথা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: 107 FM রেইনবোতে চুপ কথায় আজকে সৌমিক এবং শ্রেয়া তোমার সঙ্গে রয়েছি, এবং আরও একবার রয়েছি বলতে বলতে দু ঘন্টা হয়েই গেছে। এবং এই মুহূর্তে আমাদের ফোন লাইন অর্থাৎ 2213-1341-এ একজন বন্ধু রয়েছে, তার সঙ্গে কথা বলি। দেখি,
2: শুধু বন্ধু নয়, একটা বিরাট বড় সারপ্রাইজ রয়েছে।
1: ওকে,
2: সঞ্চারী তুমি কি শুনছো? এবার শুনতে পাবে তোমার জন্য সারপ্রাইজটা। হ্যালো, হ্যালো, হ্যালো, হ্যাঁ, আপনি একটু আরেকবার বলুন।
3: সৌমিক আর শ্রেয়াকে আমার অনেক আশীর্বাদ, অনেক বড়। আমি চুপ কথা খুব শুনি, প্রতিদিন লিখবো লিখবো করে লেখা হয় না। আজকে নাতি দেখিয়ে দিল কিভাবে লিখতে হয়। আচ্ছা, আমি সঞ্চয়ের ব্যাপারে বলছি, সঞ্চয়ের কোনো দুঃখ পেও না। ঠাকুমা ঠাকুরদাদা ওরা সবাই অনেক সময় বুঝতে পারে না নাতি কিভাবে ভালোবাসবে, নাতনি কিভাবে ভালোবাসবে। ভালোবাসা চাই আমাদের থেকেই নিতে হবে, মানে তুমি আমার থেকে নেবে, আমি তোমার থেকে নেব, টেক গিভ এন্ড টেক বলেও হবে। আমার আমার তিনটে নাতি আছে, দুটো নাতি একটা নাতি। এক নাতি চাকরি করে, আরেক নাতি বিআইটিতে পড়তে আছে সেকেন্ড ইয়ার, সেকেন্ড সেমিস্টার। যার জন্য লিখেছিলাম ওকে আশীর্বাদ করতে, কালকে ও দু মাসের ছুটিতে এসেছিল। আর নাতি নাতনি অষ্টম শ্রেণীতে পড়ে, আর একটা নাতনি হয়ে গেল সঞ্চয়ী। সঞ্চয়ীকে বলছি কোনো অসুবিধে নেই, তুমি ফোন নাম্বার দিয়ে আমি তোমার সঙ্গে কথা বলবো।
2: আচ্ছা, তার মানে তুমি তুমি আমাদেরও দিদা হও, তোমাকে দিদাই বলছি।
3: অবশ্যই,
2: তুমি একটু তোমার নামটা বলো দিদা প্লিজ।
3: আমার নাম জবা মুকুল দাশগুপ্ত।
2: জবা মুকুল দাশগুপ্ত,
3: হ্যাঁ, আমি বেহালা চৌরাস্তা থাকি। আমার দুই ছেলে এক মেয়ে, ওরা বলে তোমার খুব ইচ্ছা। আমি তিনটে অব্দি শুনি তোমাদের গুলো, অন্য সময় দি পরে আরো মানে আছে, নামগুলো ভুলে যায়, মনে থাকে না। আর তোমার অনেক কিছু, তোমাদের অনেক কিছু শুনি, সকালেও শুনি সবকিছু। তোমাদের খুব ভালো লাগে, ঠিক মতন বাড়িতে যাবে, খাওয়া দাওয়া করবে,
1: সঞ্চারী
2: তুমি কিন্তু দিদা পেয়ে গেছো আজকে, সেলিব্রেশন হবে। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ,
3: তোমাদের অনেক আশীর্বাদ দিচ্ছি। তোমরা ভালো থাকবে, সুন্দর সুন্দর কণ্ঠে আমাদের গান শোনাও, গলা শোনাও,
1: খুব খুব ভালো লাগলো।
3: দাদু তো নেই আমার, এখন দাদু চলে গেছে ফেলে আমাকে, বছর হয়ে গেছে। এখন নাতি নাতনিরা আমার হচ্ছে সবকিছু অলংকার আমার।
2: থ্যাংক ইউ দিদা, এই রাত দুটো পাচ্ছে তোমার ভয়েসটা শোনার পর আমাদের এনার্জিটা আরো বেড়ে গেছে,
1: আরো অনেক অনেক বেড়ে গেল। এবং অনেক দীর্ঘায়ু কামনা করি, খুব ভালো থাকুন আপনি, আপনার নাতি নাতনির সঙ্গে এবং সঞ্চারী সবাইকে নিয়ে একসঙ্গে খুব ভালো থাকুন। আর এইভাবেই আমাদের ভালোবাসতে থাকুন আর কিভাবে বলতে পারি, আর এইভাবেই থাকুন আর কি। মানে আপনার বয়সটা বললেন 75, কিন্তু অনেক অনেক দিন হোক, আরও প্রচুর প্রচুর ভালো, মানে সুস্থভাবে বেঁচে থাকুন, এটুকুই চাই আর কি। খুব ভালো, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ এইভাবেই আমাদের সঙ্গে থাকার জন্য। এত রাত অবধি আমাদেরকে শোনেন, এটাই অনেক অনেক অনেক বড় প্রাপ্তি আমাদের। চুপ কথা ভরে গেল আজকে, থ্যাংক ইউ সো মাচ
2: সত্যি। আর এত ভেবে এত ভালো লাগছে, কি বলবো। সঞ্চয়ী তুমি এবার দিদার জন্য কি লিখে পাঠাবে লিখে পাঠাও, আর বেশি সময় নেই, এক ঘন্টা মাত্র, তার মধ্যেই লেখো। আমি দীপশিখা, আমি আপনাদের শো প্রথমবার শুনছি, আমার খুব ভালো লাগছে, আমার কিপ্যাড ফোন, তাই এইটুকুই লিখছি, ধন্যবাদ।
1: থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, মানে কিপ্যাড ফোন এখন এই 2026-এও যে যারা যারা ইউজ করে, আমার তাদের খুব ভাল লাগে। মানে আমার তাদেরকে খুব জিজ্ঞেস করতে ইচ্ছা করে, যে তাদেরকে তাদের ইচ্ছা করে না যে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখতে বা বিভিন্ন, এই যে আজকে গোটা একটা জেনারেশন রিলসের মধ্যে ডুবে আছে, এবং তাদের বাইরেও যে কোনো কোনো মানুষ রয়েছে, তাদেরকে আইডেন্টিফাই করা খুব খুব ভালো লাগে আমার তাদেরকে, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো তোমার কিপ্যাড ফোন এবং কিপ্যাড ফোনের সঙ্গে তোমার সম্পর্কর একটা দারুণ সেলিব্রেশন হবে একদিন।
2: হাই চুপ কথা, আমি সৃজিতা বলছি। জানো আজ আমাদের স্কুলে সিআইএসএ টুর্নামেন্ট ছিল, আমি ফুটবল অ্যান্ড বাস্কেটবল টিমে ছিলাম। টুর্নামেন্টটা ছিল অন্য স্কুলের সঙ্গে, আজ আমরা আমাদের স্কুলকে জিতিয়ে নিয়ে এসেছি। আচ্ছা হ্যাঁ, জিতিয়ে নিয়ে এসেছি, আমি ফুটবল টিমের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি, তাই ট্রফিও পেয়েছি আজ। এই কারণে, কারণটার জন্য আমি খুব খুশি, আমরাও ভীষণ খুশি সৃজা, এই তোমার এই অ্যাচিভমেন্টটাতে ভীষণ খুশি হয়েছি, আরও এগিয়ে যাও। এবং জীবনে সবসময় ট্রফি যদি নাও যেত কোনো ব্যাপার না, তোমার এফর্টটাই সবচেয়ে বড়, যে এফর্টটা তোমাকে নেক্সট টাইমের জন্য আরও এগিয়ে নিয়ে যাবে।
1: একদম, থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই আমাদের সঙ্গে সঙ্গে ছোটো ছোটো এই সব আনন্দের মুহূর্তগুলো কিন্তু আমাদের শেয়ার করবে, এবং এই যে অ্যাচিভমেন্টগুলো করেছ এগুলো আমাদের সঙ্গে শেয়ার করবে। এবং ঠিক যেরকম একটু আগে ক্যালিফোর্নিয়া থেকে বিশ্বজিৎ কুণ্ডু আমাদের যে ছবি পাঠালেন, এরকম যদি তুমি আমাদের, আমরা তো সেই ছবি সবার সঙ্গে অবভিয়াসলি শেয়ার করতে পারবো না, কিন্তু এরকম সুন্দর সুন্দর মুহূর্তের যদি কোনো ফটো থাকে যেটা তুমি আমাদের সঙ্গে যদি শেয়ার করতে চাও তাহলে কিন্তু করতে পারো, এটাও বলে রাখলাম। থ্যাংক ইউ সো মাচ।
2: হাই চুপ কথা, আজ অনেকদিন বাদে আবার মেসেজ করছি আমার পছন্দের দুজন আর্জে আজকে আছে, কেমন আছো তোমরা, সাবধানে বাড়ি ফিরো, রাত তিনটে পর্যন্ত আছি। সন্টু ফ্রম বেলগোরিয়া।
1: থ্যাংক ইউ সন্টু।

0: পছন্দের দুই আরজে, এটা জেনে আমাদের খুব ভালো লাগলো, জেনে খুব খুশি হলাম আর কি। হ্যাঁ, ভালো শুনতে সবারই ভালো লাগে, তো সৌমিকা শ্রেয়াও তার ঊর্ধ্বে নয়, অবভিয়াসলি আমাদের দুজনেরই খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ।
1: আচ্ছা, দুজনের মেসেজ পেলাম যারা বলছে লাইভে কখন আসবে, চেষ্টা করছি, একটুখানি তোমরা সজাগ থাকো, আমরা সময় পেলে ঠিক লাইভে চলে আসব। হ্যালো চুপ কথা, কেমন আছো দাদা ও দিদি? জানো চুপ কথা, আমি কেমন আছি ভালো না খারাপ বুঝতে পারছি না। যেটা ভেবেছিলাম সেটা হয়নি, আর যা কোনোদিন ভাবিনি সেটাই হচ্ছে। কিন্তু জানো চুপ কথা, আমি একটা কথা মানি, সব আলো হবে, সব ভালো হবে। যাই হোক, খুব ভালো থেকো দাদা ও দিদি, সাবধানে বাড়ি ফিরো। স্কাই ফ্রম আর্থ।
0: স্কাই ফ্রম আর্থ,
1: ইয়েস, ও অলওয়েজ এই নামটাই লিখে।
0: আচ্ছা, হ্যাঁ, সেক্ষেত্রে তোমাকে যেটা বলার সেটা হচ্ছে যে তুমি যেটা লিখেছো একদম বাস্তবসম্মত একটা কথা লিখেছো বটে, যে আমরা যা ভাবি তা হয় না, আর যা ভাবি না তাই হয়। অ্যাকচুয়ালি হয়তো কোথাও গিয়ে না, এটাই আমাদের হয়তো জীবন, জানো তো। তার কারণ আমরা প্রত্যেকেই অনেক কিছু প্ল্যানিং করি, অনেক কিছুই আমরা ভাবি যে এইটা হচ্ছে আমার আলটিমেট গোল, আমি জীবনটা এইভাবে কাটাবো, জীবনটা এইভাবে চলবে আমার। কিন্তু কিছু বছর পর দেখা যায় যে একটা অদ্ভুত একটা অন্য একটা জিনিস আমাদের চোখের সামনে এসে দাঁড়ালো, বা আমার জীবনের সঙ্গে ঘটলো, যেটার কথা হয়তো আমি আমার প্ল্যান জেডেও হয়তো কোনোদিন রাখিনি। আমরা হয়তো প্ল্যান এর জন্য লড়ছিলাম, প্ল্যান এর জন্য স্ট্রাগল করছিলাম, ব্যাকআপ হিসেবে একটা প্ল্যান বি, একটা প্ল্যান সি এরকম রেখেছিলাম, কিন্তু প্ল্যান জেডেও তো আমি এটা ভাবিনি, এটা আমার সঙ্গে কী করে হয়ে গেল। অ্যাকচুয়ালি আমি একটু আগে বলছিলাম না যে সময়, কিছু কিছু জিনিস আমাদের একটু সময়ের হাতে ছেড়ে দিতে হয়, তার কারণ দেখতে হয় আর কি যে জীবন এক্স্যাক্টলি ঠিক কোন পথে নিয়ে গিয়ে আমাদের দাঁড় করাতে চায়। তার কারণ তুমি দেখবে আমরা যেই যাই করি না কেন, জীবন আমাদের এমন কিছু এক্সপিরিয়েন্স দেয়, এমন কিছু মুহূর্তের বা এমন কিছু ফেজের মধ্যে দিয়ে আমাদেরকে নিয়ে যায়, যার কথা আমরা দূর দূরান্ত কোনোদিন চিন্তা ভাবনাও করি না। সুতরাং হ্যাঁ, তবে এইরকম একটা মেন্টাল প্রস্তুতি যদি রাখা যায় লাইফে, যে আমার লাইফে যে কোনো দিন যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, অ্যান্ড আই এম রেডি ফর দ্যাট, রেডি ফর দ্যাট সিচুয়েশন। কারণ আমরা কেউই জানি না, সৌমিকা শ্রেয়াও জানে না যে এরপরে, এর পরের চুপ কথায় এক্স্যাক্টলি ঠিক কী মেসেজ আসবে, আমরা জানিই না, আমরা বুঝিই না। আমি মানে আমরা কোনো ফর্মুলা অ্যাপ্লাই করলেও, মানে হাজার ফর্মুলা অ্যাপ্লাই করলাম, আমরা গুগল সার্চ করলাম, আমরা অনেক কিছু, আমরা এআই দিয়ে চেষ্টা করলাম, সমস্ত কিছু করে ফেললাম, কিন্তু আমরা এইটা না কিছুতেই করতে পারবো না, কোনো এআই করতে পারবে না, পৃথিবীর অনেক উন্নত দেশের এআইও এটা করতে পারবে না। কি করে করবে?
1: ওই জন্যই না মানুষের ছোঁয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে আকাশ পাতাল তফাত, সত্যিই তাই।
0: তার কারণ মানে আমরা তো ভাবতেই পারবো না তো এরকম। কিন্তু হ্যাঁ, কিন্তু আমরা ঠিক যেমন প্রত্যেক দিন চুপ কথায় এই মেন্টাল প্রিপারেশনটা নিয়ে আসি, যে মেসেজ আসি, যে মেসেজই আসুক না কেন, যে ফোন কলে যে কথাই বলুক না কেন, আমরা সেটাকে হ্যান্ডেল করব, আমরা সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করব। এইরকমভাবে যদি প্রত্যেক মানুষ একটু তার জীবনটাকে এইভাবে একটু পরিচালনা করতে পারে না, তাহলে দেখবে যে অনেক সময় আমাদের তো হঠকারী সিদ্ধান্ত নিতে হয় জীবনে, সেই হঠকারী সিদ্ধান্তগুলো খুব একটা ভুল হবে না, খুব একটা এমন কোনো সিদ্ধান্ত আমরা নিয়ে ফেলবো না যার জন্য আমার জীবনে একটা কী না কী এরা হয়ে গেল, এরকম কিন্তু হবে না। তো এই জন্য একটু মেন্টাল এরকম প্রিপারেশান নিয়ে রাখা ভালো, যে আমার যে কোনো সময় যে কোনো দিন যে কোনো কিছু হতে পারে, এবং আমি সেই ফাইটের জন্য, সেই ম্যাচের জন্য আই এম রেডি।
1: আমি ফোনে ভালো কথা বলতে পারি না, তাই কখনো ফোন করা হয়নি। তুমি তোমার নামটা লেখনি, ভালো কথা বলতে হবে না, কথা বলতে পারলেই হবে।
0: এরকম কোনো ক্রাইটেরিয়া কিন্তু সৌমিকা শ্রেয়া রাখিনি যে ফোনে ফোন করলে খুব ভালো ভালো কিছু কথা বলতে হবে, এরকমটা নয়। তোমার যা মনে হচ্ছে।
1: হ্যাঁ, কি হয় বলো তো সৌমিক, অনেকে না খুব এক্সাইটেড হয়ে যায়, বা এক্সাইটেড হয়ে কথা বলতে পারে না, এটা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি। জানো তো চুপ কথা, আমি তোমাদের রোজ শুনি, আমার খুব ভালো লাগে। আমি একা একা ঘরে বসে সেলাই করি, আর তোমাদের কথা শুনি। আমি দীপালি সোনারপুর থেকে, খালি চোখে লিখলাম, কোনো ভুল হলে মানিয়ে নিও। তুমি যে সেলাই করছো বসে, চোখে যেন বেশি স্ট্রেংথ না পড়ে সেটাও খেয়াল রেখো। থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের শোনার জন্য। হাই চুপ কথা, আমি কাল যখন স্কুল থেকে আসছিলাম তখন এই খুব ভালো সিনারিটা দেখলাম। আমি ছবি তুলতে খুব ভালোবাসি, আমি নীলাব্র, আজ আমার দুটি খুব প্রিয় মানুষ চুপ কথায় আছে, কালকে আমি আমাদের স্কুলের ফুটবল টিমে সিলেক্টেড হয়েছি। আচ্ছা, এটাও হচ্ছে এক্সাইটমেন্টের ফল, ও সব কিছুই একসাথে বলে দিয়েছে। তবে ও যে ছবিটা পাঠিয়েছে বেশ সুন্দর, একটা ল্যাভেন্ডার কালারের একটা আকাশ, সুন্দর লাগছে। থ্যাংক ইউ।
0: আমি বললাম না একটা কোনো একটা মেসেজের উত্তরে, কালকে আকাশটা এক্স্যাক্টলি খুব সুন্দর ছিল আর কি, মানে অ্যাকচুয়ালি খুব সুন্দর ছিল। আমিও নিজে, আমি নিজেও একটা ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছিলাম আর কি, তো সেই জন্য আমার খুব মনে আছে কালকের বিকেলটা।
1: আচ্ছা, আমি একটা রিকোয়েস্ট করবো, তোমরা অনেকেই প্রচুর বড় বড় মেসেজ পাঠিয়েছ, একটু প্লিজ একটু শব্দ সংখ্যাটা কমিয়ে পাঠাবে, কারণ আমরা চাই তোমাদের মেসেজ পড়তে, প্লিজ একটু চেষ্টা করো। হ্যালো চুপ কথা, আমি ফরিহা পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। তোমাদের প্রথম শোনা শুরু করি আমার দাদার থেকে। দাদাই প্রথম শিখিয়েছিল ছোট ফোনে কীভাবে FM শোনা যায়। তখন অনেক ছোট ছিলাম আমি, জানতাম এত মেসেজ করতে তার স্মার্টফোন কেনার পর, আচ্ছা হয়তো জানতাম না হবে, পর তোমাদের শোনা হয়নি। কিছুদিন আমার দাদা আবার বলে, দেখ এভাবে স্মার্টফোনে FM শোনা যায়। আমি পিজিতে, পিজির স্টুডেন্ট এখন, মানে পোস্ট গ্র্যাজুয়েট অফকোর্স। আচ্ছা, অ্যাসাইনমেন্ট করছি আর তোমাদের শুনছি, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ফরিহা, ভীষণ ভালো লাগলো, তুমি আমাদের সঙ্গে থেকো। এই তোমার মেসেজ পড়লাম তো, ইয়ে আবার লিখে পাঠিয়েছো, নীলাব্র আবার লিখেছো, প্লিজ পড়ো, তোমার মেসেজ পড়লাম, তোমার ছবিটা যেটা পাঠিয়েছো সেটার কথা বললাম। আর আবারও অনেক মেসেজ আসছে আমাদের কাছে, যেমন এই যে সৌরভ, সৌরভ একটু প্লিজ একটু শব্দ সংখ্যা কমিয়ে পাঠাবে, একটু চেষ্টা করো না, নিশ্চয়ই পারবে।
0: হ্যাঁ, একটু যদি তুমি আমাদের মানে জিস্টটা মোটামুটি বলো, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারবো আর কি।
1: মানবার পিকনিক গার্ডেন থেকে লিখেছে, হাই চুপ কথা, অনেকদিন পর শুনছি, ভীষণ ভালো লাগলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর গড়িয়া থেকে মিষ্টি মেয়ে বলছে, আচ্ছা না, গড়িয়া থেকে প্রিয়াঙ্কা, হ্যাঁ প্রিয়াঙ্কাই তো আমাদের মিষ্টি মেয়ে, লিখেছে নীরব। আচ্ছা, ওর লেখার যে হেডিং সেটা হচ্ছে নীরব। জীবনে এমন একটা সময় আসে যখন মানুষ আর কাউকে দোষ দেয় না, সে শুধু চুপ হয়ে যায়, কারণ বারবার বোঝাতে বোঝাতে একসময় মানুষ ক্লান্ত হয়ে পড়ে, তখন আর অভিমানও থাকে না, রাগও থাকে না, শুধু একটা নীরবতা কাজ করে ভেতরে। অনেকেই ভাববে সে কেন বদলে গেছে, সে বদলে গেছে, কিন্তু সত্যি হলো সে শুধু বুঝে গেছে সবাইকে নিজের অনুভূতি বোঝানো যায় না। কিছু মানুষ কষ্ট পেয়ে চিৎকার করে আর কিছু মানুষ কষ্ট পেয়ে শান্ত হয়ে যায়। হাই প্রিয় দাদা ও দিদি, তোমরা কেমন আছো? রাত তিনটে পর্যন্ত আছি। একদম ঠিক বলেছো প্রিয়াঙ্কা, সত্যি তাই, কিছু মানুষ যখন বুঝে যায় তারা তখন নিজের মতন থাকার চেষ্টা করে। তবে কি বুঝে জানো তো, কষ্টটা সবসময় ভেতরে চেপে রাখো, মানে রাখাটাও সবসময় ঠিক না, কাউকে না কাউকে অ্যাটলিস্ট ভেতরের কষ্টটা বলে ফেলার চেষ্টা করো, অন্তত বার করে ফেলো, অথবা ডায়েরিতে লিখে ফেলো। আর আপাতত আমরা, হ্যাঁ, তোমাদের একটা সুন্দর গান শোনাবো, আর কি করবো, ওয়েট করবো তোমাদের ফোনের। একবার নাম্বারটা বলে দাও।
0: নাম্বারটা হচ্ছে 2213-1341। যখন তোমরা ফোন থেকে মানে মোবাইল থেকে যখন আমাদের কল করবে তখন একটা প্লিজ সামনে 033 দেবে, অর্থাৎ 033-2213-1341। এটা হচ্ছে আমাদের আজকে ফোনের ম্যাজিক্যাল নাম্বার, এবং আমাদের হোয়াটসঅ্যাপ আর SMS এর নাম্বার তো তোমরা জানোই, 9903653992, 9903653992। আরও একবার গানে যাওয়ার আগে ফোনের নাম্বারটা বলি, 2213-1341।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: টু 1313 1341 এই নাম্বার আমাদের ফোনের নাম্বার, এবং সেই ফোনে একজন বন্ধু এখন রয়েছে, তাকে আমরা সরাসরি এবার কলে নেব।
2: হ্যালো, হ্যালো,
1: হ্যাঁ, কে?

0: আচ্ছা, এই ফার্স্ট টাইম কি আমাদের সঙ্গে ফোনে কথা হচ্ছে?
1: না না, আমি
0: আগেও হয়েছে। আচ্ছা, আমার সাথেই তো কথা হয়েছিল, রাইট রাইট, আমার সাথে কথা হয়েছিল তাই না? আমি আর দেবদা ছিলাম। হুম, বলো বলো বলো, কেমন আছো তুমি?
1: আছি বলতে খুব দাঁতে ব্যথায় কষ্ট
0: হচ্ছে। আচ্ছা
1: আচ্ছা, এত কষ্ট এই, কিন্তু আজকে এই ফোনটা মানে আজকের অনুষ্ঠানটা এত ভালো হচ্ছে, আমার একটা কথা বলার আছে।
0: সেটা প্লিজ বলো।
1: শ্রেয়া শ্রেয়া, তুমি যেদিন থাকো সেদিন অনুষ্ঠানটা একদম অন্যরকম হয়। এত যে এই চুপ কথা সবাই ভালো আমি বলবো না, কিন্তু যেদিন তুমি থাকো সেদিন না কোনো একটা বিশেষ বিশেষ ফোন, বিশেষ বিশেষ মানুষের কথা মানে খুব ভালো লাগে। আর আমাদের আমাদের জীবনে তো আমরা দুঃখ আর আজকে আর কিছু বলবো না, মানে আজকের দিনটা খুব ভালো লাগলো যে অমরনাথ যাত্রা, তাকে এসে ওখান থেকে ফোন করতে, মানে ভীষ এইরকম দিন পাওয়াই যাবে না। এত ভালো আজকে হচ্ছে চুপ কথা। আমার একটা রিকোয়েস্ট আছে যে তোমরা একদিন একটা অনুষ্ঠান এরম করো না, যে আমরা সবাই সামনে বসে, তোমাদের তো খুব দেখতে ইচ্ছা করে, একটু কথা বলবো।
0: নিশ্চয়ই নিশ্চয়ই,
1: শেয়ারিং থাকে,
0: একদমই একদম,
1: সেটা একটু করবো।
0: তোমাকে আমি থ্যাংক ইউ, সত্যি থ্যাংক ইউ বলার মতন বিষয় না, এটা এত বড় একটা প্রাপ্তি। আর এই প্রাপ্তিগুলোই না প্রতিদিনের বেঁচে থাকার একটা অন্যতম কারণ। একদম সত্যি বলছি, তুমি সত্যি মন ভরিয়ে দিলে আমাদের,
1: ভীষণ ভালো লাগছে গো।
0: থ্যাংক ইউ।
1: আমার জীবনের অন্য কোনো কথা বলছি না, তবে একটা রিকোয়েস্ট রাখছি, যদি সম্ভবপর হয় মানে একটি গান আমি শুনতে চাই।
0: কি গান শুনতে চাও বলো, আমরা চেষ্টা করব।
1: এটা হচ্ছে রিমি থিনে গেলে সাবন, লতা মঙ্গেশকরের বলা নট কিশোর।
0: আচ্ছা আমরা নিশ্চয়ই চেষ্টা করব তোমার পছন্দের গান শোনাতে। আর তুমি আমাদের খুব পছন্দের মানুষ, আমাদের সঙ্গে এইভাবেই জুড়ে থেকো।
2: থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে ফোন করার জন্য আর কি, এবং আমিও যে কলার এই মুহূর্তে আমাদেরকে ফোন করলেন আর কি, আমিও তার সঙ্গে সম্পূর্ণ সহমত বা একমত যাই বলবো। সত্যি তাই, কারণ আমিও যখন ধরো এই হট সিটে থাকি না, আমি যখন নিজে বাড়ি থেকে ধরো চুপ কথা শুনেছি, আমি দেখেছি এটা, যখন যে প্রোগ্রামে মানে যে চুপ কথায় পার্টিকুলারলি যখন শ্রেয়া থাকে না, সেই চুপ কথাটা বেশ একদম মানে শান্ত স্নিগ্ধ এইরকম একটা মানে এরকম একটা ফ্লেভার থাকে চুপ কথায়। এটা তো অবভিয়াসলি এটা শ্রেয়ার একটা বিশেষ ক্রেডিট, এটা তো অস্বীকার করার কোনো জায়গাই নেই। সেই জন্য মানে একদম মানে আনস্ক্রিপ্টেড একটা কথা আমি এখন বলছি, সেটা হচ্ছে যে আজকের যখন ঠিক 12টা বাজে, যখন প্রথম গান হয়, তারপর শ্রেয়া আমাকে বলল যে তুমি ঢুকবে না, আমি আমি বললাম অবভিয়াসলি তুমি, তার কারণ তুমি ঢুকলে আমি ওই ফ্লেভারটা সবার মধ্যে দিতে চেয়েছি, যেটা ওই শ্রেয়ার একটা খুব শান্ত সুন্দর একটা স্নিগ্ধ ফ্লেভার, সেই ফ্লেভারটা চুপ কথায় আজকে রয়েছে। এটা অবভিয়াসলি আমিও যখন বাড়ি থেকে শুনি, এটা অবভিয়াসলি আমিও পাই। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে ফোন করার জন্য, এবং এই অনুভূতিটা তোমার অর্থাৎ কাকলি বলে সামথিং, তাই তো?
0: হ্যাঁ
2: কাকলি, যাই হোক, বেহালা থেকে, তো তার অনুভূতিটা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য থ্যাংক ইউ সো মাচ। তবে হ্যাঁ, সামনাসামনি বসে একসঙ্গে আড্ডা দেওয়ার যে রিকোয়েস্টটা আমাদেরকে উনি রেখেছেন, সেটা আমি উপরে আমার আমাদের উপরের মহলে আমরা ফরওয়ার্ড করে দেবো, সেখান থেকে যদি কোনো রিপ্লাই আসে তাহলে সেটাও জানাবো। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে ফোন করার জন্য। আমাদের ফোন নাম্বারটা আরও একবার বলে দিই, 2213-1341। আমরা একবার একটা ছোট্ট গানের ব্রেকে যাব, সেই গানের ব্রেক থেকে ফিরে আসব, আবার আমরা একটা অন্য আরও একজন কোনো কলারকে নিয়ে তারপর তাকে আমরা সেই রকম একটা দেখি, সেরকম কোনো ভালো যদি কোনো কলার থাকে বা এরকম যদি কোনো ভালো কথা আমাদের সঙ্গে
0: কথা বলতে আগ্রহী হয়, আর এটা আমরা জানি আমাদের সঙ্গে কথা বলার জন্য একেবারে তোমরা মুখিয়ে থাকো, এবং প্রচুর কল এসেছে। আর আমাদের এই লাস্ট যিনি কথা বলছিলেন, তারপরে তারপর থেকে আমাদের কাছে এখনও কল আসছে প্রচুর, আমরা অপেক্ষায় আছি, আমরা নেব তোমাদের কল।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: শুনছো চুপ কথা? আর ঘড়ির কাঁটা বলছে 2:33 হয়ে গিয়েছে। আর তোমরা এই রাত্রিবেলায় জেগে এই যে আমাদের সঙ্গে জুড়ে যাচ্ছ, শুধু হোয়াটসঅ্যাপ বা মেসেজে নয়, আর কোথায়?
2: আমাদের ফোন নাম্বার 2213-1341-এ। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন রয়েছে, কে রয়েছে একটু জানবো। হ্যালো,
1: হ্যালো,
3: হ্যালো,
2: হ্যাঁ, কে বলছো আর কোথা থেকে বলছো?
3: আমি অভিজিৎ বলছি, গড়িয়া থেকে। এর আগেও আপনাদের সাথে কথা হয়েছে।
1: হ্যালো অভিজিৎ।
2: হ্যালো হ্যালো হ্যালো
3: হ্যালো, খুব ভালো লাগে আপনাদের প্রোগ্রামটা। আমি জাস্ট স্টাডি
1: একটু রেডিও সেটের থেকে একটু বা যেখান থেকে শুনছেন একটুখানি সরে বসতে হবে।
3: ঠিক আছে, তো আমি সেটাই বলছি, জাস্ট আমি কনক্লুড করলাম, আমার স্টাডিজ একটু পড়ছিলাম আর কি, পড়ার পরেই আর কি আমি একটু গান শুনতে খুব ভালোবাসি। দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম, লাইক আই এম দ্য বিগ ফ্যান অফ 107 FM, এন্ড আই হ্যাভ বিন হিয়ারিং দিস ফর, ইউ নো, লাস্ট মোর দ্যান 20 ইয়ার্স প্লাস, এন্ড মানে খুব ভালো লাগে আর কি আপনাদের প্রোগ্রামটা। মানে পড়ার পরে মনে হয় যেন একটু সুদিং ব্যাপারটা, খুব ভালো লাগে না, ঘুমটাও খুব ভালো আছে।
1: থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভীষণ ভালো লাগলো। এবং এইভাবেই আমাদের সঙ্গে তোমরা জুড়ে থাকো, এই যে পড়াশোনার মাঝখানে পড়তে পড়তেও আমাদের সঙ্গে গল্প করছে।
2: হ্যাঁ, এবং এই কথাটা একটা খুব ভালো একটা কমপ্লিমেন্ট লাগলো, সেটা হচ্ছে এর পরে খুব ভালো ঘুম আসে। তো এরকম ভাবেই আমাদের চুপ কথাকে ভালোবাসতে থাকো, চুপ কথার সঙ্গে থাকো আর কি।
1: আর আমরা এবার একটা কাজ করব, তোমাদের আর একটু মেসেজ আমরা পড়ি, পড়ে নিয়ে তারপর আমরা লাইভে আসব, তাই তো?
2: হুম, চটপট আমরা মেসেজটা দেখে নিই কি আছে। দিদি, তোমার শরীর কেমন আছে? দাদা, আশা করি তুমিও ভালো আছো। আজ আমি একটু লেট, শুরু থেকে থাকতে পারিনি, তাই সরি। আজ একটা চুপ কথা শেয়ার করব, প্লিজ পড়ো। সে এক সময় আমার সব কিছু ছিল, কিন্তু এখন অন্য কারোর। ওর জন্য লিখলাম, পড়ে দিও প্লিজ। যদি তুমি ভালোবাসো আমায়, শুধু এ কারণে পালাতে চাই। টলিগঞ্জ থেকে বিশ্বজিৎ। হুম, পড়ে দিলাম। আর এইখানে এই বিষয়ে আর বিশেষ কিছু বলবো না, তার কারণ হচ্ছে তোমায় বলবো যে তুমি লাভ জাংশনে একটু আমাদের মেসেজটা করো, তারা একটু বিস্তারিতভাবে বলবে। তবু যখন তোমার মেসেজটা পড়েই ফেললাম, তখন এটুকু তোমায় বলতে পারি যে যে তোমার সঙ্গে থাকতে চায়নি, সে অন্য কারোর হয়ে গেছে, তো সেই নিয়ে আর খুব একটা ভেবে আমার মনে হয় তোমার সময় নষ্ট করার খুব একটা মানে নেই। তার কারণ হচ্ছে, হ্যাঁ, যদি সে তোমার সঙ্গে না থেকে যদি সে একা থাকতো, বা তোমাদের মধ্যে কোনো মান অভিমানের খেলা চলতো, সেরকম যদি কিছু হতো, সেই বিষয়ে না হয় আমরা কিছু কথা বলতাম, কিন্তু সে অলরেডি এখন অন্য কারোর হয়ে গেছে, যে তোমার সঙ্গে আর নেই, সেটা যে কোনো কারণেই হোক না কেন। তো আমার মনে হয় সেই কারণে আর এই বিষয় নিয়ে কথা না বলাই ভালো। পরের মেসেজ পাঠিয়েছে, হাই চুপ কথা, প্রিয় শ্রেয়াদি, সৌমিকদা, তোমরা কেমন আছো? আজ অনেক দিন পর তোমাদেরকে একসঙ্গে শুনছি। জানো, নেক্সট টুইজডে থেকে আমাদের নতুন কলেজ স্টার্ট হবে, এক্সাইটমেন্টের সাথে একটু ভয় পাচ্ছি। আশা করি সব কিছু ভালোই হবে। ফ্রম আমতলা, দুষ্টুমিষ্টু। দুষ্টুমিষ্টু আমাদের একজন রেগুলার লিসেনার, ওরা দুজনে মিলে একসঙ্গে আমাদেরকে শোনে, একসঙ্গে আমাদেরকে মেসেজ করে, এর জন্য অনেক অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে অবশ্যই রয়েছে। এবং যেটা এই জাস্ট দুটো মেসেজের আগে শ্রেয়া বলল, যে আমরা অল্প কিছুক্ষণের জন্য হলেও যেরকম কথা দিয়েছি, কথা তো রাখতেই হবে। অতএব আমাদের অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেল 107 FM রেনবো কলকাতা, সেই ইনস্টা হ্যান্ডেলে তোমরা যাও, কারণ সেখান থেকেই চুপ কথার এই প্ল্যাটফর্ম থেকে সৌমিকা শ্রেয়া তোমার সঙ্গে সামনাসামনি কথা বলার জন্য আসবে লাইভে। লাইভে তোমার সঙ্গে কথা হচ্ছে, রেখে গেলাম উস্তাদ রশিদ খানকে, রশিদ খান সঙ্গে থাকুক, এবং আমরা একটু লাইভের প্রস্তুতিটা নিয়ে আবার লাইভে ফিরছি।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: 107 FM রেইনবো এবং সেখানে চুপ কথায় আজকে সৌমিক আর শ্রেয়া তোমার সঙ্গে। এখন আর আছি বলা যাবে না, এখন ছিলামই বলতে হবে। তার কারণ এই মুহূর্তে ঘড়ির কাটা যা বলছে যে 2:53:30, তো হাতে আর ওই মিনিট সাতেক সব মিলিয়ে সময় রয়েছে। তো এর মধ্যে মোটামুটি আমরা অনেক কিছুই করে ফেলেছি আর কি, অনেক অ্যাচিভমেন্ট। এবার আমাদের অ্যাচিভমেন্ট শেয়ার করি। আমরা প্রচুর মেসেজ আজকে পড়েছি, আমরা আজকে ফোন কল নিয়েছি, আমরা আজকে লাইভে এসেছি, সামনাসামনি তোমার সঙ্গে গল্প করেছি এবং তোমার মানে অনেকেরই মানে ম্যাক্সিমাম জনেরই মেসেজ আজকে আমরা কভার করার চেষ্টা করেছি। যদিও কারুর কারুর মেসেজ যদি কভার করা না হয়ে থাকে তাহলে তার জন্য আগে থেকেই সরি বলে নিচ্ছি। কেউ প্লিজ কিছু মনে করো না, আমাদের কোনো এরকম কোনো ইন্টেনশান নিয়ে আমরা কেউই এই হট সিটে বসি না যেখানে তোমার মেসেজ পড়বো না বা তোমার মেসেজ কারোর সঙ্গে শেয়ার করবো না, এরকমটা নয়। হতে পারে হয়তো যে অনেকগুলো মেসেজের ভিড়ে হয়তো তোমার মেসেজটা আর পড়া হয়ে ওঠেনি, সেই জন্যই। তো যাই হোক, আমাদের যে সময় আছে আর কি, সেই সময়তে আমরা আজকে লাস্ট একটা ছোট্ট মেসেজ আমরা পড়তে পারি। সেই মেসেজ কে পাঠিয়েছে, হাই চুপ কথা, কেমন আছো দিদি ও দাদা? আমার আমি কালীঘাট থেকে বলছি, আমার নাম মামনি, আমি প্রথম মেসেজ করছি, তোমরা ভালো থেকো, সাবধানে বাড়ি যেও। আজকে আমার হ্যাপি বার্থডে, আমার কোনো বন্ধু নেই ওই কারণে চুপ কথাতে মেসেজ করছি, আমার নাম মামনি। আচ্ছা মামনি, তোমার বন্ধু নেই তো কি হয়েছে? চুপ

0: কথা তোমার বন্ধু আছে, সৌমিকা শ্রেয়া তোমার বন্ধু আছে, এবং তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক শুভকামনা জানাই। তোমার জন্মদিন, আজকে দিনটা খুব ভালো করে খুব আনন্দের সঙ্গে কাটাও, খুব ভালো ভালো খাবার খাও। বাড়িতে যারা যারা রয়েছে, মা বাবা দাদু দিদা, আরও যারা যারা তোমার রয়েছে, সিবলিংস থাকলে তারা, কাজিনস থাকলে তারা, সবার সঙ্গে একসঙ্গে মিলেমিশে খুব ভালো একটা দিন কাটাও, খুব আনন্দে থাকো। আগামী জীবন, মানে আগামী মানে পুরো হ্যাপি বার্থডে অবধি, আগামী বার্থডে অবধি তোমার খুব ভালো কাটুক। পরের জন্মদিনে আবার তোমাকে কিছুটা আপডেট করে দেবো, সেই অবধি খুব ভালো থাকো আর তোমার সব পছন্দের কাজগুলো করো। আর যেটুকু আমাদের যা সময় আছে, সেইটুকু সময় তো আর কোনো মেসেজ আমরা পড়তে পারছি না এই মুহূর্তে, তাই বলবো যে চুপ কথাকে এত ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আজকে সৌমিক আর শ্রেয়া তোমার সঙ্গে ছিলাম, তোমার মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করলাম। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, সেক্ষেত্রে একটু নিজেদের মতো করে অ্যাডজাস্ট করে নিও। আর যদি আমাদের সলিউশন তোমাদের কোনো কাজে লাগে, সেটাও আমাদের কিন্তু পরের চুপ কথায় মেসেজ করে অবশ্যই জানিও। তো যেতে যেতে একটা লাস্ট গান তোমাদের সঙ্গে থাকবে।
1: আচ্ছা, তবে একটা ছোট্ট জিনিস, একটা ছোট্ট মেসেজ একটু পড়ে দিই, এটা না পড়লেই নয়। সঞ্চারী বলছে, চুপ কথা আমি যে তোমাদের কিভাবে ধন্যবাদ জানাবো জানি না, সত্যি ভাবে এত মিষ্টি একটা দিদা তোমাদের হাত ধরে যে পেয়ে যাব ভাবতেই পারিনি। দিদার কথাগুলো শুনতে শুনতে চোখে জল ধরে রাখতে পারিনি। কাল মাকে ফোন করে জানাবো তোমার কথা, মাও খুব খুশি হবে, অর্থাৎ ওই দিদার কথা। অনেক অনেক ভালোবাসা তোমায়, আমি আশীর্বাদ করো যেন আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি। হয়তো তোমার সঙ্গে আবারও কথা হবে বা হবে না, কিন্তু আজকের যে সম্পর্কটা গড়ে উঠল সেটা দীর্ঘস্থায়ী হবে আশা করি। খুব ভালো থেকো আমার মিষ্টি দিদা। এইভাবেই ভালোবেসো, সঞ্চারী আলিপুর থেকে লিখেছে।
0: থ্যাংক ইউ সো মাচ সঞ্চারী, এইভাবেই আমাদের পাশে থাকো, চুপ কথার পাশে থাকো আর কি, খুব ভালো কাটো। এইভাবে পেয়ে গেলে, এরকম এরকমভাবেই চুপ কথা বিভিন্ন মানুষের জীবনে অনেক কিছুই করে থাকে আর কি। এটা চুপ কথার একটা নিজস্ব গ্ল্যামার, এই গ্ল্যামার বজায় থাক, চুপ কথা বজায় থাক। সৌমিক আছে, আজকে জানাই টাটা,
1: বাই বাই। এরকমভাবে সব মন এইভাবেই জুড়ে যাক, সঙ্গে থেকো, ভালো থেকো।

আপকে লিয়েতে শুনছি হিন্দি ছায়াছবির গান। পরের গান পিকে ফিল্ম থেকে, অঙ্কিত তিওয়ারির কণ্ঠে।

107 FM Rainbow শুনছেন আপকে লিয়ে। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানের পরের গান ককটেল ফিল্ম থেকে।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়। স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন ভোর 4টে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন সেতার বাদন, শিল্পী পণ্ডিত অসীম চৌধুরী, রাগ বসন্ত মুখারী, তবলায় পণ্ডিত পরিমল চক্রবর্তী।

0: সেতারে শুনলেন রাগ বসন্ত মুখারী, শিল্পী ছিলেন পণ্ডিত অসীম চৌধুরী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এখন শুনবেন গিটার বাদন রাগ ভৈরবী, শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো।

এতক্ষণ গিটারে শুনলেন রাগ ভৈরবী, শিল্পী ছিলেন পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য। প্রভাতী অনুষ্ঠান আজ এই পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবো। ভোর ঠিক 5টায় আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: আনিবাজুক অনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে চিরন্তন কথায় সাজানো চিরন্তনী চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন অন্ধকারে যা আলো দেখায় গোলকধাঁধায় যা পথের দিশা দেখায় অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে

আজ 5ই জুলাই রবিবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। আজ আপনাদের শোনাব ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কিছু গল্প জীবনের। আগামীকাল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। এই পুণ্যলগ্নের প্রাককালে আপনাদের জন্য নিয়ে এসেছি তার জীবনের কিছু গল্প, তার প্রতি শ্রদ্ধার্ঘ হিসেবে। তবে এই মুহূর্তে শুরু করছি পাহাড়ি শ্যান্যালের গাওয়া একটি অতুল প্রসাদের গান দিয়ে। সে ডাকি আমারে,

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আজ শুক্রবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। সেদিনকে তিতলির বাড়িতে গেছিলাম। তিতলিকে তো আপনারা সবাই চেন, সেই যে ছোট্ট মেয়েটি যে দাদুর কাছে অনেক গল্প শোনে, আর সেই গল্পগুলো সে সুন্দরভাবে হৃদয়ঙ্গম করে পরের দিন কিন্তু বন্ধুদেরও শোনায় তার স্কুলে গিয়ে। সেই জন্য স্কুলে তার খুব পপুলারিটি রয়েছে। তিতলির এক দাদা উজ্জয়ন, সে ডাক্তারি পড়ছে ফাইনাল ইয়ার, কিন্তু তার ইতিহাস সম্বন্ধে অদ্ভুত একটা ভালো লাগা রয়েছে। ইতিহাস, দর্শন এগুলো নিয়েও কিন্তু সে রীতিমতো চর্চা করে, এবং স্বাভাবিকভাবেই দাদুর কাছ থেকেই সেই ইন্সপিরেশনটা পেয়েছিল, ঠিক যেমন ছোটবেলায় তিতলিও পাচ্ছে। আসলে দাদু একটা কথা বারবার করে বলেন, যে কথাটা খুব গুরুত্বপূর্ণ জীবনে, সেই কথাটা হলো, দেখ, ইতিহাসের উদ্দেশ্য কেবল অতীতের বিচার নয়, বর্তমানকে বোঝা এবং ভবিষ্যৎ সম্পর্কে সচেতন হওয়াও তার একটা গুরুত্বপূর্ণ কাজ। এই কথাটা ছোটবেলা থেকে উজ্জ্বল শুনেছিল এবং ধীরে ধীরে তার ইতিহাসের প্রতি একটা আকর্ষণ তৈরি হয়েছিল, যে আমরা শুধু তো ইতিহাসের উদ্দেশ্য অতীত নিয়ে থাকি না, ইতিহাসকে আমরা যেমন বর্তমানকে বুঝতে পারি, তেমনি ভবিষ্যৎ সম্পর্কেও কিন্তু সচেতন হতে পারি। কারণ যে কোনো একটা ঘটনা শুধু ঘটনা নয়, সেই ঘটনাটার পাশাপাশি সেই ঘটনাটা কিন্তু আমাদের অনেক কিছু জিনিস সম্বন্ধে পূর্বাভাস দেয়, সেই পূর্বাভাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ।

তো সেদিনকে ছিল পশ্চিমবঙ্গ দিবস। উজ্জয়ন এখন তার কলেজের ছুটিতে বাড়িতে এসেছে, তিতলিও সেদিনকে ছুটি ছিল, দাদুর সঙ্গে বসে বসে গল্প করছেন। দাদুরই এক বন্ধু কুণ্ডুবাবু এসেছিলেন। কুণ্ডুবাবু নিজেও খুব পড়াশুনো করা মানুষ, তিনি মনে হয় কোনো কলেজের প্রফেসর বা প্রিন্সিপাল কিছু ছিলেন, তিতলি ঠিক জানে না, কিন্তু তার কথাবার্তা খুব ভালো লাগে, বিশেষ করে দাদুর সঙ্গে যখন কুণ্ডুবাবুর কথা হয়। তো যাই হোক, সেদিনকে বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছিল এবং হতে হতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথাও এলো। তো উজ্জয়ন তখন বলল, আসলে দাদু আমার একটা জিনিস মনে হয়, আসলে তিতলি যখন উজ্জয়ন দাদু বা দাদুর বন্ধুরা কথা বলে চুপ করে বসে বসে খেলা করে ঘরের কোণে, কিন্তু সে কানটা থাকে পুরো তার কথার দিকে, এবং সেই কথাগুলোর মধ্যে সে এমন কিছু কিছু জিনিস শেখে বা শিখতে পারে যেগুলো পরে দাদুর সঙ্গে জিজ্ঞেস করে দাদুর কাছ থেকে সেগুলো সম্বন্ধে বুঝে নেয়, এবং খুব স্বাভাবিকভাবেই তার মনের মধ্যে একটা ধারণা তৈরি হয়, সে পরের দিন স্কুলে গিয়ে বন্ধুদের বলে। তো দাদু যেমন, দাদুকে উজ্জয়ন বলল, দাদু জানো তো আমি শ্যামাপ্রসাদের একটি ডায়েরি পড়েছিলাম এবং সেখানে তিনি কি সুন্দর করে তার জীবনের প্রত্যেকটা কথাকে তুলে ধরেছিলেন, তার ছোটবেলাকার কথা, তার চিন্তাভাবনা। দাদু বলল, কীরকম শুনি। তো তখন উজ্জয়ন তার কথাগুলো বলতে শুরু করল, সে যেগুলো পড়েছে বা যেগুলো তার কাছে মনে আছে যেগুলো। তো সেই কথাগুলো আমরা উজ্জয়নের কাছ থেকে শুনব, তবে তার আগে এই মুহূর্তে একটা ছোট্ট গানের বিরতি। রোহিণী রায়চৌধুরীর কণ্ঠে অতুল প্রসাদের একটি গান।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: রবিবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। আমরা যখন তিতলির বাড়িতে তিতলির দাদা উজ্জয়নের কথা শুনছিলাম, সেদিনকে উজ্জয়ন বলছিল, আসলে জানো দাদু, শ্যামাপ্রসাদের কথা বলতে গেলেই আমাদের বিশেষ করে আশুতোষের কথা কিন্তু বুঝতে হবে বা জানতে হবে। কারণ তুমি তো বলো যে একটি বীজ কিভাবে গাছ হয়ে উঠবে, সেটা বীজের ভেতরকার যে ক্ষমতা তার উপর নির্ভর করে, তার বড় হওয়ার উপর নির্ভর করে। আশুতোষ মুখোপাধ্যায় তখন ছিলেন একজন জাজ, তিনি হাইকোর্টে প্র্যাকটিস করছেন। তার বাবা ডক্টর গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায় ঠাকুর, মানে শ্যামাপ্রসাদের ঠাকুরদা, তিনি বলতেন যে তার ছেলে চাকরি করেনি, তার ইচ্ছা নয়, তবে যদি কখনো তিনি কোনো চাকরি নেন তাহলে হাইকোর্টের জজিয়তি ছাড়া যেন আর কিছু নয়। তা এটা নিয়ে একটা খুব মজার গল্প আছে জানো। তাদের বললে শুনি কিরকম গল্প। বলে শ্যামাপ্রসাদের স্মৃতিকথাতে আমরা পেয়েছিলাম, তিনি লিখছেন যে যখন বাবা ওকালতি করতে, বাবা মানে আশুতোষ মুখোপাধ্যায়, তখন যা রোজগার হতো তা জজের বেতনের চেয়ে কম ছিল না, কিন্তু তার খুব আগ্রহ ছিল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়ে সেই পদে প্রতিষ্ঠিত হওয়া এবং শিক্ষার দ্বারা দেশকে নতুন আলোতে উদ্ভাসিত করা। এ প্রসঙ্গে আর একটা কথা মনে পড়ল, যখন সুভাষচন্দ্র বসু আশুতোষের স্মরণসভায় বলেছিলেন, আজ যে বাংলা ভাষায় আমরা কথা বলছি সেজন্য আমরা স্যার আশুতোষের নিকট কৃতজ্ঞ, তিনি বাংলা ভাষাকে সে যুগে ইংরেজির সমান মর্যাদা দিয়েছিলেন, বাংলা আর বাঙালি আনা দুই ছিল তার আত্মস্থ। এই যে ব্যাপারটা, এটা কিন্তু আশুতোষের, মানে আমরা যে ছবি দেখেছি সবসময় ধুতি চাদর পরে থাকতেন, শুধু কোর্টের সময়টুকু ছাড়া, তো এই যে বাঙালি আনা তার মধ্যে অসম্ভব রকম ছিল। তো এটাও কিন্তু পরবর্তীকালে শ্যামাপ্রসাদের মধ্যে আমরা পেয়েছি। উজ্জয়ন বলছে, তো আশুতোষ যখন সেই সময় ভাইস চ্যান্সেলর তার হওয়ার ইচ্ছে, তিনি

বুঝতে পেরেছিলেন যে যদি জজ তিনি হতে পারেন, সেখান থেকে খুব সহজেই তিনি ভাইস চ্যান্সেলর হতে পারবেন। তো এরকম কিছু ঘটনার কথা আশুতোষের ছোটোবেলায় জীবন, আশুতোষের ছাত্র জীবন বলে একটি বই বেরিয়েছিল, অতুল ঘটক বলে একজন লিখেছিলেন। তো সেই বইটাতে বিভিন্নভাবে লিখেছিলেন, তার ভূমিকা লিখেছিলেন দীনেশচন্দ্র সেন। এবং একটা মজার ব্যাপার দাদু, জানো তো যে এই বইটা যখন 1921 সালের আশুতোষ সেই বই প্রকাশে মত দেননি, প্রথমবার বইয়ের পাণ্ডুলিপি তিনি সিন্ধুকে পুরে তালাবন্ধ করে রেখেছিলেন, তার মৃত্যুর পরে বেরিয়েছিল সেই বইটা। আর একটা ব্যাপার, সেই সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রছাত্রীদের সেই বইটি দেওয়া হতো তাদের জীবনে আদর্শ বা অনুপ্রেরণা হিসেবে বোঝার জন্য আশুতোষের জীবন। তো আশুতোষের জীবন নিয়ে আমরা তো কখনো গল্প করতেই পারি। তো আজকে আমরা যেহেতু শ্যামাপ্রসাদের কথা বলছি, তো শ্যামাপ্রসাদ যখন লিখছেন তার বাবার কথা, যে এই যে তিনি যখন বিশ্ববিদ্যালয়ে কাজ করেছিলেন তার শিক্ষার প্রচার প্রসারের জন্য, তারপরে তিনি বিচারপতির আসন গ্রহণ করার যখন আহ্বান এলো, তখন তিনি সেটা গ্রহণ করতে ইচ্ছে প্রকাশ করলেন। তো তখনকার নিয়ম অনুযায়ী এই পদ থেকে ভাইস চ্যান্সেলর হওয়া যায়। তা সেই সময় তার ঠাকুমা শ্যামাপ্রসাদের বেঁচে আছেন, তার এক পুত্র আর কন্যার মৃত্যু হয়েছিল, সেই জন্যে তিনি খুব মানসিকভাবে অনেকটা দুঃখে থাকতেন। বাবাকে তিনি খুব মানে ভালোবাসতেন, বাবাও কখনো মায়ের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করেননি, শ্যামাপ্রসাদ লিখছেন। তো এই যে ঘটনাটা একবার হয়েছিল, যে যখন কিছুদিন আগেই বিলেতে সপ্তম এডওয়ার্ড রাজ্যাভিষেক উপলক্ষে কলকাতার কিছু প্রতিনিধিদের যাওয়ার জন্য লর্ড কার্জন বলেছিলেন, তো আশুতোষেরও নিমন্ত্রণ হয়েছিল। কিন্তু আশুতোষের মায়ের যেহেতু আমোদ ছিল, সেই জন্য এত বড় সম্মানের আহ্বানও তিনি বিনা দ্বিধায় প্রত্যাখ্যান করেছিলেন। তো যখন এই হাইকোর্টের জজ হওয়ার চিঠি এলো, তখন বাবা মাকে জিজ্ঞেস করলেন যে কি করব। আশুতোষ তার মাকে জিজ্ঞেস করলেন, আশুতোষের মা খুব লেখাপড়া জানতেন না, কিন্তু তিনি খুব বুদ্ধিমতী ছিলেন, স্বাধীনচেতা ছিলেন, তার ছেলে চাকরি করবে এই ইচ্ছে তার ছিল না। তখন বাবা মানে আশুতোষ, এটা যেহেতু শ্যামাপ্রসাদ লিখছেন, তার বাবার কথা অর্থাৎ গঙ্গাপ্রসাদের কথা, ঠাকুরদার কথা বললেন এবং বললেন যে জজিয়তি যদি করো তাহলে তুমি একমাত্র চাকরি করতে পারো এবং সেখান থেকে ভাইস চ্যান্সেলর হওয়ার যে সম্ভাবনা সেটাও তিনি জানালেন। তো শেষকালে অনিচ্ছা সত্ত্বেও ঠাকুমা মত দিলেন, চিঠি লিখে বাবা তার সম্মতি জানালেন যে ঠিক আছে আমি রাজি আছি এই জজিয়তি পোস্টটি নেওয়ার জন্য। অদ্ভুত কাণ্ড, সেই রাত্রেই ঠাকুমা উঠে বাবাকে ঘুম থেকে তুলে বললেন যে না, তিনি মনস্থির করতে পারছেন না যে পুত্র পরের ঘরে চাকরি করবে, তা সে যত বড় চাকরি হোক না কেন। বাবা তখন তাকে বুঝিয়ে বললেন না, তার উত্তর শিমলাতে লাট সাহেবের কাছে চলে গেছে। ঠাকুমা এতটাই বাস্তববাদী ছিলেন, তিনি বললেন আরে চিঠি যেতে 3 দিন লাগবে, তার আগে তুমি টেলিগ্রাম করে জানাও তিনি ওই পদ গ্রহণ করবেন না। তখন অনেক বুঝিয়ে সুঝিয়ে বাবা তাকে শান্ত করলেন। তো এই রকম একজন দৃঢ়চেতা মহিলা ছিলেন শ্যামাপ্রসাদের ঠাকুমা। তাহলে এই যে লিনেজটা, সেটা কিন্তু আমরা তাহলে বুঝতে পারছি কতটা মানসিক জোর এবং শক্ত মেরুদণ্ড রয়েছে মানুষটার। তো এই যে ছোট থেকে একটা বাঙালিয়ানা, একটা ভারতীয় জাতীয়তাবোধ বা ইত্যাদির মধ্যে থেকে কিন্তু শ্যামাপ্রসাদ বড় হয়েছিলেন। তো তখন কুণ্ডুবাবু এই কথাটা বলছিলেন, এরপরে আরও অনেক কথা উঠে এলো। তবে তিতলির খুব মজা লেগেছিল যখন দাদা শ্যামাপ্রসাদের ছোটোবেলার নামের ব্যাপারে একটা গল্প বলেছিল। তো সেই গল্পটা কীরকম সেটা আমরা পরে তিতলির কাছে শুনেছিলাম, কারণ তিতলি স্কুলে তার বন্ধুদের বলেছিল। শ্যামাপ্রসাদের নাম প্রথমে রাখা হয়েছিল বেনি। তো বেনি নামটা যখন ছিল তখন ঠিক আছে, স্কুলে গেছে, তো হঠাৎ করে তাদের একটা কোন পাঠ্য বই লেখা আছে যে বেনি খুব খারাপ ছেলে। তো বেনি খারাপ ছেলে, এটা যেই স্কুলের মানে অন্যান্য বাচ্চারা শুনেছে, সঙ্গে সঙ্গে তারা এসে তার পেছনে লাগতে শুরু করলো।
যে বেনি খারাপ

ছেলে, বেনি খারাপ ছেলে, তো স্বাভাবিকভাবেই একটা বাচ্চা ছেলে স্কুলের মধ্যে তার নিজের খারাপ লাগছে। তো এ তখন এসে বাবাকে বললো যে আশুতোষকে যে বাবা আমার নাম বেনি রাখলে হবে না, আমার বেনি নামটা চা চেঞ্জ করে দাও। তখন বাবা বললেন যে আচ্ছা ঠিক আছে, তোমার নাম হোক শ্যামাপ্রসাদ, এবং সবাইয়ের নামই তখন প্রসাদ দিয়ে রাখা হলো তার ভাইদের। তো এইভাবে ধীরে ধীরে ধীরে ধীরে তার ছোটোবেলাটা গড়ে উঠেছে। ছোটোবেলাকার অনেক স্মৃতি রয়েছে তার জীবনের সঙ্গে। কিন্তু পরবর্তীকালে যখন শ্যামাপ্রসাদ বড় হলেন, তখন কিন্তু তার জীবনের অনেকগুলো ঘটনা, সেই ঘটনাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং খুব ইন্টারেস্টিং। তখন দাদু বলল উজ্জয়নকে যে কীরকম ব্যাপারটা, তখন উজ্জয়ন বলছে জানো তো যখন আশুতোষ মুখোপাধ্যায় বিহারের পাটনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, এই ঘটনাটা কিন্তু গভীর রেখাপাত করেছিল যুবক শ্যামাপ্রসাদের মনে। তিনি নিজেই জানিয়েছিলেন যে পিতার মৃত্যুতে তার জীবন থেকে সমস্ত আনন্দ উধাও হয়ে যায়। এরপরে শ্যামাপ্রসাদ মাত্র 23 বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো নির্বাচিত হন, এবং যখন আইন পড়তে তিনি যান ইংল্যান্ডে 1926 সাল নাগাদ হবে, কারণ বাবার মৃত্যু 2 বছর বাদে, সেই সময় ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলোর একটা সম্মেলন হয়েছিল এই কলকাতা বিশ্ববিদ্যালয়ে, এই ইংল্যান্ডে। তো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে তিনি সেখানে যোগদান করেন। কলকাতায় ফিরে এসে আইনজীবী হিসেবে হাইকোর্টে যোগদান করেন, এবং 1929 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে তিনি বিধানসভায় প্রবেশ করেন। আর 1934 থেকে 1938 সাল অবধি তিনি এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তখন দাদু বলছেন বাহ, তুমি তো বেশ অনেক খবরই রাখো দেখছি। তখন উজ্জয়ন বলল আসলে জানো তো দাদু, তোমার কাছ থেকে ছোটোবেলা থেকে যখন এই ইতিহাসের ব্যাপারগুলোকে, ভালো লাগাগুলো, গল্পগুলো শুনতে আরম্ভ করেছিলাম, তখনই কিন্তু আমি এই বিভিন্ন জিনিসগুলোকে মনে রেখেছি, বা ওই একটা ঘটনার সঙ্গে অন্য ঘটনাটাকে মনে রেখে ওই সময়টাগুলোকে মোটামুটি মাথায় রাখতে পারি। তখন দাদু বললেন যে খুব সুন্দরভাবে তুমি বলেছ, তবে একটা জিনিস কি তুমি জানো যে উপাচার্য হিসেবে সবথেকে কনিষ্ঠতম উপাচার্য হয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মাত্র 33 বছর বয়সে? তখন উজ্জয়ন বলল হ্যাঁ আমি সেটা জানি। আর এটাও ঠিক কথা যে উপাচার্য হিসেবে তিনি কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো নতুন নতুন সিদ্ধান্ত নিয়েছিলেন, যেগুলো কিন্তু সেই সময়ের হিসেবে ছিল যুগান্তকারী সিদ্ধান্ত। তখন দাদু বলল কীরকম? তিনি বললেন নতুন কোর্স হিসেবে তিনি এগ্রিকালচারের ওপর ডিপ্লোমা চালু করেছিলেন, কারণ তিনি মনে করেছিলেন যে এই ভারত কৃষি প্রধান দেশ, সুতরাং কৃষিকে বিজ্ঞান হিসেবে সাধারণ মানুষের কাছে শেখানোটা খুব জরুরি। আর তার পাশাপাশি এই যে প্রাচ্যের যে অবদান পাশ্চাত্যের কাছে, সেটাকে আরও বেশি গাঢ় করে তুলে ধরার জন্য তিনি ভারতের প্রতিবেশী দেশ চীন এবং তিব্বতের ভাষা শিক্ষার উপরে কোর্স চালু করেছিলেন বিশ্ববিদ্যালয়ে। তার আমলেই কিন্তু কলকাতার বিশ্ববিদ্যালয়ে সেন্ট্রাল লাইব্রেরি হল হয়েছিল, আর প্রতি বছর তিনি 24শে জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস পালন করতেন। আর একটা কাজ, যেটা আমি প্রথমে বলেছিলাম সুভাষচন্দ্র বসুর কথা, যে সুভাষচন্দ্র বসু বলেছিলেন আশুতোষ সম্বন্ধে যে বাংলা ভাষায় আমরা যে কথা বলছি আজকে, এ ব্যাপারেও কিন্তু আশুতোষকে আমরা সর্বাগ্রে স্থান দেব বিদ্যাসাগরের পাশাপাশি। তো এই বাংলা ভাষা নিয়ে কিন্তু, বা বাংলা সংস্কৃতির ওপরে তার কতটা ভালো লাগা ছিল বা শ্রদ্ধা ছিল, 1937 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তিনি প্রথমবারের জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলায় ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, এবং সেই সময়ের প্রচলিত যে রীতিনীতি সেটা ভেঙে মাতৃভাষাকে সম্মান জানানোর এই উদ্যোগ শিক্ষাক্ষেত্রে, এটা কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা হিসেবে স্মরণীয় হয়ে আছে। তো এই রকম অনেক কিছু কাজ আমরা কিন্তু শ্যামাপ্রসাদের কাছ থেকে পেয়েছিলাম। আসলে আশুতোষের জীবনের আদর্শ, দেশপ্রেম, শিক্ষানুরাগ, এই শৈশব থেকেই কিন্তু শ্যামাপ্রসাদের চরিত্র গঠনে একটা গভীরভাবে প্রভাব বিস্তার করেছিল। দাদু এই কথাটা বললেন, শ্যামাপ্রসাদ প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছিল, তারপরে আইনশাস্ত্রে অর্থাৎ লতে উচ্চশিক্ষা গ্রহণ করেছিল একজন মেধাবী শিক্ষাবিদ হিসেবে।

এবং নিজের অসামান্য প্রতিভা। সেই প্রতিভার স্বাক্ষর কিন্তু তিনি তার সমস্ত কাজে রেখে গেছেন। তো এইভাবে তারা যখন গল্প করছিল, তখন কিন্তু তিতলি বসে বসে সেসব গল্পগুলো শুনছিল মন দিয়ে, কারণ পরের দিন স্কুলে গিয়ে তাকে তো বলতে হবে। আর আমিও চুপি চুপি শুনে নিয়েছিলাম আপনাদের জানানো।

কাশিতে বেড়াতে গেছিল। সেই কাশিতে বেড়াতে যাওয়ার সময় তাদের মধুপুরে একটা বাড়ি ছিল, সেখানে বিভিন্ন মানুষজন যেতেন। তো সেখানে একটা খুব মজার ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটা আপনাদের বলবো। তবে এই মুহূর্তে মঞ্জু গুপ্তের কণ্ঠে একটি গান অতুল প্রসাদের।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আজ রবিবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। উজ্জয়ন যখন বিভিন্ন রকম মজার ঘটনা শ্যামাপ্রসাদের বলছিল, সেটা তিতলির খুব ভালো লেগেছিল। তো একবার তারা কোথাও বেড়াতে গিয়েছিল, আগ্রা থেকে ফতেপুর সিক্রির দিকে কোথাও যাচ্ছিল। প্রায় 12-14 মাইল এক্কা ঘোড়া চড়া একটা গাড়িতে যেতে হয়েছিল। তো সেই সময় তাদের সঙ্গে কিছু বিশিষ্ট মানুষ ছিলেন, তার মধ্যে ছিলেন বিরাজ নন্দী, বিরাজ কুণ্ডু। তো তিনি হিন্দিতে তার খুব দখল ছিল না, তিনি বুঝতে পারছিলেন না। তিনি তখন এক্কা চালককে বললেন, আরে বাবু, তোমারা গাড়িতে আমারা পিছ মে বেদনা হো গিয়া। তখন সে চালকও খুব মজার ছিল।